আসিক জোড়া সংখানা লাইকা খানা তদক রচা মংতংসা অরুণ জমাতেনি খরাঙ্গ আও ফুঙ্কচাং জোড়া ও খাখলায় যতন দংথক চাথন বিচিংতি এবা স্রাং ফ্রাং কায়না যতন বাকা সিরাঙ্গিনে তংবাইনা হানিও জোড়া ও আও তিনি মে তালনি সালচিনি এবা বারোই মে 2026নি তিনিন সাল নচং মুইত খালাইনে থাকা আঙ্কাই বেলাইন নাংকুক মানি হিনে চং সালাইমানো তামনি।

0: গাঙ্গায় তিনি যিনি ভারত হা কতরসং এবার ভারত হা কতর্ণ কারে যিনি ও হায়ং গানাঙ্গাইন বেলাইন বড় খরকসানো মৈধু খাইজাগি দো বিনি সামুং টংলামানী কক বিনি বড়কনো সকাং থাকি বাকিনে যে কক কসার মূ রক যে ফনক মূ যে সামুংনি মারি ইয়াপাই ফুনকি কলাঙ্কা বেলাইন নাইথক এবার সরিং জাক থতক আপনি বাকিন তিনি সাল নো যেলাইন খাকাবনি বিশিংতিন ইয়াচাকলাই তাই মৈতকলাই দংলাই তিনি সাল নো বিশি ব্রম ব্রম নো তিনি সাল নো বিনি আচেমা সাল হই পালাই জাগে দো ব খরকসামহাই চিনি বড় রঙে বাকাও বি জায়গা সাম কলাঙ্কা এবার বি থাই চিনি বাকাও অবাহী সামি কলাঙ্কা চিনবো নো বি ককনো সাশিনী সাই সাবায়া তামনি হিঙ্গাঙ্কাই তিনি সাল বি আচেমানি সাল বি আচেমা সালন রগিনে তিনি হায়ং গানাঙ্গিন ইন্টারন্যাশনাল নার্স ডে নিয়াখেবা হায়ং নার্স সাল হইনাই পালাই জাগি দো বংখা খরকসা বেলাইন খা কথর খা কুয়ার বরক নি বাকি সামুখলাংনাই বরক নি বাকি কাহামন সুকলাংনাই ফ্লোরেন্স নাইটিঙ্গেল বিনি তিনি আচেমানি সাল আঠারোশো বিশ বিশিব ইয়াকবা এইটিন টুয়েন্টি বিশিনি তিনি নাহাই সালন ইটালিনি ফ্লোরেন্স ব বেলাইন কাসা গনাং এবা কাহাম নগ আসাই খাফিয়া ব অমাহাইকে নক কাহাম রং পুইসা গনাং খুরুমপি গনাং নক খুগ আসাই ফানো বিনি পক্ষা হাঙ্কাই বেলাইন বুনি বাকিনাই ফারজাক যত হতানি যে তলাক লাইজাক এবা বুবে নরজাক অমাহাই বড় রকনো জবানানি মনে বাকি সামুখলাইনি বি বাকা বেলাইন কাপজাক আপনি বাকিন তিনি বি খাকুয়ার সামুখলাইমানী সাজাক থতক বলাইজাক থতক সামুগ্র খাইমানী ন মৈত খাইন তিনি বি সাল নো হায়ং গানাঙ্গিন পালাইজাকি দো আও সালকামা পান্ডানি পেছেব চিনতিনি অবনরোগী কক সালাইনাই ইন্টারন্যাশনাল নার্স ডে ইয়াকবা হায়ং নার্স সাল অবনরোগীনে চিন ককলাম সালাইনাই আও নার্স রক এবার সঙ্গুই দো চিনি হাসপাতাল থাকাই সাকাই জাকাই থাই থাকা হাঙ্কাই যেলাইন খাবাই বড় রকন জবানানি এবার বুনি সামু নামানী অমাহাই সামু নামানী যুগী দো বড়কা যে আজাগা বরকন চোবানা হই টংনাই যে সামুখলাই টংনাই লুকুরকন চোবানানি বাকি বরক খা নার্স আপনি বাকিন বরকনি মৈতুও বরকনি বরকন বরম ইয়াফারথানি বড় রকনি বসে জরাতেই খাবাই খুবাই সামুখলাই মূ দং অবরং নরগিন চিং তিনি ককলাম সালাইনাই চিনি তিনি সালকামা পান্ডানি বেছেব ফাইডিংকা থাইসিং সিমিং কক দো ফাইদং খাবা নাই লাগিনা অজরাও সাবতং হ্যালো হ্যালো ফোন কাহাম আও তাকো লাম সগনন তিনি নিচিনে পান্ডাও বেলাই বেলাই নো হামবাই অজরা করং হরমনি বাগই আও দ পুলিয়া নো হঙ্গা গাই চিনি তাকো নীলমনি চিনি তিনি পান্ডানো চেঙ্গি হাইনো হাই শালব্রিম নে হাইনো বিনি ককটকনি বিশং তিনা চং চিনি পান্ডানো চেঙ্গলায়ো নন লাম সগ তিনি পান্ডাও তিনি নি কক প্রথমত নংখনাগা
1: ডাক্তার নার্স আস্তে আস্তে বিস্তারিত বা সেমা করে না দ্বারা

0: 我就想两个月把我们打算给拿通的人一共小时候大概一些都是不熟的，我们一些关于十多种说话开的不要开的，我们不熟的啥的比能到你那我们给我现在后面马可以开的人物啊，一年就你要不是你要不是你怎么整路怎么办啊，你跟人家下电视可能上电视不对，我咱们去出多靠不在那地玻璃车了可以买来吧啊，अनेक को जमेला प्रो को कमी को जो बक्स बक्स हम बहुत जाते हैं दबों ने जगह दिख जाते हैं पर शिवा कोई नहीं कुम कुम लोग लोग लोग को कुम मां बाहु जाने की को कंबन है रोना को हटा करने को बिजली का शिवा गिन रूप बाके तो कुछ ना कि तुम बड़ा को कंबन नहीं हो कुछ तुमने कहा बाके बारा नहीं बिल्लो नो लेकिन ये तो रिमिल तो पता है रिमिल ये दो तो ना बोलना सब कहने वो कलो वो ये कहो जो ये खतर नहीं तो वो कलो वो तो मार सब मुकोया नुक नुक तो आ गया ये काम तो इसे रखो शो वस्ता वस्तु के तो उतार दूँ इंसुल कर सकते हैं तो आ जहाँ तक ये गो प्रोसेस जिधर वो को खाकर ऊपर के बिन्� ya ya posu ti kai tong la pole bon ni go police ba ba ko se ba shu ja kam ne kham ta bu da hatun ji ta bi ke ni ju rom ri an kai sha wa sha ta ga ba ku wa sha do kun na ki ari ga ja tu yo do kun ki emil melin na ma da pu an ka bu ki tra ha chi bu ji da bu a du ka sa bo yo apun ya te ni ko non sai ke ne je an e won over ta an ka itra hakme meli na ban meli na
1: acha
0: no go to mu nai kuno obasta mi eta ban ban ban ban thang ka thang nai nai ye din a for example nas mu go botin ka nas mu botin nai nai a din go abdum kalam khama somoy go din a na ro ka bo to besar ka ibra ro ka abdum ko nas ki besar ki khot ka botin mai inke botin ka ban abdum kalam phai ga ka yang an to বিশেষ করে আবার রুগীরনের চিকিৎসা আর না ক না সলার বা আর চিকিৎসা বিয়া না তো কালা নাই থাকা যার ফলে আমরা তাই বাই মা অবস্থা হল সে অবস্থা হল তো যাই আ নাই মা বকে স্ক্রিপ্ট কে স্ক্রিপ্ট আমি আর তো ওনো বড় তো কি মা কি চুলছিল মেলিনা যে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আমি আমি আমি ইয়াগো ছিলেন রাখছিরা তাইলে না যার ফলে আমার ইন্দির উপায় নিয়ে ছেলে দিয়েছি খান খাই যে যেখানে না সত মনে পাচ্ছি কিছু খবর কাম করি আমি অবস্থা ও লোকে আর কখনো যে কুটুম পাই না পড়ুক পাই নেই না নাচক হাই পারক কসর আরক মানুষ দিয়ে নাই নেই আবু কে করি কত লাই নাকি কাছে আন ফাই নেই কাছে ফাই নেই টুকরু খাসুক কা মুরুক কা খাই নেই কাছে শাক গুলোকে মাসের লাস্ট মানে অর্ডার দিতে বলে শাক মরি এর মিলে হাতে নিয়ে প্রধান থাকা তার ফলে আপনার তিনি বাবু থাকেন নাই মেয়ার হাই ও হাই ওপর টাকা তার বক্তব্য হাঙ্কা আরে তাই সানা হামলিয়া আর মেয়ের অন্য অরণ হাতে নাচ রয়েছে আমি কি বুঝি ব্যাং ব্যাং কাজ বলবো আর দোকান ফার্মেশন নাই নেই জানি জানো হয় অবস্থা আমি কি বাবু বলছি যে বাসি না নাচ নি বেসরকারি হসপিটাল নেই তার সঙ্গে বয়স না জীবিত সঙ্গে স্পেশাল রুম তুমি সেটা স্পেশাল রুম মানে আবার ফ্রি বার্তা দিস দিন আর থাকে স্বাধীন খান সুস্থ মুখ থাকে হাই অবস্থা হায় নাচ আর সময় আসে অবহেলা খাই নেই আনো যখন একেবারে বিভ্রান্ত
1: আর জরা আবার নং হাই নিনি নং বাই পাতিমু অংখা হাইসিবলে না ই আপনি নি লাংমা নি নি লাইফ নি কাইসা মেমোরেবল মুই তো খাইজাক নাই জরা না মুই তো মানসা কথা হাইসিবলে না
0: নো নো সাউন উলে খাই কথা যাই বস না বলতি আ আবো হুশিয়ারি নিনে না জনো জাতে আবো
1: আমতি হাইতে ইংয়াং না বাগাইতা
0: নি বাগাইতা আমি চাহ আবো তাই তো না রোজে যেভাবে গাইতে জিজ্ঞেস করতে গাইতো কোন বিশেষ ভাবে করতো যে কোনো যে কোনো অবস্থাতে আবো কিছু ভাবে নজর করে কাম করে নাই না তা হাইবা কাম করে নাই বাইকে সুস্থ অবস্থা

0: ଥିବା ବସ୍ତବ ଯେକୌଣସି ରୋଗୀ ଯେକୌଣସି ସମୟ ଆବତରେ ବନ ସୁରକ୍ଷା ବିଶେଷ ଦରକାରୀ ଆଉ ଯାହାକି ଆବତୀ
1: ଚିଂ ସାଇମାନ ହର ପାଖେ ସାଲ ପাও হনি সালি পহর বাই যতন ন হুই নাই যত আন্দারন হুই পহর কচিং কতাল খে চিং নগ আবো হাইন অবো বিনি লংমানি কাইসা পাতিমুংনি কক ফিয়া আবো বড় রোগনি কাহাম হামিয়া যতন দালক জাক চিনি লংমাও কাহাম টংকা হেমে বদংনাই হাইমা টংকাই কাহাম বদংনাই ফিয়া যত বড়ক তো বাকসায়া বাকসা বাকসানি বখাং ইমানো আমি পিয়া যত বড়ক জানি জানি খ্লাই থাইন বেলাইন কাহাম খাইন নাইকানি খ্লাই খ্লাই দো মূল খ্লাইনাই বতঙ্গি দো আবরং কখনো বসং মুই তো মা খ্লাই মা সালায় হ্যালো
2: হ্যালো
1: ফুংকাহাম
2: ফুংকাহাম
1: লামসক তিনি পান্ডা ও দশাগ্রা দি দেখো
2: ন্যাশনাল
1: নার্স নার্স নিশাল তিনি
2: নার্স তো কাম খাজনা আমি ইয়াং নিজের

0: langma bai bahai gadal jak ching langma o kabangma jorano sang malayo borok bai shamung godango obahai nong nini langma ni experience nya kabang bai nang ama hai kuno musa sik shana tong khang kai nang shai manota
1: ao ungo sini omo sini langma bai ungo sini borong ni je bos ka mai ro bos ka man sini borong ka tang khai sam mai
0: มันยาวมากไปมากต้องให้สิบอลมันสิ่งมันมาไงไปที่ใครมาไงเอาว่าจึงน้องพ่อมาให้กี่ชูบ้านลูกรองน้องไปให้กี่ชูบ้านบารมีไปตั้มคลายชามุบุนิคลายไทยรองน้องจึงมุ่ยตุคลายเลยอ่ะบุนิชามุกะหามรองน้องจึงบอลเลยเลยอ่ะอาจจะนี่ชาวมาสเนี่ยบางทีฮอดันนี่บางทีพวกตั้มคลายตรงอ่ะบุรองน้องจึงตีมาชาเลยนี่ตา
1: เอาเอาบ้านนี่ก็ทำก่อนซึ่งบ้านเราตั้งให้บ้านบ้านเดียวมาตรงไง
0: สิ่งทั้งของใครทำอย่างนี้ทั้งใครบ่อนยากก็สมัครไรก็ได้วะบ่อนสิ่งวันนี้ทำอะไรเป็นนักไรอยู่สิ่งบ่อนก็รักเสียบ่อนสมมติว่าตอนนั้นบ่อนเขาเนี่ยมีอมที่จะกำที่จะกำที่จะกำที่จะกำหายใจอมใจไหนมาไรบ่อนก็ว่าสิ่งทำก็ทำไปนั่นยังไงสิ่งบาดเจ็บก็เลยนั่นยาบ่บาดเจ็บตอนนักไรบาดเจ็บหายเนี่ยนักบาดเจ็บตอนนักไรอาบุตรบ่อนก็ใจเป็นสิ่งกูไม่สิ่งบ่อนก็ทำไปสิ่งนักไรอยู่สิ่งอันบ่อนก็ต้องเจอ
2: ง่ายจังเราต้องเจอเขาอมรมบุษย์ละบุษย์ละจีเจ้าอำนาจสอบบ่ขนาดก็จะบ่รู้ใจว่าบ่งาทำอะไรดูเอาว่าหายใจที่นี่บ่รู้ว่าล้างเอาไปกินยังไกลเจ้าบ่งทำต่างนั้นเนี่ยเอาว่าสุดยังวะเอาทำไปอ่ะอ่ะไปเลยนะทำไปแต่คุกเอาจระเข้ขึ้นมาในบ้านกี้ทำไปเอาเฟียจระเข้ตัวที่นี่อเบรมีจระเข้ปานนั้นไอ้ต้องหาทำยังไงกัน ให้มีครองปันดาทางนั้นที่นี่จอรังต้องครับว่าแต่กิจการจอรังต้องสั่งอะไรกันนะไปทักลูกสั่งครองสั่งไปก็ใช้ได้ไหมนะครับต้องฮัลโหลครับครับลามชอบปันดาวะชาบุงก็ชาบได้ดีนี่นี่ซีนีมุงกิจการก็ได้ทักลูกทักลูกไปก็มาเอาทักลูกต้องชาบได้ดีที่นี่ปันดานี่ก็พอทุ่มมาหนึ่งกิ
3: ইন্টারন্যাশনাল নার্স দেনি টপিক যেহেতু তিনি ওকে ইন্টারন্যাশনাল নার্স তো তিনি সে বক্স পরিচয় বক্স নো সব যে বিশেষ নাইকানি নিকা থাক নাই না নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই না lagi, orang hambai, hambai sendiri macam
0: mana?
3: Ini buruk nars, kongnyo, sini ide zaman sekarang tu ke, kaham ke tongman, no? Kita bagai kita buk to bihir kai kelan nars butong nam yang hai di bawah.
0: Tunggu.
3: Kelan nars berinya jatuh tunggu. Karena bu kelan ni dia kelan borong kesan ni bagai kelan nars beri kesan bagai beri nars macam
0: tu.
3: Taron sudah selana singkemunya berinya singkemunya. Kita awalnya kita bukje buruk setiap susu sekalanya buang ni. Nok nok kumpul mungkin kita nak sini komar ni seperti je. Je rugi dapat pressure nong seperti buruk ni setiap susu sekalik cek yang mungkin nusung. Kapanya hambar maya paro. Tahu je tay sekarang ini seperti jauh tahu je bas nasi nong poli tengok bar nasi nong bahasa kesak tay tengok doktor tay tengok. Kita baru nak tengkai sahaja betul. Kehang kita hehe. Tapi boleh bisnes terai dong. Kita baru awak hehe nak sama soli tengkai mem. Asal faham hambai tengkai ham.
0: Awak beli nak hambai tak kuk? Jarak bapai kebaca ini, jengah sekok logri malai lihat ini. Or jarak awak jengah ini korang pandania gula hehe nahi. Pandau pipe ini kifili. Ajaran ini bagi nurut jodoh nanti orang tuh mesti jeda bukan cini pandai berkeringnya ko nurut jodoh no nasib mungtong nai cini tak kisah beremo hari ni kurang pandai niak lo selka ma pandai ni baca bo jeng tini kok lam shy tong layo international nurse day ini kapahayung nurse shall nur degi nai nurse rock cini hodao hodani borok rock bay bahike gadal jak bahike cungno cobai tong Cini langma matang thani, cungno coba thani, busuk jolati bungi langma ridong. Abono lagi no cung kok lam shalai nai tamni hingga angkai. Cung shai mano, aki bukhanai fayo. Cini borong rokno coba na bagai.

ও হাসা কাকে বতং হুকাই আবর হুঙ্কা ছং নাইনই রক সাক নাইনই রক বরং যতন চিনি বাকি মতাই হাই আবর রোগী ককলাম সালাই না হিনী খরং পান্ডাও চিন্তা বুক হাইনি খরং পান্ডান বাজাও থাকলাইছে নাই।

0: abon bagai bo khorok thamsi char nasno te kaisa bodol sanamai turoskoni uskutari british hospital bo asamno tangnan bagai ya priseka haini bagai no bo kobangma borom rogo mankha tai bono bini asaima salno mutu khlanyan bagnyo tinini os khalno saina har jaka international nurse de nei au tinini hai salo sing obono somai tanglanai khakra khlai borokno sing chubanai te phanrunai bongni samung kaham ke tangmanani bagai obono somai tanglanai jeng borongno borom rilayana phadi tai nangma jaga chubalayana haini khorongo tabu khnalayana kok kaham sister nibedita silangoni kokro khoroksa suiringya piringporoi borokno laite sake bandiwi khani musung tuikhe bini sakatai samung tangimano phiyaba khoroksa sian gunang sijak nukjak seikirung borok rokni sakao samung tangnani belaikhe kutuk sak baithang thangnani lama karina nangnai tei sak sak no wansogui a lama rongno chung tikhlaina nangnai sak ni wansokma rokno samungo phanangna khlaidi tei lai thangma chaya sugya samung rokno naharino buskango srungna khlaidi langma langma langma angnayo langmano no tai langmani kaisas ganani kokthaino ongkha phyokjakma olangma o phyokjakma grei hinke kothang tongyawi thui thangopano chakogo ang hamjago birimanno chobano tai sangno bedegirimano abon bagino chiniman thairok chungno rnangthung khoroksa kusu kaham porijak चला एबा बरै बिनि दफानि बागै तै जत्त बरक दफानि लाइबोमाव जत्तनि साय क्राक हलंग थंकाय रिमा बायबाक्सा हायमा तंग आसुक जरा खनालाक्या क कहम
1: हाउ हायनु खलंग पांदाव जों दाबो खनालायनो तिनिनि शालो तामरक पाथिखा एबा तिनिनि शालनो तामि बागै मुइतो खलाय जागै दाव आबरुरकै क किसा 1820 এবা 1820 বিশিব তিনি হাই সালনো নাইটিংগেল ফ্লোরেন্স নি আছে মা সালনো মিত ক্লাই তিনি শালচিনি মে ও হায়ঙ্গো হায়ং নাট সাল নিনে পালাই চাগি দঙ্গ মিনি সামুকা হাম ক্লাইমার অনু মিত ক্লাই নো তিনি বিনে আছে মা সালনো হায়ং নাট সাল নিনে পালাই চাগি দঙ্গ আবনো কারি ষোলোশো আত্রিশ বিশিব সম্রাট শাহজাহান মুঘল রকনী রাজা খর শাহজাহান বাদ ইয়াখেবা তাবুনি দিল্লিনি লাল কিলানী চংসিনী দঙ অবনো স্নামনানি বাকি দাগিমুং রমানি শাল আবনি বাকি তিনি ও শাল ন বেলাইন মুইতুকলাই জাগাই দঙ চোদ্দশো উনষাট ১৪৫৯ বিশিব তিনি সালনো রাজস্থানী যোধপুর আউলি এবার বন সূর্য নগরী বহনী মানো বনি সংসার জাংমনি শাল আবনু কারিব পনেরোশো একান্ন এগারো ১৫৫১ বিশিব হঙ্গায় সান মার্কোস ইউনিভার্সিটি নি সংসার জাকমানি শাল অবহায়ুনি যতনি কামতে জুদাকে সংসার জাকমানি ইউনিভার্সিটি নি চাই মানো তিনি শাল অবনো স্রাম জাকমানি বাগিনাই বিনি স্রাম মুগ্রন রগিনাই বেলাইন মুই তোকলাইনাই ককলাম রক সালাই যাব আবনু কারিব ২০০৮ বিশিব তিনি শালনো চাইনাও বেলাই কিরিমা সিংসা বাংলা ইয়াকেবা আর্থকুইক ফাইমা বাই কবাংমা বড় রক থেজাকা

0: আপনি বাকি তিনি নিশাল মৈতো খাই সাকি তঙ অশালো কবং মা বরকন বরকনি নক নকি বড় রকন গানাগিনি বড় রকন কমা জাকমনি শাল আপনি বাকি ন অশাল বরক মৈতো খাইলাই তঙ আশুক জোড়া যেন সাইমান লাইখা এবার খানা লাইখা তিনি নিশালো লাইথাং যোগ বিশ্বটক তামরক পাতিখা আবরং রুগিনাই ককিসা হাইনি খরং পান্ডাও চিন্তাব খানালাইন সাকামি কক সাকামি কক যেন তিনি খালাই খানালাইন কক থাইসা থাইনাই নিপা ভাইরাস এবার বেলাই কিরিমা সিংসা কাইসা বেমার রকিনে কক থাইসা থাইনি 2026 এবার তাকলাই বিশিনি জানুয়ারি তালো ভারত হানি ওয়েস্ট বেঙ্গল ইংখাপা পশ্চিমবঙ্গ ও কাইসা কতাল খে ভাইরাস সিনি জাখা আবংখা নিপা ভাইরাস অববাই আ জাগানি আমচাইনি বড় রক খরসা খরংনি মানজাকমানি যেন সাইমানখা হায়ং সাকাহা মথা এবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অবনোদৈনে বেলাইন কিরিমা সিংসা বড় রকন সাকথারি তামনানি বগি কক্কচারখা তাবুক চং সাইমালাইন নিপা ভাইরাস তামো তেবিনি সিনেমু বাহাই নিপা ভাইরাস নি সিনেমু খা পুইলা ফুরুন নিপা ভাইরাস বাই যে বড় রক মানজাকনাই আবো মানজাকমানি ইয়াগুলো সাল থামতাই সালচি ব্রেনি বিশিঙ্গ ও বিনি সিনেমু রক এবার নুকমারি রং নুকজাক আবো রকম খা বেলাইন কুলুম কাসাউই বখরক সাজাকনাই আবনো কারিব কেব কেব নিখেব নুকজাক বখরক নি এনসেফেলাইটিস ফুলি উই থাকমানি আপনি বাকি বরক লেঙি থাঙ্গ উনিয়া খাবা আমং চিমং উংজাগ উনিয়া খাবা মুক্তি মায়া তাই বরক বেলাইন বাংখা হাঙ্গা হাঙ্কাই কমাও ফানো দেশে চায়া আমা হাইফা নঙি থাকমানো আপনিও কারিব কেব কেব নিখে নুকজাক কবায়ো কবায়ো মানি তাই ইয়াকুং ইয়াকরক সাজাকমানি লেংজাকমানি বহক সাজাকমানি অবহাই রকব বিনি পইলা ফুরু উং মারি রক নুকজাক বাহাইকে যেন শাক কাটি তংনানি হনে সানানে থাকাঙ্কাই আজরাও সাজাক গথং খেজুরি রকনো চায় ওই তংনানি বাকি তাই বুফাঙ্গ যে বথাই ফল ফকলা রক কিসা মিসা চাজাক খুরজাক অমহাই ফল ফকলা রকনো চায়া তংনানি বাকিনো সাজাক মুখি দিং থাকি দিং রক বাহাইন তামনি হিঙ্কাঙ্কাই অব নুকচাকমানি হিনি যেন খনামানি হিঙ্কাঙ্কাই তবাক তাই ওয়াক নি বিশিংতুই বেলেখে ও বেমারি সরিমান হনে সংখানাই ফাইও আপনি বাকিন তবাক রকন গানাগিনি বানারিয়াওই তাই ওয়াক রকন সাব সুত্রাখাই সুবুই তন্নানি তাই খেবা ওয়াক রক রিয়াওই তঙ্কা হাঙ্গাই ন চাকক আপনি বাকি অ বেমার বড়নি বসাকনি ফানো বরকনি বসাক কফাই মানো তাই যে বড় রক কফাজাক অ বেমারি বাই বড়নি ফানো সলৈ মানো গানাগিনি তংনাই বড় রক আপনি বাকিন যে বড় রক অবহাই বেমারি মানজাক হানি সাইমানি গানা তংখা হাঙ্গাই বরং মাস্ক ইউজ খাইনো নাঙ্গ এবার সামুগ ফলান নাঙ্গ অব অংমানি ইয়াগুলো ফিয়া তাবসিক জড়াতেই অ বেমারি বাই মানজাকমানি ককতমারক চিনি বারধা কতরক খানা জায়গা খো আসুক জড়া নিপা ভাইরাস নগিনাই যেন ককিসা খানা লাইখা অমহাইকে যেন সাকাম নিবিসংতেই কাহাম করিংকে তংনানি হাঙ্কাই যেন নাংকুকমানি ককলাম রকনো জড়া জড়াও যেন খানানান নাঙ্গ তাই সাইমানাম্ব নাঙ্গ
1: আও ফারিকে যেন তক থাংলাইনে রোববারনি গাংলা খাইমানো রেগী কক থাইসা থাইনি যেন মিটিং বেরামো গাংলা বহাইন কাসা মঙ্গনাং বনো যেন সাবিমানকে डायबेटिस बेमारगनि बागैबो बेलेखे काहाम तै दालबिदाल मुइरगबो संगिसै मानो बिनि पद्रपद जाद्रं बिसिंगनुक जागो पोषा दो मौसमी आरोका हरि लंगजीव ह्वाइट लंग हाइब्रिड एमबीटीएस 101 102 ग्रीन लंग प्रियमदो नवीन अबहायर गांगला बुसलिनि बुकुर किसा क्राकनि बागै बनस सों गायना सकां लिटर कासा तयो ग्राम कायथाम केप्टिन बिथि बायखे हरसासक समय टनिखे बेलेखे जानाय तामनि बागै हिमाले बुकुर क्राकनि बागै बो आसायनानि तुगुय थांगो अमाखे समय टनखांके जातिनो आसायने ते काहाम बोंनाय সানা থাকে যত জরাও নসে গাংলানো কাই চাই মানো তামুখে বা হাস সমানকে জানুয়ারি তাল নিশিমি মার্চ তালো সঙ্গ কাইমানো তাই জুন জুলাই তালো বহাইন কাইমানো একর কাশেও বিশি এফানো জি চিনিসিমি চিনই মালখুং মুসুক বিখি এবারে জাবরা কসক হাবাই সাপলই রুই আল বাইন নাই আল বাইমানি পাইথাক আল বাইমানি জরাও হংকে যামচি সের ইউরিয়া সিনি সিনি সের এসপি তাই নৈশিব্রী সের এমওপি এখন পটাস রুই কাইমানকে বেলাইন হামনে যাকর খরচাও কল থামনিসিমি কল ব্রই খাই বুঝলি খেখলাইরিনা নাঙানো তাই আসাইমাইগুলো কাহামকু ফাংনৈ ফাংসারা নাই তাই কবুনি ফাংসারা হামতাই রংনকে ফুই খিবিনা নাঙানো গাংলানো যার এবারে হা সাকাপানো গাইমানো হাকার খুরনাকে ফুট চার ফুট বাই পাঁচ ফুট খাই কচাল কচালকে হাকর গিটি গিটিকে খুরি আর মুসুক বিখি গ্রান কিসে কিসে রুই কাইমানকে আসাইন বাকি কাহামুগ তাই চারা বহাইন বুফং কাহামুনে বুফং বসা জেফ্রু চার নি সিমি সি ইঞ্চি লগ কলক ফাই আপরকে চারক কাইনে হা জাবরা সায়ী চারক গসঙ্গে রহনা নাই তাই হাতি বারসাও বিশি আপনো সালনিখে নাইকেনি খাইনে নাগানো মহাকে গাংলানো কাহামকে খাইমান লাখেনকে তাই গবংখে খাইকেনকে নগো বসাইমানো তাই হাতিরগো ফালৈব তাবুক রং পয়সারক আজিউই নক নুখুঙ্গো জুবাইমানো আশিক জরা খালাইকে গাংলা কাইমানরগি কক থাইসে থানি তাবুক খালাইনে কক থুমর বিশি ব্রুমনিহাই তাকলাই বহাইন কাকরাবন ব্লকনি মেলাগর টিলা রংনক বুসকাঙ্গ ও মেটালনি সাল চিব্রৈতাই চিবা ও সালনৈ রমই চরকবাণীক সংসারজাগনাই হিনে ককথমতাই হুকুমো নাইখুনি বিখাকতাই সাজাকা লুকরকনি টংকসাংতাই বাইপচারিন মথাংনারগনা বাকি সিপাইজলা হাংকরনি বিশালগড় তাই সুনমরা ইন্টারন্যাশনাল ইন্দো বাংলা আরে আমচাইও বিএনএস নৈসাই নিজিথাম সারা দকজিথাম দারানরগৈ কিসাসক মানা খালামুং দাগিজাখা আরও সাজাকা আরে আমচাইনি বারা মিটার রক হবজাক থাইরগো লুকরকনি থাংলাই সুথানি গিয়েসং মানা খালামুদা গিয়েজাখা আবো তঙ্গানো সানজা দানচারনি সিমি হর দানচারনি সিমি আশোক দামবাজরা অদাগিমুং তঙ্গানো হনে সাজাখা আরও টাইপ সাজাখা তমুং অ কেরংদাইজন গসিয়া ইয়াখা মানিয়া লুকরক নহকে বিএনএস নৈসাই নৈশিথাম নৈরা নৈশিথাম দারানোর গৈ মাজরা রেজাগানহনি সাজাখা

0: tongana bwskang jun talni sal chini sal jara obohaino salthang hangkon ro bohaino sodortai mohonpuro indo bangla aryam chaini barami tara khobjak thairabo bnss neira neisai neisitham saradok sitham dara norogi mana khlaim dek jaka aro bohaino Ari amsani barami tara khobjak thairago hor damsani simi ashuk dam bazarao lukorokni thangla sithani kisase mana khlaimong dagi jakha abo tongana buskang jun talni no sal chichuko sal jara tongna hinai sajakha
1: kaise shaklaimo akashwani gaham karenke bishi chukuchi বেশি লাইর মানি এবং বেশি পুং মানি সালনরগই তাকলাই বেলাই নহম দদম খাই পান্ডালো আজি দঙ্গ বেশি চুকুচি কামানো রগি নাই বেশি থগি ন জুদা জুদা খে পান্ডা বোতাং রক সংসা চাখা আবনো রগি নাই আকাশবাণী আগরতলানি ফাসিংতেই শাস্ত্রীয় সঙ্গীত নিনে মুঙ্গিনে কাশা পান্ডা যুগালি জাখা আবো ও পান্ডা অঙ্গানু ও মে তালনি ফাশালো সাল চিবা এবা পনেরোই মে দুই হাজার ছাব্বিশ শারিক সঞ্জা দামদক নিশিমি আগরতলানি সুকান্ত একাডেমি ও পান্ডা অঙ্গানু আবুনি বাকি ও পান্ডা ও মানজাংনানি বাকি যতন কবক জাকো জেবর রক শালব্রহ্ম পান্ডাখানা নাই আকাশবাণী আগরতলা গদালচাক বড়ক যত্ন ও পান্ডাও মানচাক ইমান বাই নাই আকাশবাণী নি বিশি চুকুচি বিশি পোংমানো রগি নাই ও মে তালনি ফাশালো ও পান্ডাও মানজাকানি বাকি হাইনো হাই লোকরক ন কবক চাক তাই যত বরং নাই ও পান্ডাও মানজাক ফাই মান হই সাকলাই চাকো সাল যত নমুতমানা রাগ নাই সালংখা মে তালনি সালচিবা এবার পনেরোই মে ও
0: আশিক জোড়া খালাইয়া সাকলাইমং থাইছে তাও খালাইনে সেবকু বরকলামানি কগ্র
1: আও সেবক বরক তালে মানে কক আনি ফাও যে কেসে তো মানে আবংখা স্পেশাল এক্সিকিউটিভ আচক থাইনি বাগাই নাই কাই দক সাই থামরা তক চিসনি নিয়াকাবা ছয় হাজার তিনশো সাতষট্টি সিক্স থ্রি সিক্স সেভেন আমসক আচক থাইও বরক কতালকে শীতক না নিবাগাই কয়লায় সানজাগ মুচক না ক্যান্ডিডেটস রক নাংমানি ফরমেটো কয়লাই সুপুঙ্গই সিনেমুং ব্লাই রক যত রুই নাই ও মেতালনি সালনি চিনি বিশিঙ্গ এবার মেতালনি বিশ তারিখনি বিশিঙ্গ জানি জানি গানানি পুলিশ থানাও থাঙি নাই জমা মারি নাই কাহামকে সাইমানানি বাকি ত্রিপুরা পুলিশনি ও ওয়েবসাইটও নাইমান নাই ওয়েবসাইট খা ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট পুলিশ ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ও ওয়েবসাইটও নাইমান নাই ওয়েবসাইট ন হাইন হাইতে সাপির ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট পুলিশ ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ও ওয়েবসাইট ও আওয়াইমুং সেলাই জাকমানি ইংখা নই সাই নই চি নেই বিশি নি নভেম্বর তালনি সালথাম সালে অ্যাডভার্টাইজমেন্ট নাহারি নাই সাকলাই জাকমা নরগি ন ও সেলাইমুং খ্লাই জাগ আপনি বাকি তাবুক তৈশাক কতালখে ও আচুক থানি বাকি নাই বরক তালাং জাগাই দঙ্গ
0: আও ফারিকে চিন্তাই কেসা সেবক বর তলংমান কক নাইলাইনে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বাই নাঙ্গরজাক অনলাইন বিসিংতেই কবিলার নয়াকে সাজাক বুকচা দঙ্গ জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ান তাই গ্রেড টু জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ানও দঙ্গ আন্ডিজাব খরকতাম এস চিরংবাগী খরকজা তাই এস চিরংবাগী খরকজা বেবাগী গাইবা ग्रेट टू निबागै तंग अनरिजर्व खरंग

তাই এস্ট্রংগুলি খরকসা গ্রেড ওয়ান বাকিংকে ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তাই গ্রেড টু বাকিংকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তঙানাই সাজাখা উমর বি সি ব্রিজি বিসংনা নাই এস টি এ সিরং বাকিংকে বিশুবা গবং ফানো যোগানহনি সাজাখা কবিলেনানি পাইথাক সালকে বসকাং জুন তাননি সাল চিনি সালনি বিসিংগো রুনা নাই হানি সাজাখা আশুক জোড়া খালকা সেবগো বরকলংমানি কগ্র হাইন খরঙ্গ তাও খালাইন নবর দিবানি ককিসা নখাও কিসামিসা চুমুই নুকজাগান তাই ফেরংর কগৈ গরংসা গরংসু থাইরগ ওয়াতির ফানো ওয়াইমান হানি সাজাখা কচুকো তঙ্গান তুংমারি থামচিব্রি ডিগ্রি সেলসিয়াস তাই খামো নুকজাগান নৈচিব্রি ডিগ্রি সেলসিয়াস থাঙ দাম নৈচিব্রি তঙ্খা কচুকো থামচি থাম ফুটা নৈ ডিগ্রি সেলসিয়াস তাই খামো নুকজাখা নৈচি থাম ফুটা সাত ডিগ্রি সেলসিয়াস নগর তৈহকনিমারি তঙ্খা রাও কচুকো তঙ্গ রাও চুকুচি সিনি খাই তাই খামো নুকজাখা বাইচি থাম খাই হজাকমঙ্গ সাজাকা কিসামিসা ফেরংরকগৈ যত হাঙ্কর কিসমিসা ওয়াতিফানো ওয়াইমান হই সাজাকা আশুক জরা খালেখা সেবক বরকলংমান কগ্র হাইন খরঙ্গ পাইথক খালায়ন রেসাবমু রেসাবমু খনগ্রমান আদিরাজ দেববর্মা

0: হাই নহয় লাম সগো চিনি যত খাই দং নাই দাখো বুকু সনো তিনি সালকামা পান্ডানি বেচেব আও হাই নিখরাং পান্ডানি আগুলো চিং হাই নাই কেপিল ফাইগা সালকামা পান্ডানি বেচেব সালকামা পান্ডানি বেচেব চিং তিনি ককলাম সাইতং লাই হাই নার্স ডে ইং একাবা ইন্টারন্যাশনাল নার্স সাল নরগি নাই চিং তিনি ককলাম সাইতং লাই আবো নরগি নাই নরক নরকি ওয়ানসুক মংরক নো জমাই শেয়ার খাইমানো নি বকাও ওয়ানসুক মং বমাহাই তামনি গাঙ্গাই তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল নি আচেমা শাল নরগি নাই ইন্টারন্যাশনাল নার্স ডে হিনি পালাই জাগি দঙ্গ তাঙ্গি বিনি অ শাল নো আচেমা শাল নো অমাহাই হিনি পালাই জাগনি সানানি থাঙ্গা হাঙ্কে চিং মূত খাইনাক লাইও আগি আঠারোশো তিপ্পান্ন বিশিব প্যারিস নি কাইসা মিশনারি হাসপাতাল এবার সাক নাইমানি জাগাও ব খরকসা নার্স এবার বুইনি বুইন চোবানাই বুইন নাইকানি খাইনাই অবাহাই অংনিনে ববেলাই ন লুকুরকন চোবাখা আবুনি বাকি ব ক্রিমিয়ানি চবাফুরু আজাক দুঃখমাজাক বড় রকনো নাইকানি খাইমানি বিশিংতই বিনি অসামুংন ব চেঙ্গি বড় রকনি বোখাও বেলাইন চবা মুংন সিসার অবনো দিশাইত বোখা তাই ব সালো সিমিয়া হর বহাইন বেলাইন সামুং খাইমানি বাকিনাই হর বোথাঙ্গি লোকরকন ব যে দুঃখমাঞ্জার রকনো নাইও ইয়াগো কাইসা ল্যাম্প তুইনে আপনি বাকি বনো লেডি উইথ দ্য ল্যাম্প হিব সিনি জাগি দঙ্গ আপনি বাকি বিনি অমহাই সামুং কাহামলনো খাইমানি বিসিং তুই অ শালনো মুইতো খাইন তিনি শালন বিনি আজাইমা শালন হায়ং নার শাল হইনে পালাই জাগি দঙ্গ অবনরকিন চিং ককলাম সাই দংলাইও চিনি দফা হবো চিনি হদা হবো চিংবাই গানাগিনি সাকনাই গানি খাইমা জাগারক চিংনগো নার্স রক চিংন নাইকানি খাইও জেফর পানো চিন বড় রক দুঃখমানি থাকা হাঙ্গাই সাক নাইকানি খাইনা থাকা হাঙ্গাই এবার মূসাসক যেন জালক গচাই থাকা হাঙ্গাই বরং সঙ্গন চুবাও চিনি লংমানো মতংথানি বেলাইন সামুং কাহাম খাই দো আবুনি বাকি নরকনি চুবা মুংন বরকনি সামুং কাহামন চিং মুইতু খাই মা দো তে বরকন বেলাইন খা কাহাম মাই আফারও তিনি অশালো ফাইদিকে কক দুক দো সাবনাই কিনা হ্যালো
1: ফোন কাহাম ম্যাডাম
0: ফোন কাহাম তাকুন লাম সগো পান্ডাব ও
1: হামবাই সে অমৃত সাই তোমরা রাজ করি
0: আও লাম সগো পান্ডাব
1: তো সাই তো হায়ুং নার সাল
0: আও
1: আমরা তুই খালাই চলে আবো কাছে খরচা সামু সেবা খাই চাই প্রজেন্ট নাইটিং গেল বিনা আদিম সাল নর খাবই তিনি অবহাই ও সাল ন মুজি মাকলাই
0: আবো
1: বত খরকচা খাই থাকা কাহাম কেন বিহাম সামু খাইমানি বাকি বনমুদ মা খাই

0: থাকে ন যে চিনি বরক রক যে সামু খাম খাই আবো বরক রং থানি খাব তঙ্গি থাঙ্গ বনমুইটু মা খাই আপন নাচ রঙ যেটা সামু খাই কাম খাই দিত বরক তো যে বরক নি বাকি যে সেবা খাই আবো গছি জাক নাই আবার মা খাই আপন যেফর পেসন থাকা আবো বরক আপন নাইকি খাই বর্ণ সবানানী নাই আবহাই নাচ নি যে বিটি ন আবহাই গ্রঙ্গি টংনা নাম আর গি বাইটা বক্রঙ্গি টংনা নাম বিনি তাম প্রবলেম টং কবাই পড়া ফেন হাইকলাই টংাইকলাই কেবা নুকজাগো বাকসা বাকসা নাচ রক সিন হাজতে পেসন দো আবহাই কোনো কনসালটেশন রক দিয়ে কোনফুরকাই দাম রক সিমরক রক খাই আপে হেরক নুকজাকা আপ্রকাই কোনফুরকাই ওয়ালাই মূর ফান আবন বরক সিয়া আমার হাস্তে রক আর কিসা বরক সিজা যাক যে নাচ নি সামু খাই রক বরক বেলাই বরক আদর যত্ন খাই তাম প্রবলেম দো আবো বরক বাই গ্রঙ্গি কক্রক সঙ্গ সব খাই বরক সাকতরি তোমাদা আপনি নাম সেবা খাই বরক হাই ব সাকতরি খাই মেয়া কংসুগুই খাই মেয়া ব যে বরং বাকি খাই বাচাখা আর বরং বাই বাকসা গ্রঙ্গি ন খাবাই হামজাকমা ইয়াফারই আর সামন খাই নাম ব আর ও তরি রেঙ্গি দঙ্গই বতায়া যে কতই সামু ন বতায়া বতাই খাই মেয়েতা আমি নাম বতো সবানা নাম বিনি যে তাম প্রবলেম দো পেসন আপন সঙ্গে ববে বাকসা গ্রঙ্গি কমিউনিকেশন ববে টংনা নাম তাই তামুং দোকা তাম সকা বাহিংখা আমি হের বর্ণ তো সঙ্গে বর্ণ খাই যে আনি লংমানী ন যে থিনাং ন খাটুই বরক বাইর থাকবা ফিয়াবা সামুগ আবহাই পজিটিভ থাকে নেগেটিভ রক সঙ্গে খাওয়াই আপনি ইংগী যে কুটুক জাগি রক আকুই রক হে আর ও তাই পেসন তেবসে বারি বই হামিয়া রক গঙ্গী বারোতে টংনা সিনালি আঙ্গি কনফুর ও আরনি বুটি রক সানি থামার মুক্তাই আপনি হেরক আপনার বেলাই যে সামু ফানো যে সেবামূলক সামু খাই ফানো তরে রেঙি দখাই যা সামু খাই মিয়া যে বরক খাবো খাকু আর বরক রক ব সামনো খাই নিকাই মানে আবহাইকে কত রঙই টংগই কংসুগুই টংখানকে তাই মেয়াঙ্গি থাকতাই ক সাকতরি টংনা নিয়াতা সাক নিকন খাই মাগসাই তিনি ও খরকচা যে খুজাংনাই ফ্রেন্স যে নাইটিংগেল ও তিনি বিনি রং পয়সা টংগো বোমা বোফা গান খান তিনি বরক ন হামজাকি ও তিনি সামু লাই থাকা কতর সামু আবো বরং সেবা খাই বেলে কতর সামু আবো আসে চিকন গিয়া ও সামু খাই থাকে যে খাই বরক বসে সাইমন বাইকে খাই থাকা গুইতো বিনি আপন বাইকে খাই থাকা নুগুই দো আপনার নুগুই নিনি অবহাই তাবো বিনি খুজাকি মইতো খাই জাগি দো আবহাই আবহাই ফাইদি চব যে খাই রক যে খাটনের রক সামু খাই বাকি সেবা খাই বাকি অবহাইকে খাই যাকে হে তিনি দপা হদানি বাকি বেবাক কাহাম নাই তাই সামু চাসানাই হামসানাই কচাং কচাং খেদ তেব বরক বসিনাই আকসামা মানাই আসলে যথেষ্ট সাসান মেদাম
1: আও চিনি দাখুন বেলাইন হামবাই নাকু মানে চিনি কপলাম বনো সাই খনার মান বাকি আও 1974 নিয়াকা 1974 বিশিনি সিমি চিনি নি শালনো ইন্টারন্যাশনাল নার্স ট্রেনিং নে পালাই ফাই আও জড়া কদকমা নিসিমিন অ শাল পালাই যাকি তঙ্গ তামনি গাঙ্গাই তিনি না হাই শালো যে নার্স রক যে বড় রকম চুবানাই বড় রকম লংমানো মথাঙ্গি তো থানি চুবানাই অমহাই বড় রকমি কক রকম চিং মুইটো খেলাইলাইও তে বংন বেলাই বড় ইয়াফারনানি বাগিনো তিনি অ শালো মুইটো খেলাই দংলাইও তামনি গাঙ্গাই আং পিলেফ্রবো সাকা বড় যতন যত বাই গদাল যাক কাহাম বতংনাই হামিয়া বতংনাই সং বাবাইনি ন যত ন মিলি মা তংলাই কথাই মা তংলাই কাহাম তংকে হামিয়া বতংনাই হামিয়া তংকে কাহাম বতংনাই আও বাবা হাইকে

0: tamoni bising tino chini lokorok joto nokorok sathe korok sano chuba line ma bising te thami tamlai o hello abuni bagai no jing shamung kaham khlai nei ro khodani bagai borok nikok rok no muituma khlai lai o te bok no jing belai no khabai khuk bai no borom maya faro hello
1: belai khum kaham bukuk
0: khum kaham ta khuk nano bolam shogo pandao
1: Ang sewa broto. Madam Silpi Danke. Oh, cha, vele hambai.
0: Hambai.
1: Okay. Sinio FM yakrai bodol ni bagi kashako ani saklai mung.
0: Do sakati tamung.
1: Saklai mung kai o pandano te nyai no. Sing borong ni thani uramuram je kok kaham rong no pinna ni bagi nai sing kashako miti klai mani 2023.
0: Oh.
1: 2023 টাকার জলাও চিন জহর দেবর মাদা জহর নি বিখাং বাই ও কাই মাস খানো আপনো এডক হিসাবে আপনো পুলা কমিটি গঠন খাই জাকা হুম কাই লাই থানাই নয় মে 2026 অপ লাই থানাই তাকো
0: ও আচ্ছা
1: হুম নেও সরাও কাই নরং নিও কক হাম রগ্ন যে কক বসমা তুবি নাই বিভিন্ন বিষয় রং তুই নিয়ে যে কক সালাই মানে আবার রং বরং থানি যে দুলে বছর পাঁচ মিনিট রক বাই দশ মিনিট রক এবছর খানাই মানাই কাই আপনার সঙ্গে যারা বুঝি নাই রক যারা বুঝক মানাই রক ইন্টালেকচুয়াল পার্সন যারা তোমায় রক ছমাস নি বরক মানে তাবু নাই টেঙ্গল সামুক লাই তো আমা হাইলু তুমি আপনার অনুসরণ উব খাইনেন বাগিনে সঙ্গ কাইসা আপন আগে এডক কমিটি টংমান তাবুক সঙ্গ একদম এক্সিকিউটিভ ফাইনাল কমিটি গঠন খাইজাকা একুশ জন আনো তুই নাই আ কমিটি খাইজাকা কাই আ কমিটি নি তুই ফাংবা প্রেসিডেন্ট কাই আং সব ব্রত কমিটি খাইনে সঙ্গ কাই উপানন্দ চেলি খল নি বন জেনারেল সেক্রেটারি খাই নাই কাই রাং ফাং খাই রাখি নি সালিম দে বর্মানো অমতেই খাইনি তিন একুশ জন এডভাইজার কমিটিও তঙ্গ পাঁচ জন সবচেয়ে তাকরা সা চিনি নীলমণি দেব বর্মা বব বর্ণ খাই চেয়ারম্যান নি এডভাইজার নি কাই তাই অমতি খাই মেম্বার নি একুশ জন আনো তুই নেই চিং কাইসা রাত অম মানে অমতি নাচিং হাইনি অব কাইসা
0: সারস নাম সমতা কে মকি ইয়াখাই বদলনি লোকরক সিমিদা
1: হ্যাঁ আবু যত নিবাগি ন ইন্ডা ত্রিপুরা স্টেট যত ত্রিপুরা হাসতে নিচি বরক টকাই রক যারা রে দু খানা নাই রক বা খানাই আর ও যারা খানাই রং নিবাগি নাই নক নং যে বিভিন্ন কক বসমা তো মানো সিং বরং নি থানি পুসকি রান বাগি ন সিং ন চেষ্টা তা কারণ বরং সিং সিং চিন সংসার সিং বিভিন্ন কিছু নুগু যেমন শীতের আন্দোলন চাকরির আন্দোলন বাসস্থানের আন্দোলন হ্যাঁ তুই করি তুই আন্দোলন আমি রক্ষণা বলেছে যেমন চরিত্র গঠন আন্দোলন কেউ খানা নাই করি গাই চিঙাবন তাবো কতাল খাই নাই ও কলি যুগ একদিকে চরিত্র গঠন হই মানো নরক যে কক বসমা তুমি কক কাহাম সিং খানার মারক চিন খানি তুই ফেমর এবং আবন তুই নেই চিং বিভিন্ন সময় কক সালাইও গাই আ কক অনেক সরঞ্জাংনাই কক চিং মনে রেখা এফ এম ইয়াখাই বদল হ্যাঁ সোশ্যাল অ্যাওয়ারনেস এই অ্যাক্টিভিটিস কমিটি নির কথা কাই আবো যতনি বরক খানি আবো রেদু যে সাকলাই মারং বা যে কক বসমা তু মানে সঙ্গাবন মিটিং বরক খাইনে ও রাম রাম সঙ্গ আমি আলোচনা খাই আবো যত চিনি ও ইয়াখাই বদল যারা টকাই মেম্বার নর কিসা কষ্ট খাই নাই চিনি এফ এম ইয়াখাই বদল হোয়াটসঅ্যাপ গ্রুপ কিসা নাই নাই আ অর্ডার কপি বা মাইনুস আবাং রির হকা আপন তিখাই না জানেন বাগে এবং যতন নাই নাই বাগি নাই আর তাবুক তো যে কোনো একটা উব দোকানও থাঙি নাই অনলাইন দোকানও থাঙি নাই আর কপির অন্য কিসা তিখাই না যাবাই দিয়ে আবার আনি কবক মুখ নং নি অ এফ এম নি রেডিও নি বিশৃঙ্খি হুকুক বেলে বেলে হামবাই তিনি নি ও যে কক বর্তমানে কিচ্ছা কয়েকটা কক নার্সিং শব্দ আব কাইসে কিন্তু ইংরাজি শব্দ এনকে ওই যে নাইটেঙ্গল খরকসা নার্স দং মানে এবং অব ইংরাজি শব্দ নার্স যে নার্স খরক মানে ও মানব সভ্যতা ও যে বরং নি দুঃখ কষ্ট বরং

0: না চাইয়া যে সেবা শুশ্রূষা খাই নাই বা বন নিজে নিঃস্বার্থ ভাবে খার উইনাই যে বরং মতাংনা নিবাগি নাই যে সামু খাইমানি বন হনু নাচ বা নার্সিং নাচ খেলাই যেমন আবকু শুধু নিনি বরংমুনি শুনেছি মিয়া যেমন চিনর পশু পাখি যত নিবাগি নাই চিনিও সামু টাংখাই খেলায়ু ব সইংখা লামা সইংখা হাইয়া বউ কাছে প্রাণ বন বা সেবা খাইন দরকার বন যদি সেবা খাইখাই নি বাকি যদি বন যদি তাহাম খাইনাই বনি হামিয়া জিনিস যেমন কষার হক বা বিভিন্ন রকম আঙাম যদি সাফ সুতরা হলে বা মানে হামরে চিকিৎসা খাই রেখাঙ্কাই বন কোন দিন পয়া কগ্ন তিনি এই যে পশু পাখির হক যেমন সই যদি তিন দিন বন যদি বিস্কুট চার খাঙ্কাই তিনশো বছর পান ন পয়া মনীষরক পয়া কিন্তু চিনি বরং মনে শুনে বিশিং নুকজাগ তিনশো বছর বন সাহায্য খাই ফাইবানো
1: বা
0: বন ব দুই দিন কিষান দিন থানি সুবাই মালিয়া আসুকবাই নব আজ তিনশো দিন নি জিনিস বা ত্রিশ দিন নি জিনিস পগই থাকু এ আবনো না আং যারা খানা নাই রং না কবংনা মুসুঙ্গ চিনি বিশেষ করে চিনি বরক দফানো খরচা তাই খরচা ন সুবা বরই নাই নাচ খাইনানি বা বন সেবা খাইনানি বন যে কাহামকাই তিসানানি ওখাই আবো ওখানে প্র্যাকটিক্যালি ভাবে যেমন যেমন যেমন আং আনি দুই হাজার উনিশশো চুরানব্বই চুরানব্বই সাতানব্বই সাল আনি বাবু যখন শরীর অসুস্থ অংখা তারপর এমন একজন নার্স আং কবো মা মেলি নাঙিনে বাবুনি একদম রক্ত শুইনে উই থাকে কি কসম কি উই নাই আবু কাইসা মৃত্যু নারংনানি মতো খুব দুঃখ কক যদিও তাও আনি বাবু কেড়ে খাবো শুনিয়া কেড়ে হাঁকা বতো চিন অন্তর তো তঙ্গ মা বাবা তো চিন অন্তর তঙ্গ কারণ পিতৃকে দেব বব ফমাতৃ দেব মতাই আতাই নি সমান বাবু আম মতাই আতান সাথে কত আফরু খরচা নাচ ও বরিমবু মাং পগই থাঙ্কা ব যদি উচি নিব সঙ্গিয়া তথাপি নিজে মানে নাচ বজে বজে সেবা খাইমান আন বাবুনি প্রতি আন বাবু এত মানে লাসং যাক বন অল্প পয়সার বিনিময়ে বন আং স্পেশাল ভাবে নারগে রেখা ম্যাডাম সিগা নারগে নাই আকর মধ্যমাখায় খাখামু ওই যেভাবে নার্স খাই খাই কথাবো আং সাইমা টংখামনি নে অ মানে বিশিং তুই হ্যাঁ দিবা অমতি হাই জ্ঞানী গুণী নার্সিং হক আবর সরেন তো নাই টেঙ্গল খরচ আবু তো মানে হ্যাঁ আবুনি বাগিনে না কবং নাই যে বরক যে সময় আপদ বিপদ ফুরু বন থাঙে মানে আগুগুই থাঙে নাই বন সুবা সুরনানি বনি বাগে যে নাইকিনি খাইনানি আবু ওখাই বরং মুনি শুনি মুনি সুমুই জন্মনামানি কর্তব্য তাক খরচা তাই খরচা নাইনানি ঠিক আবো হাই সঙ্গা খাইব দলিবিং তুই যে রেডিও তুই ক কাহাম যে সাল কামানি পালো যে ক কাহাম কাহাম যে সামানি আবো হয়তো কে সামু নাই বাক্সা বাক্সা হাই রক সাবো তাম ফুদন রেডু রক খানা হাই রক কথা বার্তি মানে আবো যে তাম বুকতেই মন্তব্য আবো তাম বরক আবো বুকতেই জানিব মা টংখা বহাই তাবো আধুনিক জুনিকে তাম চাইটাই আগ দাংখা বুঝি মালিয়া আরে রেডিও খানায় রেডিও থানা অনেক ক কাহাম মানো আং অনেক সরঙ্গানি মতো অ্যাওয়ারনেস
1: আ বরক যে বরক আমা হাইসা নাই বতো রেডিও খানায় নো খানায়া ইভেন রেডিও নি বিসিং তাম সালাই তামং লাই আবো ব মানে অ্যাওয়ার ক্রি সাইমিয়ানি বাকি ব অক
0: গেতে কাছে ম্যাডাম ব নিজি তো খানাই আর যারা বইন খানা নাই না বিপ্রান্ত খাইও এনকে বর বরং নাচ খাইনি বা বর বরং সেবা খাই টঙ্কা বা নাচ মানে তো সেবা বলে বরং নি আপদে বিপদে জেসু বানাই বন সেবা বলে এনকে ব নিজি বো খাইয়া বইন বো খাই না রিয়া ব নিজি তো খাইয়া খাইয়া এনকে ব ও মানব জম মানব জীবন ব যে মানব দেহ মানমানি ব্রহ্মনি স্বরূপ ব যে মানে ব ব্যর্থ পনা বড় খনি গণ্য খাইয়া যে বড় গম দিনে আন্ডারস্টিমেট খাই নাই কাহাম কং বুঝক খানি কেবেং নাই বরং রক বরং সেবা খাইনানি যে জগৎ মঙ্গল নি স্বার্থে যারা সেবা খাইনাই নি বিরুদ্ধে যারা কেবেং নাই রক ও বরং রক ও মনুষ্য জীবন ফাই অভিশপ্ত বরক বুঝিকা বরং ও যুগ এটাই পরে যুগ ফান বরং কোন মুক্তি করে বরক বরক যে বরং কোন মুক্তি করে তা আপনি বাগিনে আং কবং নাই তিনি খাই বদল তারা খাইনাই রক নরক বুঝেছে কোন সাতং রবীন্দ্রনাথ কক সালা গরম রবীন্দ্র মা রবীন্দ্রনাথ নি আসাই মানে মাস ম যে পাশে লোকে কিছু বলে অর্থাৎ বাংলা কক

0: 우꾸렁이 버럭 난한단 사이만어. 아버낭 나년이 꼬끄리 아니 아니 세방 가이타나이 아니 이제 꼬르토 이거 문이 쉬운이 사이만이 아니 이제 기안 앙제 안어제 아니 아마 바부 저머리 르마니 바 우보니 비싱테 앙문이 쉬운이 앙제 시만 아니 이제 기안 아기안 너 앙 비터란 가이나니 바기네는 승우제 코미티 가이만이 아함 부이탐 사방 나년이 돌아가거리 다른 부이 어느래 어느럭음 사이만어. 예, 오늘 언제라고 뭐든 기술 사이만 가는 뭐 사이미야, 뭐 시야, 뭐 나스탐 지니 어제 뭐런 시야 봤다모. 그 사 하면은 함리를 마치니 나치야. 뭐런이 언더노 사프라이드는 아부 왜다
1: 나싱 가이만이 말은 보리처자 나이카니 클라이만이.
0: 보리처자 나이카니 가이나니 그니니 니니 이제 모네 모일라나 보리처자 가이나니 그 아부 가이니 대하님 리럭니 모일라랑은 그때는 아빠는 아르바이 수입보리스가 그리만오. 니니 언더니 모일라노 사프라이드는 사부바.
1: ও
0: তাই রঙে নাম এবং নি কাহাম ব্যবহার বেছিন গোন পরিষদ খাইবা
1: বেলাই ন নাংমনি কব তাকো
0: হ্যাঁ যেমন রক্ষা রত্নাকর ডাকাই ব যদি একজন ডাকাই দশু থেকে যদি ব রাম রচনা খাইবা হুকাই
1: বাল্মীকি নিথং
0: সাধারণ বড় গাংতং মাই আংনাইবা আংকেসা খাইনা নাং নাই অর্থাৎ ইচ্ছা শক্তি ন জাগ্রত তো মা খাইলে
1: আবু চিনি বেলাই ন সই চিনি ইচ্ছা করি হুকাই চিনি মুসং মা করি গাংকাই জং কোন খাইমিয়া
0: কোন কোন খাইমিয়া আবু ন ন দারা নাসিং খাইনের উদা তাক তাকৰি ব্ৰাগৰি বিনিময়ে চিনি নাচিন্তা খাই নাচিন মানে বৰ নিচাবা তাক খাই দিয়ে মানে নিনি নিজে পাৰ্চনেল ৰাং ৰাঙানি বৰ জিনিচিয়া আনি যে বৰক সেৱা যে কক সাজাগৈ টঙাই থিয়াছা টঙাই আপোনাৰ বছ আচল নাচিন কেমন তাওঁ নাই টেঙেল কৰ্ণ চলাইছিল তাবো যে তিনি বনি আয়ং
1: নাচিন
0: খাই দিয়ে মই কাৰণ চিনে কৰ্ম নো টঙাই কৰ্মনি গৰ্ম নি যে কৰ্ম খাইলে মানে
1: বদল খাই যতন অবহাই কাছে কমিটি খুলক মানে আং বেলাই নাও খাতং থকা তামনি হিংকাই আং কক থাইছেন সানামু সঙ্গ চিং আগনি সিমিনে খানাই ফাইও চিনি সিমুং এবা জ্ঞান নলেজ হানি মানো অবনো জেসক নং বাগনাই আসং নবারি নাই চিং সাই মানো যে হামজং বড় কাঙ্কাই হামজং মা মানো হামজং মা বাঙ্গো দুঃখ ন বুইবা সালাইকে কমিও এবা আবো কমাই থাঙো হনি চিং খানাও অবহাই ন চিনি সিমুং ন সাইমান মানে চিং পরিমানি তাঙে পরিবা সিনামনি বাকে পড়ে পড়াশোনা খেলায় হাই দেবা গাই চিংসিনি সিমুং নো কেবে বাই আসাগন তঙ্গি তঙ্গা আ সিমুংনি কোনো সীমানি করি আপনি বাকে নচিনি জ্ঞান ন চং যেসক বাক নাই নলেজ ন যেসক বাক নাই আসং নসং তেব ফুয়ারি মানাই রমদিতিনি ও পান্তানি বিশেংতে অবা হাই কক সাকা অবন চং তে খড়ক সান সাকা হাঙ্কাই নং যে সাইমানো আবরনি নি সীমানি নং যে খনাউন মানি বিশেংতেই বুইন সাই খনারি মাংখা বুজুগ্রি মাংখা আবরনি নি সিমুং আপনি বাকি ন চিনি সিমুং রক খাওই দৈনাই বুইবাই বাকনা নাগো নং সিটে বইনব সিরেনা নাগো ক গজানানো নাগো তাকে কক বুক নাই না হ্যালো ফুঙ্কাহাম তাকুক নামসক পান্ডাও সাগরা তিনি কক প্রথম
2: মানিয়ে নার্সিং ডিউটি সামু আসে কলাই আবো আবো সঙ্গে জায়গা তঙ্গ ওয়ানসু গোটাই পেসেন্ট তো বিনি জায়গা তঙ্গ বানসুমায় ফেবা নার্সিং ডিউটি আং যে নমানি বড় ডিউটি আসে মানে কলাইয়া সহজেতা হার্ড দো বাইকে তঙ্গমালে বড় সিকিং ডিউটি মা খাই
1: সিকিং
2: ডিউটি মা খাই হর সাল মা খাই সঙ্গে সঙ্গে পেসেন্ট হানিয়ে থাকো একচুয়ালি ডক্টর অক্সিমি ট্রিটমেন্ট খাই রোগী হামিয়া বেমার রোগ নক্টর অক্সিমি পেশেন্ট ট্রিটমেন্ট খাই আজ বুঝি মানে নার্সিং যে ব্যবহার যে কক

0: 집에 가시게 들어갔던 거. 그방만 할 수 있는 그방만 배워할 거요. 꼭 하고. 제발 아부바이 패센터 몽탕. 보통 에미니지 함이야로기 글라이자빈이 한글의 개별릉작. 이게 아저라고 뭐 꼭 함이야 꼭 시더라. 그나 강가빈이 멘틀리 니하비빈이 잡부 하고 하는 게 되고 만에 소유는 뭐 만에 그 당동나
1: 뭐 배마릉이 당고에 바부카 함이야 배마릉이 당고 미승 아우 아부하이 그런 거 먹는
0: madam, Kang Okong Masagaja, Doctor of Simi, Nihaba BT derives me, some Borokno treatment climania, Sini, Tom Samong, Sini Cox Money,
1: Cogla,
0: Ovocasa, Borokno treatment Kayo, some MBBS, Mona, buy out of Flim Logonovus, and Jeffro, Sunday Doctor, Bo, Mano MBBS, Mania, Siababo, as a treatment, Kam Kaja, Mania Bobai, Kam Malay. ওজে ব্যৱহাৰ কা হাম বৰকন হামজাগৈ যে ব ট্ৰিটমেণ্ট পেচেণ্ট ডক বনা ব বন্ধু বাইপ খাওইনাই ওজে পেচেণ্ট হামিয়ান ব হামি মানছং আবো নক দে আৰু সং সং মমন দে পেচেণ্ট একচুৱেলি বিথি বাই আবো সিনি সং বন হামি মেয়া সং বন বিনি যে সাহস ন সং ম থাঙা নাংাই ই নং হামনাই নং তাওনা দি ফানলেনা নাংাই যে বিনি পিছিং নি দে ও কেবেল ন কেবল ওয়ান সুমু ন ফানে নন তাই তো
1: গে গ্রাক খাইতে সাখানে জন চুবা
0: হ্যাঁ গ্রাক খাইতে সাখানে গে তাকে সাং নুখা আসাম আলিপুর ও মিশনারি কাছে তে সাং মিশনারি হসপিটাল তো আলিপুর আবো বিবিএমসি দা কামনি কাছে হসপিটাল তো মানে গে আরো নি না সো আসকাই সেবা খানে করেন আসকাই কেয়ারফুল আবো মানে সানানি আবো খুব বেশি সাবো সবে মানে আসকাই মানে মায়া খাইও আসকাই ট্রিটমেন্ট মানে ব্যবহার কাম আসিবাই পেসেন্ট অকাম খুশি নাই বিনি হামিয়া তোমার সে বগৈনাই মনে নাই বিনি হামিয়া হামুই থামা নবাই আবো আং লাইন মজা মানুষ টপি রুতু মানে গবাং মা সঙ্গে মানো যা সঙ্গে হসপিটাল থাকে গবাং মা হামিয়া কেবা হামিয়া থাকে রং নব যে আবো আং মানুষ বনে যে ব্যবহার হতে কাম খাই যে মানে রোগী রোগতে হামানো মানুষ যে গবাং মা আগলি আশা দিশারও বহাই নব প্রাইভেট হসপিটাল থাকো আপনার নার্স হমজাবাতে সাথে জোরা নব তাই তাহলে কেয়ার খাইনাই মায়া খাইনাই ব্যবহার কাম খাইনাই আবো বাই পেশেন্ট গবাং মা আবো ইমপ্রুভ বই থাকো বিনি খামিয়া খামুই থাকো তার দাসন সাথে ম্যাডাম
1: বলেন দ দ বেলাইন হামবাই চিনি তাকো রবিন আও হামবাই তাকো আস নিনি নাংমানি কোকলাম ডন সন সায়ু খানার মকে আও নাংমানি কক নো শাখা ফিয়া আং অর কক থাসেন সানামু সঙ্গ বরক নি ওয়ান সুক মুং খরকসা তে খরকসা তো আসুক মিলিলাইয়া এবা সল্লাইয়া তামি হিঙ্গা গাই চং যদন যদন কাইসা মাং ওয়ান সুক থাইসা মাং ওয়ান সুক আঙ্কাই তো সুং যদন বরক খরকসা সে নি থাকাই হাই দিবা বরক গবাং মানি ওয়ান সুক মুং গবাং মানো অঙ্গ তমুং চামুং বচিনি খরক বা হাঙ্গা খরক বানি তমুং চামুন জুদা জুদা অঙ্গ বোমা কাইসানি বহগনি আছে ফেমাস এ সং যতনি তমুং জুদা জুদা মোখাং জুদা জুদা অঙ্গ আও অবাহাই গবাং মা বড় রক তঙ্গ কাহাম বতঙ্গ হামিয়া আং যত বড় হামিয়া যত বড় কাহাম যত অমাহাই সামগ্রাইন কাহাম আমো বসাইয়া তামনি হিঙ্গাঙ্গাই চিং সানা থাঙ্গা হাঙ্গাই চিং নাইনানি নাঙ্গ কিসামিসা যে হসপিটাল রক সামুখ্লাই তাই নার্স নি সামুখ্লাই তাই ডিউটি খাই তাই হপং সাপং চিং তো জেফ্রু হসপিটাল থাং আফ্রু সুগুয়ো ফিয়া বরক ফুংনি সিমি হর জরা হর নি সিমি তাই ফুং জরা থুয়া চাই আকারই বরং নাই তঙ্গ চোবাই তঙ্গ বুইনি কষ কুসুম সাফ সুত্রা খাইনাই বুইন চোবাও অব হংকে বরক খাইতে খাইতে তামুই থাং জরা কাছে ফাই কিসা মিসা টেক্ট নামজাগি থাঙ্গো আপনি পাকে বুনি কগলাম তমু চামর কিসে মিশা সেলাই মুখ ফাইও হানি চিং মা ওয়ান সুগো কাহাম গাই ওয়ান সুনা থাঙ্গা হাঙ্গাই আও কক তো সৈন তামনি হিঙ্গা হাঙ্গাই চিনি থুমুং চামুং বড় রকমের ঠিক করি হিঙ্গা হাঙ্গাই চিং বসুক জরতে ইরিটেট নিমান আবো চিং সাক সাক নসাইমন আবোন বাকি চিং জরানো বুঝিবুই যত কিসন না হারে চিং চুবাই মা তংলাই নাই তে কথাই মা তংলাই যত বাই তিনি আশক নং সিং তং যত ন ফুং কাহাম হাইন হাই তিনি পান্তা আশুক জরতে নয়

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, অসমের মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন জোট সঙ্গী আরও চারজন মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, এনডিও শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার আবারও জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। এলপিজি ডিস্ট্রিবিউটারশিপের সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে পাঁচ দেশ সফরে রওনা দেবেন। আইপিএল ক্রিকেটে গতকাল দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। আজ অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন আরও চারজন মন্ত্রী। এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। এটি হবে অসমে এনডিএ তৃতীয় সরকারের নেতৃত্বে মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের ইতিহাসে কংগ্রেস বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসেবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি একমাত্র ব্যক্তি। সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে, প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএর প্রার্থী হবেন। আজ শপথ গ্রহণ করবেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোরা এবং অজন্তা নেওগাঁও। অতুল বোরা হলেন অসম গণ পরিষদ অগপর সভাপতি এবং চরণ বোরো বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের বিধায়ক। তাঁরা উভয়ই পূর্ববর্তী এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন। অজন্তা নেওগাঁও পূর্ববর্তী সরকারের মন্ত্রী ছিলেন। অন্যদিকে রামেশ্বর তেলি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 2026 সালে বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যের রাজনীতিতে ফিরে এসেছেন। এর আগে গতকাল দিনের শুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করার সময় ডক্টর শর্মা জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। খানাপাড়া ভেটেরিনারি কলেজের মাঠে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সেখানে হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, 126 সদস্য বিশিষ্ট অসম বিধানসভায় বিজেপি একাই 82 আসনে জয়লাভ করেছে। জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকে 10টি করে আসনে জয়ী হয়েছে। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন এআইএডিএমকে বিধায়কের একটি দল, পি ভেনেমনিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ারের সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল ইরাপ্পাড়ি পালানের স্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুদুচেরি মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাস নাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো এবং একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। আজ তাকে আদালতে পেশ করবে। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলেই অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষাপটে বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় গুজরাটের ভাদোদারায় আয়োজিত

0: অনুষ্ঠানে ভাষণ দেবার সময় শ্রী মোদী তার পূর্বের সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময়ে বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক, পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন।
1: পিছলে কুছ বর্ষো মে দুনিয়া লাগাতার অস্থির পরিস্থিতিও সে গুজর রহি, পহলে করোনা কা সংকট, ফির বৈশ্বিক আর্থিক চুনৌতিয়া, আর আব পশ্চিম এশিয়া মে বড়তা তনাব, পশ্চিম এশিয়া মে যুদ্ধ সে বনি পরিস্থিতিয়া ইস দশক কে বড়ে সংকটো মে সে এক হ্যায়। এসে সময় মে দেশ কো জন ভাগিদারি কি শক্তি কি বহুত বড়ি আবশ্যকতা হ্যায়। আজ জরুরত হ্যায় कि हम सब मिलकर अपना दायित्व निभाएं, देश के संसाधनों पर पड़ने वाले बोझ को कम करें।
0: সরকার জানিয়েছে যে দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তর্মন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে কোনো এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। গত তিন দিনে রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000-এর বেশি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের তেল শোধনাগারগুলিতে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদও বজায় রাখা হচ্ছে বলে তিনি জানান। তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বানটি পুনর্ব্যক্ত করেন এবং গণপরিবহন ও কার পুলিং ব্যবহারের পক্ষেও মত দেন।
2: माननीय प्रधानमंत्री जी ने देश के सभी लोगों से आग्रह किया है कि पेट्रोल और डीजल की खपत कम करें, जहां भी संभव हो मेट्रो और सार्वजनिक परिवहन का उपयोग करें, कार पूलिंग का विकल्प चुनें, रेलवे एज अ मोड ऑफ ट्रांसपोर्टेशन फॉर गुड्स को प्रेफर करें और जहां भी संभव हो इलेक्ट्रिक वाहनों का उपयोग बढ़ाएं।
0: রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানিয়েছেন যে 2026 সালে খরিফ মরশুমের জন্য দেশে সারের মজুদ 51%-এরও বেশি রয়েছে। তিনি বলেন যে সংকটকালীন এই সময়ের পর থেকে সারের অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানির হার দাঁড়িয়েছে 76.78%। বৈঠকে বক্তব্য রাখার সময় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা অপিশ কুমার শর্মা জানান যে পশ্চিম এশিয়ায় অবস্থানরত ভারতীয় নাবিকেরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘণ্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশী পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশ দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান যে এই অঞ্চলে ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। 11টি ভারতীয় জাহাজ ইতিমধ্যে নিরাপদে ফিরে এসেছে। অন্যদিকে ভারতের পতাকাবাহী বহনকারী আরও 13টি জাহাজ ওই এলাকায় অবস্থান করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তার আলোচ্য সূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে তিনি মিলিত হবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটিনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। ধর্মশালায় গতকাল আইপিএল ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে।

দিল্লি টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে পাঞ্জাব 5 উইকেটে 210 রান করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল এ ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হল, স্থানীয় সংবাদ এরপরে।

0: আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন ভোটকেন্দ্রের খসড়া তালিকা গতকাল প্রকাশ করেছে এবং ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হয়েছে। তা চলবে আগামী 15 মে পর্যন্ত। দাবি ও আপত্তির নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলির ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। আসামে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ শপথ গ্রহণ করবেন। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন। বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, 126 সদস্যের আসাম বিধানসভায় NDA 102 আসন পেয়েছে, যেখানে বিজেপি 82 আসন এবং তাদের মিত্রদল অসম গণপরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকে 10 করে আসন জিতেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনের সময় গতকাল গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা ও পূজা সম্পন্ন করেছেন। সংস্কারকৃত এই মন্দিরের উদ্বোধনের 75 পূর্তি উপলক্ষে গতকাল মহাপূজা অনুষ্ঠিত হয়। এরপর কুম্ভাভিষেক ও পতাকা উত্তোলন অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, সোমনাথ মন্দির অটল বিশ্বাস, দেবত্ব এবং দেশের চিরন্তন আত্মার এক পবিত্র প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, সোমনাথ অমৃত পর্ব শুধু অতীত উদযাপনের উৎসব নয়, বরং এটি আগামী 1000 বছর ধরে দেশের অনুপ্রেরণা হয়ে থাকবে।
1: মে ইহা দেখ রাহা হুঁ ভারত কে উস অবিনাশী স্বরূপ কো জিসে সদিও কে কুৎসিত প্রয়াস ভি না মিটা সকে না হারা সকে অর মে ইহা দেখ রাহা হুঁ সোমনাথ কা অমৃত মহোৎসব ইয়ে কেবল অতীত কা উৎসব নহি হ্যায় अगले 1000 वर्षों के लिए भारत की प्रेरणा का महोत्सव भी है।
0: এর আগে প্রধানমন্ত্রী শ্রী মোদী প্রভাস পতনে হামিরজি গোহেল সার্কেল পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি রোড শো করেন। রোড শো চলাকালীন তিনি সমবেত বিশাল জনতাকে অভিবাদন জানান। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, PM কুসুমে সৌরশক্তি ব্যবহারে রাজ্যের কৃষকরা উপকৃত হয়েছেন। গতকাল সাতডুবিয়া গ্রামে PM কুসুম প্রকল্পের আওতায় সৌরশক্তি চালিত কৃষি সেচ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বিদ্যুৎ দপ্তর এবং ট্রেডার যৌথ উদ্যোগে PM কুসুম প্রকল্পের অধীনে ইতিমধ্যেই 8364 সৌরচালিত পাম্প স্থাপন সম্পন্ন হয়েছে। আরও 2531 পাম্প স্থাপনের কাজ বর্তমানে চলছে। এছাড়া সৌরশক্তি চালিত মোহনপুর চাবাগান গ্রামও ঘুরে দেখেন তিনি। মন্ত্রী বলেন, এই পর্যন্ত 8364 পাম্প স্থাপনের মাধ্যমে প্রায় 41,820 কানি জমিতে সেচ সুবিধা পৌঁছে গেছে। এই সাফল্যের জন্য উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে। কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ আইন 2025 বা VBG রামজি কার্যকর করার জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনটি চলতি বছরের 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনটি প্রতি অর্থ বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। আইনটি সময়মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেবে। নতুন এই আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা প্রদানেরও বিধান রয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেছেন, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে। গতকাল জম্পুজলায় ব্লক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে গড়ে ওঠা কমিউনিটি ম্যানেজ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণ কেন্দ্রে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও উৎপাদিত সামগ্রী বাজারজাত করা শেখানো হবে বলে জানান তিনি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ী মহলের কাছে বৈদেশিক মুদ্রা নির্ভর ব্যয় সংযত করার আহ্বান জানিয়েছেন। গতকাল নয়াদিল্লিতে CII এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের দ্রুত সমাধানের সম্ভাবনা খুবই কম।

বর্তমানে বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে সতর্ক ও পরিকল্পিত ব্যয় ব্যবস্থাপনা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগামী চব্বিশ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: আকাশবাণী আগরতলা ককটমা পড়ব সমীর দেববর্মা হাস্তে চংবরী কমিশন এডিসিনি ভিলেজ কমিটি চংবরী বাকে তিয়ার খাইমু চেঙিরেখা কমিশন মিয়া ভোট সেন্টারনি মৌ রেম তিকলাইখা তাই মিয়ানি সিমি ভোট সেন্টারনি মৌ রেমনি সাকাও সানমু তাই কেবেং মূ ইয়াসাক মূনি সামু চেঙি রেজাকা আবো অ তালনি চিবা সালমারি জরা টানো সানমু তাই কেবেং মূনি সানমু পাইয়ানো অ তালনি চিদক সালমারি ও ভিলেজ কমিটি রকনি ভোট সেন্টারনি পাইথাক মৌ রেম তিকলাইজাগানো অ তালনি চিচার সালমারি ও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব পালাইমানি জরা মিয়া গুজরাটনি সোমনাথ মান্ডব খুলুমকা তাই মতাই রেখা অ মান্ডবনি চেংরেমা বিশি সিনচিবা পুংমানো রগৈ মিয়া মতাই কতর সংসাজাখা আবুনি ওল কুম্বা বিশেক তাই বানাতি সামানি পান্ডা পাইরে যাখা আবনরগৈ মন্ত্রী বখরক শাখা সোমনাথ মান্ডব শ্রী সিটিনি পুইটুক মতাই রিমু তাই হাক্তরনি কথার কাইসা ফুনুকমারি ইংই বাসাখা বসাখা সোমনাথ অমৃত পর্ব লাইথাংজাক জরানো পালাইমানি তেয়ার সিমিয়া আবংখা বসকাং বিশি সাই সাই রমই হাক্তরনি ফুনুকমারি কাহাম ইংই টঙানো মন্ত্রী বখরক শাখা সোমনাথনি লুকুরগ্ন মৈতু খাই রিও লুকুবসং বিনি ইয়ারং বাই গদালই টংখে জরা কলকমা রমই ফান গনাং ইংই টঙানো বসাখা হায়ুনি কবুন ফান বারাদনো মেচেনি মানগলা
1: ভারত কে উস অবিনাশী স্বরূপ কো জিসে সদিও কে কুৎসিত প্রয়াস ভি না মিটা সকে না হরা সকে আর মে ইহা দেখ রহা হু সোমনাথ কা অমৃত মহোৎসব ইয়ে কেবল অতীত কা উৎসব নহি হ্যা আগলে 1000 বর্ষো কে লিয়ে ভারত কি প্রেরণা কা মহোৎসব ভি হ্যা
0: কেন্দ্রনি ককটুমতাই আওয়াইমু মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হায়ুং বেরেমো হালক হামিয়াঙ্গি টংমানো রগৈ টংকসং বরকটাই বানিয়া খালাইনি রগনি থানি ফাতার হাক্তর বাই গদালজাক থায়ো রং পুইসা সবাইয়া টংমানি কবখা মিয়া দিল্লি কতালো সিআইআই নি বিসিনি বানিয়া খালাইনি রগনি কথুমুং পান্ডাও কগ্নরথাঙ্গি বসাকা সালথাং এশিয়াও ইংই টংমানি ন্যাশনাল লাইমুং চবা ডাকটি পাইগলাক অ জরা হামিয়াও হজাকটাই সেকাং চাপজাক রং সবাইমু রাইদা হাকতরনি রং থংন মথাং নারগমানি নো কাহাম সামুং গানো মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা সকজাকায় মানৈখনৈ সামুঙ ফনানো তুই হাস্তিনি লুকুরগ্ন সাকথানানি বাকে কয়মুং নারাখা মিয়া পান্ডা কাইসাও ককটমথুমনে রংনি ককফিরকমু বসাকা সালথাং এশিয়াও চবা ইংমানি বাই হাকতরনি লুকুরগনি বাকে আলাইদাকে কক নারাখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী ভারত নাংমানি সকজাকায় মানৈখনৈ গবাং কুগ্ন হাতার হানি তুবুও আবুনি বাকে পেট্রোল ডিজেল সকজাকায় গ্যাস নি সামুঙ ফনাংমানি বাবাইনও কিসাস খাইকলাইনা নাঙানো মন্ত্রী বখরংনি ও আওয়াইমু হাস্তিনি লুকুরগ্ন সাবি মানুনা বাকে কব মূ রাখাব আসামও মার মার ওয়াইনি মন্ত্রী অক্রা ইংই তিনি সমাইতাঙানো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিনি খানাপাড়ানি ভেটেনারি কলেজ নখলাও সংসদক পান্ডাব মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাসুমু মন্ত্রী রাজনাথ সিং তাই বিজেপি কাসকু নীতিন নবীন মানজাগানো কিসাস কেন্দ্রনি মন্ত্রী বাই বিজেপি বাই নাইকলজাক হাস্তানি মন্ত্রী অখরা রকব অ পান্ডাব মানজাগানো খোরজাই মানো সারা নৈচিদক আদংনি আসাম বিধানসভাও এনডিএ সারা নৈ আসুকথাই মানখা আরও বিজেপি মানখা কাই চারসি নৈ তাই কথাজাক বদল আসাম গণ পরিষদ বাই ব্রোল্যান্ড পিপলস ফ্রন্ট কাইচি খে কপ্লাই ইংখা সং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাকা পিএম কুসুম তাম্বতাঙ সালনি ফান্ন সামুঙ থেপাও হাস্তিনি হুকবাক খালাইনি রক হামারি মানখা মিয়া সাতদুবিয়া কামিও পিএম কুসুম তাংবতাংনি বিশিংতৈ সালনি ফানবাই সুনামজাক হুকবাও তৈ মানথগ্রুই তনিজাক মানো বেড়াইনাইফ্রু ব অকক সাকা মন্ত্রী সাকা সং ফেরাং নাইখংতাই ত্রেডা কথালাই পিএম কুসুম তাংবতাংনি বিশিংতৈ তাবুক জরা চার সাই থামরা দকচিব্রুই পাম্প আছুগ্রবাইখা আবনো কারৈ সালনি ফানবাই চলিনাই মোহনপুর চা বাগ কামিও বেড়াইনাইখা ব ও চা সামুংনি বাকে সালসি সালকা আমচাই

আজ আমরা কথা বলবো এমন এক মানুষকে নিয়ে যিনি বাংলা সাহিত্যে শিশুদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। তিনি শুধু লেখক নন, ছিলেন চিত্রকর, বিজ্ঞান মনস্ক উদ্ভাবক এবং একজন অসাধারণ প্রকাশক। তিনি হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 1863 সালে জন্মগ্রহণ করেন উপেন্দ্রকিশোর। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অদম্য কৌতূহল। বিজ্ঞান, সঙ্গীত, ছবি আঁকা সব কিছুতেই ছিল তার সমান আগ্রহ। তিনি ছিলেন বাংলা শিশু সাহিত্যের পথিকৃৎ। তার লেখা গল্পগুলো আজও শিশুদের মন জয় করে। টুনটুনির বই, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত এইসব বইয়ে তিনি সহজ ভাষায় বড় বড় কাহিনী ছোটদের কাছে পৌঁছে দিয়েছেন। শুধু গল্প লেখা নয়, তিনি নিজেই তার বইয়ের ছবি আঁকতেন। তাঁর আঁকা ছবিগুলো এতটাই জীবন্ত ছিল যে মনে হতো গল্পের চরিত্রগুলো যেন চোখের সামনে নাচছে। এখানেই শেষ নয়, তিনি ছিলেন আধুনিক মুদ্রণ প্রযুক্তির একজন পথপ্রদর্শক। কলকাতায় তিনি প্রতিষ্ঠা করেন ইউ রে অ্যান্ড সন্স প্রেস, যেখানে তিনি নতুন প্রযুক্তি ব্যবহার করে বই ছাপানোর কাজকে উন্নত করেন। আরও একটি বড় অবদান, 1913 সালে তিনি শুরু করেন শিশুদের জন্য বিখ্যাত পত্রিকা সন্দেশ। এই পত্রিকা পরবর্তীকালে তাঁর পুত্র সুকুমার রায় এবং নাতি সত্যজিৎ রায়ের হাত ধরে আরও জনপ্রিয় হয়ে ওঠে। 1915 সালে তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তাঁর সৃষ্টি আজও বেঁচে আছে প্রতিটি শিশুর হাসিতে, প্রতিটি গল্পের পাতায়। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কেবল একটি নাম নয়, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। 1915 সালের 20 ডিসেম্বর তাঁর প্রয়াণ ঘটলেও তাঁর সৃষ্টি আজও বাঙালির কল্পনাকে রঙিন করে রাখে। বাঙালির শিল্প সংস্কৃতিতে

রায় পরিবারের যে বিশাল ঐতিহ্য, উপেন্দ্রকিশোর ছিলেন সেই মহিরুহের শক্তিশালী ভিত্তি। সমকালীন বিজ্ঞান মনস্কতা আর চিরায়ত সাহিত্যের অসাধারণ মিশেলে তিনি বাঙালির হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।

প্রবাদে আছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বলা যায় আজ যা অতীত আগামীকালের জন্য তা ইতিহাস। আর এই সময়টাতেই ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। আজ 12ই মে, এক নজরে দেখে নেব ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনাবলী এবং বিশিষ্টজনদের জন্ম মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। আজকের দিনেই 1666 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি ভূতত্ত্ববিদ, বিজ্ঞানী এবং সমাজকর্মী প্রমথনাথ বসু 1855 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ত্রিপুরা সেনগুপ্ত, বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী 1913 সালে। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন 2022 সালের ঋষি সুনক 1980 সালে। আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন বা আমরা যাদের হারিয়েছি, দীনেশ রঞ্জন দাস, বাঙালি লেখক এবং চলচ্চিত্র পরিচালক। 1941 সালের আজকেরই দিনে তার মৃত্যু হয়েছিল। ভারতীয় বাঙালি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যকে আজকের দিনেই আমরা হারিয়েছিলাম 2015 সালে। এ ছিল আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলী।

এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। প্রথম চিঠিখানি লিখেছেন বৃন্দাবন ঘোষ, আবড়ার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় অভিজ্ঞাপন, যদি এমন হতো, এটা এক প্রকার ম্যাজিকের মতো। ভাবলাম আর করে দেখালাম, ভাবলাম আর তখনই হয়ে গেল। অর্থাৎ কামনা পূর্ণ করা আমার হাতের মুঠোই, যে যেমনটি চায় তার তেমনটি হয়ে যায় বা পেয়ে যায়। যদি এমন হতোর মাধ্যমে পার্থিব অপার্থিব সুখ লাভ ক্ষণিকের ব্যাপার হয়ে দাঁড়ায়, জ্যোৎস্না প্লাবিত পূর্ণ চন্দ্রের রাতে মা ছেলেকে কোলে করে বলছেন, আয় আয় চাঁদ মামা, আয় আয় আয়, ধান ভাজলে খই দেব, মাছ কাটলে মুড়ু দেব, খাঁটি গরুর দুধ দেব, শুদ্ধ সোনার গয়না দেব, বসতে তোমায় পীড়া দেব, খোকন সোনার কপালে এক টিপ দিয়ে যাও। যদি এমন হতো তাহলে চাঁদকে আসতেই হতো, চাঁদের আগমন একেবারেই নিশ্চিত হতো। আমি বসে আছি ঘরের উঠোনে, বললাম চলে এসো কাশ্মীরের আপেল আমার কাছে। যদি এমন হতো তাহলে তো কাশ্মীরি আপেল আমার তৎক্ষণাৎ পাওয়ার কথা। ছিল বাঘ হয়ে গেল রুমাল, ছিল বেড়াল হয়ে গেল রুমাল, এসব আমরা ম্যাজিকে দেখেছি। একমাত্র ম্যাজিকেই এটা হওয়া সম্ভব। আমার ক্ষুধা নেই, আমার কখনোই ক্ষুধা থাকবে না। যদি সেটাই হয় তাহলে কে কাকে ডরায়, অত কাজেরই বা কিসের প্রয়োজন? অত চাষাবাদের দরকার নেই, কল কারখানা চালানোর দরকার নেই। দিন রাত শুধু বিনোদন করে যাও, যা সহজেই মেলে তাতে কোনো গৌরব নেই, কিন্তু যা

কঠোর সাধনা করলে পাই তাতে বিরাট গৌরব, অশেষ আনন্দ। তাই যদি এমন হতোর মতো আনন্দ আমাদের কারোর কাঙ্ক্ষিত হওয়া উচিত নয়, যদিটা সম্পূর্ণ বাদ যাক, আমরা শ্রমে কাতর হব, না খেটে সাফল্যের দরকার নেই। কঠোর সাধনায় আশুক জয়ের মুকুট।

আজকের দ্বিতীয় চিঠিখানি পাঠিয়েছেন পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। যদি এমন হতো বিষয়ে লিখেছেন, শিশুকাল আবার ফিরে আসত, খেলার সাথে মাঠ ঘাট আবার আমায় ডাকত, হারিয়ে যাওয়া শৈশব যদি আসত আবার ফিরে, নদীর পাড়ে বালুর চরে গাছে চড়ে খেলতাম ঘুরে ঘুরে, হারানো সেই দিনগুলো আবার যদি ফিরত, কত স্বপ্ন রঙিন আশা আমার পাখা মেলে উঠত, উন্মাতাল সেই সময় যদি আবার আসত ফিরে, যাকে ঘিরে স্বপ্ন ছিল তাঁরে পেতাম আপন করে, যার মুখের হাসি আজও আমার নয়ন জুড়ে থাকে, শৈশব ফিরে এলে না বলা কথা খুলে বলতাম তাকে, যদি ফিরে পেতাম তারে দিতাম না যেতে, রাখতাম তারে যতন করে আমার বুকের পিঞ্জরেতে, ছোট্টবেলার সারল্য আর মা বাবার সেই কোল, যেথায় ছিল সহায় সম্বল ভালোবাসার দোল, আবার যদি পেতাম মা বাবার সেই অকৃত্রিম মায়া, বটবৃক্ষের মতো যাদের ছিল গভীর শীতল ছায়া, যদি তারা থাকতেন বেঁচে আমায় রাখতেন সুখে, স্নেহ মায়া বড়া ভয় দিয়ে আগলে রাখতেন বুকে, তাদের অক্লান্ত পরিশ্রম ঘাম হার ভাঙা খাটুনি আমার প্রতিষ্ঠিত করেছে, তাদের সহায় সঞ্জীবনী। অভাবের সেই দিনগুলো মনে পড়ে বারবার, নিজেরা না খেয়ে আমার মুখে তুলে দিতে নাহার, দুঃখের দিনে নিঃস্বার্থ সাথী যে পিতামাতা, সুখের দিনে তাদের কেনে কেড়ে নেন নিষ্ঠুর বিধাতা, স্বপ্নে দেখি পিতামাতার মায়া ভরা মুখ, জেগে খুঁজে পাই না তাদের কেঁদে ভাসাই বুক, যদি পেতাম ভুলের ক্ষমা চাইতাম করতাম প্রণাম, আঁকড়ে ধরে থাকতাম তাদের পদব্রজধাম, সন্তান যদি পিতামাতার ঋণ স্বীকার করত জগৎ সংসার শান্ত হতো, শান্তি বজায় থাকত, পিতামাতাই সন্তানের আশ্বাস বিশ্বাস, প্রাণবায়ু সম অন্তরতম প্রশান্তির নিঃশ্বাস। নমস্কার আন্তি, পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

যাচ্ছি পরের চিঠিপত্রে। লিখেছেন সজল কর্মকার, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম। বাবার হাত ধরে নির্ভয়ে প্রাইমারি স্কুলে পদার্পণ। সেই সাহসেই বাইরের জগতে প্রথম পথ চলতে চলতে নানা বোধ অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অর্জনের শুরু। মা ঘর সামলায়, কিন্তু বাবা ভালো মন্দ ঠিক ভুল বিচার বিবেচনা উচিত অনুচিত সব কিছুর সহজ সমাধান করে দেয়। তাই মা যদি হয় ঘরের মায়া, বাবা হচ্ছে

কঠিন কঠোর বাস্তবতার দিক নির্দেশিকার স্বয়ং রক্ষাকর্তা মহাদেব শিব শম্ভুর কায়া। আমি বাস্তবিক 11 বছর বাবাকে পেয়েছি। বাবার কোনো কথার অবাধ্যতায় আমি জমির মতো ভয় পেতাম। সেসব দিনের মনের অপূর্ণতার কথা ভাবলে চোখ সজল হয়ে ওঠে, কিন্তু বাবা মজা মশকরায় যখন তখন সবাইকে নিয়ে হো হো করে হেসে উঠত। আমাকে পড়াতে বসিয়ে বলতো, বিদ্যাসাগরের মতো কঠিন কোমল স্বভাবের সত্যবাদী মানুষ হতে। ভাবি, বাবাকে ভয়েই ছিল ভক্তি। আচ্ছা বন্ধু, অভিজ্ঞাপন, পিতৃদেবকে যদি ভয় করি সঙ্গে শ্রদ্ধা জাগে, এটা ঠিক। কিন্তু ভয় যদি মনের নির্ভেজাল আবেগকে বাধা দেয়, সেই ভয় এক প্রকার জীবমৃত অবস্থা বা এক প্রকার মৃত্যুরই নামান্তর, তাই না? প্রত্যেক বাবার উচিত শিশু মনকে বুঝতে পারা। জানো, একবার একটা অঙ্ক মিলছেই না, মিলবেও না। বাবা বলল, যদ্দূর হয়েছে ওখানেই রেখে দে, ওটাই উত্তর। আসলে মিলবেই বা কী করে, ওই অঙ্কটাই যে ভুল ছিল। বাস্তবিক সে ছিল শিক্ষা, অন্তর্নিহিত মনের শক্তির কাছে অপরাজিত থাকা। বর্তমানে চারিদিকে ঠক জোচ্চোর ধর্মের ভণ্ডামি ও অহংকারের দাপট চোখে পড়ে, কিন্তু ছেলেবেলায় বাবার সে শিক্ষা আজও মনে পড়ে। সত্য কথা বলবি আর অন্যায়কে কখনো প্রশ্রয় দিবি না। নাট্যকার মনোজ মিত্রের উক্তি, আমরা তো সারা জীবন শৈশব ভাঙিয়েই খাই। বাস্তবিক মন না চাইলেও কত অন্যায় মুখ বুজে সহ্য করি। সে শৈশব থেকে মন আজও গুমড়ে গুমড়ে কাঁদে। এসো জোট বাঁধি প্রতিবাদে, স্মরণ করি কবির সে বাণী, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি ইশারা।

পরের চিঠিখানি লিখেছেন মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। লিখছেন, প্রিয় ভিঙ্কাপন, তোমার প্রতি রইল আমার অশেষ শ্রদ্ধা। প্রাসঙ্গিক বিষয় তুলে ধরেছ তুমি, যদি এমন হতো তাহলে কত কিছুই না ভালো হতো। তবু যদি বলি, যদি শিশুরা স্মার্টফোন ঘেঁষা না হয়ে মাঠে খেলাধুলা করত, যদি পাড়ায় পাড়ায় একটা করে খেলার মাঠ থাকত, যদি আগের মতো পারিবারিক শিক্ষাটা শিশুদের মধ্যে যথাযথ দেওয়া হতো, যেমন শ্রদ্ধাশীলতা, সহানুভূতিশীলতা, মানবিকতা, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা ইত্যাদি। বাচ্চারা ছোটবেলা থেকেই বাড়ির খাবারে অভ্যস্ত হতো, যদি বাজারে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড না আসতো, যদি কোনো খাবারের মধ্যে রং মেশানো না হতো, যদি খাবার জিনিস পলিথিনে না দেওয়া হতো, যদি এমন হতো খুব অল্প দূরত্ব হেঁটে যেতে পারতাম সাইকেল গাড়ি ব্যবহার না করে, যদি ডিজের দাপট না থাকতো, তাহলে সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর হতো। মানুষের মধ্যে সহিষ্ণুতা বোধ যদি থাকতো, মানিয়ে নেওয়ার ক্ষমতা যদি থাকতো, সহনশীলতা যদি থাকতো, তাহলে এত বিচ্ছেদ হতো না। আসলে যদি এমন হতো, মানেই কল্পনা করছি, যদি এগুলো আমাদের বাস্তবে হতো, আমরা কত ভালো থাকতে পারতাম সবাই। ধন্যবাদ।

0: এবারে জানিয়ে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023-এর 163 নং ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ আদেশ 20 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে এবং তা 19 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজেই নিযুক্ত সামরিক আধাসামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ পশ্চিম ত্রিপুরার পশ্চিম জেলার পুলিশ সুপার এবং সদর ও মোহনপুরের মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি আধিকারিক এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই আদেশের আওতার বাইরে থাকবেন। এই আদেশে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা BNS 2023-এর 223 নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
1: জানিয়ে দিচ্ছি আরও একটি ঘোষণা। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। সে উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে 1 বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনুকো অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ।
0: আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছেন। এদের মধ্যে আবার অনেকে জানেনই না যে তাদের রক্তচাপ ঊর্ধ্বমুখী। হাই ব্লাড প্রেশার এমনই এক নিঃশব্দ ঘাতক যে কোনো লক্ষণ ছাড়াই একে একে বিকল করে দেয় হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি, চোখ সহ শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ। এই অসুখ নিয়ন্ত্রণে না রাখলে হৃদরোগের শিকার হবেন যখন তখন। বিভিন্ন উপসর্গে সচেতন থাকুন। আসুন তাহলে আজ মঙ্গলবার রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি। উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করুন 2326253 এই নম্বরে।
1: এবারে জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য বিষয়ক কিছু কথা। বাড়ি থেকে অফিসের কাজের ব্যস্ত জীবনের মাঝে সকালে বা বিকেলে সময় পার করা কি চারটিখানি কথা? কী ধরনের ব্যায়াম করা ভালো তা খুঁজে বার করতেই সময় চলে যায়। এদিকে অফিসে টানা 8-9 ঘন্টা কাজে বসে শরীরের যে ক্ষতি হচ্ছে তা কিন্তু বলাই বাহুল্য। পিঠ কোমরের ব্যথা দিন দিন বাড়ছে। কম বয়সীরাই কিন্তু বেশি ভুক্তভোগী, কিন্তু যখন ওষুধ আর কাজ করে না এবং ব্যথাও ক্রনিক হতে শুরু করে তখন চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া আর গতি থাকে না। পিঠে কোমর বা ঘাড়ের ব্যথায় নাজেহাল দশা যাদের, তাদের জন্য কিন্তু ব্যথা নিরাময়ের সবচেয়ে কার্যকরী উপায় রয়েছে, তা হলো ব্যায়াম। জটিল কোনো পদ্ধতি নয়, সহজ কিছু স্ট্রেচিংয়ে পিঠ এবং কোমরের ব্যথা সারবে। প্রথমে করতে পারেন আর্ম সার্কেল, একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরে ঘড়ির কাঁটার বিপরীতে কাঁধের কাছে থেকে 10 বার করে এক একটা হাত ওপর নিচে ঘোরাতে হবে। এরপরে করা যায় রোটেশনাল নেক

এক্সারসাইজ। সোজা দাঁড়িয়ে বা বসে মাথা ডান দিকে এবং বাঁ দিকে ঘোরাতে হবে 10 বার। এবার মাথা পেছনে নিয়ে যান যথাসম্ভব, তারপরে ঝাঁকান সামনের দিকে, তাও 10 বার। আর সবশেষে করা যায় আরও একটি এক্সারসাইজ, সেটা হচ্ছে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে কাঁধকে 10 বার ঘড়ির কাঁটার দিকে এবং 10 বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। এতে কাঁধের পেশির জোর বাড়বে, খাড় পিঠ কাঁধের ব্যথা কমে যাবে।

এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। ত্রিপুরা হাইকোর্টের অধীনে জুনিয়র গ্রেড ট্রান্সলেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বেতন কাঠামো নিয়মিত স্কেল পে ব্যান্ড 2002 থেকে 5,700 থেকে শুরু করে 24,000, গ্রেড পে 4,200, শিক্ষাগত যোগ্যতা ত্রিপুরা রাজ্যের যে কোনো সরকারি ভাষায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। তাছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ত্রিপুরা রাজ্যে যে কোনো একটি সরকারি ভাষায় দক্ষতা থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার ব্যবহারেও দক্ষতা থাকতে হবে। বিস্তারিত তথ্যের জন্য দেখে নিতে পারেন ওয়েবসাইট http://thc.nic.in। আবেদন করার শেষ তারিখ 13/6/2026।

0: জানিতেছি আরও একটি কাজের খবর। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে রাজ্যের 8 জেলায় 11 মাসের চুক্তিভিত্তিক ড্রাইভার পদে নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শূন্য পদ 50টি, বয়স হতে হবে 20 থেকে 40 বছর। 13 থেকে 16 মে পর্যন্ত জেলাভিত্তিক সরাসরি ইন্টারভিউর নির্দিষ্ট সময়ে পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে। বিস্তারিত তথ্য জানতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ওয়েবসাইট দেখে নিতে পারেন।
1: এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাস জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। ত্রিপুরা জেলার 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 53%।

0: আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম কোয়েল ভট্টাচার্য,
1: এবং আমি ছিলাম রশ্মিতা সাহা। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে ইংরেজি সংবাদ, এবং শিলং কেন্দ্র থেকে রিলে করে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।
2: আকাশবাণী প্রেজেন্টস।

সূর্যের আকাশে এমন কিছু নক্ষত্র থাকে যাদের আলো খুব বেশি চড়া না হলেও তাদের স্নিগ্ধতা আমাদের হৃদয়ে জড়িয়ে দেয়। নমস্কার, সুপ্রভাত। 101.6 মেগাহার্টজ এফএম উজ্জ্বলতে আজকের তোমায় গান শোনাব অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কোয়েল। আজ এমন একজন শিল্পীকে নিয়ে কথা বলবো যিনি বাংলা গানের ইতিহাসে এক অনন্য ঘরানার জন্ম দিয়েছিলেন। তিনি সবিতা চৌধুরী। সলিল চৌধুরী সুরের প্রথম এবং প্রধান অনুপ্রেরণা এবং বাংলা গানের সেই মায়াবী কণ্ঠ। আজকের তোমায় গান শোনাব অনুষ্ঠানে আমরা থাকব তার সেই চিরচেনা সুরের আঙ্গিনায়। বাংলা গানের স্বর্ণযুগে এমন কিছু কণ্ঠ ছিল যা কেবল গান নয়, বরং এক একটি ছবি এঁকে দিত আমাদের মনের ক্যানভাসে। তেমনি এক মায়াবী এবং শক্তিশালী কণ্ঠের অধিকারী ছিলেন শিল্পী সবিতা চৌধুরী। সলিল চৌধুরীর সুরের সাম্রাজ্যে তিনি ছিলেন এক অনন্য সম্রাজ্ঞী। 1945 সালে সবিতা চৌধুরীর জন্ম। খুব ছোটবেলা থেকেই সুরের প্রতি ছিল তার টান। তার বাবা ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুরাগী, যা সবিতার গায়কিতে এক মজবুত ভিত তৈরি করে দিয়েছিল। তবে তার জীবনের মোড় ঘুরে যায় যখন তার পরিচয় হয় কালজয়ী সুরকার সলিল চৌধুরীর সঙ্গে। 1958 সাল নাগাদ তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং শুরু হয় এক অবিস্মরণীয় সঙ্গীত সফর।

শৈলী চৌধুরীর জটিল কর্ড প্রোগ্রেশন আর পাশ্চাত্য ঠঙ্গের সুরগুলো গলায় তোলা ছিল বেশ চ্যালেঞ্জিং, কিন্তু সবিতা দেবী তার সহজাত দক্ষতায় সেই কঠিন সুরগুলোকে অতি সহজেই শ্রোতাদের মনের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। শৈলীবাবুরও প্রতিটি কালজয়ী সৃষ্টির পেছনে সবিতা চৌধুরীর অবদান ছিল অনস্বীকার্য। তিনি ছিলেন শৈলী চৌধুরীর প্রথম শ্রোতা এবং তার সুরের অন্যতম প্রধান অনুপ্রেরণা। সবিতা চৌধুরীর গায়কির একটা বড় বৈশিষ্ট্য ছিল গ্রাম বাংলার মাটির সুরকে আধুনিকতার মরুকে উপস্থাপন করা। তার কণ্ঠে লাউ ডগার ডগায় বা হলুদ গাঁদার ফুল শুনলে মনে হয় যেন কোনো পল্লীবালা আধুনিক শহরের রাজপথে দাঁড়িয়ে নিজের মনের কথা বলছেন। এই বৈচিত্র্যই তাকে সমকালীন অন্য শিল্পীদের থেকে অনেক আলাদা করেছিল।

তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আজ কথা বলছি সবিতা চৌধুরীকে নিয়ে। সবিতা চৌধুরীর গলার রেঞ্জ ছিল বিস্ময়কর। একদিকে যেমন তিনি হলুদ গাঁদার ফুলের মতো লোকজ সুরেলা গান গিয়েছেন, তেমনি কিন্তু লাউ ডগার ডগাইয়ের মতো চঞ্চল গানেও মাতিয়েছেন শ্রোতাদের। আবার ছিরছির ছিরছিরি বর্ষায় বা নিন্নি বাবা নিন্নির মতো গানে তার কণ্ঠে ফুটে উঠতেও গভীর মমতা এবং স্নিগ্ধতা। বাংলা ছাড়াও তিনি হিন্দি এবং দক্ষিণ ভারতীয় বেশ কিছু চলচ্চিত্রেও প্লেব্যাক করেছিলেন।

আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততে, আর আজ কথা বলছি সবিতা চৌধুরীকে নিয়ে। কেবল আধুনিক গান নয়, বাংলা চলচ্চিত্রের প্লেব্যাকেও সবিতা দেবীর অবদান কিন্তু অনস্বীকার্য। সত্যজিৎ রায়ের ছবিতে তার কণ্ঠের ব্যবহার বা অন্যান্য রোম্যান্টিক চলচ্চিত্রে তার গায়ককে কিন্তু আজও আমাদের মুগ্ধ করে। বিশেষ করে উচ্চগ্রামের গানে তার যে দখল ছিল তা কিন্তু সত্যিই ছিল বিস্ময়কর।

সবিতা চৌধুরী মানে একরাশ স্নিগ্ধতা। সবিতা চৌধুরী মানে সলিলী সুরের সঠিক রূপকার। তার স্মৃতিতে আজও আমাদের বাঙালির হৃদয়ে বাঙালির গানে ভেসে ওঠে অনেক গান। 2017 সালের 29 জুন বাংলা সঙ্গীতে জগৎকে স্তব্ধ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মরমী শিল্পী। তিনি চলে গেলেও রেখে গেছেন তার সুযোগ্য সন্তান অন্তরা চৌধুরী এবং সঞ্জয় চৌধুরীকে, যারা আজও তার সেই সুরের উত্তরাধিকার বহন করে চলেছেন। সবিতা চৌধুরীর গান কেবল বিনোদন নয়, বরং শুদ্ধ সঙ্গীতের এক পাঠশালা হয়ে কিন্তু থাকবে আমাদের আপামর বাঙালির কাছে।

মুজফ্ফরপুর। সবিতা চৌধুরী একবার হেসে বলেছিলেন যে সলিল চৌধুরী গানের ব্যাপারে এতটাই খুঁতখুঁতে ছিলেন যে তার কাছে গান শেখা বা রেকর্ডিং করা ছিল রীতিমতো যুদ্ধের মতো। অনেক সময় দেখা যেত বাড়িতে রান্নার ফাঁকে সবিতা চৌধুরী গুনগুন করছেন, আর সলিল চৌধুরী পাশের ঘর থেকে চেঁচিয়ে উঠতেন, সুরটা কিন্তু একদম ঠিক লাগলো না। সবিতা মজা করে বলতেন, তার স্বামী হিসেবে সলিল চৌধুরী যত না করা ছিলেন, গুরু হিসেবে ছিলেন ঠিক তার ততটাই শক্ত।

সলিল চৌধুরীর অনেক কালজয়ী গানের তৈরির সময় সবিতা চৌধুরী ছিলেন তার প্রথম শ্রোতা। সলিলবাবু অনেক সময় মাঝরাতে হুট করে পিয়ানো নিয়ে বসে যেতেন নতুন সুর মাথায় এলে। সবিতা চৌধুরীকে ঘুম থেকে ডেকে তুলতেন সেই সুর শোনানোর জন্য। সবিতা চৌধুরী এক সাক্ষাৎকারে মজা করে বলেছিলেন, গানের নেশায় সলিলবাবু মাঝে মধ্যেই ভুলে যেতেন যে সেটা ঘুমোনোর সময়, আর সবিতা চৌধুরীকে তখন বাধ্য শ্রোতা হয়ে বসে থাকতে হতো।

সবিতা চৌধুরী যেমন ভালো গান গাইতেন, তেমনি রান্নাও করতেন কিন্তু চমৎকার। তাদের বাড়িতে গানের আড্ডার চেয়েও অনেক সময় বড় হয়ে উঠত খাবারের আড্ডা। মান্না দে বা হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা এলে সবিতা চৌধুরী তাদের জন্য স্পেশাল পদ রান্না করতেন। তিনি মজা করে বলতেন, সবাই শরীরবাবুর সুরের টানে নয়, বরং আমার হাতের রান্নার গন্ধে আমাদের বাড়িতেই ছুটে আসেন। সবিতা চৌধুরী কিন্তু একজন বড় শিল্পী ছিলেন না, তার হাসি খুশি স্বভাব আর রসবোধ বাংলা সঙ্গীত জগতের মানুষের কাছে আজও স্মরণীয় হয়ে আছে। আজকের মতো তোমায় গান শোনাবো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আর এবারে সংবাদ শিরোনাম।

আসামে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে আজ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শপথ গ্রহণ করবেন। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন ভোট কেন্দ্রের খসড়া তালিকা গতকাল প্রকাশ করেছে এবং ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি এবং আপত্তি গ্রহণের কাজ শুরু হয়েছে। তা চলবে আগামী 15ই মে পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনের সময় গতকাল গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা এবং পূজা সম্পন্ন করেছেন।

অর্কিত এই মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে গতকাল মহাপূজা অনুষ্ঠিত হয়। এরপর কুম্ভাভিষেক এবং পতাকা উত্তোলন অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যুৎ মন্ত্রী রতন লাল জানিয়েছেন, পিএম কুসুমে সৌরশক্তি ব্যবহারে রাজ্যের কৃষকরা উপকৃত হয়েছেন। গতকাল সাত ডুবিয়া গ্রামে পিএম কুসুম প্রকল্পের আওতায় সৌরশক্তি চালিত কৃষি সেচ ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করে তিনি কথা বলেন। কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন আইন 2025 বা ভিবি জিরামজি কার্যকর করার জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনটি চলতি বছরের 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনটি প্রতি অর্থ বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। এই আইনটি সময় মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেবে। নতুন এই আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা প্রদানেরও বিধান রয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেছেন, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে। গতকাল জম্পুজলায় ব্লক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে গড়ে ওঠা কমিউনিটি ম্যানেজড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি একথা বলেন। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক এবং ব্যবসায়ী মহলের কাছে বৈদেশিক মুদ্রা নির্ভর ব্যয় সংযত করার আহ্বান জানিয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

এবারে আপনাদের সঙ্গে কথা বলার পালা, অর্থাৎ বলছি তোমায় অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কান ভাঙানি, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে লাগানো। আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন যাদের হয়তো কোনো কাজ নেই, কিন্তু তারা নিজেরাই নিজেদের একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন তাদের স্বভাবের দরুন, সেটা হচ্ছে কান ভাঙানি। একজনের কথা আরেকজনের কাছে এমনভাবে পৌঁছে দেওয়া যেন তারা না থাকলে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেত। ধরুন আপনি খুব সাধারণভাবে বললেন, আজকে ওর মুডটা একটু অফ লাগছে, কিন্তু সেই কথা পাঁচজন ঘুরে যখন আসবে তখন সেটা হয়ে যাবে ও নাকি কারো সঙ্গে কথা বলবে না ঠিক করেছে। মানে যত কথা যত দূরে যায় ততই কিন্তু ওজন বাড়ে। সবচেয়ে মজার ব্যাপার হলো, যারা কান ভাঙানি করেন তারা কখনোই সরাসরি শুরু করেন না, তাদের কথাগুলো হয়তো এমনই হয়, আমি কিন্তু ওসব বলতে চাইনি, তুই আবার কাউকে বলিস না, আমি কিন্তু শুধু শুনেছি। মূলত দেখা যায় সবার পরে ওরাই, এই মানুষগুলি কান ভাঙানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে কথা বলবো এই শব্দটাকে নিয়ে। আপনাদের জীবনে, আপনাদের দৈনন্দিন জীবনে, আপনাদের ব্যক্তিগত জীবনে যদি এমন কোনো মানুষের সম্মুখীন হয়ে থাকেন যাদের প্রধান কাজই হলো একজনের কথা আরেকজনের কাছে পেশ করা বা কথা লাগানো, আর সেটার একটা সুন্দর ভাষা হলো কান ভাঙানি, ফোন নম্বর রয়েছে 03212326253, আর পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। তবে যারা গতকাল রাতে রাজ রাতে অনুষ্ঠানে ফোন করেছেন তারা এই মুহূর্তে শুধুই শ্রোতা হিসেবে থাকবেন, বাকিরা ফোন করুন আর জানান কান ভাঙানি নিয়ে আপনাদের নিজস্ব কী মজাদার অভিজ্ঞতা রয়েছে, আপনাদের জীবনের কী অভিজ্ঞতা রয়েছে। বন্ধুদের মধ্যে বা ব্যক্তিগত জীবনে অনেক সময় এমন হয়, ধরুন আমরা কোনো কথা কারো কাছে শেয়ার করলাম বা ভাগ করলাম খুব বিশ্বাস নিয়ে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই মানুষটি খুব দায়িত্ব নিয়ে গুরুত্ব সহকারে এই কথাটাই আর

পাঁচজনের কাছে পৌঁছে দেয়, অর্থাৎ মানুষের কান ভাঙার। কে রয়েছেন দেখব। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, না কথা বলা হলো না। আপনারা যারা ফোনের ওপারে রয়েছেন তারা অবশ্যই ডায়াল করুন স্টুডিওর নম্বরটি, কথা বলবো আজকের এই মজাদার বিষয়টি নিয়ে। কে রয়েছেন দেখবো এবারে। হ্যালো, কেউ কি রয়েছেন ফোন লাইনে? না, কাউকে এই মুহূর্তে দেখছি না। আপনারা পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965, এই নম্বরে ফোন করে জানাতে পারেন আপনাদের কথাগুলো। হ্যালো, না এখন পর্যন্ত কারোর সঙ্গেই কথা বলা হলো না। আজকের বিষয় কান ভাঙানি। এবারে দেখব কে রয়েছেন। হ্যালো, না আপাতত কিন্তু কারোর সঙ্গেই এখন পর্যন্ত কথা বলা হলো না, তবে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, লিখে জানাতে পারেন আপনাদের মনের কথাগুলো কান ভাঙানি নিয়ে। যেটা বলছিলাম, পরিবারের মাঝে বন্ধুদের মাঝে এমন আমাদের প্রত্যেকেরই এই ঘটনাটার সম্মুখীন হতে হয়, হয়তো কোনো বিশ্বাস নিয়ে, অনেক বিশ্বাস নিয়ে কারো কাছে কোনো গোপন কথা বলা হলো, কিন্তু পর মুহূর্তেই দেখা যায় সে দায়িত্ব সহকারে এই কথাটি সবার কাছে পৌঁছে দেয় এবং এবং আপনাকে সবার কাছে ভুল প্রমাণ করে, ভিলেন প্রমাণ করে। আর এই শিল্পটাকেই নাম দেওয়া হয় কান ভাঙানি। হ্যালো, না কারোর সঙ্গে কিন্তু কথা বলাটা ঠিক হয়ে উঠছে না এখন অবধি। 9:18 হয়ে 47 সেকেন্ড।

0: গানের পর আবারও ফিরে এলাম আজকের বিষয় নিয়ে, আজকের প্রসঙ্গ নিয়ে, কান ভাঙা নিয়ে। আপনাদের আশেপাশে বা আপনাদের দৈনন্দিন জীবনে বা কোনো এমন শিল্পী যদি থেকে থাকেন বা এমন মানুষ যদি থেকে থাকেন যাদের এই দোষ রয়েছে বা এই গুণটা রয়েছে, দোষ বলবো না, এটা একটা গুণ, এই কোয়ালিটি বা এই গুণ কিন্তু সবার থাকে না, ফোন করে জানাতে পারেন আপনাদের জীবনেও ঘটে যাওয়া কোনো ঘটনা যদি থাকে এই কাজের সঙ্গে জড়িত। 03-12-32-6253 রয়েছে আমাদের ফোন নম্বর, আর রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। কেউ একজন রয়েছেন ফোন লাইনে, হ্যালো।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমার জীবনে একটা একটা ঘটনা কোনো একদম হয়েছিল।
0: কে বলছিলেন?
1: আমার নাম তপন বনি।
0: তপন, হ্যাঁ বলুন তপন বাবু, হ্যাঁ বলুন।
1: ঘটনাটা আমার তিনটা বিষয় নিয়ে একটা গল্প আর কি।
0: আর
1: পুলিশের লোকে বন্ধুত্ব করিও না, আর বাড়ির উঠানে বড়ি গাছ লাগাইও না।
0: আচ্ছা,
1: এই তিনটা বিষয় একটা গল্প আর, মানে গল্প না, এটা একটা কান ভাঙানো গল্প আর কি।
0: আচ্ছা,
1: হ্যাঁ, মানে মানে আমি একজন লোক মিথ্যা এমনি একটা মানে একটা ছলনা কইরা একটা নিজের নিজের কাপড় চোপড়টি একটা খেতে নিতে গাইরা দিয়ে আসলো কি, দেওয়ানো করে নিজের বউয়ের কাছে কইছিলাম যে আমি একটা খুন করছি, হে করছি। এরপরে
0: এটা কি আপনার গল্প বলছেন না?
1: পুলিশের বউ গিয়া কইল পুলিশের কাছে, কোয়ার পরে পুলিশ টুলিশ তো শূন্য সব আইলো, আইলো পরে তা কোর্টে টোটে নিল। এরপরে এরপরে কোর্টে হাকিমে কইল আপনার তো দোষী হ, আমি কইলাম স্যার এই ঘটনাটা, তখন কইছে তাহলে ঠিক আছে প্রমাণ হোক, প্রমাণ যখন হয়েছে খেতে ভারো গিয়া দেখে এমনি এটা কিচ্ছু না, মরা টরা কিচ্ছু নাই, কোন গাদারতা নাই। এরপরে এইটাটুকু যে মনে করেন এই যে কান ভাঙন, একটা আপনার সাথে আমার একটা বহুত দুঃখের সুখের বহুত গল্প হইব বা কোনো কথা হইব, একজনের কাছে একজন যেন কথাটা কোন বা একজন একটা দুঃখের কথা যারা একজনের কাছে করে এটা খুব অন্যায় এবং খুব খারাপ। ওইটা দিয়ে তিনটা গল্প লেগে কইছে যে বউয়ের কাছে মর্ম কথা কইও না, পুলিশের লোকে বন্ধুত্ব কইও না, আর বউয়ের কাছে মর্ম কথা কইও না, আর বাড়ির উঠানে বড়ি গাছ লাগাইও না। এই দুইল আমার জীবনের একটা মহা একটা কাব্যত্রিকা আমি একটা পাইছিলাম, এ রবীন্দ্রনাথের কাব্যত্রিকা পাইছিলাম।
0: ধন্যবাদ তপন বাবু, ধন্যবাদ। কান ভাঙানি, যেটা নিয়ে আজকের এই শব্দটা নিয়ে আজকে কথা বলবো, 03-12-32-6253 রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে, পাশাপাশি 9402169965। কে রয়েছেন দেখবো এবারে, হ্যালো।
2: হ্যালো,
0: নমস্কার।
2: নমস্কার, কান ভাঙানো নিয়ে যে কথাটা আপনার সবাইকে বলতে,
0: আপনি কে বলছিলেন?
2: আমি স্নিগ্ধা বলছি আখর রোড থেকে।
0: হ্যাঁ, এবারে বলুন।
2: হ্যাঁ, কান ভাঙানো নিয়ে বলছি কি, যদি কোনো কথা প্রচার করতে ইচ্ছে করে, অ্যাডভার্টাইজ করতে ইচ্ছে করে, তখন ওটা বলে দেবেন, এই হলো সবচেয়ে ভালো বুদ্ধি।

0: আচ্ছা আচ্ছা,
1: মানে আমার ধারণা আমার এরকমই হয়েছে, তুমি কিন্তু কাউকে বলবে না, তার মানে সে কিন্তু সবাইকেই বলবে কথাটা। এজন্য যদি যে কথাটা প্রচার করতে ইচ্ছে করে ওটা ওদের কাছে বলে দেওয়া ভালো,
0: সেই শিল্পীদের কাছে, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। স্নিগ্ধা দেবীও কিন্তু ওই বলে না, সব কিছুর পজিটিভ নেগেটিভ সাইড রয়েছে, কান ভাঙানির একটা পজিটিভ সাইড স্নিগ্ধা দেবী বললেন। যাই হোক, আমাদের ফোন লাইন রয়েছে আপনাদের জন্য, আপনাদের মজার অভিজ্ঞতাগুলো, মজার স্মৃতিগুলো তুলে ধরার জন্য আমাদের কাছে। আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততে বলছি তোমার অনুষ্ঠানে, আর আজ কথা বলছি মজার একটা শব্দ নিয়ে, সেটা হচ্ছে কান ভাঙানি। শব্দটা শুনতে হয়তো ছোট, কিন্তু যারা এই কাজগুলি করে থাকেন, অর্থাৎ অপরের কান ভাঙান বা এই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন, তাদের কিন্তু অস্বাভাবিক চিন্তা বা অস্বাভাবিক একটা কাজ এটা বলাই যায়। কে রয়েছেন দেখবো এবারে? হ্যালো,
2: নমস্কার, আগরতলা থেকে তপন দাস
0: বলুন। তপন বাবু,
2: দেখুন আমার একটা গল্প আমার জানা আছে। ইংরেজ আমল, ইংরেজ আমলে এক ভদ্রলোক একজনকে খুন করেছে। তারপরে বহু বছর পর আপনার ওনার এই মনে পড়েছে কথাটা, বৃষ্টি হচ্ছে, কোথাও বেরোতে পারছেন না, ঘরের দরজায় বসে বসে হঠাৎ হাসছেন। ওনার স্ত্রী ওনাকে বলল যে তুমি একা একা হাসছো কেন, আমাকে বলতে হবে। এইভাবে ধরলেন, উনি কিছুতেই বলতে রাজি না, কারণ জানে মেয়ে লোকে বললে কথাটা বলে দেবে। এরপরে বলল যে তুমি কিন্তু তাইলে কথাটা কাউকে বলতে পারবে না, না না আমি কাউকে বলবো না। ওই যে ছুটকাটা দেখছো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে জলের মধ্যে দেখবেন আবার বৃষ্টি পড়লে ফুটকা হয়, ওই ফুটকাটা সাক্ষী দিবে। ওই মৃত্যুর আগে ভদ্রলোক বলে গেছে আমার মৃত্যু সাক্ষী ফুটকায় দেবে। এই ফুটকা দেখে ভদ্রলোক হাসছে যে এত বছর পেরিয়ে গেল, দেখছ তুমি বলছিলে ফুটকায় সাক্ষী দেবে, আমার কিচ্ছু হয়নি। এই কথাটা ওনার স্ত্রীর কাছে উনি বলছেন।
0: আচ্ছা,
2: বলার পরে 10 মিনিটের মধ্যে উনি জল আনতে গেছেন। জলের ঘাটে গিয়ে প্রথমে 3-4 জন মহিলা বলছে তুমি মুচকি মুচকি হাসছো কেন গো, হাসছি এই কারণে যে ওই যে দাদাকে কে মেরেছে জানো, আমার স্বামী। এই শুরু হলো পুলিশ দৌড়াদৌড়ি, খবরটা সারা গ্রামে ছড়িয়ে যাওয়া। এই যে ঘটনাটি, এই মহিলারা এই ধরনের কথা থাকে না, এটাই আমার বলার। ম্যাডাম নমস্কার, ভালো,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের জীবনের অভিজ্ঞতাগুলো, আপনাদের জীবনের মজার স্মৃতিগুলো শুনতে চাইছি আজ এই বিষয়টাকে নিয়ে, শব্দটাকে নিয়ে। কে রয়েছেন দেখবো এবারে? হ্যালো,
3: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
3: নমস্কার দিদি, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: স্বাগত, বলুন।
3: হ্যাঁ, শুভ সকাল দিদি।
0: শুভ সকাল।
3: দেখুন আমি তো মানে বাণিজ্য বিভাগের ছাত্র ছিলাম, তো আমাদের একটা বিষয় ছিল বিজনেস অর্গানাইজেশন, সেখানে একটা লাইন ছিল দিদি যে সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না, কিছু কিছু মানুষকে কিছু সময়ের জন্য, আবার সব মানুষকে কিছু সময়ের জন্য, কিন্তু সব মানুষকে সব মানুষের জন্য বোকা বানানো, সব সময়ের জন্য বোকা বানানো যায় না। তো এই যে কান ভাঙানো যে বিষয়টা, হ্যাঁ, সেটা কিন্তু আমি খুব মানে সামনে থেকে প্রত্যক্ষ করেছি। মানে ধরুন সেটা কিরকম, যেমন ধরুন গ্রামের পুকুর ঘাটে হলো, যখন দুপুরে ভদ্র মহিলারা বাসন মাজতে আসতেন, তখন একজন নববধু মানে তো সবে সদ্য বয়স কি বিয়ে হয়েছে, তো ওদের ভাষাটা ছিল একটু গ্রাম্য ভাষা, সে গ্রাম্য ভাষাটাই আমি ব্যবহার করছি, আমাকে নিজগুণে মার্জনা করবেন।
0: না, কোনো অপ্রয়োজনীয় শব্দ কিন্তু
3: না, অপ্রয়োজনীয় শব্দ দিদি বলবো না। তো বলছে যে একজন ভদ্র মহিলা বলছেন যে তোর বৌমা হ্যাঁ এমনি রূপে সরস্বতী, হ্যাঁ কিন্তু গুণে সেরকম কিছু নেই, হ্যাঁ সেটা বললো। তো সেটা হচ্ছে আপনার যখন সে শুনলো, হ্যাঁ তখন কিন্তু সে কান ভাঙানি, আরো যারা ছিল তারা কিন্তু সেই বোটাটা পাড়াতে রটিয়ে দিল এবং কান ভাঙানো হলো, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যিনি এই ক্যাফাটি রটিয়েছেন তিনি

0: সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছেন এবং সেই বৌমাটি সত্যি সত্যি রূপে গুণে লক্ষ্মী এবং সরস্বতী দুটোই ছিল দিদি। কিন্তু এই যে গুজব, এই যে মানে আপনার এই যে কান ভাঙানো, এটা কিন্তু অনেক সময় অনেক রকম বিপদ দেখিয়ে আনতে পারে। কাজেই যারা এই কাজটা করেন তাদেরকে বলবো, অনুরোধ করব, অন্তত একটু সাবধানে যেন তারা এই কাজটা করেন। কারণ ধরুন একে অন্যের সংসার ভাঙিয়ে নিজে হয়তো সাময়িক সুখ পাওয়া যায়, কিন্তু চিরস্থায়ী সুখ পাওয়া যায় কি দিদি? একেবারেই পাওয়া যায় না। তো এরকম ভাবে অনেক কিছুই আমাদের জীবনে ঘটে থাকে, তো সেগুলো বিশ্বাস না করে আমরা যদি তাকে সরাসরি তার কাছে প্রত্যক্ষ করি সেই জিনিসটা, হ্যাঁ মানে অপরের কানে শুনে বা হ্যাঁ অপরের চোখে দেখে আমরা যদি সেই জিনিসটাকে বিচার করি, যতক্ষণ না নিজের চোখে দেখবো নিজের কানে শুনবো, হ্যাঁ ততক্ষণ কিন্তু এই জিনিসগুলোকে কখনোই মানে সঠিকভাবে নেওয়া উচিত নয়। এটুকুই শেয়ার করলাম।
1: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন, আপনিও ধন্যবাদ।
1: চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের এই মজাদার বিষয়টি নিয়ে বা শব্দটিকে নিয়ে।

গানের পর আবারও ফিরে এলাম আজকের বিষয়টি নিয়ে, আজকের শব্দটিকে নিয়ে, সেটা হচ্ছে কান ভাঙানি। স্নিগ্ধা দেবী খুব সুন্দর বলেছেন যে কোনো কথা যদি ছড়াতে হয় তাহলে সেই মানুষটিকে বলে দাও যে সবার কান ভাঙায়, যে গুরুত্ব সহকারে এই কাজটি করে। কে রয়েছেন দেখবো এবারে।

0: হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: স্বাগত, বলুন।
1: আজকে যে প্রসঙ্গ রেখেছেন কান ভাঙানি, কান ভাঙানি জাতীয় মানুষদের কাছ থেকে সত্যি একটু সাবধানে থাকা উচিত। বলেছেন কিছু কিছু মানুষের স্বভাব আছে যে তারা একটা প্রসঙ্গকে বিভিন্ন রকম ভাবে
0: পরিবেশন করা,
1: তাকে লুকিয়ে নানা রকম রং টং করে সেটাকে বিভিন্ন জায়গায় প্রচার করে, যার এবং এর ফলস্বরূপ মানে সংসারে কিছু কিছু সংসার ভীষণ ভীষণ বিভ্রাট হয়, মানে খুব অশান্তি হয়, যেটা ভুক্তভোগী কিন্তু আমি নিজে আমার ব্যক্তিগত জীবনে। হ্যাঁ, যখন আমি শান্তির বাজারে চাকরি করতাম স্কুলে, তখন ওই পাড়ারে কিছু নাম বলবো না আসছিল, তারা মানে এমন ভাবে আমার প্রসঙ্গ নিয়ে এমন ভাবে সব কথাগুলি একজনের কাছ থেকে আরেকজনের কানে এমন ভাবে ভাঙালো, যেটা যার যার এখনো ভুগতে হচ্ছে। তো সত্যি কথা এগুলি আছে, শিক্ষার অভাব, মানে আমার সমাজে সব যদি শিক্ষিত না হয়, পুরুষ হোক মহিলা হোক, যে শিক্ষার অভাব, বিশেষ করে মেয়েদের প্রসঙ্গ বলবো আগের দিনে, এখনকার বর্তমান যুগে বর্তমান প্রতিটা পরিবারের মেয়েরা শিক্ষিত হচ্ছে, এখন শিক্ষিতর হার মহিলাদের অনেক বেশি, কিন্তু আমাদের পূর্ব আমাদের যারা আমাদের জেনারেশনে কিছু কিছু ব্যক্তি তাদের অল্প শিক্ষার কারণে, তাদের এই যে আপনার স্বভাব, কিছু স্বভাবের কারণে মানে সংসারে ভীষণ অশান্তি ছড়ায়, এবং সত্যি করতে কি সেটাকে মানে কোনোভাবেই সেটা ট্যাকেল করা যায় না, যার ভুক্তভোগী সত্যি আমি আমি এখনো। এটা বলছেন আজকে প্রসঙ্গটা রেখেছেন, তাই আজকে আমি শেয়ার করলাম, বলতে চাইনি, তারপরেও বলে যদি একটু মনটাকে হালকা করা যায়। ঠিক আছে, ভালো থাকবেন।
0: ধন্যবাদ, ভালো থাকবেন।
1: ধন্যবাদ।
0: 9:39 হয়ে 23 সেকেন্ড, আর আজ কথা বলছি কান ভাঙানি নিয়ে। আসলে কিছু কিছু মানুষের স্বভাবই থাকে অন্যের কাছে একজনের কথা আরেকজনকে লাগানোর জন্য বা কান ভাঙানোর জন্য, যেটা বলা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এই কান ভাঙানি ব্যাপারটাও কিন্তু বেশ মজাদার বা বেশ সফলদায়কও হয়। ওই স্নিগ্ধা দেবী যেমন বললেন যে আপনার কোনো কথা যদি মানুষের কাছে ছড়িয়ে দিতে হয়, তাহলে সেই মানুষটিকে বলুন যে এই কাজটি সবসময় করে আসছে। আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই এই ঘটনার সম্মুখীন হয়েছি, এবং প্রত্যেকের জীবনেই একটি বিশেষ মানুষ কিন্তু থাকেন যে এই কাজের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে সফলভাবে জড়িয়ে রাখে। আপনাদের জীবনেরও গল্প শোনান আমাদের। আমি রয়েছি এই মুহূর্তে আজকে কোয়েল আপনাদের পাশে 101.6 মেগাহার্টজ FM উচ্চতায়।

0: গানের পর আবারও ফিরে এলাম আজকের এই শব্দটিকে নিয়ে, যেটা কান ভাঙানি। 03212326253 রয়েছে আমাদের ফোন নম্বর, আর পাশাপাশি রয়েছে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। অরবিন্দবাবু কৃষ্ণনগর আগরতলা থেকে লিখে পাঠিয়েছেন, কান ভাঙানো মানে কি কানকে ভেঙে দেওয়া নয়, কথাটা হচ্ছে এমন একটা কথা যে কথাটা যাকে বলা হচ্ছে তাকে যেন বলা হয়, তুমি যদি অন্যকে বলো তাহলে তোমারই ক্ষতি হবে। আর এই কথাটাই কারো কাছে বললে চিন্তা ভাবনা করে বলতে হবে। আমার জীবনে দেখেছি এতে খুব কাজ হয়েছে। কে রয়েছেন দেখব। হ্যালো, হ্যালো, হ্যালো, কে রয়েছেন?
1: আমি রয়েছি।
0: হ্যালো, না, কেউ একজন ফোন করেছিলেন কিন্তু কথা বলা হলো না। 9:45 হয়ে 50 সেকেন্ড, 10:00 পর্যন্ত আছি এই অনুষ্ঠানটি নিয়ে, তারপর কিন্তু রয়েছে অন্য পর্ব। আর আজ কথা বলছি কান ভাঙানি নামক শিল্পকে নিয়ে। আসলে কান ভাঙানি করার পেছনে যারা এই কাজগুলি করে থাকেন বা যাদের স্বভাবসিদ্ধ ব্যাপারটা, অর্থাৎ স্বভাবের সঙ্গে মিলে যায় বা স্বভাবে ওদের এটা স্বভাব একজনের কথা আরেকজনের কাছে লাগানো, তাদের একটা অদ্ভুত আনন্দ হয়তো কাজ করে, অর্থাৎ যাকে আমরা বলি সেলফ স্যাটিসফ্যাকশন। অনেকে ভাবেন আমি খবরটা আগে জানি তাই তারা গুরুত্বপূর্ণ। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যার কথা বলা হচ্ছে সে হয়তো অনেক সময় অনেকে জানেই না যে তার নামে কী কী কথা ঘুরে বেড়াচ্ছে। তবে এটাও ঠিক, সব দোষ শুধু কথা লাগানো মানুষের কিন্তু নয়। অনেক সময় আমরা যাচাই না করেই শুনে ফেলি, বিশ্বাস করে ফেলি। কেউ এসে বলল জানিস ও তোর সম্পর্কে এটা বলেছে, আর আমরা সরাসরি রেগে যাই, একবারও ভাবি না ও সত্যিই বলেছে কিনা। এমন ঘটনাও কিন্তু ঘটে থাকে। আর আজকাল সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই কান ভাঙানির একটা নতুন আপডেটেড ভার্সন বা সংস্করণও রয়েছে। স্ট্যাটাস দেখে আন্দাজ, ইমোজি দেখে সিদ্ধান্ত, সিন দেখে রাগ, সব মুলিয়ে মিলে ভুল বোঝাবুঝির একটা আধুনিক প্যাকেজ। কে রয়েছেন দেখবো এবারে। হ্যালো, হ্যালো, না, কেউ একজন ফোন করছেন, চেষ্টা করছেন কিন্তু কথা বলাটা হয়ে উঠছে না। যারাই ফোন করবেন একটু ঝটপট ফোন করুন, কারণ সময় একটু একটু করে এই অনুষ্ঠানের জন্য শেষের দিকে গড়াচ্ছে। আজকের প্রসঙ্গ আমাদের প্রত্যেকের বাস্তবের জীবনের সঙ্গে, প্রত্যেকের জীবনের সঙ্গে মিলানো। প্রত্যেকের জীবনে এমন একজন শিল্পী থাকেন, এমন একজন মানুষ থাকেন যারা দায়িত্ব নিয়ে আপনার কথাগুলো অন্যের কাছে পাচার করে দেয়। কে রয়েছেন দেখবো এবারে। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: শুভ সকাল, আমি দিলীপ খয়ারপুর থেকে।
0: হ্যাঁ দিলীপ বাবু বলুন।
2: কোয়েলদি ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি।
2: এই কান ভাঙানো বিষয়টা আমি শুনছি, আপনার কথা শুনছি, কিন্তু শুনছি নিজে ব্যক্তিগত একটা বিষয় শেয়ার করব। পাশাপাশি আমার হাসিও পাচ্ছিল, কারণ বিষয়টা অনেকটা হাসিরই বিষয় অনেক ক্ষেত্রে হয়ে দাঁড়ায় আমাদের জীবনে কৌতূহল। আমার ক্ষেত্রে এরকমটা হয়েছে যেটা এই কান ভাঙানো বিষয়টা নিয়ে আমি অনেকটা বিপদে পড়েছিলাম। বিপদ এরকমটা নয়, তবে ওই কান ভাঙানো বিষয়টা দেখবুন এরকমটা হয়, যেমন আমার মনের কথা আপনাদের আপনার কাছে বললাম, এবং সেটা যে বলাটা যে আমি বিশ্বাস করেই বলেছি নিশ্চয়ই, যে আমার ভিতরের আবেগের কথা বা আমার যেই বিষয়টা আমি আপনার কাছে শেয়ার করলাম, কিন্তু আপনি যদি বিষয়টা আমার বিষয়টা না ভেবে যদি অন্যের কাছে প্রচার করে দেন, সেটা কিন্তু একটা পুরোপুরি নেগেটিভ বিষয়। এবং পরবর্তী সময় যখন আমি জানতে পারবো যে কোয়েল দিয়ে আমার কথাটা এই গানের পর বলে দিয়েছে, তাহলে তারপরে কিন্তু আমার মনে একটা বিশাল একটা কষ্ট জাগবে, মনে আঘাত লাগবে, তখন আমার মনে একটা এই কথা মানে ভাববো যে আমি কোয়েল দিকে বিশ্বাস করে বলেছি, উনি হয়তো এই ব্যাপারে, তখন ওই বিষয়টা আমার কাছে খুবই খারাপ বিষয় হয়ে দাঁড়াবে আর কি। যে আমি কোয়েলদিকে বলেছি উনি এইভাবে বলে দিল, এটা ঠিক করেনি। আমি বলতেই পারি আমার মনের কষ্টের কথা, দুঃখের কথা প্রিয়জনদের কাছে, আপনজনের কাছে, কিন্তু সেটা যদি একজনের কাছে আরেকজন সেটা বলে দেয় সেটা কিন্তু অন্যায়। আর কিছু কিছু আপনি যেটা, কিছু কিছু আপনি যেটা বলতে চাইছিলেন একটা হাস্যকর বিষয়, সেটা হাস্যকর বিষয়ে যদি কথা কথা প্রসঙ্গে হয় আর যদি সিরিয়াসলি যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু তার মনে একটা, যার বিষয়ে বলছেন সে যদি পরবর্তী সময় জানতে পারে তার মনে একটা বিশাল একটা কষ্টের আঘাত হয়ে দাঁড়ায়। আমার ক্ষেত্রে এরকমটা ছোট্ট করে বলছি, আমার ছোট্ট একটা হয়েছে আমার জীবনে। আমি কোন এক সময় তিন চার বছর আগে একটা কন্ট্রাক্টরের একটা কাজ নিয়েছিলাম। তখন কাজ নেওয়ার পর আমাদের চার পাঁচ বন্ধু শেয়ারে কাজটা করেছিলাম। তখন সেখানে আমি একটু লস বলতে শুরুতেই সমস্যা হয়েছিল, এবং এর মধ্যে এক দুজন তো খারাপ ভালো থাকে না, এর মধ্যে ওই একজনের মধ্যে এর মধ্যে একজনের সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছে টাকা পয়সার বিষয় নিয়ে। তখন আমি আমার পাশের যে, যাকে আমি একটু বিশ্বাস হয়েছিল যে ওর কাছে যদি বলি আমার মনের কথাটা সে কাউকে হয়তো বলবে না, আমি বললাম ওর বিষয়ে যে দেখো আমি এত টাকা দিয়েছি কিন্তু সে কিন্তু কাজ টাকাটা আমাকে, মানে টাকা ফেরত পাওয়ার পর আমাকে সঠিক পয়সাটা দেয়নি এবং আমাকে অন্যরকম ভাবে আমাকে বলেছে, মন্তব্য করেছে। আমার মনের দুঃখটা ওর কাছে বললাম, কিন্তু পরবর্তী সময় যার কাছে বললাম সে কিন্তু ওই ওই যার বিরুদ্ধে বললাম সে ওর কাছে বলে দিল। তখন এরকম হওয়াতে কি করলো, তখন আমি, হ্যাঁ তখন ও আমাকে ফোন করে বললো যদি তুমি, হ্যাঁ বলেছি ভাই সেটা আমার মনে কষ্ট হয়ে জন্য বলেছি। হ্যাঁ তখন আমি মানে কি কি বলবো, একদম জোর জোর কদমে মোকাবেলা করেছি, মানে চার পাঁচ একসাথে হয়ে আমি বলেছি ঠিক আছে তুমি অন্যায়টা করেছো, সেই অর্থে বলেছি তুমি অন্যায়টা নিশ্চয়ই করেছো, তুমি স্বীকার করো। তখন সে ভদ্র ওই ছেলেটা স্বীকার করলো, হ্যাঁ দাদা আপনি আপনার সঙ্গে সেটা করেছি, ঠিক আছে ঠিক করিনি আমি, হ্যাঁ আমি মনের দুঃখে ভাই তোমাকে বলে ওকে বলেছি, কিন্তু তুমি কিন্তু ওকে যে বলেছো সেটা কিন্তু একদম অন্যায় করেছো। আসলে কোয়েলদি বিষয়টা এরকম, আমাদের সংসারে বা সংসার জীবন, আমাদের সংসার এবং সমাজ, এই এই ক্যাটাগরির লোকগুলো আমরা, আমার মনে হয় এগুলো তাদের একটা সহজাত মানে কি বলো মানে স্বভাব, যেটা আমরা বলি হ্যাঁ স্বভাব স্বভাব সেটা আমরা বলতেই পারি। এবং সবাই কিন্তু এই কাজটা করে না, কিছু কিছু মানুষটাই কাজটা করে। আমি আর যদি যারা, আপনি যেটা কিছুক্ষণ আগে বলতে চাইছেন অফশোর লোক, হ্যাঁ কিছু তো অফশোর লোক আছেই, আর অফশোর ছাড়াও এমন কিছু লোক আছে তাদের এইটা স্বভাব, যদি যদি এটা যদি বলতে পারি কারো কাছে যদি বলে একটু ভালো হতে পারি, আমি আমার আপনার কথাটা বলে আমি ভালো হয়ে যাবো আপনার কাছে, আমি আপনি আমার কাছে এই কথাটা বলে ভালো হয়ে যাবে। একজনের কাছে একজন ভালো হওয়ার জন্যই ওই মানে সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে যেটা হয়েছে সেটাও তিল চাল লাগিয়ে আরো মানে বেশি আকার ধারণ করে আপনাকে বলে দিল, মানে সে আপনার কাছে ভালো হয়ে গেল।

0: আসলে বিষয়গুলো থেকে যাবে সেটা আমরা যদি নিজের ব্যক্তিগত মন মানসিকতা নিজে থেকে পরিবর্তন না করতে পারি, আমরা যদি নাই বুঝি তাহলে সবাইগুলো আপনিও পাল্টাতে পারবেন না, আমিও পাল্টাতে পারবো।
1: সত্যি তাই। অনেক অনেক ধন্যবাদ দিলীপ বাবু, ভালো থাকবেন।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সারেগামা কা

গানের পর আবারও ফিরে এলাম আজকের শব্দটিকে নিয়ে। আর অল্প কিছুটা সময় কিন্তু হাতে রয়েছে। অনেক সময় এমন হয় যে দলের মধ্যে টিকে থাকার জন্য বা কারো কাছে ভালো সাজার জন্যে অন্যের জমা কষ্টগুলো, অন্যের না বলা কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে, কর্তব্য সহকারে একদম পরিষ্কারভাবে অন্যের কানে পৌঁছে দেওয়া হয়, সেটাও কিন্তু কান ভাঙানি। এবং এর অর্থ সবার কাছে ভালো থাকা। কিন্তু সময়ের প্রবর্তনে বা সময়ের আবর্তে যে মানুষটির কথা প্রচার হয়ে যায়, সে কিন্তু ঠিক বুঝতে পারে বা সে কিন্তু ঠিক জানতেই পারে যে যার কাছে একদিন বিশ্বাস নিয়ে বা ভরসা করে দুঃখের কথাগুলি বলেছিল, সে কথাগুলো তার অজান্তেই মানুষের আর দশটা মানুষের কাছে পাচার হয়ে গেছে এবং তাকে ভিলেন বানানো হয়েছে, তাকে ভুল প্রমাণিত করা হয়েছে। এই ঘটনা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনেই আশা করি ঘটে আছে বা ঘটে থাকে। এবং কিছু কিছু সময় সেই মানুষগুলো খুব পরিচিত হয়, খুব কাছের হয়, নিজের পরিবারের হয় বা অন্য জায়গারও কিন্তু হয়ে থাকে। যারা এখনও ফোন করেননি অথচ ভাবছেন

নিজের কথাগুলো বলবেন, ছটপট ফোন করে ফেলুন, কারণ সময় কিন্তু একদম কম এই অনুষ্ঠানের জন্য। 9:57 হয়ে 48 সেকেন্ড কিন্তু হয়েছে, 10:00 পর্যন্ত আছে অনুষ্ঠানটি নিয়ে। আজকের প্রসঙ্গ রেখেছি আপনাদের জন্য কান ভাঙানি। ইতিমধ্যেই অনেকে ফোন করে জানিয়েছে নিজেদের অভিজ্ঞতাটুকু, নিজেদের অনুভূতিটুকু, আর হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের কথাগুলো। 9402169965 রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছিলাম কান ভাঙানি। কেউ কেউ রয়েছেন এই মুহূর্তে? না, কাউকে দেখছি না। কান ভাঙানি নিয়ে, বা যেটাকে আমরা বলি একজনের কথা আরেকজনের কানে পৌঁছে দেওয়া, সেটা আমাদের প্রত্যেকের জীবনেই হয়ে থাকে। হয়তো আপনি বিশ্বাস করে কাউকে কিছু বলেছেন, বা আপনার জীবনের কোনো কথা বলেছেন, কিন্তু আর কিছুদিন পর, 10 দিন 12 দিন 1 মাস পরও হতে পারে, আপনি শুনলেন আপনার এই গোপন কথাটা কীভাবে যেন সবাই জানে। তবে সেই মুহূর্তে আপনাকে মনে করতে হবে এই কথাটা কাকে বলেছিলেন, আর তখনই আমাদের কাছের মানুষগুলোর মুখোশটা কিন্তু খুলে যায়। কেউ কে রয়েছেন ফোন লাইনে? না, এই মুহূর্তে কিন্তু কাউকে দেখছি না। আজকের মতো বলছি তোমায় অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।

বলছি তো, এই অনুষ্ঠানের পর এবারে শুধুমাত্র আমাদের অনন্যাদের জন্য একটি মাত্র ঘন্টা, অর্থাৎ তুমি অনন্য অনুষ্ঠানে। আজকের অনন্যাদের কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, একজন মেয়ের সবচেয়ে বড় লড়াই সমাজের সঙ্গে নাকি নিজের সঙ্গে? কি মনে হয় একজন নারী হয়ে, একজন মহিলা হয়ে আপনাদের জমানো কষ্টগুলো, আপনাদের যে কথাগুলি বলতে পারছেন না কারো কাছে, আমরা শুনবো আপনাদের কথা এই অনুষ্ঠানে। একজন মেয়ের সবচেয়ে বড় লড়াই সমাজের সঙ্গে নাকি নিজের সঙ্গে, কি মনে হয় আপনার? শুধুমাত্র অনন্যারাই ফোন করবেন, একটি মাত্র ঘন্টা শুধুমাত্র আমাদের অনন্যাদের জন্য, আমাদের মেয়েদের জন্য।

0: কেউ একজন রয়েছেন ফোন লাইনে।
1: হ্যালো,
0: না, আজকের প্রসঙ্গ একজন মেয়ের সবচেয়ে বড় লড়াই, সমাজের সঙ্গে নাকি নিজের সঙ্গে, কে রয়েছেন দেখব। হ্যালো, না, শুধুমাত্র আমাদের অনন্যারাই ফোন করবেন। একজন মেয়ের জীবনকে যদি কাছ থেকে দেখা যায় তাহলে বোঝা যায় তার লড়াইটা শুধু বাইরের পৃথিবীর সঙ্গে নয়, অনেক সময় নিজের ভেতরের সঙ্গেও হয়। কে রয়েছেন দেখব। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: স্বাগত অম্বিকা দেবী, বলুন।
1: দেখুন, নিজের জন্য তো একজন মেয়ের লড়াই সব সময়ই আছে, সেটা তো করতেই হয় মেয়েদেরকে প্রতিনিয়তই। হ্যাঁ, কিন্তু সমাজের সঙ্গেও কিন্তু এখন মেয়েদেরকে লড়াই করতে হচ্ছে। কারণ এই কারণেই আমি বলছি, দেখুন, একজন মেয়ে হয়তো কারো বাড়িতে পরিচালিকা হিসাবে কাজ করছে, কিংবা হয়তো কোনো বাচ্চা তাদের বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই হয়তো বাইরে কর্মসূত্রে বাইরে থাকেন, তাদের বাড়িতে হয়তো কোনো বাচ্চা ছেলে বা বয়স্ক মানুষ আছে, তাদের সেবার বা তাদের দেখাশোনার জন্য কাজ করছে। কিন্তু এই কাজগুলোকে এখনো আমাদের সমাজ কিন্তু পুরোপুরি কুসংস্কার মুক্ত বা পুরোপুরি যে এখনো পর্যন্ত মানুষের মনে সেই যে চিন্তা বা ধ্যান ধারণা গুলো রয়েছে আগেকার দিনের মতন, সেগুলো কিন্তু এখনো অনেক মানুষের মধ্যে আছে। কারণ আমি এই কারণেই বলছি, সেই মেয়েটাকে কিন্তু যখন সে সেই কাজটা করছে বা সেই কাজের জন্য সে বাইরে যাচ্ছে, তখন কিন্তু পাঁচজনে পাঁচ কথা কিন্তু ওই মেয়েটাকে নিয়ে বলা বলি করে। হ্যাঁ, ও তো এই কাজ করে, মানে ওকে খারাপ চোখে, কিন্তু সে যে মানে চুরি ডাকাতি না করে নিজের চেষ্টায় নিজে

0: মানে নিজের সংসারের জন্য সে যে কর্মটা করছে সেটা কিন্তু সে সৎভাবে করছে, সেটা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে নয়। তবুও মানুষের মানে এত নীচ মানসিকতা এখনো পর্যন্ত মানুষের মধ্যে রয়েছে, তাকে কিন্তু সেই কাজটাকে কিন্তু তারা খারাপ চোখে বা খাটো চোখে কিন্তু দেখে। তাই লড়াইটা নিজের জন্য যেমন সেরকম সমাজের জন্যও কিন্তু লড়াইটা মেয়েদেরকে করতে হচ্ছে, দুদিকেই কিন্তু তাদেরকে ব্যালেন্স রাখতে হচ্ছে বলেই আমি মনে করি। হ্যাঁ, এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, আমি অনেকদিন পর ফোন করছি।
1: ধন্যবাদ, ভালো থাকবেন।
0: হ্যাঁ,
1: আজকে আমাদের অনুনাদের জন্য প্রশ্ন রেখেছি, একজন মেয়ের সবচেয়ে বড় লড়াই সমাজের সঙ্গে নাকি নিজের সঙ্গে? সমাজ একটা মেয়েকে নিয়ম শেখায়, সীমা বেঁধে দেয়, কীভাবে চলতে হবে তা বলে দেয়, আর অন্যদিকে নিজের মন তাকে ডাকে স্বপ্ন দেখতে, নিজের মতো করে বাঁচতে, নিজের পরিচয় তৈরি করতে। এই দুইয়ের মাঝখান থেকেই শুরু হয় একজন মেয়ের সবচেয়ে বড় যুদ্ধ। ছোটবেলা থেকেই একটা মেয়েকে শেখানো হয় এভাবে বসো, এত জোরে হাসবে না, মেয়েদের এত রাগ মানায় না, রাতে বাইরে বেশি থাকা ভালো না। অর্থাৎ তার জীবনটা অনেক সময় কি করা উচিত আর কি করা উচিত নয় তাই দিয়েই ভরে যায়। কিন্তু একটা সময় পরে মেয়েটা নিজের মন প্রশ্ন করতে শুরু করে, আমি আসলে কি চাই, আমি কি সত্যি নিজের মতো করে বাঁচছি? আর তখনই শুরু হয় নিজের সঙ্গে লড়াইটা।

0: কেউ একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো,
1: হ্যালো বর্মাই,
0: শুধুমাত্র অনন্যারাই ফোন করবেন, শুধুমাত্র মহিলাদের জন্য একটি মাত্র ঘন্টা। আর আজকে প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছি একজন মেয়ের সবচেয়ে বড় লড়াই, সমাজের সঙ্গে নাকি তার স্বপ্নের সঙ্গে। হ্যালো,
1: হ্যালো বর্মাই,
0: কেউ একজন অযথা ফোন করে ফোন লাইনটা ব্যস্ত রাখছেন। একটি মাত্র ঘন্টা আমাদের অনন্যাদের জন্য। আজকের প্রসঙ্গ, একজন মেয়ের সবচেয়ে বড় লড়াই সমাজের সঙ্গে নাকি তার নিজের সঙ্গে। পাশাপাশি চলুন আজকে শোনাই আপনাদের আরও এক নারীর গল্প, সুগভীর জীবনবোধ আশ্রয়ী উপন্যাস এবং ছোট গল্পে প্রখর মুন্সিয়ানার স্বাক্ষর রেখেছেন বাংলা কথা সাহিত্যের অন্যতম জনপ্রিয় রচয়িত্রী সুচিত্রা ভট্টাচার্য, আজকের দিনেই যার প্রয়াণ ঘটেছিল। বিংশ শতকের শেষ দশকে সৃজনিকার রূপে তার আত্মপ্রকাশ ঘটেছিল। বাংলা সাহিত্যাঙ্গনে সাম্প্রতিককালের বৈচিত্র্যময় কথা সাহিত্যিকদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। আমৃত্যুকাল ব্যাপী দীর্ঘ সাহিত্য চর্চার মধ্য দিয়ে তিনি বহু সুপাঠ্য উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ রচনা করে বাংলা কথা সাহিত্য সম্ভারকে সমৃদ্ধ করেছেন। ছোটবেলার থেকেই সাহিত্যের প্রতি ছিল তার তীব্র আকর্ষণ। এক দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে নিজেকে লেখনী জগতে প্রবেশ করেছিলেন। নিজ সংসার এবং কর্মস্থলের যাবতীয় কর্মভার সুষ্ঠুরূপে সম্পাদন করে তিনি সাহিত্য সৃজনে মনোনিবেশ করে আধুনিক সমাজের বাস্তব রূপচিত্র, মানব সম্পর্কের নানাবিধ দিক তুলে ধরেছিলেন। আর তার লেখনীতে বারবার উঠে এসেছে নারী জীবনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন স্বাধীনতার কথা। সুচিত্রা ভট্টাচার্য 1950 সালের 10ই জানুয়ারি বিহারের ভাগলপুরের অবস্থিত তার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে স্থিত কাদাইপাড়ায়। পিতার নাম শ্রী শঙ্কর ভট্টাচার্য এবং মাতা প্রীতিলতা ভট্টাচার্য। দক্ষিণ কলকাতার লেক মার্কেটের কাছে তারা দীর্ঘদিন যাবৎ বাস করতেন। পিতা শঙ্কর ভট্টাচার্য কলকাতার প্রসিদ্ধ মোহনবাগান ক্লাবের একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন, এমনকি টেনিস খেলাতেও ছিলেন সমপারদর্শী। তার শঙ্কর ভট্টাচার্যের দাদা শ্রী করুণা শঙ্কর ভট্টাচার্য ছিলেন ফুটবল খেলোয়াড়। এক সময় কলকাতার মোহনবাগান ক্লাবের প্রসিদ্ধ ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি। সুচিত্রা ভট্টাচার্যরা মোট 5 ভাই বোন। সুচিত্রা দেবী ছিলেন জ্যেষ্ঠ কন্যা। তার ছোট বোন হলেন সুমিত্রা ভট্টাচার্য এবং 3 ভাই দেবকুমার ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, মিলন ভট্টাচার্য। সুচিত্রা ভট্টাচার্যের এক জ্যেঠুতো বোন চিত্রশিল্পী রূপে বিখ্যাত রয়েছেন, নাম দীপালী ভট্টাচার্য। দক্ষিণ কলকাতার লেক মার্কেটের নিকটবর্তী বাড়িতেই সুচিত্রা ভট্টাচার্য তার শৈশবকাল অতিবাহিত করেছিলেন।

সমকালীন মধ্যবিত্ত বাঙালি সমাজের নরনারীর ব্যক্তিগত সম্পর্কে টানাপড়েন বর্তমান যুগের নীতিবোধের অবনতি, নৈতিক অবক্ষয়, নারীদের দুঃখ যন্ত্রণার চালচিত্র বাংলা সাহিত্যে সুনিপুণভাবে তুলে এনেছেন কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। সুচিত্রা ভট্টাচার্য বিশ শতকের সত্তর দশক থেকে একুশ শতকের চলতি দশক পর্যন্ত নানা ক্ষেত্রে পরিবর্তনের বাস্তব চিত্র তার ছোট গল্প এবং উপন্যাসে তুলে ধরেছেন মেধা মনন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে। তিনি গত শতকের সত্তর দশক থেকেই ছোট গল্প লিখতে শুরু করেছিলেন। আশির দশকের মাঝামাঝি থেকে উপন্যাস রচনায় মনোনিবেশ করেন। শ্রোতবন্ধুরা, এই মুহূর্তে আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম মধুরান্ততে তুমি অনন্য অনুষ্ঠানে, অর্থাৎ শুধুমাত্র নারীদের একটি মাত্র ঘন্টার। আজকের বিষয় নারীদের জন্য, আমাদের অনন্যাদের জন্য রেখেছি একজন

0: কল্পনা ভট্টাচার্য বিশ শতকের সত্তর দশক থেকে একুশ শতকের চলতি দশক পর্যন্ত নানা ক্ষেত্রে পরিবর্তনের বাস্তব চিত্র তার ছোট গল্প এবং উপন্যাসে তুলে ধরেছেন মেধা মনন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে। তিনি গত শতকের সত্তর দশক থেকেই ছোট গল্প লিখতে শুরু করেছিলেন। আশির দশকের মাঝামাঝি থেকে উপন্যাস রচনায় মনোনিবেশ করেন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম মধুরান্ততে তুমি অনন্যা অনুষ্ঠানে, অর্থাৎ শুধুমাত্র নারীদের একটি মাত্র ঘণ্টার। আজকের বিষয় নারীদের জন্য, আমাদের অনন্যাদের জন্য রেখেছি একজন মেয়ের সবচেয়ে বড় লড়াই, সমাজের সঙ্গে নাকি নিজের সঙ্গে। আর কথা বলছি সুচিত্রা ভট্টাচার্যকে নিয়ে, যার প্রয়াণ ঘটেছিল আজকের দিনেই। বাঙালি বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর নরনারীর আটপৌরে জীবনের কাহিনী তিনি তুলে ধরেছেন তার লেখা ছোট গল্প এবং উপন্যাসগুলোতে। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি রয়েছে গাছের মানুষ, দহন ইত্যাদি। দেখব কি রয়েছেন ফোন লাইনে। হ্যালো, হ্যালো,
1: নমস্কার।
0: এতবার বলার পরেও কেন জানি কিছু কিছু লোক অযথা ফোন করেন এবং বুঝতে পারেন না যে একটি মাত্র ঘন্টা শুধুমাত্র নারীদের জন্য, অনুনাদের জন্য। হ্যালো,
1: নমস্কার,
0: কে বলছিলেন?
1: আকাশ মানে অগরতলা।
0: আপনাদের কাছে অনুরোধ, যারা অনন্যারা রয়েছেন তারাই শুধু ফোন করবেন, অযথা ফোন করে ফোন লাইন ব্যস্ত রাখবেন না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট আমাদের প্রত্যেকের কাছে খুব মূল্যবান। কথা বলছিলাম সুচিত্রা ভট্টাচার্যকে নিয়ে। সুচিত্রা ভট্টাচার্যের ছোট গল্পের মধ্যে রয়েছে মেঘ পাহাড়, সুহেলি, ভালো মেয়ে, খারাপ মেয়ে, ডাক বসন্তী খেলা ইত্যাদি। অন্যদিকে তার শিশুতোষ গ্রন্থগুলি হলো মিতিন, কেরালায় কিস্তিমাত, জনাথনের বাড়ি দূত, জামান, আরও অন্যান্য। সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি বেশ কিছু পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। এর মধ্যে দহন উপন্যাসের জন্য কর্ণাটকের বেঙ্গালুরুর শাসিত শাশ্বতী সংস্থা থেকে পেয়েছেন জাতীয় পুরস্কার। তাছাড়া আরও পুরস্কারগুলি পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী মেডেল, কথা পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, আরও অনেক কিছু। সুচিত্রা ভট্টাচার্যের সাহিত্যকর্ম নিয়ে আলোচনার আগে তার ব্যক্তি জীবনের উপরও কিন্তু আমরা নজর রাখতে পারি। 1950 সালে 10ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সময় তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন। বিভিন্ন স্থানে চাকরি করার পর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। লেখিকা হিসেবে সম্পূর্ণরূপে সময় দেওয়ার জন্য তিনি 2004 সালে তার চাকরি থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। বিশ্বায়ন এবং মুক্তবাজার অর্থনীতির পরিপ্রেক্ষিতে বাঙালির সমাজ জীবনের নারী পুরুষদের মধ্যে যে টালমাটাল অবস্থা সৃষ্টি হয়, নানা ক্ষেত্রে যে ধরনের নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়, তার উপর ভিত্তি করেই চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ 1997 খ্রিস্টাব্দে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। কেউ একজন ফোন করছেন। হ্যালো,
1: নমস্কার, আকাশবাণী আগরতলা।
0: আপনি কে বলছিলেন?
1: হিন্দি মে বাত নেই কর সকতি দিদিয়া।
0: সুচিত্রা ভট্টাচার্য স্কুলে পড়াশোনার কাল থেকেই সাহিত্যের প্রতি অনুরক্ত হন। তিনি একবার বলেছিলেন যে ক্লাস সিক্সে পড়াকালে ফুলশয্যা নামে একটি গল্প লিখে সকলকে বিস্মিত করেছিলেন। যদিও তিনি সত্তর দশকের শেষ দিক থেকে বাংলা সাহিত্য জগতে পুরোপুরিভাবে সম্পৃক্ত হন, আগেই বলা হয়েছে তার লেখা গল্প এবং উপন্যাসে আটপৌরে জীবনের কথা উঠে এসেছে। সুচিত্রা ভট্টাচার্য তার নিজস্ব চিন্তা চেতনার আলোকে শহুরে মধ্যবিত্ত নারী পুরুষের পোর খাওয়া জীবনের কাহিনী এবং অতি বাস্তবতার আলো চিত্রিত করেছেন। সুচিত্রা ভট্টাচার্যের লেখাতে বারবারই ঘুরে ফিরে এসেছে।

মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিক দিক, নারীদের নিজস্ব জগতে যন্ত্রণা এবং সমস্যার কথা। তার বৃহত্তম উপন্যাস কাছের মানুষ ছিল অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, দারুণ চরিত্রায়নের কারণে যা প্রশংসিত হয়েছিল। মধ্যবিত্ত বাঙালি নারী জীবনের চালচিত্র অঙ্কনের নিপুল শিল্পী সুচিত্রা ভট্টাচার্যের আজকের দিনেই মৃত্যুবরণ করেছিলেন। তার এই মহাপ্রয়াণের দিনে রইল অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি। তিনি লোকান্তরিত হলেও তার সাহিত্যকর্ম তাকে বাংলা সাহিত্যে চিরভাস্বর করে রাখবে।

1963 সালের এপ্রিল মাস, কেরালার আলুপুঝার এক শান্ত পরিবেশে জন্ম নেওয়া একটি শিশু জানত না যে একদিন তার নির্দেশেই ভারতের অগ্নিশিখা আকাশের বুক ছিঁড়ে পৃথিবীর মানচিত্রে ভারতের সৌন্দর্যের বিকাশ ঘোষণা করবে। টেসি থমাস, এই নামটি আজ ভারতের বিজ্ঞান জগতে এক স্থির এবং শান্ত শক্তির প্রতীক। ল্যাবরেটরির করিডরে যখন ফ্লোরোসেন্ট আলোর একঘেয়ে গুঞ্জন শোনা যায় আর টেবিলের ওপর স্থূপীকৃত ফাইলের মাঝে পেনের খসখস শব্দ ধ্বনিত হয়, তখন সেখানে কাজ করেন এমন এক নারী যার বুদ্ধিসত্তা আর অধ্যবসায় ভারতকে আত্মনির্ভরতার নতুন সংজ্ঞা দিয়েছে। 1988 সাল, ভারত তখন মিসাইল প্রযুক্তিতে নিজেকে প্রতিষ্ঠিত করার মরণপণ লড়াইয়ে ব্যস্ত। ঠিক সেই সন্ধিক্ষণে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওর চৌঘাটে পা রাখলেন তরুণী টেসি। তার যাত্রা শুরু হয়েছিল অগ্নি মিসাইল সিরিজের হাত ধরে। করিডোরে ছড়িয়ে থাকা পুরনো নথিপত্রের সোঁদা গন্ধ আর নতুন প্রযুক্তির উত্তেজনার মাঝে তিনি নিজেকে সঁপিয়ে দিয়েছিলেন গাইডেন্স এবং কন্ট্রোল সিস্টেমের গবেষণায়, বিশেষ করে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের ওপর তার কাজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ল্যাবরেটরির ধুলোমাখা ড্রয়িং বোর্ড আর জটিল কোডিংয়ের মাঝে টেসি থমাস তিল তিল করে গড়ে তুলেছিলেন ভারতের আগামীর সুরক্ষা কবচ। অগ্নিচার ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে যখন তার কাঁধে দায়িত্ব এল, তখন প্রতিটি রাত হয়ে উঠেছিল অনিদ্রার। ল্যাবরেটরির এয়ার কন্ডিশনারের সেই নিচু স্বরের গুঞ্জন আর কম্পিউটারের নীল মনিটরই ছিল তার সঙ্গী। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যেত, টেসি তখন ডুব দিতেন ট্র্যাজেক্টরি রিশেপিং আর রিয়েল গ্যাস এফেক্টের মতো জটিল বৈজ্ঞানিক তথ্যে। তার ক্লান্ত চোখ দুটি যখন স্ক্রিনে ফুটে ওঠা ডেটা বিশ্লেষণ করত, তখন তার মনের মধ্যে চলত দেশের জন্য কিছু করার এক নিদারুণ তাগিদ। এরপর এলো অগ্নি 5 ICBM প্রজেক্ট। ভারতের সবচাইতে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে তার নাম ইতিহাসে খোদাই রয়ে গেল। একজন বিজ্ঞানী জীবনের এই রুদ্ধশ্বাস অধ্যায়গুলির সমান্তরালে ছিল তার ব্যক্তিগত জীবনও। টেসির স্বামী সরোজ কুমার ছিলেন ইন্ডিয়ান নেভির একজন দক্ষ কমান্ডার। এক হাতে মিসাইল লঞ্চের জটিলতা সামলানো আর অন্য হাতে নিজের পরিবার এবং ছেলে তেজসকে বড় করে তোলা, এটি ছিল মেধা আর ধৈর্যের এক অসাধারণ ভারসাম্য। অফিসের তপ্ত পরিবেশ

টেসিপকে বাড়ি ফিরে আবার একজন মা হয়ে ওঠা। টেসিপ প্রমাণ করেছিলেন যে শান্ত শক্তি সবচাইতে প্রবল। তারই একাগ্রতা কেবল ল্যাবরেটরিতে সীমাবদ্ধ ছিল না, তার প্রকাশিত গবেষণাগুলোতে ফুটে উঠত তার গভীর জ্ঞান। 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত ডিআরডিওর অ্যারোনটিক্যাল সিস্টেমের ডিরেক্টর জেনারেল হিসেবে তিনি যখন দায়িত্ব পালন করেছেন, তখন তার প্রতিটি সিদ্ধান্ত ছিল ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার বুনিয়াদকে শক্ত করার জন্য। তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন লাল বাহাদুর জাতি শাস্ত্রী জাতীয় পুরস্কার। সেই পুরস্কারের মঞ্চে তার হাতে যখন ট্রফি তুলে দেওয়া হচ্ছিল, তখন তা ছিল ভারতের প্রতিটি মেয়ের জন্য এক বার্তা, যে মেধার সংকল্প থাকলে আলুপুঝার সাধারণ মেয়েও দেশের মিসাইল ওমেন হয়ে উঠতে পারে। 2023 সালের মুম্বাইয়ের এক সন্ধ্যায় তিনি যখন উইমেন পায়োনিয়র অব দ্য ইয়ার পুরস্কার গ্রহণ করেছিলেন, তখন তার মুখে ছিল এক শান্ত এবং তৃপ্তির হাসি। এশিয়ান সায়েন্টিস্ট 100 তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়া কেবল তার একার নয়, বরং ভারতের বিজ্ঞানীদের মেধার আন্তর্জাতিক স্বীকৃতি। সলিড প্রোপেলেড ভেহিকল বা ক্যানিস্টার লঞ্চ মিসাইলের মতো প্রযুক্তি নিয়ে তার দীর্ঘকালীন গবেষণা ভারতকে সামরিক দিক থেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আজ যখন আমরা আত্মনির্ভর ভারতের কথা বলি, তখন টেসি থমাসের মতো বিজ্ঞানীরাই সেই বিশ্বাসের আসল কারিগর। ইতিহাস যখনই ভারতের মহাকাশ এবং প্রতিরক্ষা গবেষণার কথা লিখবে, টেসি থমাসের নাম সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার যাত্রা কোনো যুদ্ধক্ষেত্রে রক্তক্ষয় দিয়ে নয়, বড় বুদ্ধির দীপ্তি আর নৈতিক সাহসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি শিখিয়েছেন যে দেশপ্রেম কেবল স্লোগান নয়, দেশপ্রেম হল রাতের পর রাত জেগে ল্যাবরেটরিতে বসে নিখুঁত গাণিতিক হিসেব মেলানো, যাতে করে কোটি কোটি ভারতবাসী নিশ্চিন্তে ঘুমোতে পারে। টেসি থমাস কেবল একজন বিজ্ঞানী নন, তিনি ভারতের অজেয় আত্মশক্তির এক জীবন্ত প্রতীক।

এই মুহূর্তে আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম সন্ততে শুধুমাত্র অনুন্নাতে চলে একটি মাত্র ঘন্টা তুমি অনুন্নাতে। আর কথা বলতে বলতে ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 10:50 হয়ে 17 সেকেন্ড, 11টা পর্যন্ত আছি অনুষ্ঠানটি নিয়ে। আর আজকে প্রসঙ্গ, আজকে প্রশ্ন রেখেছিলাম আমাদের অনুন্নাতের জন্য। মেয়েদের, একজন মেয়ের সবচেয়ে বড় লড়াই নিজের সঙ্গে নাকি সমাজের সঙ্গে? কিছু ফোন এসছে কিন্তু এই মুহূর্তে ফোনগুলি নেওয়া সম্ভব নয়। চলুন শোনাই আরও এক নারীর গল্প। তার আগে দিয়ে দিচ্ছি ছোট্ট একটি ঘোষণা। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে। আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আকাশবাণীর আগরতলা সুকান্ত একাডেমিতে এই মনুকু অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলা সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সবার প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হল। প্রথম গুলিটা লেগেছিল বাঁ হাতে, শরীর থরথর করে কাঁপছে, তবু দেশের পতাকা মাটিতে স্পর্শ করতে দিলেন না। ডান হাত থেকে শাঁখটি মাটিতে পড়ে গেল, বাঁ হাত থেকে ডান হাতে পতাকাটি নিলেন, শাঁখও নিলেন, উঁচুতে তুলে ধরে বললেন, বন্দে মাতারাম। এবারে গুলি করা হলো ডান হাতে, বসে পড়লেন মাটিতে। সন্তানকে আঁকড়ে ধরে রাখার মতো সজোরে বুকে জড়িয়ে ধরলেন প্রিয় পতাকা। এবারে কাপুরুষ পুলিশ অফিসার অনিল ভট্টাচার্যের নির্দেশে 73 বছরের বৃদ্ধার কপাল লক্ষ্য করে গুলি করলেন। ক্ষীণ কণ্ঠে বন্দে মাতরম বলতে বলতে দেশমাতৃকার কোলে চিরনিদ্রায় শুয়ে পড়লেন আজন্ম সেবিকা মাতঙ্গিনী হাজরা। তার লাল রক্তের ফোঁটায় ভিজে গেল ভবিষ্যৎ স্বাধীন দেশের মাটি। 1869 সালের 17ই নভেম্বর তমলুকের কাছে হোগলা গ্রামের মাইতি পরিবারে তার জন্ম। যদিও তার সঠিক জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে। বাবা ঠাকুরদাস মাইতি এবং মা ভগবতী দেবীর তিনি ছিলেন ছোট কন্যা। মাত্র 12 বছর বয়সে বাবা ঠাকুরদাস আদরের সুদর্শনা মাত্র

সিঁদুর বিয়ে দিয়েছিলেন পাশের আলিনান গ্রামের সম্পূর্ণ কৃষক 60 বছরের ত্রিলোচন হাজরার সাথে। এটি ছিল ত্রিলোচনবাবুর দ্বিতীয় বিয়ে। বিয়ের 6 বছরের মাথায় ত্রিলোচনবাবু মারা যান। নিঃসন্তান অবস্থায় মাত্র 18 বছর বয়সে বিধবা হয়েছিলেন মাতঙ্গিনী। এরপর যথারীতি স্বামী সংসারে জায়গা না মেলায় পাশের এক জমিতে ঝুপড়ি কাটিতে আশ্রয় নেন। ধান ভাঙার কাজ করে নিজের জীবন চালাতে লাগলেন সদ্য বিধবা কিশোরী থেকে তরুণী মাতঙ্গিনী। তরুণী অবস্থায় আত্মসুখ বিসর্জন দিয়ে বৈধব্য ব্রহ্মচর্য সাধনা শুরু করেন মাতঙ্গিনী হাজরা। দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন মহান আদর্শ জনসেবা। চেনা অচেনা বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে করতে একসময় তার যোগাযোগ হয়েছিল পাশের সিউড়ি গ্রামের নেতা গুণধর ভৌমিকের সাথে। সেই সূত্রে পরিচয় হয় অজয় মুখোপাধ্যায় এবং সতীশ সামন্তর মতো দুই দিকপাল নেতৃত্বের সাথে। তাদের মুখে মাতঙ্গিনী শুনলেন গান্ধীজির কথা, তার আদর্শ ভাবনা এবং আন্দোলনের কথা। 1920 থেকে 1942 সাল তিনি কংগ্রেসের প্রতিটি আন্দোলনে যোগ দিয়েছিলেন, যোগ দিয়েছিলেন অসংখ্য সভা সমিতিতে, প্রতিনিধি হয়ে গিয়েছিলেন অনেক সম্মেলনে, দিয়েছেন পতাকা। আমাদের পড়াশোনার সাধারণ বই বা ইতিহাস বইতে মাতঙ্গিনী হাজরার আন্দোলনের কথা, আত্মত্যাগের কথা সেভাবে হয়তো লেখা নেই। মাতঙ্গিনী হাজরা কংগ্রেসের সদস্য পদ পেয়েছিলেন, কিন্তু তিনি কোনো বিপ্লবী সংগঠনে দীক্ষিত ছিলেন না বা সমাজের সার্বিক মুক্তিকামী কোনো সংগঠনের কর্মীও ছিলেন না। তিনি ছিলেন মূলত ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী একজন নির্ভীক সৈনিক। মাতঙ্গিনী হাজরা ভারতের তৎকালীন নেতা গান্ধীর অনুসারী হওয়া সত্ত্বেও অহিংস নীতির বদলে যেখানেই সহিংস আন্দোলন শুরু হয়েছে সেখানেই তিনি যোগ দিতে ঝাঁপিয়ে পড়েছেন, কোনো বাঁধ বিচার করেননি। 1942 সালের 29 সেপ্টেম্বর বেলা 3টে জনতার মিছিল এগিয়ে চলেছে তমলুক থানা এবং দিওয়ানি আদালতের দিকে। তমলুক শহরে চাটে প্রধান প্রবেশ পথে সেই মিছিল আটকানোর জন্য মোতায়েন করা হয়েছিল বিরাট ব্রিটিশ পুলিশ বাহিনী। তমলুক থানা দখল করতে গিয়ে ইংরেজ পুলিশের বন্দুকের সামনে যখন মিছিল ছত্রভঙ্গ, তখন নিজে এগিয়ে এসে মিছিলকে সঙ্গবদ্ধ করে সামনে এসে দাঁড়িয়েছিলেন 73 বছরের মাতঙ্গিনী হাজরা। পিছিয়ে আসা জনতাকে আহ্বান করে বলেছিলেন, থানা কোন দিকে, সামনে না পেছনে? সামনে এগিয়ে চলো, হয় জয় না হয় মরণ, হয় এগিয়ে যাব নয় মরব, আমি সকলের আগে থাকব। এক নিঃস্ব নিরক্ষর গ্রাম্য মেয়ের দেশ সেবা এবং স্বাধীনতা আন্দোলনের অনিবার্য পরিণতি। 29 সেপ্টেম্বর 1942 তার আত্মবলিদানের মধ্য দিয়ে ওই দিন দুই হাতে দুটো গুলি লাগার পর 3 নম্বর গুলিটা তার বাঁ চোখ দিয়ে ঢুকে মাথার খুলি ফাটিয়ে দিয়েছিল। সেদিন মাতঙ্গিনী হাজরা ছাড়াও ব্রিটিশের গুলিতে তমলুকের মাটি লাল হয়েছিল অনেকের রক্তে। আজ আমাদের এত স্বাধীনতার এত বছর পরেও সেই সকল বিপ্লবীদের মধ্যে মাতঙ্গিনী হাজরারও কিন্তু ভূমিকা ছিল অসামান্য।

আর এই বিপ্লবী নারীর কাহিনীর মধ্য দিয়ে আজকের মতো এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছুক্ষণের মধ্যেই শুনবে এফএম মজয়ন্ত থেকে প্রচারিত কপরক অনুষ্ঠান।

FM উজ্জয়ন্তনী ও ফুং দীপরজরানী ও পান্ডাব নরখানা ওই টঙ্গ সারাসা পয়েন্ট মেগাহার্জ FM উজ্জয়ন্ত

কিসা সাতুং কিসা ওয়াতই ওয়াতে হিংকে ব বেলাই ওয়াতই সাতুং হিংকে ব বেলাই সাতুং বেলাই কুতুং আবহাই ককশিল চামুং তাই বখাও খা টংথগিয়া উংমুং অবরক বাইন চিনি সাল থাঙই দো সাল কাতাল ফাই দো

Watifanungtung, Shatungpanungtung, Eba Shalmok Jakpanungtung, Jinishamunge, Jung Shalni Jora Brumno Tangi Dongani, Gok Shanani, Tangi Dongani, Pan Shotanani, Obununka, Jung Jotuborokni, Naharmo. ও নাহার মূ জেসে টংই মানো আসুক কাহাম গরম টংই মানায় তামনি হিনবা যিনি অ সালো তাবুকনি অ জরাও টংই টংমা হাইন যানি সালো বো যাইকিন টংই মাননায় অ খাও ওয়ানসুক মু যাঙি দালাঙ্গ যগ্লক তা মূই ফাইকা উগ্লকনি সালন জং তামো মানখা তামো মানিয়া আবনো জং লেখালাই টংলাইখা হাই জরাসিমিছে লাইনাই বখাসিমিছে বাইনাই মানমানি সিলাই মানিয়ানি বখাকসে গবাং উনাই আবনি বাগি জং মানথং মানিয়াথং বসকাঙ্গো জং কাহা মুনাই তাই টংথকুনাই তাই জে মানিয়া টংমানি অবরকনো মাননাই অ খাকা মুংবাইছে জং শালনি জরাব্রুমন জং থাঙি দং অ থাঙি দংমনি জংন টংথক বাইখে খিলিরুই দং জং চংখা হাই চিনি লংমাও যাবো মানলিয়া চিনি লংমাও বেলাইখে খা দুকমা বেলাইখে টেকটো তাঙ্গি বুইনিখে গরি আবহাই টেকটো তাঙ্গি আনি সেমিন টেকটো হে ওয়ানসুখা হাঙ্গে ও টেকটো তেবু হিলেগি থাকাই ও খা খাম্মা ও খা বাইমা তেবু বাঙি থাকাই অবনি বাকি জেসুক নন টেকটো রাজাখা এবার নজেসুক টেকটো মানখা নজেসুক খা বাইনা নাংখা জেসুক খা খামনা নাংখা অবনো নেলেংখাই নাখা হাই অব নিনি লংমানি হাইন কুতুলি থাকাই খাপাংনি দাকুতে বুক সং আংখা চঙ্গ আবহাই কেন পজিটিভ মানসুক মং মানসুক চিনি লংমানি জরাব্রুম ন চং এনজয় খাইলাইন কথাং টংলাইন কথাং টংনানি কাহাম টংনানি ও কক কথার ন খাও চবলাই টংলাইন হাইকে নরক নহাই নহাই আং লাম সগো তিনি ও ফুংদি পরজরানি এফএম উজ্জয়ন্তী কক বরক পান্ডাও পইলাও ন তিনি খানার জাকনাই হাচুকনি খরাং হাচুকনি খরাঙ্গ চং চিনি হাচুক বাই রেখে যা গবাং মা হদারকনি জুদা জুদা ককনি রেচাপমুং রকজং খানানাই ফাইদি হিংকে পইলানো খানালাইয়েনু রাধে শান্তি মলসমনি খরাঙ্গ রেচাপমুং

খাবাংনি দাখো তে খুব সুন্দর খাওয়াই তঙ্গ সারসা পয়েন্ট ডক মেকা হরজো এফ এম উজ্জয়ন্তী ফুংদি পর্যালানী পান্ডা হাচুকনি রচাপং হাচুকনি রচাপুঙ্গ।

아스자라 하죽니 르짭봉 반다고 르짭봉 크나 르짭카 샨티 지란니 커랑고 가시 샥라이무 아카시바니 비니 중사사바이 비시 주쿠니 비시 주쿠치 슈봉카 아보노르게 아카시바니니 주다주다 센터로고 বিশেষ রময় পদ্রে পোত পান্দা খাই যাকে তঙ অতে অনুরগীন আকাশবাণী আগরতলা কাইসা ক্লাসিক্যাল মিউজিক নি পান্দা সংচাখা বস্কাংনি ফাশাল এবা মেতালনি শাল চিবা নিশাই নিচিদক ইংরাজি বিশি অশাল সানজা দামফ্রু নিশিমি পান্দা চেংজাক নাই আগরতলানি সুকান্ত একাডেমিও নরক যতন ন ও পান্দা ও ফাই মানজাকনা বাকি কবক জাগো পান্দা ও হাপ্তানি বাকি এন্ট্রি কার্ড রক নাংলা যতন ফাই মান্নাই অতং থতক পান্দা ও নরক যতন মানজাক ফাইনা বাকি নরক ন আকাশবাণী নি সিমি কবক জাগো

সাধনা রিয়াং নি রচাপ মুং খনামানি উলো তাবুক তাতাংস রচাপ মুং খনালেনু জাদুনি রচাপ মুং অনিল দেববর্মানি খরাঙ্গ।

তৈশালে তাং মাসে তৈবা পলাম্ফ তাতাং দে বুঝি বতৈ।

어신이 어바키니 키니 부인이

bishi shai romui podre pod panda khlai jabi tongmu o terno rugino akashbani agortola kaisa classical music ni panda songchakha baskangni phasal eba me talni shalchiba nichhai nichidok ইংরাজি বিশিনি শালো সানজা দামদক দামফুর নিশিমি পান্দা চেংজাক নাই আগরতলানি সুকান্ত একাডেমি ও নরক যত নন ও পান্দা ও ফাই মানজাক ফাইনা বাকি কবক যাব পান্দাও হাতনানি বাকি এন্ট্রি কার্ড রুক নাঙ্গলাক যত ন হাবি মান্নাই অ তংথক পান্দা ও নরক ন মানজাক না বাকি আকাশবাণী আগরতলানি ইঙ্গি খা বাই খুক বাই কই যাব খাপনি দাখুতে বুকুক সং নরক বাক্সা সাইমান্না বাক্সা সাইমে ফনং ইমানু তিনি অংখা হায়ুং নার্স রোগনি সাল নার্স কে যে হসপিটাল এবা শাক নাই শাক হাম নগতঙ্গি শাক হামিয়ে রকন নাই নাই রক বরকন বরকনি সামুং বলাই ন তাই বরকন বরম ইয়ফারি তিনি অশাল নরক নিশাল নিয়ে পালে যাবো

chingjotone chaimano shak hamya angi kebo thangkangkai kebo accident angi shago duku mani thangkangkai hospitalo puila nai nai rok eba doctor rok jepro kaham khai cheri nai bai mani ulo bithiranani injection ranani eba borokni kasa rokno shui bithi phului abono khawui ranani eba shubnani rok nangkhangkai kichigai thangkai jini tamnai ke khogui rok thangkhangkai abono shubnani tebo potre pot chamung jini basak ko kaham unani bagai nango o chamung no khlaiyo nurse rok aro kirima singsa bo tongo thui bahan kagjak bekreng baijak potre pot kirima singsa doctor rok nayo doctor rok bithi ruo phia ba obni ulo bo jora wo bo bithi janai tai tamo janai tamo chaya borok no injection bu phro renai saline bu phro renai obonai kani khlainai ni chamu phia doctor rok niya obonkha nurse rok ni অবো কেসা সামুং কাহাম তাই অবো বেলাইখেনো খা রুই হামজাকমা রুই খালাইনানি নাঙ্গো হনিন অসামুং গবাংকুক ন বুড়ি রকন ন রেজাগু ফিয়াবা তাবুক জেলা নার্স বো নুকজাখা তাবুক জেলা রকন বো নার্স নি সামুং তালাং জাখা ও শালংখা ফ্লোরেন্স নাইটিঙ্গেল নি আজে মানে শাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল ও শালন আচায়ো ফ্লোরেন্স নাইটিঙ্গেল ন পইলা বড় রকন হামজাগৈ বরকন শাক হামিয়া ফ্রু নাইনানি নাইকলনানি ও সামু নখলায়ো তাই আবহাই খাই বিনে ও সামু খাইমা বাকেন তাবুক বিনি আজে মা শাল নগৈ ও শাল ন এবার মার্স তালনি শাল চিনি ন ইন্টারন্যাশনাল নার্সেস ডে নেপালাই যাব অবনু রোগী তেব কক খালায় ন ফাইদে হিঙ্কাই তাবুক চিনি জরাঙ্খা তাবুক শাক জরানি তিনি নি ককতমানি কক বক্রক রক খানানি

মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব পালাইমানি জরা মিয়া গুজরাট নি সোমনাথ মান্ডপ খুলুমকা তাই মতাই রাখা কেন্দ্র নি ককথুম তাই আওয়াই মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হায়ুং বেরেমো হালক হামিয়া অঙ্গী টংমানো রগৈ টংকসং বরক তাই বানিয়া খ্লাইনাই রকনি থানি ফাতার হাও রং পয়সা সবাইনানি ন তা সবাইদি হেনে কবক্ষা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সকজাকনাই মানই খনই সামঙ্গ ফনাংনান তুই হাস্তে লুকু রকন সাকথারনানি বাকি কৈমু নারুখা আসাম মার মার ওয়াই নেই মন্ত্রী অকরা অঙ্গী তিনি সামাই তাঙানো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুহাটি নে খানাপাড়ানি ভেটেনারি কলেজ নখলাও সংচাচাক পান্ডাও মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মু মন্ত্রী রাজনাথ সিং তাই বিজেপি কাশকো নীতিন নবীন মানজাগানো চুং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাহা শাখা পিএম কুসুম তাংবতাঙ্গ শালনি ফান্ন সামঙ্গ থেপাগুই হাস্তে নি হুক বার খেলাইনাই রক হামারি মানখা হাস্তে চংবাড়ি কমিশন এডিসিনি ভিলেজ কমিটি চংবাড়িনি বাকি তিয়ার খেলাইমুং চেংরেখা বিধানসভা স্পিকার রামপদ জমাতিয়া শাখা বাইথাং চুকজাক বসং রগ্ন রাং থং চুকজাক খেলাইনা বাকি হাফাং জয়াউই জুদা জুদা সামুং বতাং ইয়াগোনাহারখা কেন্দ্রনি হাফাং বিকশিত ভারত রোজগার তাই আজীবিকা মিশন কেরং নৈশাই নৈচিবা এবা ভিবিজি রামজি সামুং থেপানা বাগি মিয়া ককমুং তিখলাইখা বস্কাং দাম নৈ চিব্রিয় হাস্তিনি কিসাসু হাংকর ফেরাং কগুই ওয়াতে ভাই মানু হনে হজাকমুং রেখা নকবার্তি বার নাইখুং তিনি শালনি তুংমারি সাকাও থামচিব্রি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙানো

0: তিনি আং মালাই নাই কক দুক্তি খানি কগ্ন সালাই নাই ফিয়াবা কাইসা কগ্ন তুই না কক সালাই নাই আবং খা নীলাংমাও নং না দে নাকার জাক্ষা নাকার জাক্ষা হাঙ্গাই অবনীলো নিয়ে বোখা বাহাইং খা আবনতি ন যে কক সালাই নাই না কার না ক কতর কতর যতনও সালাইও না কার দি নেই ফিয়াবা বাই থাং না কার নানি অব বক বসে কক কতু আবাহাই কেন কক তুগো চিনি লাংমাও কেবনি থানিও না কার সাননানি ফিয়াবা কিসি সাহ না কার সানমু বখানো কিসা গ্রাকলাই তলাঙ্গি না কার দিহিনে কেবনো শাকা হাঙ্কে যেসে কতর যং জালফানং থং না ইসলে মংফানং থং কিসালে আব হাম অম্বাগিন না কার সাননানি নাংমাব আবব বেলাইন চিনি লাংমাও সামুখলায় আমন বাগিন তিনি যং খালাইনাই নিনি লাংমাও না দে না কার জাক্ষা আবনতি নরক আংবাই কক দুক্তি গরংদি তাই নরকনি খানি কক সাদি আং নাইসঙ্গি দো নরকনি কক ন খোনানা বাকি কক দুক তৈ নরক আংবাই গরং হরদি তাবফানো কক দুক তৈ কেব আংবাই গরংনানি সাকথারিয়া কোন আং খাচঙ্গ আবন বাকি আং নরক ন কয় খাপাংনি তাকুতাই বুকুক সং নরক পান্ডা খানাউই টংকা হাঙ্কাই কক দুক তৈ আংবাই গরংদি তাই নরকনি খানি কক সাদি না কারমানি কক না কার চাকমানি কক অবনতি নজং তিনি ককলাম খালাইনাই এলেম্বাক রকো সিজাক দঙ্গ নিনি তাকুক না কাটি হিনে এলেম্বাক কথার বাইবেলও সিজাক দঙ্গ নিনি তাকুক না কারে মানিয়া হাঙ্কাই নং জেসুক ফানো আনি থানি না কার সানদি না কারে মানিয়া হানে তাই নং জেসুক ফানো লব দি জেসুক ফানো নং আনো হামজাক নিনি তাকুক না কারে মানিয়া হাঙ্কাই নব না কাটজাকি মানিয়া আবন বাকি যইলাব কায়তনি হামারে মাননি হাঙ্কাই চিনি তাকুক চিনি বুকুক যে না সিলে মানি যেন হামজাক গিয়ে মান মানি না কারি মানিয়াং মানে অবশ্যই যতনি যেন জাল কত রঙ্গি চিনি লংমাও বাজাই থ আবনো যেন নরি মানখা হাঙ্কাই না কার সানি মানখা হাঙ্কাই এবার না কারি মানখা হাঙ্কাই যেন কতর কাইসা চিনি লংমানি যেন জাল নরি মান তাবুক সাক কেব কক দুক তুই গরং ইয়াকোবা হাঙ্কাই তেতাংসা রেজাবমু খালাই মা বাক থংমা চাওয়ান হনে আং খাচঙ্গ তামনি হিনবা আং সাইচুং কক সাউই ও কাইসা কক দুক ফাইকা খানাই নাইলে না সাব হ্যালো নিনি লাংমাও নুন কেবু বাই না দে না কার জাক্ষা আবনু দি কক বড় নি সাই দমনি কি অবিচরণ নি আচ্ছা দ লামসগো চিনি পান্ডাব হাই ন তিনি আংবাই হ্যালো
1: ওকে
0: তিনি নিনি লাংমাও নং না কার সাননি দাঙ্কা এবার নং না দে না কার জাকা অবনতি নং কিছু নিনি এক্সপিরিয়েন্স না জং সাইখানারে দি
1: আবা হেলো তো ওইসব কোন না কার না নাই হানিয়া কো আংব এখন বইব আংবাই কোন আবতে ইনকো করিতা হানান বা
0: না কারজাকা নাঙ্গো মানে হানি সাবো চিনি দাকু খরকসা রমুই নাই মানো বিনি লাংমা বেলেখিন কেপলেং জঞ্জাল রকাশ করি না নেই ওয়ালাই সুগলাই এবার কক বাংলাই

0: 푸구모 어버 그레이 증 오크라 살짜니 파노 오크랑 칸게 에버디 보사니 파노 오크랑 칸게 증 바이노 마링네 다다노 마링네 야바하이 게 오 후쿠무니 라이더럭노 증 다북 아승나륵 타양이 동카다 게 아본 바게노 아 바이온줄리 보 꼬복하제 오보 록동 투 아무럭노 따스카마투 다북네 오 제네레이션로 게 아 보나카 মাস হানখা বি মামা নো বুমুখুই রিঙ্গই বেঙ্গাই কক সামানি বাকি আবহাই কেন চেন অকরা রকন বরম রানী আবনি বাকি চিনি মা বাবা বাই আগে বইন ফুরং যাগো আবো ন চিনি কাইসা কক চিন খানাউই সরঙে মানখা নিয়ং খাচং হ্যালো হ্যালো খরং খালিয়া আবনব সালাই দমানি যে নাকার সানমানি নাকার সানি মানিয়া বাক্সা দো চায়া খালাইফানো ব নাকারসে সানি মানিয়া অব চিনি থানি ও আসকব গ্রীথা যায়া খালাইকে আনো নাকারসে দিদো হে সানানি এবার কেবনো ইয়াকুং কাফিগিরি ফানোসে ও দুঃখ দামা খা দা জলি সিদিদো আং নুগলিয়া আমি কে ছানা ফানোসে চিনি বখাও ফাই আং এটা ও আকন আসুক জরাসিম সাবনো ফিয়াবা সরি সামানে ও সরি যে কক থাইসা আব ফিয়াবা গবাং মা জঙ্গজাল কত রকম হামরুই মানো হ্যালো
1: আং মানদানি
0: ও তাম বুমুখা
1: পায়াতি
0: সয়াতি ও হামবাই
1: হামবাই
0: কে নঙ্গে তামনাই নিনি লাংমাও নং নাকার নাদা নাকার জাকা কে বুবাই নাকার জাক নাদা নাংখা আমুনা তিন কক সালাই তং মাতা নং তাম সানা মচং
1: দাবো তো চং লাংমাও ফাইমা তো চং কিছামিসা চং অনি তো খাইনো ফাইকে খাইমা নিবি সিংওয়া আগে ওয়া আনি নানা বাচ্চা
0: আই
1: নানা খাইছ ন খানফান বত বুড়িছে গোলা আপুরো খায় বুড়িছে আবসে ববাই কম মা বাংলা চির বখানো দুমাসকে খার দি দুমাসকে খার দি আং বছর আইবা হে ছেল ওঠ রং নাই দিব ইয়াগো নাই যা খাই জলে ওই সুন্না নাই তাই কী আগো নামদা খায় আগে আং সুগিয়া হে মাসে বানো হনো সুগে কর্ম হনসাও আং সুগিয়া নং সুগে নং মায়দা বুঝো কহয়
0: তাকে
1: বুঝো কহয় নেন তোমার সুগে নং মায়দা তা মানো মাং নং মা দাগিসা আমি তা দাগে দি আং দাগে যা মাই আং দুমাবো সুগিয়া আমি আগো হকি নামা নং কিছু খামানো নো তারপর নানা নো মা নানা তো মাসে খারিদ গেছে আনো আনতে খালে মা চকাটা নানা নো ও নানা আনো নাকাছি দে আমি বসখাঙ খুঞ্জুর মই আচকবা তিনবার খাই ফনুকছি নাই হিনসাকা আমি আনা বাই আং আচকবা তিনবার খুঞ্জুর মই নাকার মা সানখা আং তাই মতে আকল আনো নাকারে আপুকে আর নানা বারা রাখে মনে চংখা আমজাগে
0: অবন দা নাকার সানজাক বখা তং তো থাকে নিবা
1: আমি চাংলি তো কর্ম নেহে ফি কথা বানো
0: আবনতা হামবাই বাই ননো
1: হামবাই।

0: Aw, jadi takku lobby, boleh saya kena dekha. Jadi ceng baru rokno nakar mani, abo jibus kaham ni. Ceng nakar mani jodoh ni saya example kaham, gangkai kotor, gangkai tu. Jauh hai, ungo Yesus Kristus ni je nakar mu, abo no jodoh je kotor hanimanu. Tampungke, je pro bo, bethar jagna ni bagi kruso kanta puja gitong pro, bini besagno abso ke shato gitong mani ulobo. খুকতি মুসুর জাগে অকলে বসুর জাগে তংমানি উলব বসাও যে কাইতর বরক্তাম খলাই তং বরক্ষিয়া বরক নং নাকার খলাই দিনে অবহাই নাকার মু কতর অব বেলাই কেন ককতুগু পিয়া বাচং অব যতন শরং না নাঙ্গো অবহাই কে চং শরংই নাকার লে মান কাং কাই ও সংসার ও বালাই মু কমা উই থানাই নাশলের মু রক কমা উই থানাই ও হায়ুং মুসক তং থতক উই থাংনো Hello. Abu no, nakar mung tu kok kotor no, ya ba. Lang mau nakar jagi hangkai pupusu bukhawat tekto. Awan bagi jeng nakar sana bo belai kenango. Jeng cerai bayi panu ongteng, okra bayi panu ongteng. Jeng mung sasuk amu kotor panu ongteng, cikon panu ongteng. Jini mare kijeng songbai. যেপুর কক সালাই দঙ্গ চং কক কক খুক তাম নাই খুক লাই কক থাইছে সুক সাই রেজাকাকে বখাতি ইমানো পিয়াবা নং অপরো আনো নাকার সিদি আনি খুক লাই থাঙ্কা হানি ছাকা হাঙ্কাই বনন নাকা যাই দং মাইয়া আবো হাই কেনো কতর জিকন কবাং মা জিনি লাং মাও ফাইও নাকার নানি কক ফাই থাঙ্গো হাঙ্কাই চং কুবিনো কলাই খে নাকার নানি চাই ফুনে সিমি ফরং জাগে দিব তুবু চাখাং গাই জং না কারে ইমানো তাই চিনি লাং মৌ জং তং কচাং তুবু ইমানো জং করং ইমালিয়া করং নাই মানে কাছা হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হুম সাবুং কা সাকলে দি
1: ম্যাডাম
0: হুম দিবর কা হাম সাবুং কা বড় নি চাইতো
1: আম তো আম তো লিনতা কর জলাম আম
0: তাম বুম কা
1: উত্তম
0: তাকে উত্তম নন লাম সগো চিনি তিনি নি ওয়ান সুপুং পান্দাও হ্যালো খনাই যা তো
1: খনাই তো মো সাদে ম্যাডাম
0: আউকে তিনি নি ওয়ানচুক মঙ্গো নি নিলাং মউ নং না দে না কার জাক্কা আমন দি কক ছালাই তং মউ কাই নং সসক সানা দা
1: না কারমা তো কলামন মানা কারছা আগে ট্রাইট রো মেট নান কম সানা ট্রাইট রো আমা তুম ভাই নি ভাবনা নং মাই ইংগে কাই নং রা নং ইয়া না আজ গা ট্রাইট রো আমা বাবু না কাছে কে লাতিও চাং মে চাং
0: গানা খাই তিবা
1: গানা খাই তে ই গানা খাই তে নগো পাজি পো নি บ่าวนบ่าวนยังนี่มันมันเอาเราเนาะคือแม้แต่ใครวันสมัยเกมันเลยมาตรงแต่อ่ะบ่าวบ่นี่ล่ะมันลงได้จริงๆกําลังทําให้โอ้บ่นเนาะทําให้ยุ่งเนี่ยเนาะก็ไปดิผมอ้าวไปเสร็จแล้วก็ให้ตามเอาแต่ละทีแต่ละกี่คุณใช้ไม่เอาเสร็จแล้วก็ครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับ
0: Central government army
1: Border road army
0: Hacha.

0: கணைய கும்பலா சார். বেলেগে হামবাই মিজোরাম বেলেগে হামবাই নাই মাবা গে আছে হাসালনি বেলেগে হামবাই নিং মাবা গে ওখানে আমতলি হিনতাসাছি দা মিজোরাম জানি হামবাই তো তাকু উত্তম মিজোরাম মিজিনি পান্ডা খানাই দো তাই বরং হরকা আং বেলেগে খাতং থকা আশা হাসালিম বুঝে পান্ডা খাই খাওয়াই দো মাবাগে তাই জমাই খরঙে দো মাবাগে তাই বিসা দামে বেলাইখানো গতই কেসা এক্সপিরিয়েন্স বচন সাই খার খা চাই ফুরু ব কক সায়া তাই চাই ফুরু মা বাবা হানি বলছিও ওকে নি বাবা নুরেঙে না হাদে থাঙ্গে সানি মজুং জায়গা আবরংনি বাকে ব পানিশমেন্ট রক মানজাগ গেব নাকার রক মা সানো আবহাই খাই নাও সালাই জাগাই থাকা আও তাবুকে কক সাইসে দো মানলি আপুং আবনো চিনি লংমা সালাই জাগুই দো যত জরাও পিয়াবা চিন সালাই জাকা ওকে কাহাম বাই সালাই জাক মানে আবো যাও না ওখাই অমহাইখান কাহাম তং মূরক চিনি লংমা ও সালব্রুম ফাইতুং চিন সালাই জাকথুং কাহাম বাই তাই চিনি সাকনি চিনি বখানি হামিয়া রক নর জাকি থাংবাই থুং আবনো নাইও চিন লংমাও চিং না কার জাকু চিং যত না কার জাগো না কার জাগে হাঙ্গাই চিং আসুক চিনি লংমাও বসকাঙ্গো থাকিমান গিয়া বসকাঙ্গো থাকি বাকে চিনি না কার জাকমু অবনাঙ্গো চিং অক্রা রক বাই গবাং মা জরাও নিং চিনি মা বাবা বাই চিং চায়া খাইফানো না কার জাগিয়া বই দংমাইয়া কেবু সাবি মাংলা যে আং না কার সানাসে নাংলিয়া আং আবহায়ানি লং মো চাইসে খাইলিয়া হানে চিকন মিকন সিতুই সিয়াতুই খাই যাকতুই নই থাঙ্গো চায়া ও চায়া খাই মানে উলো না কার সানি নামমা বতঙ্গই থাঙ্গো পিয়াবা অকরা রক না কার সানি না কারি রো হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ দীপর কাহাম চিনি পান্ডাও নাম সগ
1: আং শুভজিৎ খাই জং খোয়াইনি
0: শুভজিৎ খোয়াইনি খোয়াইবো জাগা
1: খোয়াই রামচন্দ্র গে
0: ও
1: আচ্ছা আমি ম্যাডাম মই তাও আমি তাক তো কি খাইছি বারে
0: চিন তিনি শালাই দংলে মানে হিকে নংনি নি লামাও না দা না কার জাখা
1: আ আ আবু তো খই কক ন গাই না কার জাং না তো আসুক নাঙ্গিয়া কারণ হা সব সময় ন রাইজারা মানি উই যে নেজ বা উচিত সামুখাই তো আমরা না কাজ না তো আসুন নাই হাই কক যাই সালসা খাই ও বরক ন আং কাকলাই তবে আং সাইনি আং বন দাদা হিনজা কাটা না কাজ কোনো গকরি আর সাই দো হাই কুমুই সঙ্গে স্টাফ কিন্তু আবো কুমুই সঙ্গে বংনি টিচার স্টাফটা হাই আমগন কুমুই নাগা দিন মিয়া দাফনা বাই সিনেমা নাই লেখা আছে নিশ হাই কুমুই সে কিনা আপ্রুসে হাই নাও দেখলাইব তারা দেখলাইব সঙ্গে নাইকা ঠিক ন আবো কাকা দেখলাইব বি কুমুই নাই কিয়া নাকি ওখানে বি বুপরাঙ্গে সাইনি আবলা সিনিয়াবা সাইনি আবা অঙ্গ সাইনি একটু না কাকা নাঙ্গো ওখানে থাইসিং গো বাইরে সাকা যে চেয়ারের তো না কাকা নাঙ্গো সঙ্গে বুমন খুঁজছিব আবার চেয়ারের তো সাইনি আবা যে সাইনি আনখাই যে কোনো জায়গা ফোনা না কান্না নাও আবুখাই সাইনি আনখাই তা আবার তো বড় কোনো মনে ওরা মারা গিয়ে সাকা কাকা আং সাইনি আমি দাদা হিজা করি আং আং সাক বাইছে না সাকা তাও না মারা খেয়ে আবার তো গাই গলি আমি তাম জেঠা বুঝে না কান্না হিম পানছে ব সব সময় ওয়াই

0: এই বারবার যে হোয়াইট হাউস হোয়াইট ব্রি সবসময় যে বসে এবং খাইতে নাই আপনাকে নাগার মাইলে আপন তো নাকার না মত ইয়াবাসঙ্গে তো ওয়াইট ওয়াইনি খেতে নাগার মানো ওয়াইনি ওয়াইট হন্দরে নাগার মানো ঙ্গে বসস যত জরা বসে বসে এবং খাইতে গাই আপনাকে তো নাগার না নাগার মাইয়া না হাইকলাই একটা গাই থেকে স্যার ম্যাডাম আমাকে থেকে কক থাকি সারাই আমি ফুকি বক নাগা যে জি সুকাই যে বুজাক ফানো যে বুজাক বুথার সিজাক মানছে ব
1: যত জরাও চ নাকার খাইমা আবু বক কাইসানো আসে সাকলাই না নাগ আংতাই আনি জরা পাই থাকা ফোন এবার কক দুক্তি করি তাবুকতে কক দুক খালাইয়া তংখাই চাওয়ানো আং বকা খেপ খেপ কেব কক দুক্তি আমি করাই তংখা ফি বা করি মালিয়া হানে জরা পাই থাকা ঙ্কাই আবুন কক তো কক কুতুক ন আবুন বাকি নো যত বরক তো যীশু খ্রিস্ট অংমায়া মহাত্মা গান্ধী অংনানাইকা মহাত্মা গান্ধী ব যীশু খ্রিস্টনি কক তুই সাকা যে নিনি খাঙ্গাও খরকসা থাবরা রেখায় তে খাঙ্গা ইয়াসা তামনে বন রেদি ইয়াচক দি ঙ্কাই অব বক ব এঙ্গল তুই অ কক সাজাকা যে অবনো থাইচিং উচিন দাকু খরক সাকা হামজাকমা বাই গবং মা সুমসকন মানে সুমসকন কেবেন ইমানো চায়ানো কেবেন ইমানো ব নো না সে না কারিয়াকে ব হামনানি চায়া খাইকা ঠিক ন ফিয়াবা ব হামনানি বনো সেব সেরিয়াকে ব বাইকে হামনাই না কারিয়া মাং টংকা গাই খরকসে বরক ব ক্রিমিনাল সিংই থানাই আব হাইখেন কক তো তামনে কক কুতুক ন আব ফিয়াবা যীশু খ্রিস্ট হাই অঙ্গি মায়া ফানো বহাই অংনানি সাকথারি চিনি আরি রকন চ না কারি থাকা হাই চিনি তামনাই ও খাকচং মা চ মানি মাননাই হাই আবনো তাবুক সিনে তাকুক সুভজিৎ সামানি যে হামিয়াসে খাই দো আনো বুনা ফাইদা চিনি সেলফ ডিফেন্স তো অবতো বেলেগে যে নাগো যীশু খ্রিস্ট সেলফ ডিফেন্স খাইলিয়া বতো কায়তো নি সা ব বিনি জুদা বিনি অসংসার ফাইমু জুদানো বিনি যত ফিয়াবা চিনি থানে তো সেলফ ডিফেন্স খাইমানো খাইনানি অব চিনি রাইটস দো সেল ডিফেন্স থাম্পিওয়ারি বা তাঙি বথারিয়া দাও আমি তো থাম্পিওয়ারি তো বুথারি না নাই কক তো কবিনো যাঙি দাও বাকি চিনি সেলফ ডিফেন্স নতি দাও নাই ফিয়াবা যুইলা যে চায়া খাইনি বা যুই বুইন চায়া খাইনাই অব খাইয়া দাও সে নাঙ 그러니까 이때 금방 꼭 살려야.

রুমি মুরার সিংনি চাপ মুং খানার জাখা আসুক জরাও তাই তা বোখাইন হাই সাকলাই মুং আকাশবাণী বিনি চংসা সাবাই বিশি চুকুচি সুপুংখা আবনো রগই আকাশবাণী জুদা জুদা সেন্টারও বিশিসা রমই পদ্রপদ পান্দার খ্লাইজাগৈ দম অ তেরন রগই আকাশবাণী আগরতলা কাইসা ক্লাসিক্যাল মিউজিক নি পান্দা সংজাখা বসকাংনি ভাষাল এবা মেতালনি সালচি বা নিশাইনি চিদক ইংরেজি বিশি অশালো সানজা দামদক দামফ্রু নিশিমি পান্দা।

নাইরা নাইরা নিনি কানা কানা আবাই কেন লাইরি ও সাল লাইরি ও হর গান ও মান মাহাই মা তঙ্গু তংথগিয়া বখা তংথগিয়া বসা কেবনি বাকি খাতং মানে তংকে বখাও আবুন যে খনা তত রচাপ মু খনাকা অরুণ দেব বর্মানী খরাঙ্গ তাবু খাইন হাই টেকা চিনি হাফং স্কিম নি কগ্ন কিসা খনা লাইনে অবংখা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ অব গভর্নমেন্ট অব ইন্ডিয়া নি কাসা প্রোগ্রাম অবনি বিশিংতে যে চেরাই

rungno ko sirungi tongo borongno kutung kutung chamung ranani bagai mid day meal nikase scheme chengjak mani aboni nahar mungkha charai rokni sak kaham tongnani bagai borokni sak kaham tongnani o je nutrition bongni sago nango obo ochamungni bisingti mannani bagai tai rungnogo borok charai rok rung serungnani seller jakmani rung serungya ungmani eba rungnogo phaiya ungmani rungnok yakarmani obono nornani bagai charai rok kobang kobang ke rungnogo phaiye rung serungnani loy ungnani tai khaba chanani bagai obo khlai jakha tamni bagai himke kobang kuk charai rokno di poro mayo khuijago abon bagai rungnogo phainani soya ungo abon bagai di poro mai chanani shebbo rejakha ge chamung machakha hanke charai rok ni bkha bo bathago tai amhai ke dung serang thani o brok ni bkha no berai mannai obog na harmu tai obon bisingtei kami amche roko kbang ma hukhai ne haba khlai nei rok borok ni basarok shoy shoy ke phatik tam machaya rok tongo amhai chukya nokhung ni charai rok no chamung chari mani bisingtei rung serang nan baki kha bachar nan bo অবনি নাহার সাব রকমান নাই আবনি শেপ কাহাম হুঁকে প্রিয় প্রাইমারি নি সিমি ক্লাস এইট জরা পড়ি নেই রক বাল বাটিকা হানজাগ বরক ন বরক ও রং সরঙানি শেপ মানাই তাই অব হাফংনি তাই হাফং বাইনাই কলচাক আবহাই রং নক রক নি চেরাই রক সিমি ন ও শেপ ন মাননাই প্রাইভেট রং নক রক ও শেপ রাজাক কলাক আবন বিশিংতে তাম মান হুঁকে বরকনি ক্যালোরিস মানো চেরাই রক 450 ক্যালোরি বরক মানো তাই 12 গ্রাম প্রোটিন মানো ব্রক হাঁকাই অবনি লগে লগে ব্রক আপার প্রাইমারি স্কুলনি চেরাই রক মাননাই 700 ক্যালোরিস তাই 20 গ্রাম প্রোটিন রুংনক নি জরা গোসে সংজাক চামু মাননাই তাই রুংনক গানা ও নাংমানি মৈকথং রক কাইনানি ব শেপ খাই যাকাই হাঁকাই অরণ বিশিঙ্গ যে চেরাই রক সাক কিসা দেরা যাক সাগো কিসা বেজুয়া এবা বেমার রক দঙ্গ তাই সাক হামিয়া কেবেল চেরাই রক নব জুদা খাই নাইকানি খাই যাকাই তাই ও সামুং খাইনানি সংনা সুকনানি সামুং খাই থানি ও কামিনি এবা ও আমচাইনি সেল্ফ হেল্প গ্রুপ রকনি বুড়ি রক নব ও স্কিমনি বিশিংতে চুবাচু রেজাগৈ মানো আবহাই শেপ হাফাংনি সিমি রেজাগৈ টঙ্গো অবন জং নাহারি চিনি কামি আমচে রকনি চেরাই রকন জং রুই রং সেরং থানি ও তাই সাক্কা হাম থানি ও সাক্কা হাম টং থানি ও চুবাও ইমান তাবুক হাইনু হাই তেতাং সাতে চাপমুং খানালায়নু স্বর্গশ্রী দেববর্মানী খরাঙ্গ।

দুই থাঙ্গো আচরাও কবিন আবহাই নঙ্গো তমাহান রংনাই তমাহানি নন কক সানাই কক পাই থাকি থাঙ্গো আও খনা থতক রচাপ মুং স্বর্গশ্রেণী খরাঙ্গ যেন তেব রচাপ মুং খনা লাইনাই যে বসকাঙ্গ যেন থাংলাইনাই তাম হংকে দাবু আং পান্ডা চেন্দ্রবব হায়ুং নার্স রক নি সালনতি ককিছা সামানি বা তাবুক বহাইন হাই তেকিছা আং নরগ্ন সাইখানা রেনাই নার্স নি সাল তামনি বাকি পালাইজাক অব আং সাকা তাবুক আং ফ্লোরেন্স নাইটিঙ্গেল নি ককন কিছা সাইখানা রেনাই বিনি আচাইমানি সাল মে তালনি সাল চিনই এবা তিনি সাল নংখা ফ্লোরেন্স নাইটিঙ্গেল নি আচাইমানি সাল 1820 ও ফ্লোরেন্স শহর ব আচায়ু অবন বাকি বিনি ও আচাইমানি দলিনি মুংন রুগিন বিনি বুমুং বারজাকা ফ্লোরেন্স নি ব খরকসা ব্রিটেন নি নার্স হদানি সামুং খাইনাই তাই বন কতাল নার্সিং সামুংনি চেং সানাই হানে হঞ্জাক ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব কাইসা নুখুং কতর চুকজাক নুখুং এবা গনাং নুখুং আজাই মানে ইউনাইটেড কিংডম চেরাইফুনি সিমিনো ব যে সাখামিয়া তাই বিগ্রা আবহাই বড় রকম চুবানানি ন বেলাইকে হামজাব আমরক নাইনানি নুখুংনি বড় রকনি কেবিং মু টংফানো ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব বিনি অ সামুন খাইনানি বাকি বাকি টংলে ব সাকন মানসুখা আং তাবু অ সামুনি বাকি ট্রেনিং না নাই এবার সেরং না নাই আবন বাকি ব অবনি ট্রেনিং নাখা নার্সিং নি ট্রেনিং 1854 বিশুও ক্রিমিয়া নি কাইসা জবা অঙ্গ অফ্রু ব ও জবাও সাক দুঃখ মানায় রক্ন চুবানানি বাকি বদল কাইসা নার্স রক্ন লাঙে থাকা হসপিটালও তাই ও হসপিটালও ব সাক হামিয়া রক্ন নাইখা তাই নাইমা লগে লগে ও হসপিটালনি ইয়াং ইয়ং যত ফাইসিং ও সাফ সুতরা খাইনানি তাই সাক হামিয়ার হামনা সিফাই হুকাই অর ও লেতেপেতা সিদ্রা মনাম অমরক নুগিতে সাকামিয়া অঙ্গি থাকাই হেনে ব আবরং গচং খাইনানি সাপ খাইনানি সামুং ব খাইখা তাই ও সাকামিয়া রকনি চামুং অবন ব নাইকানি খাইকা সাকামিয়াং ফুরু বুফ্রু ব চামুং বরকন চারি জাকাই অবনি বাকি ব হর ইয়াগো লেম নাউই সাকামিয়া রকন নাইনানি থাং অজরাও চং ফেরাং রক এবার ইলেকট্রিসিটি রক গ্রীফা নি মানখানা আবনি বাকি বন আফ্রু যে অ জবাও সাকামিয়া অংনাই ও সেনা রক বরক দ্য লেডি উইথ দ্য ল্যাম হানে বন রিংখা ইয়াগো চাতি তৈজাক বরই হিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ও কতাল নার্সিং সেরংমুংনি ইয়াফাং চেঙ্গ 1860 বিশি ও নার্স রগ্ন ফরংনানি বাকি ট্রেনিংনি বাকি ব রংনক সংসাও তাই সাকহামনক রগ্নি রাইদা রগ্ন তেব কাহাম খালায় তাই বরক রক ন লেখাউই বসুক সাকামিয়া

tai bo bemani bagi busuk borok rok sakhamya ngitong amrok no bo lekhawi nayi aw sakhamya rok no sakhamre nani chef tikhlai ro tai nursing eba borok rok no chuba mani naikol mani osamung no obo bai borok thangi tong mano osamung no khlai nani borok thangi tong nani rang aji nani kaisa lama nani bo obono kaisa sinimungro bo shilang mani bijap ni bumungkha notes on nursing obo 1859 bishuo onkhoro tai bo order of merit hani o shokat bai bo puila Britaino boram rejako 1910 bishuo augustalni shalchi thamo londono bini langma chau Florence Nightingale no katal nursing ni boma hanjako bini shalnu rubino bishipurum brum International Nurses Day hine palai jago tai joto nurse ni shamung khlainai nursing ni shamung khlainai joto nurse ro bono boromya phalayo kok belai kino kutuk ke boni kasa no thangi shubirani ke boni bekren ka baino thepanani chubanani tai bhai কষক বাহান কাক যাক আমরগ্ন বিথি ফুলে হামড়ানি তাই ব কুতুক কুতুক সামু সাখামিয়া রগ্নি বাকি খাইনানি প্রগ্ন হামড়ি তিসানি বসুক বখা হামিয়া উং বসুক বসাক লেং পিয়াবা ব্রগ্নি পইলানা হারমু উংখা বংনি বসাকিয়া ব্রগ্নি বখায়া যে বেমার ফাইনাই বিনি শাকনো হামৃতি ছানানি বন লাংমা কাতাল রানানি অবংখা ব্রকনি নাহারম আবহাই খ্লাইন ও নার্সিং নিশামং খ্লাইনে রকন চুখানি পরি বাইব এবা সুয়ারি রক বাইব সোজা যাক বাক্সা বাক্সানি লাংমাও আবহাই নাই কলনাই গ্রী আংমা বাকিব বাক্সা বাক্সা বরক সা খামিয়া অঙ্গে লংমা চৌই থাম তাই বিথি বারে নাঙিয়া উইফান বাক্সা বাক্সা সা খামিয়া রকমকাই খরকসা খরকসা সা খামনাই নাই আমহাই নার্স রকনি মনই মুং বরংনি নাইকল মুং বরংনি জরা ও বিথি চারি মুং চামুং চারি মুং আমরকনি বিশিং তৈন বরক হামুই থাঙ কতাল লংমা মানো অবন বাকি তিনি নেওয়া সালো সালন সাল হিনিয়া হরন হর হিনিয়া নক নুখুং বসা বুতুই আকারই সাখাম নগর টংতুতুই সাখামিয়া রকনি যত টেক্ত রকন নাই রকন হামরুই লংমা কতাল রায় ও নার্স রকন হামবাই তে বরমিয়া ফারু যত নার্স রকন কাহাম করু টংবাইথুং তাই সাখামিয়া রকনি শাক হামরি তিসাথানি ও বরকনি ও পাইপলাইয়া তাই উতুক কুক সামুং ন বরক কচাং কচাং খে খা কচমুই খালাই মাথুম গে আসুক জরা ফ্লোরেন্স নাইটিঙ্গেল নদী ককি সাখানা লাইখা তাই নার্সেস ডে নদী বো কিছা যং সালাই লাইখা দাবু খাইন হায় রেচাপমুং তেতাংসা খানা বাইদি মানিক দেবর মানিক খরাঙ্গ

কিয়ক যা ঘুমাই নিনি করলে আনুর হিঙ্গ তিরক তিরক্ষে তারিং সিদি আনি বুমু নিনি মুক্তিনি তিসাবা।

রকমেই যে পর্বটি থাকছে সেই পর্বের নাম চিরায়ত, অর্থাৎ গল্প পাঠের আসর। তারপরেই রয়েছে রবি কিরণ, এরপরে রয়েছে সফরনামা এবং ফেলে আসা দিনের গান, এবং সব শেষে রয়েছে ঝুমে সাত সাত পর্ব। বন্ধুরা, তাহলে প্রথমেই যে পর্বটি রয়েছে গল্প পাঠের আসর চিরায়ত, এই গল্প পাঠের আসর শুরু করব। বন্ধুরা, আজকের এই গল্প পাঠের আসরে আপনাদের যে গল্পটি শোনাবো, যেহেতু দুপুরবেলা সবারই একটু ঘুম ঘুম পেয়ে যায় আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পরেই, এই সময়টা একটু আলসেমির সময় ঠিকই, তবে তার মাঝে যদি একটু গল্প হয়ে যায় তাহলে তো বেশ ভালোই হয়। আর এই গল্পটা যদি একটু সাসপেন্স, একটু থ্রিলার হয় তাহলে তো তার পরতে পরতে একটা কৌতূহল থেকেই যায়, আর সেই কৌতূহলটা এই আলসেমির সময়টা কিন্তু আমাদের একেবারেই কাটিয়ে দেয়।

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম ও জয়ন্ততে। আর ঘড়িতে এখন সময় দুপুর 2:32 হয়ে 2 সেকেন্ড। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই দুপুরে, আপনাদের প্রিয় বন্ধু আর যে শুয়েতা। আমি থাকবো আপনাদের সঙ্গে সন্ধে 6:30 পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। আর

তাই আজকের এই গল্প পাঠের আসর দৃঢ়ায়ুতে আপনাদের শোনাবো যে গল্পটি, সেই গল্পের নাম কাপালিকের কবলে। আর এই গল্পটি লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। চলুন তাহলে শুরু করছি গল্প কাপালিকের কবলে। লেখক হেমেন্দ্র কুমার রায়।

সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্য সন্ধানী জয়ন্ত আর মানিক বসে বসে সেদিন খবরের কাগজ পড়ছিল। প্রতিদিনের খবরের কাগজ একান্তভাবে মন দিয়ে পাঠ করা জয়ন্তর দীর্ঘদিনের অভ্যেস। তাছাড়া তেমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে সেই অংশটুকু কেটে আটকে রাখে তার সংগ্রহের পাতায়। দুজনের কাগজের বিভিন্ন পাতা তন্ন তন্ন করেই খুঁজে ফেলল। জয়ন্ত বলল, দূর, সেইসব একঘেয়ে খবর, কে টান্ডা মেরে কার মাথা ফাটালো, কে ছোড়া মেরে টাকা নিয়ে পালালো, এসব তো অতি সাধারণ কেস, কিন্তু তেমন জটিল বা জবরদস্ত কেস একটাও চোখে পড়ছে না। এমন সময় বাইরের বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে জয়ন্ত বললে, মানিক, সুন্দরবাবু আসছেন, হরিকে বল চাউ প্রাতরাশের ব্যবস্থা করতে। মানিক উঠে গেল ভেতরে। একটু পরেই সুন্দরবাবুর প্রবেশ। ভারী কণ্ঠে বললেন, কী হে জয়ন্ত, শরীর ভালো তো? জয়ন্ত হেসে বললে, আমার শরীর তো চট করে খারাপ হবার নয়, তা তো জানেন, তবিয়ত ঠিক রাখার জন্য সাধনা করতে হয়, যখন কাজ থাকে না তখন দেহের তো আজ করি। সুন্দরবাবু হেসে বললেন, সে তো জানি ভাইয়া, তা একটা বিশেষ কাজেই তোমার কাছে আসতে হলো। জয়ন্ত জানে পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসেন না, তাই সে হেসে বললে, কাজ ছাড়া যে আপনি আসেন না তা তো জানি। সুন্দরবাবু শুধু বললেন, এমন সময় মানিকের সঙ্গে হরি প্রবেশ করল খড়ে প্রাতরাশ নিয়ে। জয়ন্ত সেদিকে চেয়ে বলল, নিন সুন্দরবাবু, শুরু করুন, আজকের প্রাতরাশ খুব সামান্য মাত্র, ডিমের পোচ, চিকেন স্যান্ডউইচ, ব্রেড বাটার, মাটন চপ আর কফি। সুন্দরবাবু চোখ দুটি সেদিকে পড়েই আনন্দে একেবারে দপ করে চলে উঠল। জয়ন্ত আর মানিক দুজনে যা খেল তিনি একাই তার দ্বিগুণের বেশি উদরস্বাদ করলেন। গোটা ছয়েক পোচ,

ছ পিস ব্রেড বাটার, ছখানা স্যান্ডউইচ আর চারটি মটন চপ খেয়ে পরপর দু কাপ কফি পান করলেন সুন্দরবাবু। তারপর একটা ঢেঁকুর তুলে বললেন, এবারে আমার বক্তব্যটা শোনো জয়ন্ত। জয়ন্ত আর মানিকের প্রাতরাশ কফি পান আগেই শেষ হয়েছিল। মানিক চিরদিনই সুন্দরবাবুর সঙ্গে ঠাট্টা তামাশা করতে অভ্যস্ত, তাই সে বলল, আপনার সব চিন্তাগুলো ওই খাবারের স্তূপে চাপা পড়ে যায়নি তো সুন্দরবাবু? সুন্দরবাবু বললেন, থামতো টেম্পো ছোকরা, খাবার গেল পেটে আর চিন্তা আছে মগজে, খাবার কি করে চিন্তাকে চাপা দেবে শুনি? তা বটে তা বটে, বলেই মানিক হাসল একটু। সুন্দরবাবু বললেন, ঘটনাটা হলো, পলাশপুরে জমিদাররা তিন পুরুষ ধরে কলকাতায় বাস করেন। অবশ্য জমিদারে এখন নেই, তবে যৌথদারি দেশে আছে আর কলকাতায় আছে ব্যবসা বাণিজ্য। মোটামুটি তাই দিন ভালোই কাটে। জমিদারের একমাত্র পুত্র গত তিন দিন হলো নিখোঁজ। তিনি আবার এক এমএলএ এর বন্ধু, ফলে মিনিস্ট্রি মহল থেকে চাপ এসে পড়েছে। আমাদের তো নাভিশ্বাস উঠেছে, কি যে করি তার ঠিক নেই, চাকরি রাখা দেয়, ওই ব্যাপারে যদি কোনো সাহায্য পাই সেই আশায়। এ খবরটা তো কাগজে কাল পড়েছি। হ্যাঁ, তা ছেলেটার বয়স কত হবে? বয়স আর কত হবে, বর্তমান জমিদারের বয়স প্রায় 35, তার তিন মেয়ের পর এক ছেলে, সবার ছোট একমাত্র ছেলে, তাই আদর খুব, বয়স বছর 6 হবে। এইটুকু ছেলে অদৃশ্য হলো কি করে? আশ্চর্য ঘটনা, তাতে সন্দেহ নেই। এদের বিরাট দোতলা বাড়ি শোভাবাজার অঞ্চলে, তবে বাড়ির পেছনে অর্থাৎ খিড়কির দিকেও একটা দরজা ছিল, ওই দরজা দিয়ে পেছনের গলিতে যাওয়া যায়। সামনে দারোয়ান থাকে, সে খোকাকে বের হতে দেখেনি, অথচ বেলা একটা থেকে তিনটের মধ্যেই ছেলে উধাও। জয়ন্ত বললে, ছেলে প্রধানত তিনটি কারণে উধাও হয় সুন্দরবাবু। প্রথম হলো, তাদের ধরে চোখ কানা হাত ভাঙা ইত্যাদি করে পরে জিভ কেটে ভিক্ষে করানো হয়, এ দল পৃথক দল, এরা অনেক ছেলে এমনি পোষে। এক একটা ছেলে রোজ 10-12 টাকা করে উপার্জন করে, অথচ তারা মাত্র 2 টাকার মতো খেতে পায়, এটাকে বলে ভিকিরি ব্যবসা, তাই অনেক বুদ্ধিমান লোক ছোট্ট ছেলে ভিকিরিদের পয়সা দেয় না। দ্বিতীয় কারণ হলো, ছেলে চুরি করে মোটা টাকা মুক্তিপণ দাবি করা, বিদেশে এটা বেশি হয়, এদেশেও হয়। পৃথিবীর বিখ্যাত সেই লিন্ডেরবার্গ হত্যা রহস্য সেই মুক্তিমূল্য আদায়ের জন্য শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করেই ঘটেছিল। শিশু চুরির তৃতীয় কারণ হল, শিশুদের ধরে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা হয়। সাধারণত মেয়েদের ধরেই এভাবে বিদেশে বিক্রি করা হয়, অনেক পুরুষদেরও তা করা হয়, তবে তাদের ক্রেতা বেশি মেলে না, তাই এই সন্দেহ থেকে ঘটনাকে বাদ দেওয়া যায়। যাই হোক, কে বা কারা কি উদ্দেশ্যে চুরি করেছে তা যদি খুঁজে বের করতে হয়, তাহলে সবার আগে অকুস্থলে যাওয়া কর্তব্য, তাই নয় কি? তা বটে, বললেন সুন্দরবাবু। তাহলে চলো আমরা সেখান থেকে ঘুরে আসি। জয়ন্ত বললে, সুন্দরবাবু কি এর আগে সেখানে গিয়েছিলেন নাকি? সুন্দরবাবু বললেন, তা গিয়েছিলাম বটে, তবে কোনো সূত্র দেখতে পাইনি। জয়ন্ত বললে, আমরাও যে সূত্র পাবো তেমন কোনো কথা নেই, তবে চলুন দেখা যাক কতদূর কি হয়। মানিক, তুমি ভাই দীপাকে নিয়ে এসো। সুন্দরবাবু বললেন, দীপা আবার কে, মেয়ে গোয়েন্দা নাকি? জয়ন্ত হেসে বললে, এক হিসাবে তা বলতে পারেন, দীপা হলো একটি মেয়ে কুকুর, বিমলবাবুর বাঘের মতো এরও ঘ্রাণ শক্তি খুব তীব্র, তার উপরে নিয়মিত ট্রেনিং নিতে হচ্ছে একে, আশা করি কোনো একদিন নিশ্চয়ই সফল হবে, হয়তো বিরাট কোনো একটা তদন্তে। সুন্দরবাবু বললেন, দেখা যাক, চলো এবার আমরা শোভাবাজারের দিকে যাত্রা করি। ততক্ষণে মানিক দীপাকে নিয়ে এসেছিল, তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চলল শোভাবাজারের দিকে।

শোভাবাজারের রাজবাড়ি দোতলা হলেও আকারে তা বিরাট, দুটি তলা মিলিয়ে ২২খানা ঘর। বোঝা যায় এককালে এরা বিরাট ধনী ছিলেন। বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও অবশ্য দারিদ্রের মধ্যে যে এরা এসে পড়েননি তা বোঝা যায়। বর্তমানে যিনি স্টেটের মালিক সেই বীরেন্দ্রনারায়ণ এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন। জয়ন্ত বা মানিককে তিনি চেনেন না, যেহেতু তাদের গায়ে কোনো ইউনিফর্ম ছিল না। সুন্দরবাবু পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে। পরিচয় পেয়ে বীরেন্দ্রনারায়ণ খুশি হলেন। যে ঘরে বসে কথা হচ্ছিল তার সামনে দেখা গেল বিরাট একটা চিত্র। চারপাশে এই বংশের পূর্বপুরুষদের চিত্র, কিন্তু সামনে একটা বিরাট সন্ন্যাসীর চিত্র কেন? সন্ন্যাসীটিকে? জয়ন্তর কথাটা মনে হল। সে বললে, বীরেনবাবু, আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে, আশা করি সঠিক উত্তর দেবেন। নিশ্চয়ই, আমার ছেলে অদৃশ্য হবার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান। যদি সত্তর তাকে খুঁজে বের করতে না পারেন তবে তার জীবনও সংশয় হবে। বুঝেছি, তাই এবার বলুন কি জানতে চান। আপনার ছেলে কবে অদৃশ্য হয়? পরশুদিন বেলা প্রায় দুটো নাগাদ। সে কোথায় ছিল? সে তার ঘরে ঘুমিয়েছিল। আমার স্ত্রী নানা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। প্রায় বেলা ১২টা নাগাদ আমি তাকে দেখে অফিসে যাই। তারপর বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি। পিছনের দরজা মানে খিড়কির দরজা খোলা দেখা যায়, তাতে মনে হয় ওই পথ দিয়ে বের হয়েছিল। বেলা প্রায় ১টা নাগাদ আমার স্ত্রীর দাসী তাকে ঘরে দেখেছিল। তারপরেই বেলা ৩টেতে এসে তাকে দেখতে পায়নি। ঠিক আছে, এবার বলুন তো, কাউকে সন্দেহ হয়? না, সন্দেহ কাউকে হয় না, কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান, আর ছেলে নরেন্দ্র হল আমার একমাত্র পুত্র সন্তান উত্তরাধিকারীর ব্যাপারে। আচ্ছা, আপনার ঘরে ওই বিরাট যে ছবিটি আছে ওটা কার ছবি? গলায় রুদ্রাক্ষমালা তেজস্বী পুরুষ? উনি আমার গুরুদেব। উনি তান্ত্রিক, বিরাট সন্ন্যাসী, তবে বর্তমানে জীবিত নেই। তার প্রধান শিষ্য আছেন আমাদের গুরু দাদা। তিনি থাকেন ও সাধনা করেন পলাশপুরের শ্মশানে। তিনিও তন্ত্র সাধনা করেন। আচ্ছা, কেউ কখন আপনাকে ভয় দেখিয়ে চিঠি লেখে? কি রকম? যেমন এত টাকা চাই, না হলে ক্ষতি হবে? না না, টাকা যে বর্তমানে আমাদের বিশেষ নেই তা সকলেই জানে, তাই এটা নিরর্থক প্রশ্ন জয়ন্তবাবু। আচ্ছা, আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন? বলেন কি, আমার ছেলে নরেন্দ্র অদৃশ্য হবার মাত্র ২ দিন আগেও তিনি আসেন। তিনি নরেন্দ্রকে একটি মূল্যবান মালা উপহার দেন, রুদ্রাক্ষমালা। সেটা ড্রয়ারে আছে, সেখানে একবার দেখবেন নাকি? নিশ্চয়ই। বীরেন্দ্রনারায়ণ তক্ষুনি উঠে গিয়ে মালাটা এনে জয়ন্তর হাতে দিলেন। সুন্দরবাবু ঠাট্টা করে বললেন, জয়ন্ত, তুমি কি শেষে মালা জপ করতে শুরু করে দেবে নাকি? জয়ন্ত বললে, না না, তা নয়, দেখুন না। জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল। দীপা দু একবার সেটা শুঁকে শব্দ করল, গ্রর। জয়ন্ত বীরেনবাবুকে বলল, আচ্ছা, আপনাদের খিড়কির দরজাটা একবার দেখাতে পারেন? নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। জয়ন্ত সদলে খিড়কির দরজাতে গিয়ে দাঁড়াল। দীপা একমনে সেখানকার মাটি শুঁকতে লাগল। জয়ন্ত বললে, বীরেনবাবু, এদিকে লোকজন তো বিশেষ আসে না, তাই না? ঠিক বলেছেন জয়ন্তবাবু। এদিকে দীপা মাটি শুঁকতে শুঁকতে এগিয়ে চলছিল, তাকে বাধা দিল জয়ন্ত, চেন টেনে ধরল। দীপা জোরে জোরে চিৎকার করে উঠল, ভৌ। জয়ন্ত ফিরে এলো তার বাড়িতে, সঙ্গে সুন্দরবাবু ছিলেন। জয়ন্ত বললে, সুন্দরবাবু, কেসটা খুব খারাপ বলে মনে হচ্ছে আমার।

কেন? কারণ হলো, ছেলে চুরি সম্পর্কে যে তিনটি বিষয়ের কথা আমি আগে বলেছিলাম তার সঙ্গে এটি মিলছে না মোটেই। সুন্দরবাবু বললেন, তাহলে ব্যাপারটা কি বলতো? দীপার মানা শোঁকা দেখে বুঝতে পারেননি। কিছুটা আন্দাজ করেছি ভায়া, মনে হয় ওই মালাটা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা মালাতে পেয়েছে, আর ওই খিড়কির দরজাতে সেই গন্ধের রেশ পেয়েছে পায়ের ছাপে। তার মানে মানে যে তান্ত্রিক গুরু ভাই মালাটা দিয়েছিল সেই সেদিন লুকিয়ে খিড়কিতে এসেছিল। সুন্দরবাবু বললেন, তাহলে ওই তান্ত্রিক গুরু ভাইটিরই ছেলেটি চুরি করা সম্ভব, কিন্তু তাতে তার লাভ কি? লাভ বিরাট, সেটা পার্থিব নয়, বলা যেতে পারে পরমার্থিক লাভের একটা কুসংস্কার পূর্ণ ধারণা। সেটা কিরকম? অনেক তান্ত্রিক কাপালিক প্রভৃতি ভূত প্রেত বা তাল বেতালে সিদ্ধ হয়, জানেন তো। এই সিদ্ধি তারা সত্যি লাভ করে কি করে না তা বলা কঠিন। তাদের সিদ্ধি লাভটা যে তপ দ্বারা বা অন্য কোনো পথে হয় তাও সঠিক বলা চলে না। তবু আজও সে ধারণার বশবর্তী হয়ে অনেক তান্ত্রিক কাপালিক প্রভৃতিরা নরবলি দেয়। তবে কেউ স্বেচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না, তাই তারা অনেক সময় ভালো সুলক্ষণযুক্ত নিখুঁত ছেলে পেলে তাদের চুরি করে। সুন্দরবাবু বললেন, সর্বনাশ! তাহলে কি এতক্ষণে তাকে বলি দেওয়া হয়ে গেছে? আমার মনে হয় তা হয়নি। সেটা তুমি কি করে বলছো? জয়ন্ত বললেন, দেখুন সুন্দরবাবু, অনুমান বলে একটা কথা আছে, জানেন তো। যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয় তবে সে সফলতা লাভ করতে পারে না, বুঝলেন? সেটা আমি মানি। তা ব্যাপারটা কি বলো তো জয়ন্ত, কি করে তুমি বলছো যে নরেন্দ্র এখনো বেঁচে আছে? দেখুন, এসব কাপালিকরা সাধনা করে অমাবস্যায়, কারণ অমাবস্যাতে না হলে সিদ্ধি লাভ হয় না। তাছাড়া কতগুলি বিশেষ অমাবস্যা আছে, যেমন এ মাসে হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা। এটি বিশেষ ধরনের অমাবস্যা, কারণ এই ভাদ্র মাসের অমাবস্যা প্রেত সাধনা, বেতাল সাধনা ইত্যাদির পক্ষে প্রশস্ত, আর তাই ঠিক অমাবস্যার আগেই চুরিটা হয়েছে। জয়ন্ত একটিপ নসি নিয়ে মৃদু হাসল। সুন্দরবাবু বললেন, তাহলে ভায়া, তোমার মতে আগামী মঙ্গলবার মানে পরশু যে অমাবস্যা? সুন্দরবাবু বাংলা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বললেন। জয়ন্ত বললে, হ্যাঁ, ওই দিন সন্ধ্যার পর আমাদের প্রস্তুত থাকতে হবে। ওই দিন রাতে পলাশপুরের শ্মশানে হানা দিলেই আমরা সফল হব। কিন্তু কোথায় যে এইসব পুজো সাধনা প্রভৃতি করবে তা জানা যাবে কি করে? অতি সহজে, দীপা তার পায়ের ও গায়ের গন্ধ চেনে, সে ঠিক খুঁজে বের করবে। সুন্দরবাবু আমাদের সঙ্গে বলে উঠলেন, ভ্যারি গুড, ভ্যারি গুড, ব্যাটাকে ঠিক বাগে পাওয়া গেছে। তবে সে কি এই কাজ প্রথম করছে না আগেও করেছে তা আমি বলতে পারবো না। এইসব তান্ত্রিকরা যে শতাধিক নরবলি দেয় এমন ঘটনাও জানা গেছে। অমাবস্যা অভিযানের জন্য রেডি হতে পারি? নিশ্চয়ই। আর ওই সময়ের আগে পলাশপুরের ওসিকে একটা তার করে দিন বা ফোনে জানিয়ে দিন যে আমরা অভিযানে বের হব এবং সেখানে যাব, তবে বিস্তারিত কিছু জানাবেন না। ঠিক আছে। সুন্দরবাবু উঠে দাঁড়ালেন।

অমাবস্যার গভীর রাত, সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে। আকাশে কালো মেঘ, চাঁদ নেই, তারাটা পর্যন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এমনই ভয়াবহ রাতে পলাশপুরে শ্মশানটা যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এত রাতে লোকজন কেউ পথে বের হয় না, আর শ্মশানের দিকে তো ভয়ে কেউ আসেই না এমন

কারো বাড়িতে রাতে কেউ মারা গেলে পরদিন সকালে ছাড়া কেউ সাহস পায় না। এমনই রাতে শ্মশানের কালী মন্দিরে থেকে কিছু দূরে একটা নির্জন অংশে বসেই সাধনা করছিল একজন কাপালিক। তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা, বয়স 25-26, পরনে টকটকে লাল কাপড়। তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবের মূর্তি। মূর্তিটা 5টি মড়ার খুলির ওপরে রাখা, তার সামনে আরেকটা বড় মড়ার খুলি, তার কপালে সিঁদুর লাগানো। মাঝে মাঝে সে একটা মড়ার খুলির পাত্র থেকে কারুণ পান করছে। চোখ দুটো তার টকটকে লাল। তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে, বোধহয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে। অন্য পাশে একটা পায়রা, একটা মুরগি, একটা কালো পাঁঠা বাঁধা। তার পাশে হাত পা বাঁধা অবস্থায় আছে একটা ছেলে। তার দুটি চোখে আতঙ্ক ফুটে উঠেছে। মাঝে মাঝে সে মা মা বলে কাঁদছে। এত রাত্রেই নির্জন শ্মশানে যে কেউ আসবে না এই বিষয়ে কাপালিক নিশ্চিন্ত, তাই সে শিশুর কান্না নিয়ে মাথা ঘামাচ্ছে না। তার সামনে একটা আগুন জ্বলছে, মাঝে মাঝে সে আগুনে ফুল, বেলপাতা, ঘি প্রভৃতি আহুতি দিচ্ছে আর উচ্চস্বরে কী সব মন্ত্র পাঠ করে চলছে। অবশেষে একসময় মন্ত্রপাঠ শেষ হল। কাপালিক উঠে গিয়ে পায়রাটা টেনে নিল, তার ডানার বাঁধন কেটে ফেলল, তারপর মন্ত্র পড়ে তার পাশে রাখা খানাটা দিয়ে এক কোপে তার মাথাটা কেটে ফেলল। কাটা মাথাটা সে ফেলে দিল আগুনের মধ্যে, তারপর ওই পায়রার রক্ত কয়েক ফোঁটা সে ফেলে দিল পাশের মড়াটার মুখে, তারপর আরও কিছুক্ষণ মন্ত্র পড়ে সে মুরগিটাও টেনে দিল। ততক্ষণে আগুনে পায়রার মাথাটা পুড়ে গেছে। এবার ওই একইভাবে এক কোপে মুরগিটাকে কেটে ফেলল, তার মাথাটাও সে জ্বলন্ত আগুনে ফেলে দিল। সঙ্গে সঙ্গেই মন্ত্র পড়ে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল মড়াটার মুখে। এসব ভয়ানক কাণ্ড দেখে বসে থাকা বালকটি ভীষণ ভয় পেয়ে গেল। সে তার বাঁধন থেকে মুক্তি পাবার জন্য প্রাণপণে চেষ্টা করল, তবে বাঁধন খুলতে পারল না সে। তখন সে উচ্চ কণ্ঠে মা মা বলে কাঁদতে লাগল। কিন্তু সে করুণ কান্নাতেও কাপালিকের হৃদয় এতটুকু গড়ল না। যথারীতি মুরগি বলির পর টেনে নিল পাঁঠাটা। কিন্তু ঠিক এমনই সময়ে ঘটে গেল একটা অঘটন। এমন একটা ঘটনার জন্য কাপালিক তৈরি ছিল না। সে চেয়ে দেখতে পেল তার সামনে টর্চ হাতে দুজন লোক, তার পেছনে আরও চারজন লোক। সামনে একটা কুকুর মাটি শুঁকতে শুঁকতে আসছে। কাপালিক চমকে উঠল। দুজনের হাতে পিস্তল, দুজনের হাতে বন্দুক। তারা হলো জমিদার বীরেন্দ্র নারায়ণ, জয়ন্ত, সুন্দরবাবু, মানিক, থানার ওসি আর একজন কনস্টেবল। বীরেন্দ্র নারায়ণ সবার পেছনে ছিল, তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়নি। ওসি এগিয়ে গিয়ে বলল, মাথার উপরে হাত তোল, নরবলি দিতে চেষ্টা করার অপরাধে তোমাকে এরেস্ট করলাম। কাপালিক হুঙ্কার দিয়ে উঠল, শয়তানের দল, আমার পবিত্র সাধনার আঘাত সৃষ্টি করতে এসেছিস, বলেই সে খাঁড়াটা হাতে তুলে নিল। নিয়েই হুঙ্কার দিয়ে উঠল সে। এমন সময় জয়ন্ত এগিয়ে গেল, তার পিস্তলের একটা গুলি কাপালিকের পায়ে লাগতেই সে পড়ে গেল। জয়ন্ত বললে, পুলিশের সঙ্গে লড়াই করতে যেও না, মারা পড়বে। এমন সময় এগিয়ে এলেন বীরেনবাবু। ততক্ষণে ওসি গিয়ে নরেন্দ্রর হাতে পায়ের বাঁধন কেটে দিয়েছিল। বীরেন্দ্রবাবু ছেলেকে বুকে তুলে নিলেন। নরেন্দ্র কাঁদতে লাগল। বীরেন্দ্রবাবু কাপালিককে বললেন, ছি ছি, তুমি কিনা আমার গুরু ভাই হয়ে আমার ছেলেকে নরবলি দিতে গিয়েছিলে? আমাদের গুরুদেব এমন শিক্ষা কখনো দেননি, তিনি জপ তপ পূজার পথে যেতে বলেছেন। তুমি কি মনে করো খুব সহজে সিদ্ধিলাভ করবে এসব করে? তুমি নরাধম, পাষণ্ড। কাপালিকের চোখ দুটো জল ছিল যেন, কিন্তু সে জানে যে সে নিরুপায়, এখন তার মুক্তি সম্ভব নয়। তাছাড়া সে হাতে নাতে ধরা পড়েছে, তার বিচার হবেই, আর বিচারে অন্তত 7 বছর ঘানি ঘোরাতে হবে। ওসি জয়ন্তর দিকে চেয়ে বলল, আপনি এ কেসে হাত দিলেন বলেই এমন হাতে নাতে শয়তানকে ধরা সম্ভব হল, তা না হলে এই নিরীহ শিশুর যে কি দশা হতো। বীরেনবাবু বললেন, জয়ন্তবাবু,

বলুন কি পুরস্কার চান আপনি? আমি যে কোনো পরিমাণ অর্থ। জয়ন্ত হেসে বলে, অর্থ আমি চাই নে বীরেনবাবু, আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম এই আমার আনন্দ।

কাপালিক বুঝল জয়ন্তর জন্যেই ধরা পড়ে গেছে। সে তার জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে বললে, তোমার সর্বনাশ হবে। জয়ন্ত তাচ্ছিন্নভাবে মৃদু হাসল, কোনো উত্তর দিল না।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আজকের এই চিরায়ত অর্থাৎ গল্প পাঠের আসরে শুনছিলেন গল্প কাপালিকের কপলে। আর এই গল্পটি লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। অর্থাৎ এই গল্পটি পড়ে আমরা যেটা বুঝলাম, যতই আমরা ভুল পথে যাই না কেন, সবশেষে কিন্তু সত্যেরই জয় হবে। আর আজকে এই গল্পটির পরে এখানেই কিন্তু আমাদের সময় প্রায় শেষ, তাই বিদায় নিতে হবে চিরায়ত অর্থাৎ গল্প পাঠের আসর থেকে। তবে আমি রয়েছি আপনাদের সঙ্গে অবশ্যই পরবর্তী পর্বে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত এই মুহূর্তের পর্বে। আর এই পর্বটির নাম আপনাদের প্রিয় একটা অনুষ্ঠান বলা যায়, কারণ এখন কিন্তু আপনারা শুনতে পারবেন আপনাদের প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলো। এই মুহূর্তে আপনার যে রবীন্দ্রসঙ্গীতটা গুনগুন করতে ইচ্ছে হচ্ছে, বা আপনি এখন গুনগুন করছেন, বা মনে পড়ছে কোনো

0: একটা রবীন্দ্রসঙ্গীত, আর মাত্র 25শে বৈশাখ আমরা পার করে এসেছি, তাই রবীন্দ্রনাথের গান এখনও আমাদের মনে ঘুরপাক খাচ্ছে অনেকেরই। তাই দেরি না করে আপনারা কিন্তু যে গানটি আপনার মনে পড়ছে সেই রবীন্দ্রসঙ্গীতটি শুনতে পারেন। তার জন্য অবশ্যই ফোন করতে হবে আমাদের স্টুডিও নম্বর 03812326253 এই নম্বরে, আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানেও কিন্তু আপনার পছন্দের রবীন্দ্রসঙ্গীতটি লিখে পাঠাতে পারেন, অনুরোধ করতে পারেন আমাদেরকে। ইতিমধ্যেই বন্ধু একজন সঙ্গে রয়েছেন, বন্ধু কোন রবীন্দ্রসঙ্গীতটি এই মুহূর্তে শুনতে চাইছেন চলুন শুনে নিচ্ছি। হ্যালো নমস্কার। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমার নাম পৃথা।
0: পৃথা, আচ্ছা,
1: আমি একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই।
0: আচ্ছা, কোন রবীন্দ্রসঙ্গীতটি?
1: যেটা আমাদের জাতীয় সঙ্গীত।
0: জাতীয় সঙ্গীত তো এই মুহূর্তে বাজানো সম্ভব নয়, অন্য কোন রবীন্দ্রসঙ্গীত তুমি যদি বলো তাহলে অবশ্যই শোনানোর চেষ্টা করব।
1: আচ্ছা, তাহলে আপনার একটি পছন্দের গান শোনাবেন?
0: নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো, অবশ্যই, সঙ্গে থেকো, ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: বন্ধু পৃথার কাছ থেকে অনুরোধ পেলাম, আর বন্ধুর কিন্তু যেটাই অনুরোধ করেছিল সেটাই শোনানো এই মুহূর্তে সম্ভব নয়, তবে সে বলেছে যে আমার পছন্দ মতো কোনো একটি গান শোনাতে, আমি অবশ্যই শোনাবো পৃথাকে আমার পছন্দের গান। বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো নমস্কার।
2: হ্যাঁ ম্যাম।
0: হ্যাঁ নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যাঁ, আমি গোপাল সরকার।
0: গোপাল বাবু বলুন।
2: তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার।
0: তুই ফেলে এসেছিস কারে? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব অবশ্যই, সঙ্গে থাকো।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ।
0: পেয়ে গেলাম বন্ধুরা অনুরোধের গান, আপনিও কিন্তু রবীন্দ্রসঙ্গীত এই মুহূর্তে যেটি শুনতে ইচ্ছে হচ্ছে অনুরোধ করতে পারেন আমাকে। বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো নমস্কার। না বন্ধুর লাইনটা তো কেটে গেলে। যাই হোক, আমরা পৃথার কথা মতোই আমার পছন্দের একটা গান আপনাদের শোনাই, তারপর আমরা শুনব গোপাল বাবুর পছন্দের গান। আর তার আগে বন্ধু একজন ফোন লাইনে রয়েছেন। হ্যালো নমস্কার।
3: হ্যালো
0: নমস্কার,
3: আমি মলনগর থেকে বলছি লক্ষ্মী। আমাকে একটু রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দিবেন। কাছে ছিলে দূরে গেলে দূর থেকে এসো কাছে।
0: আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব অবশ্যই আপনাকে গানটি শোনাতে, ধন্যবাদ। চলুন বন্ধুরা শুরু করব আজকের এই অনুষ্ঠান রবি কিরণ, রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। আর প্রথমেই এই গানটি যেটি শুনবেন এটি আমার পছন্দের একটা গান, আমরা সবাই মিলে শুনবো।

শ্রোতা বন্ধুরা, যে রবীন্দ্রসঙ্গীতটি শুনছিলেন তুই ফেলে এসেছিস কারে, আর এই গানটি গিয়েছেন জয়তে চক্রবর্তী, আর এই গানটি যিনি অনুরোধ করেছিলেন গোপালবাবু। আমরা এবারে পরের অনুরোধের গানখানি শুনব। তবে বন্ধুরা, যারা এই মুহূর্তে কোনো একটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করছেন, কোনো একটা রবীন্দ্রসঙ্গীত আপনার খুব মনে পড়ছে, এটি কিন্তু অনুরোধ করতে পারেন। আমি রয়েছি আর যে শুয়েতা আপনাদের সঙ্গে, আর সেই গানটি আমি চেষ্টা করব আপনাদের শোনাতে। আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিওর নম্বর 0381-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানেও লিখে পাঠাতে পারেন আপনার অনুরোধের গানটি। এবারে আমরা পরের অনুরোধের গানটি শুনব। লক্ষ্মীদেবী এই গানটি অনুরোধ করেছেন, আমরা শুনব লক্ষ্মীদেবীর পছন্দের এই গানটি।

বন্ধুরা, যে গানটি শুনছিলাম শ্রীকান্তর কণ্ঠে, এই গানটি সত্যি অর্থেই আমাদেরকে আরও একবার ফিরিয়ে নিয়ে যায় সেই দিনগুলোতে, আবেগ ঘন সেই দিনগুলোতে। রবি কিরণ অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের আজকের এই অনুরোধের আসরে চলুন এবারে আপনাদের শোনাবো আমার পছন্দের একটা গান।

শ্রোতা বন্ধুরা, রবি কিরণ অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের এই অনুরোধের আসরে সময় কিন্তু ধীরে ধীরে প্রায় শেষের পথে। তাই আজকের মতো আরও একটা আমার পছন্দের গান দিয়েই শেষ করব রবি কিরণ অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের এই অনুরোধের আসর। চলুন শোনাবো আমার পছন্দের আরও একটা রবীন্দ্রসঙ্গীত, আর এই গানটি দিয়েই শেষ হবে আজকের রবি কিরণের আসর।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত। ঘুরিতে এখন সময় বিকেল 3:33 আর এখন সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান সফরনামা পড়বেন। বন্ধুরা, ভালোবাসা কখনো ভাষা মানে না, কখনো দূরত্ব মানে না, আর কখনো কখনো ভালোবাসা মানুষকে এমন এক পথে নিয়ে যায় যেখানে ফিরে আসার রাস্তা থাকে না। বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সফরনামা। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, এফএম উজ্জয়ন্ততে, আর আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শুয়েতা আপনাদের সঙ্গে। আজকের সফরনামা পর্বে আপনাদের গল্প বলবো এমনই এক ভালোবাসার। আজ আমরা কথা বলবো এমন এক ছবিকে নিয়ে যেখানে প্রেম আছে, বিপদ আছে, স্বপ্ন আছে, আর আছে এক অসমাপ্ত উড়ানের গল্প। আজকে আমরা সফরনামা পর্বে শুনব কাইটস ফিল্মের গান, আর সেই ছবিকে নিয়ে নানান আলোচনা থাকবে আপনাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করব সফরনামা পর্ব কাইটস সিনেমার এই গানটি দিয়েই।

2010 সালে মুক্তি পাওয়া এই কাইটস ছবির পরিচালক ছিলেন অনুরাগ বাসু, আর প্রযোজনায় ছিলেন রাকেশ রোশন। এই ছবির প্রধান চরিত্রে ছিলেন ঋতিক রোশন, বারবারা মোড়ি, কঙ্গনা রানাউত। আর এই ছবির সবচেয়ে বড় বিশেষত্ব কি জানেন? এটা শুধু একটা বলিউড সিনেমা নয়, এটা এক আন্তর্জাতিক প্রেমের গল্প। এখানে হিন্দি, ইংরেজি, স্প্যানিশ তিনটে ভাষায় মিলে মিশে গেছে আবেগের সঙ্গে। গল্পের শুরুটা ঠিক এমন। ছবির নায়ক যে একজন সাধারণ

মানুষ যার স্বপ্ন অনেক, সে চায় দ্রুত টাকা রোজগার করতে, বড়লোক হতে। অন্যদিকে নায়িকা নাতাশা, যে নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে চায়। আর মজার ব্যাপার হলো দুজনের ভাষাই আলাদা, একজন স্প্যানিশ বোঝে না আর আরেকজন হিন্দি বোঝে না, তবুও তারা একে অপরকে বুঝে ফেলে হৃদয়ের ভাষায়। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে আপনার সঙ্গে কাউকে খুব কম সময়ের জন্য চিনেছেন, তবু মনে হয়েছে এই মানুষটাকে আমি বহু দিন ধরে চিনি? ঠিক কাইটস ছবির সেই অনুভূতির মতোই। চলুন আপনাদের শোনাবো কাইটস ছায়াছবির আরও একটি গান।

চরিত্রগুলোর মনের কথা। জীবন তো মাত্র দুপলের, তাহলে কেন মানুষ ভালোবাসা বলতে এত ভয় পায়? কি সুন্দর না লাইনটা! এই ছবির সিনেমাটোগ্রাফি ছিল একদম হলিউড স্টাইলের। মরুভূমি, রাস্তা, গাড়ির ধাওয়া, বিস্তীর্ণ আকাশ, সব মিলিয়ে যেন একটা উড়ন্ত অনুভূতি। আর ছবির নাম কাইটস কেন জানেন? কারণ ঘুড়ির মতোই মানুষও কখনো কখনো স্বাধীন হতে চায়, কিন্তু ভাগ্যের সুতো তাকে কোথাও না কোথাও আটকে রাখে। কেউ ভালোবাসার টানে উড়ে যায়, আবার কেউ বাস্তবতার ঝড়ে কেটে পড়ে। আসলে কাইটস শুধু এক প্রেমের গল্প নয়, এটা আসলে স্বাধীনতা আর বাঁচার লড়াইয়ের গল্প। দুজন মানুষ যারা একে অপরকে ঠিকভাবে বুঝতেই পারে না, তবুও একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। আজকের দিনে যেখানে সম্পর্কগুলো অনেক সময় খুব দ্রুত ভেঙে যায়, সেখানে কাইটস আমাদের শেখায় ভালোবাসা সবসময় নিখুঁত হয় না, কিন্তু সত্যিকারের হলে সেটা ভাষার সীমাকেও ছাড়িয়ে যেতে পারে। আজ যখন প্রেমের ছবির কথা হচ্ছে, তখন কে কে গান কিন্তু আমাদের আরও একবার নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যায়। চলুন তাহলে শোনাবো এই মুহূর্তে কে কের আরও একটা গান।

শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে আজকের এই সফরনামা পর্ব প্রায় শেষের পথে। তাই শেষ করার আগে একটা কথা, জীবনে অনেক মানুষ আসে যায়, কেউ থেকে যায়, কেউ হারিয়ে যায়, কিন্তু কিছু মানুষ থাকে ঠিক ঘুড়ির মতো, দূরে চলে গেলেও আকাশে তাদের রংটা দেখা যায়। আজকের মতো বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি, তবে আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে পরের পর্বে। আর যেতে যেতে কেকের আরও একটা গান দিয়ে শেষ করবো আজকের এই সফরনামা পর্ব।

শ্রোতা বন্ধুরা, এখন সময় হয়ে গেছে সংবাদ শিরোনামের। জানিয়ে দিচ্ছি এখনকার সংবাদ শিরোনাম। গত 3রা মে অনুষ্ঠিত মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসামে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রী শ্রী বিশ্ব শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সকল সেবিকাদের

এর নিঃস্বার্থ সেবা, সহানুভূতি এবং মানবতার প্রতি অবিচল নিষ্ঠার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, তাদের অক্লান্ত প্রচেষ্টা স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে এবং প্রতিদিন অগণিত মানুষের জীবনে আশা, স্বস্তি ও আরোগ্য নিয়ে আসে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেও দেশে দৈনিক গৃহস্থালী এলপিজি উৎপাদন প্রায় 36,000 টন থেকে বাড়িয়ে 54,000 টনে উন্নীত করা হয়েছে। নয়াদিল্লিতে অ্যানুয়াল বিজনেস সামিট 2026 ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, গত কয়েক মাসে বহু দেশ জ্বালানির মূল্যবৃদ্ধি ও ঘাটতির সমস্যায় পড়লেও ভারত অভ্যন্তরীণ বাজারে দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই এই মুহূর্তের পর্বে। আর আমরা রয়েছি এখন ফেলে আসা দিনের গানের পর্বে। শুরুতেই একটা গান দিয়ে শুরু করেছি আজকের এই পর্বটি, ফেলে আসা দিনের গানের পর্ব। আর গানটি শুনেই বুঝতে পারছেন যে আজকে এই ফেলে আসা দিনের গানের পর্ব থেকে আমরা কাকে স্মরণ করতে চলেছি। হ্যাঁ, বলছি, বিখ্যাত গায়ক পঙ্কজ কুমার মল্লিকের কথা। বাংলা সিনেমার জগতে কিংবা বাংলা আধুনিক গান বলুন কিংবা রবীন্দ্রসঙ্গীত বলুন, প্রত্যেকটা জায়গাতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন যিনি, তিনি পঙ্কজ কুমার মল্লিক।

বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্তীতে, আর আমি রয়েছি আর জি শুয়েতা আপনাদের সঙ্গে ফেলে আসা দিনের গানের পর্বে। আজকে আমরা এই ফেলে আসা দিনের গানের পর্বে স্মরণ করব পঙ্কজ কুমার মল্লিককে। রবীন্দ্রনাথের চয়নিকা নিয়ে বসেছে বছর 17-র এক গান পাগল ছেলে। বই খুলতেই চোখে পড়ল একটা না পড়া কবিতা, চির আমি। আর পড়তে পড়তেই আন মনা হয়ে গেল সে। মনে শুধুই বাজছে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি। কি অপূর্ব ভাব ঐশ্বর্য, কি রোমাঞ্চকর চৈতন্যের পরিবৃপ্তি! ভাবতে ভাবতেই কখন যেন সুরের দোলা জাগল মনে, গুনগুন করে সেই কবিতা সুর দিয়ে গাইতে থাকলো ছেলেটা, যেমনটা হয় গান পাগলদের। যাই পড়ে, যাই দেখে, সবেতেই সুর পায়, এরও তেমনই অবস্থা। শেষে মনটা বেশ তৃপ্তিতে ভরে উঠল, রবীন্দ্রনাথের কবিতাতেও সুর দিতে পেরেছে, এ কি কম প্রাপ্তি! আনন্দের চোটে অর্গান বাজিয়ে বাজিয়ে নতুন করা সুরে কবিতাটি গাওয়াও শুরু হলো, আর গুনগুন করে নয়, জোরে জোরেই। হঠাৎ পেছনের থেকে কার গলা, একটু যেন অন্যরকম হয়ে যাচ্ছে মাঝে মাঝে। সে কি কথা, আমারই দেওয়া সুর আমি অন্যরকম গাইছি? উত্তর এলো, এটা তো রবিবাবুর একটা গান, ওর নিজেরই সুর দেওয়া আছে। আরে, তুমি তো তাই গাইছ, মাঝে মাঝে সামান্য তফাত হচ্ছে। তারপর কি হলো? সেদিনের বছর 17-র যুবক, পরবর্তীকালের কিংবদন্তী গায়ক সুরকার পঙ্কজ কুমার মল্লিকের বয়ানে আমরা শুনতে পাই তার কথায়, সেই মুহূর্তে আমার সমস্ত চৈতন্য প্রথমে বিস্ময়ে ও পরক্ষণে এক অপার্থিব পুলকে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। এ কি বিস্ময় এলো আমার জীবনে! আমি কেবল সুর দিতেই পারি না, কবির নিজের দেওয়া সুরের সঙ্গে আমার সুর কিনা প্রায় মিলেই যায়। বন্ধুরা, চলুন শোনাব পঙ্কজ কুমার মল্লিকের আরও একখানা গান।

অতি অল্প বয়সে ঘটে যাওয়া এমনই কিছু ঘটনার ফলে কখনো কখনো যে মানুষটি রোমাঞ্চিত হতেন এই ভেবে যে পূর্বজন্মে নিশ্চয়ই রবীন্দ্র গানের সঙ্গে তার কোনো একটা সম্পর্ক ছিল, সে মানুষটি সঙ্গীত চর্চার সঙ্গে কোনোভাবেই যুক্ত পরিবারে কিন্তু জন্মগ্রহণ করেননি। 1905 সালের 10ই মে উত্তর কলকাতার চালতাবাগান অঞ্চলে জন্মগ্রহণ করেন পঙ্কজ কুমার মল্লিক। পিতা মণিমোহন মল্লিক আর মা মনোমোহিনী দেবী। ভক্ত বৈষ্ণব মণিমোহনের আয়োজনে বাড়িতে কুলদেবতা জগন্নাথ দেবের পূজা হতো রথযাত্রায়। মল্লিক পরিবারে সঙ্গীত চর্চার ধারাবাহিকতা না থাকলেও পূজা উপলক্ষে বাড়িতে 8 দিন ধরে যে উৎসব হতো তার অঙ্গ হিসেবে প্রতি বছরই বসত গানের আসর। সেখানেই পঙ্কজ কুমার মুগ্ধ হয়ে শুনতেন কীর্তন, শ্যামাসঙ্গীত, টপ্পা প্রভৃতি নানান ধারার গান। 13 বছর বয়সে এই আসরেই একবার তার সুযোগ হয়েছিল গান করার। সেদিন সন্ধ্যায় মল্লিক বাড়ির উৎসবে সেকালের বিখ্যাত সঙ্গীতগুরু বিশ্বনাথ রাওয়ের শিষ্য দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ও গান গিয়েছিলেন আমন্ত্রিত শিল্পী হিসেবে। পঙ্কজ কুমারের গান শুনে তিনি বুঝলেন এমন সহজাত প্রতিভা যার, তার গান শিখে সে প্রতিভার যথাযথ বিকাশ ঘটানো উচিত। প্রাথমিকভাবে ছেলের গানের বিষয়ে উৎসাহ না দিলেও গান শেখার এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে বাধা দেননি মণিমোহন। বউবাজারে

গুরু দুর্গাদাসের বাড়ি গিয়ে পঙ্কজকুমার শুরু করেন শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া, আর বিশেষভাবে শেখেন বাংলা টপ্পা। নিধুবাবুর যুগ পেরিয়ে গেলেও টপ্পার চাহিদা কমেনি তখনও। রেকর্ডেও তখন বিখ্যাত শিল্পীদের কণ্ঠে টপ্পার রমরমা। কিন্তু পঙ্কজকুমারের মন পড়ে থাকত ভবসিন্ধু দত্তের কণ্ঠে ব্রহ্মসঙ্গীতে। কর্নওয়ালি স্ট্রিটে সাধারণ ব্রাহ্ম সমাজে তখন প্রতি শনিবার যান তিনি গান শুনতে, আর শুনে শুনেই শেখা হয়ে যেত এই মলিন বস্ত্র ছাড়তে হবে, আমি কান পেতে রই, পদপ্রান্তে রাখো সেবকে, চরণ ধরিতে দিও গো আমারের মতো গান। ভবসিন্ধু দত্তের কণ্ঠে যার গান শুনে মোহিত হতেন পঙ্কজ, 17 বছর বয়সে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের চয়নিকায় তিনি খুঁজে পেয়েছিলেন গুরু দুর্গাদাসের বাড়িতেই। রবীন্দ্র গানের সুরের সঙ্গে মিলে গিয়েছিল তার দেওয়া সুর। সেই বিস্মিত রোমাঞ্চিত পঙ্কজের জীবনে এর কিছুকাল পরেই ঘটে যায় আর এক বিস্ময়কর ঘটনা। কিন্তু এই বিস্ময়কর ঘটনাটি কী সেটি আপনাদের অবশ্যই বলবো, তবে তার আগে চলুন শোনাই গান।

পঙ্কজ কুমার তখন বঙ্গবাসী কলেজের ছাত্র। মনের আনন্দে একদিন সুর দিয়ে ফেললেন রবীন্দ্রনাথের শেষ খেয়া কবিতায়। সুরই শুধু দিলেন না, উৎসাহী হয়ে সেই সুর বন্ধু বান্ধবদের গেয়েও শুনিয়েছিলেন। যৌবনের সারল্য এখানেই থামল না, স্বরচিত সুরে সে কবিতা ছোট বড় কিছু অনুষ্ঠানে গিয়েও ফেললেন পঙ্কজ। আর এরপরেই ঘটল যা ঘটার। এক অপরিচিত ভদ্রলোক বাড়ির কড়া নেড়ে বলে গেলেন, কবিপুত্র রথীন্দ্রনাথ তাকে ডেকে পাঠিয়েছেন। বিস্ময়, সংশয়, অজানা ভয়ে তখন অসহায় অবস্থা পঙ্কজ কুমারের। মনে সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আমার কথা কেমন করে জানলেন রথীন্দ্রবাবু? আমি কি না জেনে তার পিতৃদেবের চরণে কোনো অপরাধ করে ফেলেছি? নির্দিষ্ট দিনে যে যাত্রা তার দুর্গানাম স্মরণ দিয়ে শুরু হলো, তা ছিল পঙ্কজ কুমার মল্লিকেরই ভাষায় জীবনের সবচাইতে ভীতিপ্রদ যাত্রা। সে যাত্রার গন্তব্য জোড়াসাঁকো। রথীন্দ্রনাথ ঠাকুরের ডাকে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি যাচ্ছেন সে যুগের এক কলেজ ছাত্র। জানেন না তার সেখানে ডাক পড়ার কারণ কি, জানেন না অজ্ঞাতেই কোনো গুরুতর অপরাধ করে তিনি স্বয়ং কবিগুরুর অসন্তোষের কারণ হয়েছেন কিনা। এই অবস্থায় সেদিনের অখ্যাতনামা পঙ্কজ কুমারের মনের অবস্থা কেমন হয়ে থাকতে পারে তা বোধহয় আজকে শ্রোতারা আপনারাও সহজে অনুমান করতে পারবেন। দর্শন পাওয়া গেল সৌম্য দর্শন রথী ঠাকুরের। শেষ খেয়ার প্রসঙ্গ উঠল, প্রশ্ন করলেন, কবিতা বা গানটি আপনি কোথায় পেলেন বলুন তো? ভয়ে সংকোচে সেদিন সত্য বলতে পারেননি পঙ্কজ। বলেছিলেন কবিগুরুর গানের বই থেকেই তিনি পেয়েছেন এই রচনা। এও বলেছিলেন সে গানের স্বরলিপিও প্রকাশিত। কাহিনী কিন্তু এখানেই শেষ হয়নি। মাসখানিকের মধ্যেই আবার জোড়াসাঁকোয় যেতে হলো তাকে। এবার আর রথীন্দ্রনাথ নন, ডাকলেন স্বয়ং রবীন্দ্রনাথ। পঙ্কজ কুমারের অনুভূতি তারই কথায়, একে গভীর বানিয়ে এলো ঘন মেঘের আড়াল ধরে। ততদিনে রথীন্দ্রনাথও জেনে গিয়েছেন এই কবিতায় সুরারোপ করেছেন যুবক পঙ্কজই। কবিপুত্র বললেন, গানটা বাবা মশাই আপনার মুখেই শুনতে চান, চলুন তার কাছে। সেদিন কবিকে অর্গান বাজিয়ে গান শোনানোর পর বাড়তি একটা মুহূর্ত ঠাকুর বাড়িতে কাটানোর সাহস পাননি পঙ্কজ। যদিও পরবর্তীকালে রবীন্দ্রনাথ সস্নেহে বলেছিলেন, এই গানটি তো আমায় শুনিয়েই পালিয়ে গিয়েছিলে, অমন সুন্দর গলা তোমার, পালালে কেন? পঙ্কজ কুমারের সুরে শেষ খেয়া গাইবার অনুমতি কবি দিয়েছিলেন কবিতার সুরকারকেই। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া, গানটি জনসমক্ষে গাইতে আর কোনোদিন দ্বিধাবোধ করেননি পঙ্কজ মল্লিক।

1937 সালে মুক্তিপ্রাপ্ত নিউ থিয়েটার্সের মুক্তি ছায়াছবিতে দিনের শেষে গানটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। তার আগেই অবশ্য কবিগুরুর গানের ভাণ্ডারী দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে অনেক রবীন্দ্র গান শেখা হয়ে গিয়েছে পঙ্কজ কুমারের। উপলব্ধি করা হয়েছে কাব্যগীতির প্রকৃতি। রবি ঠাকুরের গান যদি শিখতে চাও তো মনে রেখো আগে গানের বাণী ও ভাবটিকে আয়ত্ত করতে হবে। বারবার পাঠ করে বাণীবাহিত ভাবটুকুকে কানের ভেতর দিয়ে মরমে প্রবেশ করাতে হবে। তারপর পড়া শেষ হলে যখন সুর তুলবে

তখন দেখবে ভাবের সঙ্গে সুরের কি আশ্চর্য মিলন। এই কথাটাই পঙ্কজকে বলেছিলেন আচার্য দীনেন্দ্রনাথ। চলুন পিছিয়ে যাই আরও 10 বছর, সালটা 1927। এক বৃষ্টি ভেজা দিনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছাকাছি কোনো এক বাড়ির গাড়ি বারান্দার নিচে এক ডিসপেন্সারির রোয়াকে দাঁড়িয়ে কোনো রকমই বৃষ্টির দাপট থেকে নিজেকে বাঁচাচ্ছেন পঙ্কজ কুমার, আর গুনগুন করে গেয়ে চলেছেন এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। হঠাৎ পিঠে টোকা, ফিরে দেখেন এক স্যুট পরা ভদ্রলোক, সেই ডিসপেন্সারির মালিক। ভেতরে ডেকে নিয়ে গিয়ে পঙ্কজ কুমারের কাছে স্বাভাবিক স্বরে গানটি শুনতে চাইলেন তিনি। গান শেষ হতেই প্রশ্ন, উড ইউ লাইক টু ব্রডকাস্ট? কলকাতায় নতুন রেডিও স্টেশন হয়েছে, ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, আমার জানাশোনা আছে, যদি গাইতে চান তো বলুন। সেই বর্ষার দিনে পঙ্কজ কুমারের জীবনে বিধাতার কৃপা বর্ষণ হয়ে গেল। মিস্টার আয়েঙ্গারের যোগাযোগ স্থাপনে ও প্রোগ্রাম ডিরেক্টর নৃপেন্দ্রনাথ মজুমদারের সহযোগিতায় কলকাতার বেতার কেন্দ্রের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হলেন তিনি 1927 সালের 26শে সেপ্টেম্বর। এমনও দিনে তারে বলা যায়, আর একদা তুমি প্রিয়ে আমারই এ তোর মূলে, এই গান দুটি ব্রডকাস্ট করে বেতারের যাত্রা আরম্ভ হলো পঙ্কজ মল্লিকের। কলকাতা বেতারের সঙ্গে ওর এই অপূর্ব যোগাযোগের ফলশ্রুতি হিসেবেই 1929 সালে আরম্ভ হলো সঙ্গীত শিক্ষার আসর, যার মধ্য দিয়ে ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকলেন গায়ক পঙ্কজ কুমার, এবং সেই সূত্রেই জন্ম হল শিক্ষক পঙ্কজ কুমারের। সঙ্গীত শিক্ষার আসরে নানাহ গান শেখালেও যে গান শেখানোর প্রতি পঙ্কজ কুমারের বিশেষভাবে আগ্রহ ছিল তা ছিল রবীন্দ্রসঙ্গীত। তারই কথায়, সঙ্গীত শিক্ষার আসরের মাধ্যমে রবীন্দ্রনাথের গানকে আপামর সাধারণের মধ্যে আমি বছরের পর বছর ছড়িয়ে দিতে থাকি। কেউ কেউ অস্বীকার করলেও এই ইতিহাসের অপর্ণয় ঘটবে না যে রবীন্দ্রসঙ্গীতের অনন্ত রসমাধুরী থেকে সাধারণ বাঙালি তখনও বঞ্চিত ছিলেন, এই পটভূমিতেই সাধারণ মানুষের মুখে সেই আলোক সামান্য মহাগীতিকারের দাসানুদাস আমি তার গান একটি একটি করে তুলে দিয়েছিলাম। এটাই ছিল আমার সঙ্গীত শিক্ষার আসরের একটি প্রধান কাজ, যে গানের মধ্য দিয়ে সঙ্গীতকে ভালোবেসেছিলেন কিশোর পঙ্কজ কুমার। সঙ্গীত শিক্ষার আসরের মতো মঞ্চে সেই রবীন্দ্র গানের মধ্য দিয়েই বহু মানুষকে এক সূত্রে বাঁধতে চাইবেন, এ তো স্বাভাবিক। এই অনুষ্ঠানের কারণে শুধু যে সাধারণের মধ্যেই গান শেখার প্রেরণা জেগেছিল তাই নয়, মিলেছিল উপায়ও। রবীন্দ্র গানের সঙ্গতে সেকালে তালবাদ্যের ব্যবহার প্রচলিত ছিল না, রবীন্দ্রনাথের অনুমতিক্রমেই সে গানের সঙ্গে মৃদু ও নিয়ন্ত্রিতভাবে তবলা ও পাখোয়াজের সঙ্গতের প্রচলনের পেছনে বিশেষ ভূমিকা পালন করেছিল এই সঙ্গীত শিক্ষার আসর। এরপরে পঙ্কজ কুমারের পরিচালনায় 1932 সালে কলকাতায় আয়োজিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে একমাত্র কনক বিশ্বাস ছাড়া সব শিল্পীরাই তবলা ও পাখোয়াজ সঙ্গতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছিলেন।

রবীন্দ্র জন্মশতবর্ষে রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করার পর রেকর্ড জগৎ থেকে সরে যান পঙ্কজ মল্লিক, ধীরে ধীরে সরে যান ছায়াছবির জগৎ থেকেও। কিন্তু যে প্রতিষ্ঠানের সঙ্গে একটি দিনও যোগাযোগ ছিন্ন করেননি তিনি, তা হলো কলকাতা বেতার। শেষ দিন পর্যন্ত পঙ্কজ কুমার মনে মনে ভরে থাকতে চেয়েছিলেন সঙ্গীত শিক্ষার আসর আর মহিষাসুর মর্দিনীকে সঙ্গী করে, কিন্তু সঙ্গী হারা হতে হয়েছিল তাকে। 1975 সালের 3 অক্টোবর আকাশবাণী স্টেশন ডিরেক্টরের চিঠি মারফত তাকে জানানো হয়, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিসিশন টেকেন টু ইন্ট্রোডিউস মেনি চেঞ্জেস ইন প্রোগ্রামস ব্রডকাস্ট বাই অল ইন্ডিয়া রেডিও, ইট উইল নট বি পসিবল ফর আস টু কন্টিনিউ ইয়োর মিউজিক লেসন্স উইথ এফেক্ট ফ্রম 2 নভেম্বর 1975। সঙ্গীত শিক্ষার আসরে দীর্ঘ 46 বছরের যাত্রা সহসায় স্তব্ধ হয়ে যায়। 1976 সালে মহালয়ার ভোরেও এভাবেই হঠাৎ করে মহিষাসুর মর্দিনীর পরিবর্তে প্রচারিত হয় অন্য অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিণীম। এই পরিবর্তনে শ্রোতাদের প্রবল বিরোধিতায় পরবর্তী বছর মহিষাসুর মর্দিনী ফিরে এলেও পঙ্কজ কুমারের সঙ্গীত শিক্ষার আসর আর ফেরেনি। দুঃখে অপমানে ক্ষতবিক্ষত অন্তর, হৃদরোগ, একের পর এক আসা মানসিক আঘাত ক্রমেই কেড়ে নিতে থাকে তার সব ভাষা। জীবনের গতিপথ দ্রুত বদলে দিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকে তাকে মৃত্যুর দিকে। 1978 সালের 19 ফেব্রুয়ারি প্রয়াত হন পঙ্কজ কুমার মল্লিক। এক গৌরবজ্জ্বল জীবনের একান্ত সাধনা, সমস্ত মান অপমান সুখ দুঃখকে সঙ্গে নিয়ে যেন স্তব্ধ হয়েছিল পঙ্কজ কুমার মল্লিকের মধ্যে। কণিকা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওর সঙ্গীতে স্বভাবে ব্যবহারে কোথায় যেন একটা ঐশ্বরিক যোগ আছে। এই যোগটি বোধ হয় সেই দিব্য অনাশক্তি যা উচ্চারিত হতো তার কম্বু কণ্ঠের গানে, আবার নৈঃশব্দ হয়ে ফুটে উঠত তার ব্যবহারের স্নিগ্ধতায়। অনাসক্ত চিত্তের ঐকান্তিক সাধনাতেই অক্ষয় পঙ্কজ কুমার মল্লিক, অবিস্মরণীয় তার কীর্তি। বন্ধুরা, আজকের ফেলে আসা দিনের গানের পর্ব থেকে আমরা স্মরণ করলাম বিখ্যাত সুরকার এবং গায়ক পঙ্কজ কুমার মল্লিককে। তাই আজকের মতো এই ফেলে আসা দিনের গানের পর্ব থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে, আর যেতে যেতে তারই গান দিয়ে তাকে শেষভাবে শ্রদ্ধা জানাবো আমরা। তবে পরবর্তী পর্বে আমি রয়েছি আপনাদের সঙ্গে। নমস্কার।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই এই মুহূর্তের পর্বে। আর এখন আমরা রয়েছি ঝুমে চাঁদ চাঁদ পর্বে। এখন আপনারা বেশিরভাগ অনেকেই কেউ কেউ কাজ সেরে বাড়ি ফিরেছেন, কেউ হয়তো বা বাড়ি ফিরছেন, রাস্তায় রয়েছেন। বাড়ি ফেরার মধ্যে আপনার সারাদিনের ক্লান্তি এখনও ভেতরে রয়েছে, কিন্তু আজকের এই সন্ধেটা, আজকের এই সময়টা আপনাদেরকে সেই ক্লান্তি থেকে একটুখানি মুক্তি দেওয়ার পালা। কারণ আমরা আজকে শুনব বেশ কিছু মেলোডিক গান, যে গানগুলো শুনলেই আপনাদের সারাদিনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যাবে। আবার কেউ কেউ হয়তো বা ঘরে রয়েছেন, সন্ধেবেলা কেউ চায়ের কাপেও চুমুক দিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু এই গানগুলো বেশ মজাদার মনে হবে। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় বন্ধু আর যে শুয়েতা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, FM উজ্জয়ন্ততে। ঝুমে চাঁদ চাঁদ পর্বে আমরা বেশ কিছু গান শুনবো, সেই গানের পাশাপাশি কিছু গল্প আপনাদের সঙ্গে অবশ্যই করব। তাহলে প্রথম গানটা যেটা শুনলেন, এই গানটাতে অভিনয় করেছেন শাহরুখ খান এবং রানী মুখার্জি। আর এই গানটিতে যারা কণ্ঠ দিয়েছেন, অভিজিৎ এবং আলকা ইয়াগনিক। শুনু না যে গানটি শুনছিলেন, তবা তুমহারে ইয়ে ইশারে। এই গানটি সত্যি অর্থেই আমাদেরকে কিন্তু ফিরিয়ে নিয়ে যায় শাহরুখ খানের সেই রোমান্টিক মুভিগুলোর দিকে। বন্ধুরা, আমরা তাহলে শুনবো ঝুমে চাঁদ চাঁদ পর্বে বেশ কিছু গান। তবে তার আগে চলুন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, তারপরেই আবার ফিরে আসবো ঝুমে চাঁদ চাঁদ পর্বে।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংক।

0: নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
1: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
1: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
1: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
2: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

শ্রোতা বন্ধুরা, ঝুমে চাঁদ চাঁদ পর্বেই আমরা রয়েছি। আর এই গানগুলো শুনে কিন্তু আবারও ফিরে যেতে হচ্ছে সেই 2004-05 সালে, কারণ এই সিনেমাটা চলতে চলতে সিনেমার প্রত্যেকটা গান আর সেই সঙ্গে শাহরুখ আর রানীর কেমিস্ট্রি একেবারেই যেন জমে খির। সেই সঙ্গে যারা এই গানগুলো গেয়েছেন, অর্থাৎ অভিজিৎ আর অলকা ইয়াগনিকের কথাও না বললেই নয়, সেই সঙ্গে উদিত নারায়ণও রয়েছেন, তাদের এই তিনজনের যুগলবন্দিতে প্রত্যেকটা গান যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। আর রোম্যান্টিক গানগুলোর কথা যদি আমরা বলি, তাহলে এই গানগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। শ্রোতা বন্ধুরা, ঝুমে চাঁদ চাঁদ পর্বে আমরা শুনছি বেশ কিছু হিন্দি গান, আর চলতে চলতে সিনেমার এই গানগুলো দিয়ে শুরু করেছিলাম। চলুন শোনাবো চলতে চলতে সিনেমার আরও একটা গান আপনাদেরকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণীর এফএম উজ্জয়ন্তীতে। আর আমরা রয়েছি ঝুমে সাত সাত পর্বে। গান তো আমরা শুনছি ঝুমে সাত সাত পর্বে অবশ্যই, তবে সেই সঙ্গে

করুন কিছু গল্প আমরা করি। চলতি বছরের শুরুতেই একটা বড় ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। তিনি জানিয়েছিলেন যে আর প্লেব্যাক গাইবেন না। অরিজিৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হয়। তবে সবশেষে গায়কের এই সিদ্ধান্তের কারণ জানালেন সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। তার সঙ্গেই একাধিক কাজ করেছেন অরিজিৎ। প্রীতম এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে কেন অরিজিৎ প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। দীর্ঘদিনের কাজের চাপ এবং মানসিক ক্লান্তি ছিল এই সিদ্ধান্তের মূল কারণ, এমনটাই বলেছেন প্রীতম। তার কথায় পরপর বাণিজ্যিক ছবিতে গান গাওয়ার প্রস্তাব আসছিল তার কাছে, হাঁপিয়ে উঠছিলেন অরিজিৎ। তাই একসময় অরিজিৎ নাকি বলেছিলেন, আমি আর গান গাইতেই চাই না। কিন্তু অরিজিতের সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই বলেও জানান প্রীতম। প্রত্যেক শিল্পীরাই কখনো না কখনো কাজের চাপ থেকে একটু বিরতি নেওয়ার প্রয়োজন মনে করেন। প্রীতম বলেন, অরিজিতের এই সিদ্ধান্তকে অবসর হিসেবে দেখা ঠিক নয়। অরিজিৎ কিছুটা সময় নিজের মতো থাকতে চান এবং নিজের পছন্দের কাজ করতে চান। বর্তমানে অরিজিৎ নিজের চলচ্চিত্র নির্মাণের কাজেও মন দিতে চান বলেই জানিয়েছেন সঙ্গীত পরিচালক প্রীতম। তার কথায় তিনি নিজেও গত এক বছর ধরে অবসর নেওয়ার কথা ভাবছিলেন। মজার ছলেই তিনি অরিজিৎকে একদিন বলেছিলেন, অবসর নিলে দুজনে একসঙ্গে জিয়াগঞ্জ ও তারাপীঠে যাবেন। সেই কথার পরেই অরিজিৎ হঠাৎ প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। চলতি বছরের শুরুতেই অরিজিৎ জানিয়েছিলেন যে তিনি আর নতুন প্লেব্যাক গানের কাজ নেবেন না, তবে আগে থেকে নেওয়া প্রতিশ্রুতিগুলি তিনি পূরণ করবেন। ফলে আগামী কয়েক বছরেও তার নতুন গান শ্রোতারা শুনতে পাবেন তা বলাই বাহুল্য।

0: আর সেটা কেন করবেন না, একটু আগেই বলছিলাম আপনাদের যে প্রীতম চক্রবর্তী এক সাক্ষাৎকারে সেই কথাটা তুলে ধরেছেন। কিন্তু জানেন কি, যে শ্রেয়া ঘোষালও এক সাক্ষাৎকারে বলেছিলেন যে মনে হয় এবার খানিকটা বিরতি চাই, আর ভালো লাগছে না। এবার সঙ্গীত শিল্পীদের এক সমস্যার কথাও তুলে ধরেছেন গায়িকা। ডিজিটাল যুগে সঙ্গীত শিল্পীরা এক বিশেষ সমস্যার মুখোমুখি। গান তৈরির পাশাপাশি সমাজ মাধ্যমে অনুসরণকারীদের সংখ্যা কত, কতজন গান শুনছেন, এই হিসেব রাখা শিল্পীদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর এমনটাই মনে করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালও। বর্তমানে শিল্পীদের সংখ্যা অ্যালগোরিদম নিয়েও ভাবতে হয়, এর ফলে মূল শিল্পী সত্তার উপরে প্রভাব পড়ে। শিল্পী হিসেবে গানের দিকে সম্পূর্ণভাবে মনোযোগ দেওয়া অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। 90-এর দশকে শ্রেয়ার কর্মজীবন শুরু, তাই নিজেকে ভাগ্যবান বলেই মনে করেন গায়িকা। কারণ তখন এই ধরনের ডিজিটাল মাধ্যমে চাপ ছিল না, সে সময় মানুষ শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা থেকেই শিল্পীদের গ্রহণ করতেন, সেই ভালোবাসাই তাকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে। বর্তমান প্রজন্মের শিল্পীদের বিশেষভাবে প্রশংসাও করেছেন শ্রেয়া। তার কথায় আজকের তরুণ গায়ক ও সুরকাররা একদিকে ভালো গান তৈরি করছেন, অন্যদিকে শ্রোতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন, একই সঙ্গে নিজেদের শিল্প চর্চাও চালিয়ে যাচ্ছেন, যা মোটেও সহজ কাজ নয়। শ্রেয়ার বক্তব্য, শিল্পীদের শেখার কোনো শেষ নেই, তিনি এখনও তার সমসাময়িক প্রবীণ এবং নবীন শিল্পীদের কাছ থেকে নতুন কিছু শিখে চলেছেন। তার মতে সঙ্গীত, নাচ বা চিত্রকলার মতো যে কোনো শিল্পে আবেগে না থাকলে সেই শিল্পের প্রকৃত মূল্য থাকে না। আবেগই সৃষ্টিকে মানুষের হৃদয়ে পৌঁছে দেয় বলেই দাবি শ্রেয়ার।
1: দাদা,

বলিউডের অন্দরে সম্পর্কের সমীকরণ যে কীভাবে বদলে যায় তার আন্দাজ পাওয়া বেশ শক্ত। ঠিক যেমন হলো অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ারের সম্পর্কের ক্ষেত্রে। লকডাউনের মাঝেই প্রেম, আর তার এক বছরের মাথায় দুবাইয়ের ব্যবসায়ী সুরজের সঙ্গে বিয়ে। এবার সেই বিয়েই নাকি ভাঙতে চলেছে, কি কারণে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন মৌনী? 2022 সালে গোয়ায় বাঙালি ও মালায়ালি দুই রীতি মেনেই বিয়ে হয় তাদের। বাইরে থেকে তাদের সুখী দম্পতি বলেই মনে করতেন অনেকে, কিন্তু হঠাৎ যেন ছন্দ পতন। একটা সময় স্বামীর সঙ্গে ছবিতে ভরিয়ে দিতেন সমাজ মাধ্যম, এখন সেই সুরজকেই সমাজ মাধ্যমের পাতা থেকে সরিয়ে দিয়েছেন মৌনী। একে অপরকে অনুসরণ করছেন না তারা, সমাজ মাধ্যম থেকে নিজের গোটা পাতাই মুছে ফেলেছেন সুরজ। শোনা যাচ্ছে নতুন বছরের শুরু থেকেই সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল তাদের। অন্তরের খবর, মৌনীর স্বামী নাকি প্রতারণা করছেন, অন্য নারীর সঙ্গে নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সুরজ। তার বিরুদ্ধে মৌনীর টাকা পয়সা নয়ছয় করারও অভিযোগ রয়েছে। আর এরই মাঝে সমাজ মাধ্যম থেকে নিজেকে সরিয়েছেন সুরজ। তারকা দম্পতির সম্পর্ক নিয়ে যখন ঝড় বিভিন্ন মহলে, সেই সময়ে

মৌনির কাছের বান্ধবীও নিজের পাতা থেকে সরিয়ে দেন সুরাজকে। যদিও এককালে মৌনির স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল দিশার, এই আবহে অবশ্য মুখে কুলুপ মেটেছেন তারকা দম্পতি। তবে অনুরাগীরা আশা করছেন যে দ্রুত তাদের এই কলহ মিটে যাবে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত, আর আমরা রয়েছি ঝুমে সাত সাত পর্বে। একটু একটু করে প্রায় শেষের পথে এগিয়ে যাচ্ছে ঝুমে সাত সাত পর্বের সময়, তবে তার আগে আপনাদের জন্য আরও বেশ কিছু গান তো রয়েছেই। চলুন তাহলে শোনাবো আমার পছন্দের আরও একটা গান।

ধুরন্ধরের পরে সাফল্যের শিখরে তিনি। দিকে দিকে প্রশংসা হচ্ছে তার অভিনয়ের। ছবিতে জাসকিরাত ও হামজা দুই চরিত্রেই মন জয় করেছেন রণবীর সিং। যে কোনো চরিত্রেই তিনি সমানভাবে নিজেকে তুলে ধরতে পারেন বলেই মনে করেন তার অনুরাগীরা। আর এবার তিনি পৌরাণিক চরিত্রে, মহাদেবের ভূমিকায় নাকি দেখা যেতে চলেছে অভিনেতাকে। রণবীরের কর্মজীবনে এটি একটি অন্যতম বড় কাজ হতে চলেছে। লেখক অমিশ ত্রিপাঠীর জনপ্রিয় উপন্যাস দি ইমমর্টালস অফ মেলুহা অবলম্বনে তৈরি হতে চলেছে বড় বাজেটের এই ছবিটি। রণবীর নাকি তার নিজস্ব প্রযোজনা সংস্থার মাধ্যমে বইটির স্বত্ব কিনেছেন। তিন ভাগে প্রকাশিত বইটির পুরো গল্প তিনটি ছবির মাধ্যমে তুলে ধরা হবে বলেও জানা যাচ্ছে। বর্তমানে এই ছবির চিত্রনাট্যের কাজ চলছে। রণবীর নিজেও এই ছবির নির্মাণ কাজের সঙ্গে জড়িয়ে আছেন। এখনও পরিচালক বা অন্য অভিনেতাদের নাম চূড়ান্ত করা হয়নি। তিনটি ভাগের মধ্যে প্রথম ছবির শুটিং শুরু হতে পারে 2028 সালে। ছবি মুক্তির সময় এখনও নির্ধারিত হয়নি, তবে তার আগে রণবীর পরিচালক আদিত্য ধরের নতুন ছবিতে কাজ শুরু করবেন। এছাড়াও তার হাতে রয়েছে প্রলয় নামের আরও একটি বড় ছবি। দি ইমমর্টালস অফ মেলুহা অমিশের বহুল জনপ্রিয় একটি বই। এই উপন্যাসে শিবকে এক সাধারণ মানুষ হিসেবে দেখানো হয়েছে। প্রথমেই মানুষ হিসেবে দেখানো হলেও পরে কাজের মাধ্যমে দেবতুল্য মর্যাদা অর্জন করেন শিব। আর এই বইটি পাঠকদের মধ্যে বেশ জনপ্রিয়। রণবীরকে শিবের চরিত্রে দেখা যাবে এই খবর ছড়াতেই অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে বলি তারকাকে আলাউদ্দিন খিলজি বাজিরাওয়ের মতো ঐতিহাসিক চরিত্রেও দেখা গিয়েছে। তবে শিবের চরিত্রে অভিনয়ের খবর এখন শুধুই জল্পনা। দি ইমমর্টালস অফ মেলুহার সত্য কেনার খবর অস্বীকার করেছেন অমিশ। তবে ভবিষ্যতে রণবীরকে সত্যি শিব রূপে দেখা যাবে কিনা তা নিয়ে এখনও জল্পনা চলছে। শ্রোতা বন্ধুরা, আমাদের ঝুমে সাথ সাথ পর্বের সময় কিন্তু প্রায় শেষের পথে। আর আজকের মতো এই ঝুমে সাথ সাথ পর্ব থেকে এখানে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম আর যে শ্বেতা, তবে আমি চলে গেলেও আপনাদের সঙ্গে রাত 11টা পর্যন্ত থাকবেন আপনাদের আরও একে প্রিয় বন্ধু আর যে মারানি। আজকের মতো তবে এই পর্যন্তই। কথা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুনভাবে। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ততে। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি, আর আপনাদেরকে নিয়ে যাব আরও একটি বিশেষ পর্বে ছন্দে গানে।

গানটি শুনছিলেন এক যে ছিল রাজা থেকে, যেখানে গান রচনা করেছেন ইন্দ্রদীপ এবং লিরিসিস্ট যেখানে শ্রীজাত। কি অসাধারণ যুগলবন্দি বাবু। শ্রোতাবন্ধুরা, চলছে ছন্দে গানে পর্ব। এই পর্বে একটা কথাই ছন্দে ছন্দে বলতে চাই, শহরে অন্ধ ভব ঘুরে এক মাঝি, নৌকো ছেড়ে সড়কে রেখেছে বাজি, তোমার দুয়ার বন্ধ দেখে সে ভাবে, তুমি তারে ডাকো রুদ্ধ দ্বারে এভাবে, শহরে অন্ধ।

কাস্তে ছেড়ে ঘুরেছে সে সন্ন্যাসী, তোমার গৃহে আর কারো ছায়া দেখে বেলা যদি শেষ হয়ে যায়, যদি পালকেরা অসুখে ডানায়, যদি সন্ধ্যারও আলো নিভে আসে, যদি ঘর ভাঙে বসে হাওয়ায়, যদি দৃশ্যের কথা ভুলে চোখ, যদি মাঝরাতে অচেনা ডেকে বলে কোথাও থাকে না কেউ, হেরে হেরে বাজি

কখনো কখনো আমার খুব কথা কইতে ইচ্ছে হয়, কিন্তু মানুষ মেলে না। জগতে কথা কইবার মানুষের বড্ড অভাব। অন্ধকারের মতন গাঢ় এবং গভীর মানুষ, আলোর মতন অকপট ও অপার মানুষ, বৃক্ষের মতো শান্ত সহজ ও স্থির মানুষ, নদীর মতন জলজ ও গভীর মানুষ। আমি তাই পথের সাথে কথা বলি, নিজেকে বিছিয়ে দিয়ে সে আলগোছে বুকে পুষে রাখে মমতায়। অভিযোগ নেই, অনুযোগ নেই, স্বর্গম সহ মায়ের মতো কথা কই অন্ধকার ও আলোর সঙ্গে, নদী ও বৃক্ষের সঙ্গে। একটা জনম জুড়ে বন্দি পাখির মতো খুঁজে ফিরি ইচ্ছের ডানা মেলে উড়ে চলবার অসীম আকাশ। আমাদের প্রত্যেকের বুকের ভেতর সংরোপণে থেকে যায় আমাদের ব্যক্তিগত নদী ও বৃক্ষ, আলো ও অন্ধকার, পথ ও আকাশ। আমরা সেই একাকী পথে হেঁটে যেতে যেতে কথা বলি, আমাদের সঙ্গী হয় এই সব একাকিত্ব। কারণ আমাদের কথা কইবার মানুষ মেলে না। জগতে কথা কইবার মানুষের সত্যি কি? শ্রোতা বন্ধুরা, এই যে আমরা প্রতিনিয়ত কথা বলি একে অপরের সঙ্গে, কখনো আপনারা ফোন করেন, কখনো আমরা, আপনারা আছেন জেনে মাইক্রোফোনের উদ্দেশ্যে কতগুলো শব্দ ছুঁড়ে দিই, এই সবই তো মনের কথা আদান প্রদান হয়। কখনো আপনারা শোনেন, কখনো শোনেন না। আমরা তো বলি, জানি হাজার হাজার কান অপেক্ষায় থাকে আমাদের, আমাদের শ্রোতা বন্ধুরা। শ্রোতা বন্ধু, সন্ধ্যে 6:51 স্টুডিওর ঘড়িতে রয়েছি আমি আপনাদের বন্ধু আর জে মানালি আপনাদের সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, একটি ঘোষণা। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে 1 বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ।

শ্রোতা বন্ধুরা, চিরসাথী এভাবেই সঙ্গোপনেই জীবনে বেঁধে থাকে, আমাদের হয়তো খুঁজে নেই।

পালিয়ে যাব ভেবে একদিন পায়রাগুলো উড়িয়ে দিলাম, পুড়িয়ে দিলাম রোজ বাজারের ফর্দগুলো, হিসেব নিকেশ খেরো খাতার সকল হিসেব ছড়িয়ে দিলাম উনুন জুড়ে, উড়িয়ে দিলাম নাটাই কেটে লাল ঘুড়িটা। যেই বুড়িটা কাঁদত ভীষণ, কি হবে কি, তার মাথাটাও ঘুরিয়ে দিলাম খুব সহজে। তোমার হাতের সেই চুড়িটাও ভেঙে দিলাম এক লহমে, অহম সকল ভাসিয়ে দিলাম বেঁচে থাকার ভুল জীবনে। পালিয়ে যাব ভেবে সেদিন ভয়গুলো সব তাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম সেই থলেটা, জমছিল যা এক দুয়ানায়। হারিয়ে দিলাম বাঁধন ছেঁড়ার শঙ্কাগুলো, বেঁচে থাকার সংজ্ঞাগুলো মূল্যবিহীন, বেঁচেই দিলাম। ভাঙা ঘরের জানালাগুলো মাঠের মতন মেলে দিলাম। তোমার অমন হাট বাজারে যে স্বপ্নদের বসত নিলাম, তাদের সকল ছেড়েই এলাম। অনেক বছর রাত্রি দিনে যা কিনেছি রৌদ্র ঘামে, যা কিনেছি রুদ্র দামে চিন্তা বেচে, পালিয়ে যাব ভেবেই সেসব বিকিয়ে দিলাম শূন্য হাতে। কিন্তু যখন পর ছেড়েছি, ঘর ছেড়েছি একলা পথে রাত নিশীথে, পা বাড়াতে হঠাৎ দেখি পায়ের ছাপে ছাপ থেকে যায়, অথই জলে ছড়িয়ে থাকা শেকড়গুলোয় ভালোবাসার তাপ থেকে যায়। পালিয়ে যাব ভেবে সেদিন মূল্যবিহীন যা হারালাম, শূন্য হাতে আজ তাকিয়ে হঠাৎ দেখি ঘরের পথেই পা বাড়ালাম।

শ্রোতা বন্ধুরা, একটা সত্যি কথা বলুন তো, এমন কাউকে সত্যি ফেলে ভালোবেসেছেন ডুবে ডুবে? ভালোবাসলে হয়তো আকণ্ঠ ডুবে যেতে হয়, মন প্রাণ উজাড় করে সমস্তটুকু দিয়ে আমরা যেন কোনো একটা ছোট্ট খামতি রাখতে চাই না ভালোবাসার মানুষটাকে।

ভালোবাসতে, অকৃপণ ভাবে ভালোবাসি যখন ভালোবাসি, কিন্তু যখন ভালোবাসব না সেই মানুষটাকে মুখে না বললে হয়তো আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিই যে ভালোবাসা সম্ভব নয়, কিন্তু কষ্টটা ঠিক তখন যখন দুপক্ষের যে কোনো এক পক্ষ ভালোবেসে যায় আর অন্য পক্ষ প্রতিনিয়ত একটু একটু করে অভিনয় করে যায়, তখন কি সত্যি অভিমান জমে নাকি ক্ষোভ? এই প্রশ্নটা না হয় ছুড়ে দিলাম আপনাদের উদ্দেশ্যে। আর অল্প সময় আছি ছন্দে গানে পড়বে, তবে যাওয়ার আগে আরও এক দুটো ভালো গান কবিতা শুনিয়ে যাই, আপনাদের কি বলেন? সন্ধে 7:17 স্টুডিওর ঘড়িতে রয়েছে আমি আপনাদের বন্ধু আর চে মানালি আপনাদের সঙ্গে। আর হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছে আজ রাতে কি হবে। বৃক্ষ যখন বন্ধু, আজ একটি বিশেষ দিন, গাছেদেরও শরীর খারাপ হয়, তাই প্ল্যান্ট হেলথ ডে আজ, ওয়ার্ল্ড প্ল্যান্ট হেলথ ডে উপলক্ষে তাই থাকুক। বৃক্ষ যখন বন্ধু, সেই বন্ধুদের ভালো থাকার দায়িত্ব, ভালো রাখার দায়িত্ব আপনার আমার, শুনবো সে কথা।

কতটা বেঁচে থাকা যায়, কতটা দূরে সরে যাওয়া যাওয়া হয়, কতটা রোদ এলে নিকোনো উঠোন ভিজে যাওয়া কান্নার স্মৃতি ভুলে রয়, কতটা নীরব আর ভাষা নয়। কতটা প্রেমিক হলে বুকের ভেতরে জেগে ওঠে ডুবোচর অমোঘ প্রণয়, কতটা ছুঁয়ে যাওয়া ভালোবাসা নয়, কতটা ভীষণ রাত আলো আসা নয়, কতটা আধার ঝড়ে বিভাগী নাবিক জাহাজের মাস্তুলে গুনেছে প্রলয়, কতটা কাছে থাকা কাছে থাকা নয়, কতটা উধাও হলে পাছে থাকা নয়, কতটা ঘৃণা পুষে একাকী দুপুর হুহু করা কান্নায় ভালোবাসা হয়, কতটা বুকের জলে শ্রাবণের মেঘ চুপি চুপি চোখেদের জলে কথা কয়, কতটা বেঁচে থাকা মরে যাওয়া নয়, কতটা দূরে যাওয়া নয়, কতটা ছুঁয়ে দিলে বুকের ভেতর মাছ রাতে কেঁপে ওঠে তৃষিত হৃদয়, কতটা

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সেরা কথা পর্বে। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। সন্ধে 7:26 28 সেকেন্ড স্টুডিওর ঘড়িতে। আজ যেহেতু ওয়ার্ল্ড প্ল্যান্ট হেলথ ডে, তাই পৃথিবী এবং গাছেদের কিছু কথা না হয় বলে দিই। তারা তো কথা বলতে পারে না, না পারে মাটি, না পারে গাছ, না পারে নদী।

না পারে পাহাড় সমুদ্র। সমুদ্র সিম্ফনি তোলে, প্রতিবাদ হয়তো করে, কিন্তু আমাদেরও তো কান পাততে হবে তাদের কথা শোনার জন্য। শ্রোতা বন্ধুরা, পৃথিবী আমাদের নয়, আমরা পৃথিবীর, তাকে যত্ন করা আমাদেরই দায়িত্ব। এই পৃথিবীটা একটা সুন্দর বই, আর যারা ভ্রমণ করে না তারা শুধু এক পৃষ্ঠাই পড়ে যায়।

আবিষ্কার করা হয় পৃথিবীকে। প্রকৃতির প্রতিটি রঙে লুকিয়ে আছে জীবনের এক একটি গল্প। আপনাকে প্রকৃতির আরো কাছাকাছি তাকে ছুঁয়ে দেখতে হবে, তাকে হৃদয়ঙ্গম করতে হবে, তবে না হয় আপনি এই পৃথিবীর কিছুটা জানলেন। তাই প্রকৃতির প্রত্যেকটি রঙে আমাদের যে গল্পগুলো লুকিয়ে আছে সেই গল্পগুলোকে পড়ে ফেলতে হবে। পৃথিবীকে ভালোবাসলে সে তোমাকে হাজার রূপে তার সৌন্দর্য দেখাবে। পৃথিবী প্রতিবাদ হয়তো খুব কম করে, কিন্তু যখন করে তখন প্রলয় হয়। আমরা পৃথিবীকে যেমন বানাই, ভবিষ্যৎ প্রজন্ম সেটাই উত্তরাধিকার হিসেবে পায়। তাই আমাদের প্রিয় প্রজন্মকে বাঁচিয়ে রাখতে ভালোভাবে আমাদের দায়িত্ব নয় কি আর একটু সচেতন হওয়া? শ্রোতা বন্ধুরা, জানেন পৃথিবী কখনো ক্লান্ত হয় না, কিন্তু মানুষের অবহেলায় সে যে বড় কষ্ট পায় এ কথাটা কিন্তু ঠিক। একটা গাছ লাগানো মানে পৃথিবীর ভবিষ্যৎকে একটু বেশি সতেজ করা। এই পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিকতা জানেন কি? প্রতিদিন নতুন সূর্যোদয়, এবং তাও ঠিক অ্যাকুরেট টাইম মেনটেন করে। পৃথিবী কখনো ক্লান্ত হয় না। পৃথিবী আমাদের শেখায় ঝড় আসলেও আবার শান্তি ফিরে আসে, আবার সব ঠিক হয়ে যাবে। পৃথিবী আমাদের শেখায় মানুষ চলে গেলেও পৃথিবী তার থেকে যায় তার স্মৃতিগুলো। পৃথিবী প্রতিদিন নতুন করে শেখায় সব কিছু শেষ হলেও আবার শুরু করা যায়। এই মাটির গন্ধেই লুকিয়ে আছে আমাদের শেকড়ের গল্প। তাই মাটির কাছাকাছি থাকা চাই, মাটির সঙ্গে মিশে থাকতে পারলেই আপনি সবচেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে। আপনি যখন ভালোবাসতে পারবেন কাউকে মন থেকে উজাড় করে, আপনি অনুভব করবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কোনো চাহিদা ছাড়া, কোনো পারস্পরিক আদান প্রদান ছাড়া যখন শুধুই ভালোবেসে যাবেন, দেখবেন পৃথিবীও 10 গুণ ফিরিয়ে দেয় আপনাকে। মানুষকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসার মধ্য দিয়েই জানো প্রাণের রসদ আপনি খুঁজে পাবেন। পৃথিবী তো আমাদের কাছে কখনো কিছু চায় না, সে শুধু নিঃশব্দে দিয়েই যায়। প্রকৃতির নীরবতাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা। পাহাড় তলায় ঘুরতে গেলে একটু নিজের সঙ্গে কথা বলুন, বসুন একা হয়ে। শ্রোতা বন্ধুরা, তাই হয়তো আজকাল মানুষ সোলো ট্রিপ বড্ড ভালোবাসে।

পৃথিবীর প্রতিটি কোণে আছে এক অজানা জাদু, শুধু চোখ খুলে দেখতে হয়। এক ফোঁটা বৃষ্টিতেও পৃথিবী যেন নতুন করে প্রাণ পায়। এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়, কিন্তু অনুভূতিগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এবং দিন শেষে সেই অনুভূতিগুলোই থেকে যায়। পৃথিবী আমাদের ঘর, আর ঘরকে যত্নে রাখা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। প্রতিটি পথ, প্রতিটি ধুলো পৃথিবীরই এক একটি গল্প বলে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সেরা কথা। এবারে কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলার সংবাদ, তারপরেই শুনবেন স্থানীয় ককবরক সংবাদ, এবং তারপরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। ফিরে আসছি সংবাদের পর, শুনতে থাকুন, সঙ্গে থাকুন 101.6 MHz FM উচ্চান্ত।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপরই ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড গড়েছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে। এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমুখ। দেশের আদালতগুলির আধুনিকীকরণের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কাহার ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারত চলতি মাসের 14 ও 15 তারিখে ব্রিক্স ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: 14 और 15 तारीख को ब्रिक्स विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। इसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
0: নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উভয় দেশ এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, সেদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায়

0: জ্বালানি নিরাপত্তার বিষয়টি উঠে আসবে। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগও বৃদ্ধি পাবে। শ্রী মোদীর নরওয়ে, সুইডেন, ইটালি এবং নেদারল্যান্ডস সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ভাবন, পরিবেশবান্ধব জ্বালানি সহ নানা বিষয়ে নেতারা কথা বলবেন। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকেই সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা।
1: ऑपरेशन सिंदूर पहलगाम में हुए आतंकी हमले का एक सटीक, लक्षित और नपातुला जवाब था। इसका उद्देश्य उन आतंकवादी ढांचों को नष्ट करना था जो न केवल पाकिस्तानी राज्य द्वारा प्रायोजित है बल्कि पाकिस्तान से और उनके इशारों पर चलता है। अब यह उन राष्ट्रों को ही तय करना है, उन पर ही निर्भर करता है जो स्वयं को जिम्मेदार मानते हैं कि वे इस बात पर आत्मचिंतन करें कि क्या आतंकवादी ढांचे को बचाने के प्रयासों का समर्थन करना उनकी प्रतिष्ठा और वैश्विक साख को प्रभावित करता है।
0: বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত

0: কিন্তু ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পক্ষেত্রকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, ভারতের মোট রপ্তানির পরিমাণ আনুমানিক $863 বিলিয়ন বলে মনে করা হচ্ছে, যা সর্বকালীন রেকর্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে সাইবার অপরাধ দমনে অপরাধীদের বেআইনি অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার আজ রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সাইবার সক্ষম আর্থিক জালিয়াতির মোকাবিলা এবং মিউল অ্যাকাউন্ট বা অপরাধীদের অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতাকে জোরদার করা। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামীকাল ষোড়শ পেনশন আদালতের পৌরোহিত্য করবেন কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই আদালতে 37টি মন্ত্রক ও দপ্তরের সঙ্গে সম্পর্কিত দীর্ঘকাল ধরে অমীমাংসিত 985টি পেনশন সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির জন্য গ্রহণ করা হবে। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর জানিয়েছে, 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে পেনশন আদালতগুলি দীর্ঘদিনের অমীমাংসিত ও জটিল পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির একটি কার্যকর মঞ্চ হিসেবে উঠে এসেছে। এ পর্যন্ত 15টি পেনশন আদালতের মাধ্যমে প্রায় 28,000 অভিযোগ বা মামলার বিষয় ফয়সলা করা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে সিবিআই নিট ইউজি 2026 অর্থাৎ চলতি বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই সংস্থাটির বিশেষ টিম বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আজ সিবিআই এর একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের ওই দলের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এই নিয়ে কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও 4 জন মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের আদালতগুলির আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40 থেকে 50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এনসিআরটি এবং সিবিএসই যৌথভাবে 3rd থেকে 8th শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয়গুলির পাঠদান শুরু হবে। ইসরায়েলের সংসদ কনেসেট 7ই অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্যালেস্তিনীয় জঙ্গিদের বিচারের জন্য একটি বিশেষ সেনা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আইন পাশ করেছে। এই আইনে ইসরায়েলের সামরিক বিচার ব্যবস্থার অধীনে একটি বিশেষ আদালত গঠনের সংস্থান রয়েছে। সেখানে উল্লিখিত হামলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া 300 জন অভিযুক্ত জঙ্গির বিচার করা হবে। নেপালের লুম্বিনী প্রদেশের আর্ঘানসি জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 4 জন মহিলা ও 1 জন পুরুষ নিহত, আরও 20 জন আহত। পুলিশ সূত্রে খবর, অন্তত 30 জন যাত্রী নিয়ে বাসটি সুপা দেউরালী মন্দিরে তীর্থযাত্রা শেষে পার্বত জেলায় ফিরছিল। পানিনি গ্রামীণ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের দুর্গাফন্দ কুডুলেতে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় 100 মিটার নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কোহার ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি এবারের প্রতিযোগিতায় দেশের প্রথম পদক। গুজরাটের গান্ধীনগরে 7 দিনের এই প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল স্ন্যাচে 78 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 99 কেজি মোট 177 কেজি ওজন তুলে পদক জয় করেন কোমল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড করেছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে, এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
2: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
3: কিন্তু এই ঝুমকোটা
2: এবার যাবে না? দেবো ইনজেকশন।
4: আরবিআই একথা বলে,
5: আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেববর্মা তিনি ককটুমা বুবাগ রকংখা মন্ত্রীপক্ষর নরেন্দ্র মোদি বুসকাং ফা সালো সালদক বাকি হাকতর কাইবাব বেড়াইনা থাঙ্গনে তিনি হায়ুং নার্স সাল হাস্তেও জুতা জুতা পান্ডানী বিসিংটি পালাইজাক্ষা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি আসামী মন্ত্রী অক্রাঙ্গি সমাইতাংখা তিসেবাই নাইকলজাক তপন মুকুন নক ক্রিকেট বাটাই মঙ্গ ব্লডমাউ টাই জয়নগর ক্রিকেট ক্লাব সেমি ফাইনাল কাছাকা তাবু ককটমা শুক্রবই মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী বুসকাং ফা সালো সালদকি বাকি হাকতর কাইবাও বেড়াইনা থাঙ্গনে ব সংযুক্ত আরব আমির শাহী নেদারল্যান্ড সুইডেন নরওয়ে টাই ইটালিও বেড়াইনা থাঙ্গনে ডাক্তার পড়িনানি নিট আমজমুং কারি রাজাক্ষা সুমুং বুলাই সুকাংবাড়িয়া কারি জাকমা কক শিলচা উইন অ কক চাপজাক্ষা অ পার্টি মূল আমজকাইনে বাকি সিবিআই ন পজারেনানি কেন্দ্র হাপাং কক চাপখা অ আমজমুং তাইবাইসা বুফ্রুং আবো উল সাকলাই জাগান তিনি হায়ুং নার্স সাল হায়ুং গনাঙ্গই সাকামনি সেপসা ব্রথানী নার্সংনি সামুং তামমন বরম ফনগৈ বিশি বুরুম তিনি হাই সাল পালাইজাগৈ টঙ্গ রাষ্ট্রবক্ষক দুর্পতি মুরমু তিনি বিনি তংমা নগ সংসাক পান্ডা কাইছ খরক জিবা নার্সনি ইয়াগ ন্যাশনাল ফ্রুলেন্স নাইটিঙ্গেল সকার নৈসাই নৈচিদক ইয়াফারকা সকারনি লগি টংখা বরম বলাই রাংখক সা রাসাই মেডেল কাইছা আকরক পান্ডব মানজাখা কেন্দ্রনি সাকান্তাই নকুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা সাকামন্ত্রী ইয়াকচো প্রতাপ রাও যাদব হাস্টেব তিনি জুদা জুদা সামুং বুতাংনি বিসিংটে হায়ুং নার্স সাল পালাইজাক্ষা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি হায়ুং নার্স সাল রগৈ যত নার্স জন খাকাহাম ইয়াফারকা অ সাল রগৈ তিনি আগরতলানি আইজিএম এজিএম সিন্য খবৈ জুদা জুদা সাকাহাম মথারকনি নার্স রকন জুদা জুদা মথানী নার্স রক আগরতলা আউলি ও হিম্বট কাইসা নংখরে জুদা জুদা লামাতেই লাইচুকা কয়লা শহর তংনায় উনকোটি জেলা হাসপাতাল তিনি হায়ুং নার্স সাল পালাইজাখা আপনার চেঙ্গেরিখা কৈলেশ্বর পৌর পরিষদের চেয়ারপার্সন চপলারানী দেবরায় সুপ্রিম কোর্টনি দরবারফাং বক্রক সূর্যকান্ত হা কতনি দরবার নক রকন কতালকু খাইনা বাকি রাংখক ব্রুচিনি চিমি বাজিসাই রুজাক বকমা সরাই সরাই খাইনা বাকি সুপ্রিম কোর্টনি দরবারফাং অরবিন্দ কুমারনি তিফাংবাই কাইসা কচুক ফাং নেনাং কমিটি

0: খানানি সাকলাইকা অ কমিটিও কবনি রং বিশিং টঙ্গ কলকাতা পাঞ্জাব হরিয়ানা তাই বোম্বে হাইকোর্টনি দরবার ফাংড ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি আসাম মারমার ওয়াইনি মন্ত্রী অকরাঙ্গি সমাই টাঙ্কা গুহাটিনি খানাপারা ভেটেনারি কলেজ নকলাও সংসাক পান্ডব মানজাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাসমু মন্ত্রী রাজনাথ সিং নকবই জোড়া জোড়া হাস্তিনি মন্ত্রী অকরারক মন্ত্রী অকরা মচাং বিশ্ব শর্মনা খাকাম ইয়াফারকা হাস্তিনি মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা খা কাহাম ইয়াফারমু ককমুঙ্গ মন্ত্রী অকরা সাকা মচাং বিশ্ব শর্মনে অজমাবায় আসাম হামক্রাইতে টংকচাং টমু কাহাম অঙ্গই বাঁচাবনা আসামনি লুকুরক কিয়কজাক হামক্রাই গনাং আসাম সরাম তিসাতানি বরংনি পুইতু থাংমু ফুনুকা এন রঙ্গসামি খনা পদুচেরী মন্ত্রী অকরাঙ্গি সমাই টাঙ্গন লোকভবন মচাং রঙ্গসামিন সমাই টাঙ্গবন হাস্তেপা ইয়াকচু কে কৈলাস নাথন আকাশবাণী আগুতল কেন্দ্র ককটমা খাই টংবায়ু আকাশবাণী ককটমানে আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপস তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলাচ্ছ ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগুতল কেন্দ্র ককটমা আপডেট মানা খাই টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গনে পঞ্চায়েতী রাজ কক সংলাইনক সালকিচা সকাং বসং পঞ্চায়েত সকাত বিশি নুইসাই নুইসিবা সাকলাইকা পঞ্চায়েতনি বেবাক হামক্রাইনি সামুং টাংমা আমতিনিয়ন রগৈ হাকতনি বিশিং হাস্তে কাইচি সিনি তাই কেন্দ্রবাই নাইকলজাক আমচাইনি জুড়া জুড়া জেলা কামি পঞ্চায়েত সকাত রাজাকা জেলা বেরমনি বেবাক সামুং টাংমানি কাহামনি বাকি তাকলাই হাকতনি কাহামকুক জেলানি বিশিং যতনিসলাই কুচুক তঙ্গ সিপাহি জলা জেলা অবনতি তাবু কাইসা ককঠুম
1: কাহামকুক জেলা হই চংজাগৈ সিপাহীজলা জেলা নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ সকাত মাংকা তংসুক নই হামক্রাই গনাং নাহার মুনি কাইচুকু বেচেপ নি বাগৈ অত সকাত রক রাজাখা আ বেচেপ রগুংখা বিগ্রা খাংরানি ইয়াক নি ইয়াকাংনানি তাই হামক্রাই গনাং লাংমা চেংমা হামক্রাই গনাং পঞ্চায়েত বাইথাংচুক জাক টংনানি হদাতাই দফানি নাইমুথাং গনাং পঞ্চায়েত শাসন গাহাম গনাং পঞ্চায়েত তাই বুড়ি বাই নাইকলজাক পঞ্চায়েত অ কাইচুকু বেচেব সিপাহীজলা জেলানি পঞ্চায়েত রক কাহাম সামুং টাংমানি বাকি আ জেলানি কামি আমচাইনি লোকরকনি তমুং চামুং তাই রং থংরা নাও বেলাই ফিলজাকমা নুকজাকা সুচাজাক নাইক্রি অ কাহামকক সামুংনি বাকি বেলাই খা টংথকজাকা সিপাহীজলা জেলানি জেলা আদংজক সুপ্রিয়া দাস দত্ত
2: সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025 এই আছে যে সম্মান বহুত কি গৌরব কা বাত হ্যায় আমারে লিয়ে আমার জেলা কে লিয়ে এই সম্মান হাম তো আমারে জেলা কো মিলা হ্যায় তো ইসলিয়ে মে আমারে দেশ কা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কো মে বহুত বহুত ধন্যবাদ দেতা হুঁ আমারে যে পঞ্চায়েত মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ কা যে মন্ত্রী হ্যায় রাজীব রঞ্জন জি কো মে ধন্যবাদ দেতি হুঁ আমারে রাজ্য কি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জি কো মে ধন্যবাদ দেনা চাতি হুঁ
1: পঞ্চায়েত হামক্রাইনি রে ম 2.0 স্কোর বাই গরঙ্গৈ সিপাহীজলা জেলানি পঞ্চায়েত রক জুদা জুদা হামক্রাই তুবুমা খা পঞ্চায়েত রাজমন্ত্র হা কতরনি কাহামকুক জেলা চংজাকমানি ইয়াগুলো রাংখক বারজাক রাং সকাত মান্নাই সিপাহীজলা জেলা পঞ্চায়েত রাজমন্ত্র বাহাইকে সিপাহীজলা জেলানো কাহামকুক জেলা হনে চংখা আবনরগৈ আকক রক সবাই শুক্রবৈ সাওই খনা রেখা ইয়াকবারা জেলা নাইকলফাং সুভাষ দত্ত
3: পঞ্চায়েত রাজ মিনিস্ট্রি সে ভি আয়ে হ্যাঁ ভিজিট কি দেখা আমার রেকর্ড গাঁও গাঁও গাঁও গে ভিলেজ কমিটি মে গে জেলা পরিষদ কাজ সারা রেকর্ড দেখা প্রেজেন্টেশন দেখা ফিল্ড মে কাম দেখা দেখনে কে বাদ পুরা যো স্কোর নিকল কে আয়া আনে কে বাদ আভি আমার সিপাহীজলা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত যে জেলা পরিষদ হ্যাঁ উনকো নম্বর ওয়ান পজিশন ডিক্লেয়ার কিয়া গয়া হ্যাঁ
1: বিকশিত ভারত নিশাই ব্রিজি সিনিনি নাহার মুগ্ন সুপুংনা বাগে মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী গ্রামীণ ভারত নাক খাইতানি নানি বাকে যত নিশাই ক্রাক বেখরেব তঙ্গ সিপাহীজলা জেলা পঞ্চায়েত রাজমন্ত্রকনি কাহামকুক জেলা চংজাগৈ সকাত মান্নানি কাইসা কাহামকুক মানমারি সিপাহীজলা জেলা নিশিমি আকাশবাণী ককতমা থুমনাই আদং অভিজিৎ বর্ধননি ককথুম নরগৈ ককতমা খতল নিশিমি আং সুপ্রভাত দেববর্মা আকাশবাণী আগরতলা
0: থাইমানী কক্টমা

திரிபுரா கிரிக்கெட் அசோசியேஷன் நாய்க்கல் ஜாக் டப் ஒன்முக மரணி நக் அவுட் கிரிக்கெட் பாத்தை மங்க ব্লাড মাউথ টাই জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনাল কাছাকা তিনি কোয়ার্টার ফাইনাল কাইনি সহজাকা এমবিবি স্টেডিয়াম জয়নগর ক্রিকেট ক্লাব রান নৈরা ব্রুচি থামবাই মোর্চা ক্লাব নাই নরসিংহনি পিটিআর থাও ব্লাড মাউথ ক্লাব রান ছাড়া চিনিচি ডকবাই চলমান সঙ্গন মেচেনখা ছত্তিশগড় স্বামী বিবেকানন্দ মুকুমু উমর বিশি নুচি জরনি ফুটবলনি বসং বেরামনি বাতাই মঙ্গ ত্রিপুরা বদলনি পুইলা থমুঙ্গ নকপ্লাইংখা তিনি হাস্টে বদল গোল কাইটেমনি ফেরবাই হিমাচল প্রদেশ ন মেচেনখা নবটেবানি কক্টুমা বছর দাম নৈচিব্র হাস্টেনি সালটাং দলাই খোয়াই উনকুতি তাই উত্তর জেল ফেরাংক গই দামসাও বুড়িচিনি সিমি পাঁচে কিলোমিটার দৌই নবর কতর ফাইয়ে ওয়াতৈ ওয়াও নহিনী হজাকলাইকা নবরতৈবা নাইকং খনা সালনি তুমারি সাকো থামচিব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নুচিব্রী ডিগ্রি সেলসিয়াস নি কানগিনি টঙ্গান তিন সালনি তুমারি সাকো থামচিথাম দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নুচিথাম ডিগ্রি সেলসিয়াস পাইথক ককটমা বুবাগ্র তাইশ পড়ব মন্ত্রী বখরক বুসকাং ফা সালো সালদকনি বগে হাকতর কাইবা বেড়াইনা থাঙ্গান তিন হায়ুং নারসাল হাস্টেব জুদা জুদা পান বিছিংটি পালাই জাকা হিমন্ত বিশ্ব শর্মা তিনি আসামনি মন্ত্রী অক্রাঙ্গী সময় টাকা তিসেবাই নাইকলজাক টপন মুকমু নক আউট ক্রিকেট বাতে মঙ্গ ব্লাড মাউটাই জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনাল কাছাকা কক্তমা তিনবাগে অরণ্য পাইখ্যা উলনি কক্তমা আওয়াই এঙ্গনা খানাফুং দামচিনি সতী ব্রীচিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ডাক্তারির স্নাতক পাঠ্যক্রমে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত সারা দেশের আদালতগুলির আধুনিকীকরণের জন্য রূপরেখা তৈরি করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসামে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। এবারে বিস্তারিত সংবাদ। ডাক্তারির স্নাতক পাঠ্যক্রমে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। এর জন্য নতুনভাবে এডমিট কার্ডও দেওয়া হবে। এনটিএ এর অফিসিয়াল সামাজিক মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানানো হবে। উল্লেখ্য, গত 3 মে নিটের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় বসেছিল 22 লক্ষেরও বেশি পরীক্ষার্থী। আজ আন্তর্জাতিক নার্স দিবস। বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবায় নার্সদের অবদানকে সম্মান জানাতে প্রতি বছর 12 মে দিনটি পালন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে 15 জন নার্সের হাতে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার 2026 তুলে দেন। নার্সিং ক্ষেত্রে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি পুরস্কারের সঙ্গে রয়েছে একটি সম্মানপত্র, 1 লক্ষ টাকার নগদ অর্থ এবং একটি পদক। স্বাস্থ্যসেবায় তাঁদের নিরলস অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাজ্যেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সমস্ত সেবিকাদের তাঁদের নিঃস্বার্থ সেবা, সহানুভূতি এবং মানবতার প্রতি অবিচল নিষ্ঠার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আজ আগরতলার আইজিএম, এজিএমসি সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের নার্সরা আগরতলা শহরে এক র্যালিতে সামিল হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কৈলাসহর স্থিত 9 জেলা হাসপাতালে আজ আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।

0: এবছর দিবসটির ভাবনা হচ্ছে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত সারা দেশের আদালতগুলির আধুনিকীকরণের জন্য একটি রূপরেখা তৈরি করতে এবং এই উদ্দেশ্যে ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকার সরকারি বরাদ্দ নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার অ্যাডভাইজারি কমিটি সরকারের উল্লেখযোগ্য আর্থিক সহায়তার মাধ্যমে আদালতগুলির পরিকাঠামো ঘাটতিগুলি পূরণ করবে। এই কমিটিতে অন্যান্য মধ্যে থাকবেন কলকাতা, পাঞ্জাব ও হরিয়ানা এবং বোম্বে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, অশ্বিনী কুমার মিশ্র এবং সোমশেখর সুন্দরেশন। এই কমিটিকে চলতি বছরের ৩১শে আগস্টের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালের কাছে তাদের বিস্তারিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় তহবিলের বিবরণ জমা দেবার দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক সম্প্রতি জাতীয় পঞ্চায়েত পুরস্কার ২০২৫ ঘোষণা করেছে। পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের কাজ করছে এবং করেছে এমন উৎকর্ষতার ভিত্তিতে সারা দেশের মধ্যে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিভিন্ন জেলা গ্রাম পঞ্চায়েত পুরস্কৃত হয়েছে। জেলাস্তরে সার্বিক সাফল্যের জন্য এবছর সারা দেশে শ্রেষ্ঠ জেলার মধ্যে সবার শীর্ষে রয়েছে সিপাহীজলা জেলা। এ নিয়ে একটি প্রতিবেদন।
1: সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়ে সিপাহীজলা জেলা পেয়েছে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রায় ৯টি বিষয়ের উপর অসামান্য সাফল্যের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। বিষয়গুলো হচ্ছে দারিদ্র্যমুক্ত ও উন্নত জীবনযাত্রা, স্বাস্থ্যকর পঞ্চায়েত, শিশুবান্ধব পঞ্চায়েত, জল পর্যাপ্ত পঞ্চায়েত, পরিচ্ছন্ন ও সবুজ পঞ্চায়েত, স্বনির্ভর পরিকাঠামো, সামাজিকভাবে ন্যায়সঙ্গত ও সুরক্ষিত পঞ্চায়েত, সুশাসনযুক্ত পঞ্চায়েত এবং নারীবান্ধব পঞ্চায়েত। এই ৯টি বিষয়ে সিপাহীজলা জেলার পঞ্চায়েতগুলি অসামান্য সাফল্য রাখার কারণে সার্বিকভাবে এই জেলার গ্রামীণ এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। নজিরবিহীন এই সাফল্যের জন্য স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিপাহীজলা জেলার জেলা সভাধি নেত্রী সুপ্রিয়া দাস দত্ত।
2: নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত শত বিকাশ পুরস্কার ২০২৫, এই আছে যে সম্মান, বহুত কি গৌরব কা বাত হে আমারে লিয়ে, আমার জেলা কে লিয়ে এই সম্মান হামকো আমারে জেলা কো মিলা হে। তো ইসলিয়ে মে আমারে দেশ কা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কো মে বহুত বহুত ধন্যবাদ দেতা হু। আমারে যে পঞ্চায়েত মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ কা যে মন্ত্রী হে রাজীব রঞ্জন জি কো মে ধন্যবাদ দেতি হু। আমারে রাজ্য কি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জি কো মে ধন্যবাদ দেনা চাতি হু।
1: পঞ্চায়েত উন্নয়ন সূচক 2.0 স্কোরের সঙ্গে যুক্ত করে সিপাহীজলা জেলার পঞ্চায়েতগুলিতে উন্নয়নের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ করেছে পঞ্চায়েত রাজ মন্ত্রক। সারা দেশে সর্বশ্রেষ্ঠ জেলার পুরস্কার হিসেবে সিপাহীজলা জেলা পাবে ৫ কোটি টাকা। পঞ্চায়েত রাজ মন্ত্রক কিভাবে সিপাহীজলা জেলাকে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করল সে সম্পর্কে বিশদে জানালেন অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত।
3: পঞ্চায়েত রাজ মিনিস্ট্রি সে ভি আয়ে হ্যাঁ, উনকো ভিজিট কিয়ে ইন লোগোনে দেখা হামারা রেকর্ড, গাঁও গাঁও গাঁও গয়ে, ভিলেজ কমিটি মে গয়ে, জেলা পরিষদ কা সারা রেকর্ড দেখা, প্রেজেন্টেশন দেখা, ফিল্ম মে কাম দেখা, দেখনে কে বাদ পুরা জো স্কোর নিকল কে আয়া, আনে কে বাদ আভি হামারে সিপাহীজলা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত জো জেলা পরিষদ হ্যাঁ উনকো ১ পজিশন ডিক্লেয়ার কিয়া গয়া হ্যাঁ।
1: বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় গ্রামীণ ভারত মজবুত করার ক্ষেত্রে সবার আগে রয়েছে সিপাহীজলা জেলা। পঞ্চায়েত রাজ মন্ত্রকের শ্রেষ্ঠ জেলা হিসেবে পুরস্কার প্রাপ্তি যেন তারই একটি সুস্পষ্ট প্রতিফলন। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধন, আকাশবাণী আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসামে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী

0: রাজনাথ সিং সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রী শ্রী বিশ্ব শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, শ্রী বিশ্ব শর্মার গতিশীল ও দৃঢ় নেতৃত্বে আসাম অভূতপূর্ব উন্নয়ন, শান্তি ও অগ্রগতি প্রত্যক্ষ করছে। আসামের জনগণ বিকশিত আসাম গড়ে তোলার প্রতি তাদের আস্থা রেখেছেন। এন রঙ্গস্বামী আগামীকাল পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। লোকভবনে শ্রী রঙ্গস্বামীকে শপথ বাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল কে কৈলাসনাথন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার ছদিনের জন্য পাঁচ দেশ সফরে রওনা দেবেন। তিনি সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা বা পিএম অজয় এর মাধ্যমে কর্মসূচি রূপায়ণ বিষয়ে এক বৈঠক আজ কৈলাসহরের জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি সন্তোষ ধর, জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, জেলা কল্যাণ আধিকারিক এস্টার জংতে প্রমুখ। এখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির পদাধিকারী ও সদস্যগণ এবং গ্রাম প্রধানরা উপস্থিত ছিলেন। চলতি অর্থ বছরের বাৎসরিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ আসরের দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব 243 রানে মৌচাক ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব 176 রানে চলমান সংঘকে পরাজিত করে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের প্রথম খেলায় জয়লাভ করেছে। আজ রাজ্যদল 3-0 গোলে হিমাচল প্রদেশকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ধলাই, খোয়াই, ঊনকোটি এবং উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ডাক্তারির স্নাতক পাঠ্যক্রমে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত সারা দেশের আদালতগুলির আধুনিকীকরণের জন্য রূপরেখা তৈরি করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসামে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তা। ও লাভলি, খুব ভালো। বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক আমার একটা ফটোই তোলো। কে আপনি?
2: আরবিআই এ কথা বলে,
3: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।
4: আকাশবাণী আগরতলা এবং এফএম পর্যন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতা বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ এই অনুষ্ঠানে আমরা কথা বলব উচ্চ রক্তচাপ নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ইন্দ্রজিৎ পাল, সঙ্গে আছে আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত। আপনাদের সাথে অবশ্যই ফোন করুন, 2326253 এই নম্বরে ফোন করুন, 2326253 এই নম্বরে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
5: নমস্কার, আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক নমস্কার।
4: প্রথমেই যেটা জানবো যে উচ্চ রক্তচাপ কী?
5: উচ্চ রক্তচাপ কথাটা বোঝার আগে আমরা একটু বুঝে নিতে হবে রক্তচাপ বলতে আমরা কী বুঝি। যখন রক্তচাপ উচ্চ বেশি হয় তখন সেটাকে আমরা বলি উচ্চ রক্তচাপ। রক্তচাপ হচ্ছে যখন আমাদের হার্ট, আমাদের হার্টকে আমরা বলতে পারি একটা পাম্প, আমাদের হার্টের ভিতরে যে রক্ত ডান দিকের আসে কিছু

0: মানে ডিঅক্সিজেনেটেড দূষিত রক্ত শরীর থেকে আসে, আর বাঁদিকে আছে অক্সিজেনেটেড ব্লাড যেটা লাংস থেকে হার্টে যায়। তাহলে হার্টেরই ভেন্ট্রিকল বা হার্টেরই যে হার্ট যখন পাম্প করে তখন হার্ট থেকে যে রক্তটা বেরিয়ে যায়, এই যে বেরিয়ে যাওয়া রক্ত আমার হার্টের মধ্যে যাওয়ার পরে রক্ত নালীগুলির যে ওয়ালে বা রক্তনালীগুলির মধ্যে যে ওয়ালে যে পার্শ্বচাপ মানে দেয়, সেই যে পার্শ্বচাপ সেটাকে আমরা প্রেশার বা ব্লাড প্রেশার বলে চিহ্নিত করি। এবং যেহেতু এটা আমরা হার্ট পাম্প করে এবং সেটা হার্ট পাম্প করার পরে রক্ত সেরে ব্লাড যা, সেই ব্লাডের যখন সেই চাপ যখন স্বাভাবিকের চেয়ে যখন বেশি হয় তাহলে সেটাকে বলি উচ্চ রক্তচাপ। তাহলে আমাকে জানতে হবে স্বাভাবিক রক্তচাপ কত এবং অস্বাভাবিক কখন এটাকে আমরা বলবো উচ্চ রক্তচাপ। স্বাভাবিক রক্তচাপ হচ্ছে একদম স্বাভাবিক বলতে আমরা বুঝি একটা প্রাপ্তবয়স্ক মানুষের যখন ব্লাড প্রেশার 120 এবং 80 মধ্যে থাকে, যখন সে স্বাভাবিক সুস্থ এবং ধীর স্থির যখন থাকে, তখন যখন তার রক্তচাপ আমরা যখন মাপি তখন যখন সেটা বরপর দুদিন বাড়ি যখন মাপি সেটা 120 এবং 80 যখন হয় তখন সেটাকে বলে আমরা একদম স্বাভাবিক রক্তচাপ। যদি সেটা 120 থেকে 140 বা 130-140-140-এর ভিতরে চলে যায়, যেটাকে আমরা বলি উপরের রক্তচাপ বা আমাদের ভাষায় আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, যদি সেটা 120-এর উপরে যায়, 140-এর মধ্যে বা 130-এর মধ্যে থাকে, সেটাকে আমরা বলি রক্তচাপ আস্তে আস্তে বাড়তে দিকে যাচ্ছে, যেটি আমরা এটা স্টেজে বিভক্ত করি। কিন্তু আমরা এটাকে বলি আস্তে আস্তে রক্ত উপরের দিকে যাচ্ছে, মানে স্টেজ ওয়ান হাইপারটেনশন, আস্তে আস্তে বাড়তে হচ্ছে রক্তচাপ। সেটা যখন নাকি হার্ট যখন পাম্প করে তখন যখন যে রক্তচাপ যেটা সে রক্ত যখন শরীর থেকে হার্ট থেকে বেরিয়ে যায় তখন যে প্রেশারটা আমরা মাপি সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, দ্যাট ইজ ডিউরিং কন্ট্রাকশন। হার্ট যখন পাম্প করে তখন যে রক্তচাপটা আর্টারির ওয়ালে যেটা আমরা মাপি সেটাকে বলে সিস্টোলিক ব্লাড প্রেশার। আর যখন হার্ট বিশ্রাম করে, যখন হার্ট রিল্যাক্সড হয় তখন যে প্রেশারটা আমরা মাপি সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। কাজেই একটা হচ্ছে স্বাভাবিক প্রেশার আর একটা উচ্চ রক্তচাপ। যখন স্বাভাবিকের চেয়েতে নিয়মিত যখন কোনো প্রেশার যখন কারোর যদি দীর্ঘদিন যাবৎ বেশি থাকে তখন আমরা সেটাকে বলি উচ্চ রক্তচাপ। এবং উচ্চ রক্তচাপ স্বাভাবিকের চেয়েতে বেশি থাকাটা অনেক যাবৎ বেশি থাকা এটা তখনই আমরা উচ্চ রক্তচাপ বলে আমরা তাকে ধরে নেব।
1: তাহলে এটার কি কিছু লক্ষণ থাকে?
0: অ্যাকচুয়ালি যেহেতু রক্তচাপ স্বাভাবিক আস্তে আস্তে যখন বাড়ে তখন সেটা সাধারণত রোগীরা কোনো লক্ষণ বুঝতে পারে না। অনেক রোগী আছে কিছুই বুঝে না, তার ব্লাড প্রেশার যখন ইভেন যখন 140 সিস্টোলিক বা আমরা যাকে দুটোই বলি সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার উপরে নিচে, সাধারণ রোগীরা যেটাকে বুঝে যখন সেটা 140-150 উপরেরটা হয় আর নিচেরটা যখন 80-90 উপরে থাকে বা 100 হয় বা আরও যদি বেশি হয় অনেক রোগীরা কিছুই বুঝতে পারে না। যেহেতু বুঝতে পারে না তার জন্য অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের বিপদ ঘটে, যাকে আমরা বলি যে প্রেশার হচ্ছে একটা সাইলেন্ট কিলার। মানে উচ্চ রক্তচাপ যেহেতু পেশেন্ট সময় মধ্যে বুঝতে পারে না, সময় মতো এসে পরীক্ষা করতে মানে যেহেতু অসুবিধা নেই সে চেক আপ করে না, তার জন্য অনেক সময় একটা বিপদ যখন ঘটে তখনই আমরা সেটাকে রোগী আমাদের কাছে আসে
1: উচ্চ রক্তচাপ ছিল
0: এবং কখন আসে কখন আসে রোগীর প্রচণ্ড হেডেক হয়, কখনো স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক হয়, সেটা হতে পারে হেমোরেজিক স্ট্রোক, হতে পারে ইনফার্কশন এবং হতে পারে হার্টের মানে ব্যথা। ওই সব সমস্যাগুলি যখন নিয়ে এসে আসে আমরা যখন মাপি তখন তার রক্তটা উচ্চ বলে আমরা তার মাপ বুঝতে পারি উচ্চ রক্তচাপের রোগী সে, আমরা তা বলে তাকে নির্ণয় করি। অথবা স্বাভাবিক অবস্থায় যখন কোনো রোগী আসে স্বাভাবিক পরীক্ষার জন্য যখন আমরা তখন যখন তার প্রেশারটা মাপি, যদি সেটা ওই মাপার সময় যদি তার প্রেশার স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন আমরা সেটা বুঝতে পারি, কিন্তু লক্ষণ নাও থাকতে পারে। আর লক্ষণ যখন হয় তখন শান্ত হইতে পারে, সেটা হেডেক হতে পারে মাঝে মাঝে, বুকের ধরপর হতে পারে, বুকের ব্যথা হতে পারে, এইসব কখনো হতে পারে কিন্তু বেশিরভাগ সময় থাকে না।
1: তার জন্য হয়তো বা সাইলেন্ট কিলার,
0: সাইলেন্ট কিলার আমরা বলি ব্লাড প্রেসারকে বলি সাইলেন্ট কিলার।
1: ঠিক, একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার নমস্কার শ্রোতা বন্ধু, ফোনে কে আছেন? যিনি ফোন করলেন অবশ্যই কথা হবে আপনার সঙ্গে, 2-3-2-6-2-5-3 এই নম্বরে। হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেক সময় কিন্তু কোনো লক্ষণই থাকে না, তো অনেক সময় আমরা শুনে থাকি যে লবণ খেও না, লবণ খেলে তোমার প্রেশার বাড়বে, সেটা কি সত্যি না?
0: এখন বুঝতে হবে যে প্রেশার হওয়ার কতগুলি কারণ অত থাকতেও পারে, তার আগে আমাদের বোঝা উচিত প্রেশার। অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক রোগী আমাদের কাছে আসে যাদের কোনো রকমের কোনো লক্ষণ যেমন থাকে না তার সঠিক কোনো কারণও থাকে না।
1: আচ্ছা,
0: আমরা বুঝতে পারি না তার প্রেশারটা কেন বাড়লো, আর অনেক সময় আমরা বুঝতে পারি তার প্রেশার।

0: একটা সঠিক কোনো কারণ যদি সেটা স্পষ্টভাবে যদি আমরা ডাক্তারবাবুরা যদি বুঝতে পারি বা পরীক্ষা করার প্রতি সেটা ধরা পড়ে, তাহলে বোঝা যায় যে প্রেশারটা কোনো সঠিক কোনো কারণে হচ্ছে। যখন কোনো কারণ ছাড়া যখন প্রেশার তার আস্তে আস্তে বাড়তে থাকে, তখন আমরা সেটাকে বলি এসেনশিয়াল হাইপারটেনশন। দ্যাট ইজ হাইপারটেনশনের হাইপারটেনশনের কোনো কজটা কারণটা আমরা জানতে পারি না, তাকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। আর যখন কোনো কারণ জানা যায় যে তার এই কারণে তার প্রেশার বাড়ছে, যেমন কিডনির কোনো সমস্যা বা কিডনির সঙ্গে একটা গ্ল্যান্ড থাকে অ্যালডোস্টেরন, মানে ওই গ্ল্যান্ডের যদি কোনো সমস্যা থাকে, তখন কিন্তু প্রেশার বেড়ে যাবে। তখন যখন প্রেশার বাড়বে তখন সেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন। আর প্রাইমারি হাইপারটেনশনের যেহেতু আমরা কারণ জানি না, তার জন্য আমরা অনেক সময় স্পষ্ট করে বলতে পারি না কেন তা সেটা হয়। তবে কতগুলি কোন মানে রিস্ক ফ্যাক্টর থাকে যে এই এইভাবে যদি খাদ্যের অভ্যাস বা এইভাবে যদি চলাফেরা করে তবে তাদের প্রেশার হতে পারে। তার ভিতরে কী কী হতে পারে, একটা হচ্ছে তার খাদ্যের যে অভ্যাস, আপনি যে বললেন লবণ, লবণ হচ্ছে একটা জিনিস। যদি কেউ অতিরিক্ত পরিমাণে বাড়তি পরিমাণে লবণ খায় বা লবণ জাতীয় জিনিস যদি নিয়মিত খায়, একদিন না যদি নিয়মিত খায়, যেমন ছানাচুর, লবণযুক্ত ছানাচুর বা চিপস বা লবণযুক্ত শুটকি বা লবণ, অতিরিক্ত লবণ ব্যবহার করে খাওয়ার যদি সে খায়,
1: কিন্তু খাবার সঙ্গে প্রচুর লবণ খায়,
0: লবণ লবণ একটা ফ্যাক্টর। লবণ বেশি খেলে সুগার আর ব্লাড প্রেশার আমার বাড়তে পারে। আবার আবার বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ব্লাড প্রেশার এমনিতে বাড়ার একটা টেন্ডেন্সি থাকে, কারণ আমাদের যে আমি যে আগেই বলেছি যখন হার্ট পাম্প করে তখন রক্তটা মানে আমাদের সারা শরীরের দিকে ছড়িয়ে পড়ে আর্টারিতে, এই আর্টারিগুলি তখন স্ফীত হয়। আর্টারিতে যখন স্ফীত হয়, স্ফীত হওয়ার জন্য তার এই যে সংকোচন প্রসারণের যে প্রক্রিয়াটা, যখন এটা যখন হার্টারির ভিতরে যে সংকোচন প্রসারণের যে ক্ষমতাটা যখন কমে যায়, এটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। মানে হার্টের ভিতরে যে মাসেল থাকে সেই মাসেলটা কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করতে পারে না, যার ফলে আর্টারিটা স্টিফ হয়। তখন হার্টকে বেশি পরিমাণে জোরে পাম্প করতে হয়, তখন প্রেশার বেড়ে যায়। দ্যাট ইজ এজ রিলেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস। এই তখনও প্রেশার বাড়তে পারে। এবং যারা স্মোকিং স্মোক করে তাদেরও কিন্তু প্রেশার বাড়ার খুব একটা বেশি টেন্ডেন্সি থাকে। এবং যারা যাদের অবেসিটি অত্যন্ত মোটা এবং শরীরের ভিতরে তাদের ভিতরে তারা পরিশ্রম করে না, কায়িক পরিশ্রম খুব কম করে, তাদেরও প্রেশার বাড়তে পারে। এবং যাদের পরিশ্রম কম করার জন্য, অতিরিক্ত খাওয়ার জন্য বা অবেসিটির জন্য, মোটাপা ওজন বাড়তি ওজনের জন্য যদি শরীরের ওজন যদি বেশি থাকে, তাদের শরীরে ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে, তাদের ডায়াবেটিস থাকতে পারে। ওই সব রোগীদের দেখা গেছে বেশিরভাগ ডায়াবেটিক পেশেন্টদের ব্লাড সুগার বাড়ার একটা প্রবণতা থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে 50-70% ডায়াবেটিস রোগীরও প্রেশার হয়, এটা হতেই পারে। এই হচ্ছে প্রেশার, মানে আসল মানে প্রেশার বাড়ার যে প্রাথমিক কারণগুলি।
1: সেটাই ডাক্তারবাবু যেটা বলছিলাম, আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু আছেন। নমস্কার, নমস্কার, শ্রোতা বন্ধু কে আছেন ফোনে? নমস্কার, শ্রোতা বন্ধু যারা ফোন করছেন অবশ্যই ফোন করুন 2-3-2-6-2-5-3 এই নম্বরে। আমরা আজ কথা বলছি উচ্চ রক্তচাপ নিয়ে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফোন করুন 2-3-2-6-2-5-3 এই নম্বরে। নমস্কার, নমস্কার, হ্যাঁ ডাক্তারবাবু যেটা বলছিলেন, আরেকটা যেটা থাকে যে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এখন শারীরিক যেমন চাপ বাড়ছে, মানসিক চাপটাও কিন্তু বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু মানসিক চাপ থেকেও কি উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে?
0: মানসিক চাপ আমাদের শরীরের ভিতরে, মানসিক চাপ মানে আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত প্রেশার, মেন্টাল প্রেশার।
1: ডাক্তারবাবু আলোচনায় ফিরবে, একজন শ্রোতা বন্ধু আছেন। নমস্কার, নমস্কার শ্রোতা বন্ধু, হ্যাঁ যেটা নিয়ে কথা বলছিলাম যে মানসিক চাপ নিয়ে কথা বলছিলেন ডাক্তারবাবু।
0: মানসিক চাপ হচ্ছে আমাদের শরীরের গতিগুলি একটা নেগেটিভ জিনিস বা খারাপ দিক। যখন আমরা অতিরিক্ত মানসিক চাপ আমাদের শরীরে আসে বা আমাদের যখন অ্যাংজাইটি ডিপ্রেশন আসে, তখন আমাদের শরীরের গতিগুলি নেগেটিভ হরমোন তৈরি হয়, যে হরমোনগুলি আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেওয়ার জন্য একটা সবসময় বাড়িয়ে দেয়। যে হরমোনগুলি হচ্ছে যেমন স্টেরয়েড জাতীয় হরমোন, যেটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে বা বিভিন্ন কিডনি থেকে, কিডনিরও বিভিন্ন ধরনের কতগুলি হরমোন আসে, যে হরমোনগুলি আমাদের আমাদের যে আটারের ওয়ালগুলিকে সংকুচিত করে, যার ফলে ওই নেগেটিভ হরমোনগুলির জন্য এড্রিনালিন, নরএড্রিনালিন, কর্টিকোস্টেরয়েড, এই হরমোনগুলি আমাদের আর্টারিকে স্টিফ করে, আর্টারিকে সংকুচিত করে, যার ফলে ওই সংকুচিত আর্টারির বিরুদ্ধে

0: হার্টকে খুব বেশি পরিমাণে জোরে পাম্প করে রক্তটাকে সারা শরীরে পাঠাতে হয়, যার ফলে হার্টের বেশি প্রেশার বেশি পড়ে, তখন প্রেশার বেড়ে যায়। কাজেই তখন মানসিক অস্থিরতা, মানসিক যখন
1: মানসিক
0: চাপ যখন থাকে তখন আমাদের ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। তার জন্যে আমাদের মানসিক চাপ কমাতে আমাদের দরকার কিছু মানে মেডিটেশন বা শান্তভাবে থাকার জন্য কিছু কিছু দরকার আমাদের, এটা মেডিটেশন যোগাসন এগুলি খুব হেল্পফুল, যাতে করে আমাদের পজিটিভ কিছু হরমোন যেগুলি প্রেশার কমায়, ওইসব হরমোনগুলি যদি রিলিজড হয় তখন আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে। তার জন্য আমাদের মানসিক চাপকে সবসময় অ্যাভয়েড করতে হবে, এবং অহেতুক মানসিক বেশি পরিমাণে চাপ নেওয়ার কোনো মানে নয়, যাতে করে আমাদের যার ফলে আমাদের প্রেশার বাড়তে
1: পারে, প্রেশার বাড়তে পারে। একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, নমস্কার, কে আছেন ফোনে? হ্যাঁ ডাক্তারবাবু, আরেকটা যেটা আপনার কাছে জানবো যে ব্যায়াম কি উচ্চ রক্তচাপ কমানোর জন্য কিছু কাজ করে?
0: আমরা একটু আগে বলেছিলাম যে ব্লাড প্রেশার বাড়ার জন্য যেমন বয়স একটা ব্যাপার, শরীরের ওজনও কিন্তু একটা ব্যাপার, এবং শরীরের কায়িক পরিশ্রম একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জরুরি জিনিস। আমরা যখন অতিরিক্ত পরিমাণে যখন আমরা শরীরের ওজন বাড়ে বা আমরা যখন যা খাই তা যদি আমাদের শরীরের সঠিক পরিমাণে এনার্জিতে সেটা ব্যয় না আমরা করতে পারি, তাহলে শরীরের ওজন বাড়ে, এবং শরীরে আমরা যখন ব্যায়াম না করি, পরিশ্রম না করি, তাহলে আমাদের ওজন বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের কতগুলি বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যেমন লিপিড প্রোফাইল। লিপিড বলতে আমরা বুঝি কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল কোলেস্টেরল, এইগুলি বাড়ে। এইগুলি বাড়ার জন্য আমাদের শরীরে প্রেশার যেমন বাড়ে, আমাদের হার্টেরও ক্ষতি হয়, আমাদের বিভিন্ন সিস্টেমের উপরে ক্ষতি মানে আমাদের ক্ষতি হয়। কাজেই আমাদের শরীরের শরীরের পরিশ্রম যাতে আমরা করাটা আমাদের এই করতে দরকার, যাতে শরীরের ওজন যাতে না বাড়ে, এবং পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মাসেলগুলি সঠিকভাবে রক্ত মানে সঠিকভাবে মানে নিউট্রিশন পায়, এবং আমাদের শরীর বিভিন্ন ধরনের যে পজিটিভ জিনিসগুলি যাতে করে রক্তচাপও বাড়বে না, ব্লাড সুগারও বাড়বে না, ওজনও বাড়বে না। কাজে ব্যায়ামটা আমাদের খুবই জরুরি, নিয়মিত পরিশ্রম এটা দরকার। পরিশ্রম হইতে পারে সেটা নিয়মিত হাঁটা, বা হইতে পারে সেটা বাইসাইকেল, হইতে পারে সাঁতার কাটা, বা হইতে পারে কিছু জিম। জিমের ভিতরে আমাদের যাওয়া দরকার, কিছু রেজিস্ট্যান্স এক্সারসাইজ, যাতে করে আমাদের শরীরের অতিরিক্ত পরিমাণে মানে ওজন যাতে না বাড়ে, মেদ যাতে না জমতে পারে, শরীরের রক্ত শির অবশেষগুলির মধ্যে দিয়ে যাতে করে আমাদের কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল জমে আমাদের কোনো ক্ষতি করতে না পারে, তার জন্য ব্যায়াম বা এক্সারসাইজ আমাদের খুব দরকার। নিয়মিত এক্সারসাইজ খুবই দরকার, প্রতিদিন আমাদের অন্তত কম করে হলো আধা ঘন্টা এক ঘন্টা হাঁটা খুবই দরকার,
1: খুব জরুরি। আরেকটা আপনার কাছে যেটা জানবো যে এবার কারোর উচ্চ রক্তচাপ আছে, সে হয়তো বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছে না বা সঠিকভাবে ওষুধ খাচ্ছে না, সেই ক্ষেত্রে কী কী ধরনের সমস্যা পরবর্তী সময় হতে পারে?
0: এখন সমস্যা যেহেতু ব্লাড প্রেশার একটা ক্রনিক ডিজিজ, সেটা হতে নিয়মিত যাদের ব্লাড প্রেশার থাকে তাদের সমস্যা কিন্তু আমাদের একদম মাথা থেকে নিষ্পৃত সব জায়গায় হতে পারে। মাথাতে কী হতে পারে, যদি দীর্ঘদিন যাবত কারোর রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকে বা চিকিৎসার বাইরে থাকে, চিকিৎসা করু যেটা যদি সেটা ঠিক মতো নিয়ন্ত্রিত না থাকে, তবে সেই অতিরিক্ত ব্লাড প্রেশার যে কোনো সময় ঘটাতে পারে ব্রেন স্ট্রোক, এক নম্বর। তাহলে স্ট্রোক হওয়ার জন্য ব্লাড প্রেশার দায়ী। দুই নম্বর হচ্ছে চোখের ভিতরে যে রেটিনা থাকে, রেটিনার ভিতরে আর্টারির ভিতরে সমস্যা হতে পারে, যেটা আমরা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি এই আমরা বলি, তাহলে চোখের ক্ষতি হতে পারে। তাহলে তারপরে হতে পারে আমাদের হার্টের ক্ষতি। আমাদের ব্লাড প্রেশার যখন বেশি থাকে, দীর্ঘদিন যাবত যখন বেশি থাকে, তখন আমাদের হার্টের যে রক্ত চলাচলের শির উপশিরাগুলি আছে, সেই শির উপশিরাগুলির মধ্যে ব্লাড জমে সেটা সংকুচিত হয়, যেটাকে আমরা বলি হার্ট ব্লক। সেটা ব্লক হতে পারে বিভিন্ন পার্সেন্টেজে ব্লক হতে পারে, এবং অ্যাকর্ডিংলি আমাদের কিছু সাইন সিমটম ডেভেলপ করে। যদি বেশি পরিমাণে হার্টের রক্ত চলাচলের হার্টের যদি ব্লক হয় বা থ্রম্বাস ফর্মেশন হয়ে পড়ে 80-90% হলে অনেক সময় ইনফ্রাকশন বা হার্ট বুকের ব্যথা হবে, একদম একদম ব্লক হয়ে গেলে হার্ট অ্যাটাক হতে পারে। এবং আমাদের যে ব্লাড প্রেশারের জন্য যদি অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশারের জন্য আমাদের কিডনিরও ক্ষতি হতে পারে। আমাদের কিডনির যে কিডনির যে বিভিন্ন প্রক্রিয়াগুলি আছে, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার দীর্ঘদিন থাকার জন্য আমাদের কিডনি আস্তে আস্তে নষ্ট হয়, তা আমাদের কিডনি খারাপ হয়, তখন রেনাল ফেলার, ক্রনিক কিডনি ডিজিজ বা এন্ড স্টেজ অফ রেনাল ফেলার হতে পারে। ইভেন আমার নার্ভও ক্ষতি হয়, নার্ভেরও ক্ষতি হতে পারে। নার্ভের যে একটা সংবেদনশীলতা সেটা নার্ভ সেটাও মানে অনেক সময় ক্ষতি হয়, এবং পায়ের দিকের যে আটারিগুলি আছে সেই আটারিগুলি যেহেতু সংকুচিত হয়, এবং সেই আটারিগুলিতে যেহেতু রক্ত চলাচল সঠিকভাবে হয় না, যার জন্য পায়ের যেহেতু নিচের দিকে রক্ত চলাচল কম, তার জন্য পায়ের

0: করে ব্যথা হতে পারে, ক্ষত হতে পারে, ঘা হতে পারে, বা বিভিন্ন ধরনের সমস্যা আমাদের পায়েও হতে পারে। কাজে ব্লাড প্রেশারের জন্য আমার দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত এবং নিয়মিত ব্লাড প্রেশার যদি হাই থাকে তবে আমাদের হতে পারে ব্রেন স্ট্রোক, চোখের সমস্যা, রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ক্রনিক হার্ট ডিজিজ এবং হার্ট ফেলার বা
1: কিডনি সমস্যা,
0: তারপরে কিডনি সমস্যা, কিডনি ফেলার, ইভেন হতে পারে আমাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, যেটা পায়ের রক্ত চলাচলের যে শিরাগুলি সংকুচিত হওয়ার জন্য রক্ত চলাচল কম, তার জন্য আস্তে আস্তে একটা সমস্যা হয়, যেটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আমরা বলি সেটা।
1: একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার শ্রোতা বন্ধু, কেউ আছেন ফোনে? হ্যাঁ ডাক্তারবাবু, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, এবার উচ্চ রক্তচাপের সঙ্গে কি খাবার দাবারের কোনো ভূমিকা আছে যে এই জিনিসগুলো আমি খেতে পারবো, এই জিনিসগুলোও খেতে পারবো না?
0: অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার ব্যাপারটা হচ্ছে, আমরা তো বাঁচার জন্য আমাদেরকে খেতেই হবে, এবং খাওয়ার মধ্যে মুখ্য উপাদান হচ্ছে আমাদের, একটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেটা আমরা ডাল আর কি বলে ভাত, রুটি, ময়দা বা এইসব কার্বোহাইড্রেট জাতীয় মিলেটস, এই কার্বোহাইড্রেট থেকে আমরা একটা একটা খাদ্যের একটা অংশ আমরা নেই। দ্যাট ইজ খাওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরের শক্তি বা এনার্জি নেওয়া, ক্যালোরি। সেই ক্যালোরিটা আমরা কার্বোহাইড্রেট থেকে নেই। কার্বোহাইড্রেট হচ্ছে ভাত, রুটি, ডাল, ময়দা, এই জিনিসগুলি মিলেটস। আর কিছু এনার্জি আমরা নেই প্রোটিন থেকে। প্রোটিন হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস, ইভেন কিছু ডালের ভিতরেও প্রোটিন থাকে, সোয়াবিন, এগুলির ভিতরে থাকে প্রোটিন। তাহলে কার্বোহাইড্রেট থেকে আমরা এনার্জি নিলাম, প্রোটিন থেকে এনার্জি নিলাম, আর এটা হলো ফ্যাট, ফ্যাট থেকে এনার্জি নিলাম। আর আমরা কিছু ভিটামিন খাওয়ার জন্য আমরা কিছু শাকসবজি খাবো আর কিছু ফল টল খাবো, যাতে করে আমাদের বিভিন্ন ধরনের কতগুলি ইম্পর্ট্যান্ট ফাইটোকেমিক্যাল বলে একটা জিনিস, যেগুলো আমাদের বডির বিভিন্ন ধরনের উপকার আমাদের দরকার, সেগুলো আমাদের খেতে হবে, এবং কিছু মিনারেল। তাহলে এই যে খাদ্যের যে জিনিসগুলি, এটা পরিমিতভাবে আমাদেরকে নিতেই হবে। এখন আমরা যদি অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট খাই বা অতিরিক্ত পরিমাণে বিভিন্ন ধরনের মাছ, মাংস, দুধ, ডিম আমরা খাই, তাহলে বেশি ক্যালোরি আমি নিয়ে নিলাম। আমার সারা দিনের জন্য যদি দরকার হয় 1600 কিলো ক্যালোরি এনার্জি, আমি যদি 2000 বা তার বেশি নেই, তাহলে বাড়তি ক্যালোরিটা আমার শরীরে সেটা জমবে। সেটা যেমন পেটে জমবে, সেটা লিভারে জমবে, সেটা শরীরের সমস্ত হার্টের শিরা উপশিরা জমবে, ব্রেনের শিরা উপশিরা জমবে, অন্যান্য জায়গার কিডনির শিরা উপশিরা জমবে, আস্তে আস্তে আমাদের সে জায়গায় ক্ষতি করবে। কাজে খাদ্যের সম্পর্কটা হচ্ছে, আমাকে খেতে হবে ততটুকুই যতটুকু আমার দরকার, এবং খাদ্যের ভিতরে যে উপাদানগুলি সেগুলি একটা পরিমিত পরিমাণে আমার নিতে হবে। যেমন কার্বোহাইড্রেট নিতে হবে 40-50%, ফ্যাট নিতে হবে 20-30%, প্রোটিন নিতে হবে 20-30%, বাকিটা শাকসবজি ফলমূল আমরা খাবো, এবং যে পরিমাণ আমার যতটুকু এনার্জি আমি খরচ করব, ঠিক ততটুকু পরিমাণ ক্যালোরি আমি আমার খাদ্য থেকে আমি নেব। যদি সেটা আমি বেশি খাই, আমি খরচ করলাম না, আমি বেশি খেলাম, তাহলে এটা আমার শরীরে জমবে, যেটা আমার জন্য অত্যন্ত ক্ষতিকারক। কাজে সেটা কতটুকু আমি খাবো, আমার কতটুকু দরকার, কী ধরনের পরিশ্রম আমি করি, সেইভাবে যদি আমি চিন্তা করি, সেটা কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আমি বুঝতে পারি, অথবা কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে পরামর্শ করে আমি বুঝে নিতে পারি, অথবা আমি যাই খেলাম, যদি আমি নিয়মিত পরিশ্রম করি আমি, তবে দেখা গেছে তাদের শরীরে সাধারণত ওই সমস্যাগুলি সাধারণত হবে না। কাজে প্রেশারের জন্য খাওয়াটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, এবং খাওয়ার ভিতরে থাকতে হবে সবগুলি উপাদান সঠিক পরিমাণে, এবং খাওয়ার ভিতরে বেশি পরিমাণে থাকবে না ভাজা জিনিস, বেশি পরিমাণে থাকবে না তৈলাক্ত জিনিস, বেশি পরিমাণে থাকবে না ফ্যাট, এবং এই জিনিসগুলি আমার খুব কম পরিমাণে নিতে হবে, এবং আমি যাই খাই আমার ঠিক সেই পরিমাণে খাওয়াটাকে আমার খরচ করতে হবে। যদি খরচ করতে না পারি, তাহলে আমার শরীরের সমস্ত উপসর্গগুলি আস্তে আস্তে দিনে দিনে দেখা হবে। প্রেশার তাদের মধ্যে একটা কারণ, অতিরিক্ত খাওয়ার জন্য এটা একটা কারণ হতে পারে।
1: আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে উচ্চ রক্তচাপের সঙ্গে বয়সের কোনো ব্যাপার আছে কি, যে এই বয়সের পরে একটু সাবধানে থাকা দরকার?
0: হ্যাঁ, যত বয়স আস্তে আস্তে বাড়ে, তবে আমি বললাম যে মানুষের যে শরীরের যে রক্ত শিরা উপশিরাগুলি, এগুলি একটু একটু ধীরে ধীরে সংকুচিত হওয়ার একটা টেন্ডেন্সি।

শ্রোতা বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানের আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার অর্থাৎ 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি অসাধারণ পর্বে, যে পর্বের জন্য আপনারা মুখিয়ে থাকেন প্রত্যেক দিন। একদম ঠিক ধরেছেন, আজ রাতে পর্ব নিয়ে চলে এসেছি আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আর আজ কথা হচ্ছে বৃক্ষ যখন বন্ধু। শ্রোতা বন্ধুরা, আজ একটি বিশেষ দিন, আজ 12ই মে। আপনারা জানেন 12ই মে কি দিবস? স্টুডিওর ঘড়িতে যখন কাটা ঠিক রাত 9:32:25, আমি আপনাদের বন্ধু আর যে মানালি নিয়ে চলে এসেছি একটি বিশেষ পর্ব আজ রাতে, যেখানে আজ কথা হচ্ছে বৃক্ষ যখন বন্ধু। কিভাবে সেই বৃক্ষ আমাদের বন্ধু হয়ে ওঠে, কেন বন্ধু হয়ে ওঠে, সে প্রশ্ন তো আপনারা সবাই জানেন। কিন্তু শ্রোতা বন্ধুরা, আজ 12ই মে, আজ ইন্টারন্যাশনাল ডে ফর প্ল্যান্ট হেলথ, অর্থাৎ আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস। সবাইকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। টিউন করে রয়েছেন 101.6 MHz FM উচ্চায়ন্ত। উদ্ভিদের স্বাস্থ্য তা নিয়ে কথা বলবো, তবে হ্যাঁ, ডায়াল করুন 03812326253 নম্বর। নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো,

0: হ্যালো,
1: হ্যালো, শুনতে পাচ্ছি? কে বলছেন?
2: হ্যালো,
1: শ্রোতা বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো আমাদের সেই নীরব বন্ধুর কথা, যারা কথা বলে না, যারা অভিযোগ করে না, অথচ প্রতিদিন আমাদের বাঁচিয়ে রাখে। হ্যাঁ, আজকের বিষয় বৃক্ষ যখন বন্ধু। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো
2: হ্যালো
1: হ্যালো, নমস্কার, কে বলছেন?

একবার ভাবুন তো, আমাদের জীবনের কত স্মৃতি জড়িয়ে আছে একটা গাছের সঙ্গে। মনে পড়ে সেই স্কুলের কৃষ্ণচূড়া গাছটার কথা, কিংবা দাদুর বাড়ির আম গাছটার কথা? বৃষ্টির দিনে যখন জানালার পাশে দুলতে থাকতো সেই নারকেল গাছ, সুপুরি গাছ, বা কোনো বিকেলে ধরুন মন খারাপের সময় নিঃশব্দে পাশে দাঁড়িয়ে থাকতো একটা ছায়া, সেই আপন ছায়া। বন্ধু মানে তো শুধু মানুষ নয়, বন্ধু মানে সে যে নিঃস্বার্থভাবে আপনার পাশে থাকে। আর গাছ, সে তো ঠিক তেমনি এক বন্ধু, তাই নয় কি? হ্যালো, হ্যালো, নমস্কার, কে রয়েছেন?

শ্রোতা বন্ধুরা, খুব চেষ্টা করছি আপনাদের সঙ্গে সংযুক্ত হওয়ার, কিন্তু কোনো একটা কারণে আপনাদের সবার সঙ্গে সংযোগ করা যাচ্ছে না। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো শ্রোতা বন্ধু, যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলা যাচ্ছে না এই মুহূর্তে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আজ কথা হচ্ছে বৃক্ষ যখন বন্ধু।

শ্রোতা বন্ধুরা, বন্ধু মানে কোনোভাবেই শুধুমাত্র মানুষ নয়, বন্ধু মানে যারা আমাকে নিঃস্বার্থভাবে আমাদের আগলে রাখে, ফুল দেয়, ফল দেয়, পশু পাখির আশ্রয় দেয়, অক্সিজেন দেয়, যা আমাদের জীবনী শক্তি। আর কি চাই বলুন তো? জানেন তো শ্রোতা বন্ধুরা, একটা পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় 120 কেজির বেশি অক্সিজেন দেয় আমাদেরকে। অর্থাৎ দুজন মানুষের এক বছরের শ্বাস নেওয়ার জন্য যথেষ্ট। তাহলে দুজন মানুষের জন্য একটা পূর্ণবয়স্ক গাছ কতটা জরুরি সে কথা তো বোঝাই যাচ্ছে। তবু আমরা কত সহজে গাছ কেটে ফেলি, রাস্তা চওড়া করার নামে, কখনো নতুন বাড়ি তৈরির নামে, অথবা শুধু শুধুই অবহেলায়। আজকের দিনটা শুধু উদযাপনের নয়, আজ একটু আত্মসমালোচনা করে চলুন

শ্রোতা বন্ধুরা, একটা দারুণ উপায় খুঁজে বের করেছি আপনাদের সঙ্গে। হয়তো আমাদের যে নাম্বারটা দেওয়া হয়েছে 0381236253 নম্বরে কথা বলা যাচ্ছে না একটি বিশেষ কারণবশত, তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ কিংবা মেসেজও লিখে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনাদের কথা বলাটুকু আপনারা ভয়েস মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন, তাহলেই আপনাদের পরিচিত এবং প্রিয় কণ্ঠস্বরটি কিন্তু শুনে নিতে পারবো আমি। শ্রোতা বন্ধুরা, অবশ্যই তাই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965 এই নম্বরে পাঠিয়ে দিন আপনাদের বার্তাটুকু। আজ একটি বিশেষ দিন, আজ ইন্টারন্যাশনাল ডে ফর প্ল্যান্ট হেলথ, অর্থাৎ আন্তর্জাতিক বৃক্ষ স্বাস্থ্য দিবস। তাই আজ এই পর্বে কথা হচ্ছে বৃক্ষ যখন বন্ধু।

গাছ আমাদের বন্ধুই বটে, তাই নয় কি? আমরা যখন বাইরে বেরোই, গাছ তখন ঠায় দাঁড়িয়ে থাকে। আমরা যখন বাড়ি ফিরি, ছায়া দেয় এবং আমাদের একটা কথা জানান দেয়, তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো অন্তত। শ্রোতা বন্ধুরা, তাই আজ ডায়াল না করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠান, কিংবা আপনার ভয়েস মেসেজ পাঠান 9402169965। আরও একবার বলে দিচ্ছি 9402169965। শ্রোতা বন্ধুরা, গাছ আমাদের বন্ধু। আমাদের ত্রিপুরার কবি বিমলেন্দ্র চক্রবর্তী লিখছেন, গাছের সাথে বন্ধু হলে ভালো, গাছ দেখাবে প্রাণের নবীন আলো। গাছের ছায়া, গাছের মায়া আমাদের খাদ্য যোগায়, ঝড়কে রুখে, তারপর আমাদের সবার বন্ধু হয়ে ওঠে গাছ। গাছ কিভাবে আমাদের বন্ধু হয়ে ওঠে সে খবর তো আপনারা সবাই জানেন। বন্ধু দরকার আমাদের জীবনে, বন্ধু দরকার, কিন্তু কখনো কি আপনি কোনো একটা গাছের বন্ধু হওয়ার চেষ্টা করেছেন? একটা ছোট্ট চারা গাছ লাগানো মানে শুধু মাটি খোঁড়া নয়, একটা ভবিষ্যৎ তৈরি করা, একটা শ্বাস তৈরি করা, একটা পৃথিবীকে একটু বেশি সুন্দর করে তোলা। তাই তো রবি ঠাকুরও লিখছেন, দাও ফিরে সে অরণ্য লওয়ে নগর। আজ সেই কথাগুলো যেন আরও বেশি সত্যি বলে মনে হয়, কারণ আমরা আধুনিক হচ্ছি, প্রতিদিন আমরা একটু একটু করে আধুনিকতার মোড়কে নিজেদেরকে মুড়ে ফেলছি, কিন্তু ততই যেন প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে আমাদের গাছেরা। কখনো খেয়াল করেছেন, মানুষ কষ্ট পেলে কাঁদে আর গাছ, গাছ নীরবে শুকিয়ে যায়। যখন মাটি দূষিত হয় গাছ কাঁদে, যখন অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হয় গাছ কাঁদে, যখন জলবায়ু হঠাৎ করেই বদলে যায় গাছ কাঁদে। শ্রোতা বন্ধুরা, আমরা মানুষরাই তো অসুস্থ হয়ে পড়ি, গাছেরাও তো অসুস্থ হয়, গাছেদেরও তো কষ্ট হয়। গাছেদের কষ্টটা কখনো আমরা বুঝেছি? আর গাছ অসুস্থ হলে হয় কি, খাদ্য কমে যায়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, আর ধীরে ধীরে মানুষ অসুস্থ হয়ে পড়ে, তার ফলে গোটা পৃথিবী অসুস্থতার চাদরে ঘুরে যায়। তাই আজ ইন্টারন্যাশনাল ডে ফর প্ল্যান্ট হেলথ আমাদের শেখায়, শুধু গাছ লাগালেই চলবে না, একটা গাছকেও খানিকটা যত্ন আত্তি করতে হবে, সযত্নে রাখতে হবে তাকে। তাই গাছের সুস্থ থাকাটাও সমান জরুরি। আর সুস্থ কে রাখতে পারবে বলুন তো? আমরা, আমরাই পারবো গাছকে সুস্থ রাখতে। শ্রোতা বন্ধুরা, আজ রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। ডায়াল করুন অবশ্যই, আজ ফোনে ডায়াল না করে হোয়াটসঅ্যাপে আপনার ভয়েস মেসেজ কিংবা মেসেজটি পাঠিয়ে দিন 9402169965। আপনার নাম এবং ঠিকানা বলতে অবশ্যই ভুলবেন না। রাত 9:53 মিনিট 2 সেকেন্ড স্টুডিওর ঘড়িতে।

পূর্ণ করেছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে 1 বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 ঠিক সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 ঠিক সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। তবে হ্যাঁ, সবার প্রবেশ অবাধ, সবাই আসবেন এবং আমরা চলুন একসাথে স্নাত হই আরও একবার শাস্ত্রীয় সঙ্গীতের মূর্ছনায়।

শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব। আজ রাতে পর্বে আপনারা যারা ফোন লাইনে ডায়াল করেও পাচ্ছেন না, তাদেরকে অনুরোধ করছি, আপনারা দয়া করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965, তাতে যোগাযোগ করুন। তাতে আপনাদের ভয়েস মেসেজ কিংবা মেসেজ লিখে পাঠিয়ে দিন। অবশ্যই আপনার নাম এবং ঠিকানা বলতে ভুলবেন না। রাত 10:59 স্টুডিওর ঘড়িতে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আজ কথা হচ্ছে আজ রাতে পর্বে বৃক্ষ যখন বন্ধু। কেন বলছি, আজ যে ইন্টারন্যাশনাল ডে ফর প্ল্যান্ট হেলথ, কখনো কি আমরা ভাবি গাছের স্বাস্থ্য হিসেবে? তবে হ্যাঁ, যারা গাছকে অত্যন্ত ভালোবাসি তারা কিন্তু গাছের স্বাস্থ্যের কথা ভাবি। কখনো সেই গাছে হালকা করে দেখতে পাবেন তুলোর মতন কিছু গুঁড়ো, সেগুলো হয়তো কোনোভাবে সুন্দর লাগতেও পারে, লাগলে কিন্তু সেগুলো কিন্তু ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং সেই একই সঙ্গে ভাইরাস দ্বারা আক্রান্ত হয় গাছ। টোবাকো মোজাইক ভাইরাস, পটেটো স্পিন্ডল ভাইরাস এবং আরও অনেক অনেক অনেক, আলু, ধান, গম, ক্ষেত সব কিছুকে ছোট্ট অনুবান বিক্ষণিক জীবেরা এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। তবে হ্যাঁ, শুধুমাত্র আণুবীক্ষণিক জীবরাই নয়, কিন্তু আপনার মনে আছে ঠিক কোভিডের পরপর সময়টাতেই উত্তরপ্রদেশের একটা বিশাল ধানের জমিতে কয়েক লক্ষ পঙ্গপালের আক্রমণ হয়েছিল হঠাৎ করেই, এবং হাজার হাজার ধান গাছ সেখানে নষ্ট হয়ে গেছে। এমনও তো হয়, গাছের স্বাস্থ্য ভালো রাখতে গেলে খানিকটা ভালোবাসতে হবে, খানিকটা যত্ন নিতে হবে। আজ যদি আপনার বাড়ির বারান্দায় একটা টব থাকে, আজ যদি আপনার উঠোনে একটা গাছ থাকে, তাহলে আজ না হয় একটু সময় দিন, জল দিন, পাতাগুলো একটু ছুঁয়ে বলুন, তুমি আছো বলেই আমরা বেঁচে আছি। আপনার কি মনে হয় যে সেই গাছটা শুনবে না? হয়তো শুনছে, হয়তো সাড়া দিতে পারছে না, কিন্তু জানেন প্রকৃতি কখনো আপনাকে ভুলে থাকে না। প্রকৃতি তার শতাংশ নিঃস্বার্থভাবে আমাদেরকে ঢেলে দেয়। আজকের এই অনুষ্ঠানে একটা অনুরোধই কিন্তু থাকবে, গাছ লাগালেই চলবে না। আমরা অনেকেই থাকি যেমন শুধুমাত্র গাছ লাগাই আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য, না, গাছ লাগানোর পর তার খোঁজ রাখুন, প্রতিদিন তার জল কতটা প্রয়োজন জানুন। কারণ বৃক্ষ শুধু প্রকৃতির অংশ নয়, গাছ মানে শৈশব, গাছ মানে ছায়া, গাছ মানে বেঁচে থাকার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। ভালো থাকুন, সবুজ থাকুন, আর মনে রাখুন যে গাছকে ভালোবাসে পৃথিবীও তাকে ভালোবাসে। শ্রোতা বন্ধুরা, আমি কিন্তু রইলাম আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজের অপেক্ষায়। 9402169965, আপনারা যারা পুরনো শ্রোতা তাদের কাছে তো এই নম্বরটি সেভ করা রয়েছে, যারা নতুন শুনছেন এই অনুষ্ঠানটি তাদের জন্য জানিয়ে দেওয়া 9402169965।

আন্তর্জাতিক বৃক্ষ স্বাস্থ্য দিবস। আসুন এই মহাযজ্ঞে আমরাও সামিল হই। আপনারা তখন থেকেই আমাদের ফোন করে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি ব্লিঙ্ক হচ্ছে। তবে হ্যাঁ, আমরা দুঃখিত, আমাদের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আজ ফোন লাইনে সংযোগ করা যাচ্ছে না একটি বিশেষ কারণে। আপনাদের অনুরোধ করব হোয়াটসঅ্যাপে আপনাদের বক্তব্যটুকু ভয়েস মেসেজ কিংবা মেসেজের মাধ্যমে জানান। রয়েছি আমরা এখানে আপনাদের মেসেজ পড়ার অপেক্ষায় কিংবা শোনার অপেক্ষায়। প্রযুক্তি আমাদের কত সুব্যবস্থা করে দিয়েছে ভাবুন তো। আজ আপনি হয়তো কোনো একটি বিশেষ কারণে কোনো একটি মিটিংয়ে আসতে পারলেন না, আপনি কিন্তু সেই মিটিংয়ে উপস্থিত থাকতে পারবেন অনলাইনে, অনলাইন মিটিং অ্যাপ ডাউনলোড করে। তাই আজ ইন্টারনেট কিন্তু, একথা স্বীকার করতেই হয়, দূরকে করেছে আপন বন্ধু।

চলছে আজ রাতে পর্ব, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি। আজ কথা হচ্ছে বৃক্ষ যখন বন্ধু, কেননা আজ আন্ত

পথের ধারে দাঁড়িয়ে আছে সবুজ অরণ্য, গাছেরা সব বলছে ডেকে, আমি তো ধন্য। ফুল ফলেতে সাজাই বাগান, ছায়ায় জুড়াই প্রাণ, আমি না থাকলে এই ধরণীতে গুজে যাবে সব মান। অক্সিজেন দিন, নিনি বিষাক্ত বায়ু, করি না কোনো দাবি, হে মানুষ আমায় বাঁচাও, এই মোর মিনতি। গাছ আমাদের বন্ধু বটে, হারিয়ে গেছে মাথার ওপর গাছের সবুজ পাতা, জ্বলছে বাজার রাস্তা ও ঘর, এই নাকি কলকাতা? তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে, তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে। গাছ আমাদের বন্ধু বটে, এ কথাটা আমরা যত তাড়াতাড়ি বুঝে যাব, শিখে যাব, ততই একটা স্মার্ট সিটিজেনের কাজ করা হবে। শ্রোতা বন্ধুরা, আমি কিন্তু রয়েছি আপনাদের মেসেজের অপেক্ষায়। 03 9402169965, আরও একবার জানিয়ে দিচ্ছি, 9402169965। শ্রোতা বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা, আকাশবাণী সমহিমায় পূর্ণ করেছে 90 বছর। এই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছর ধরে নানান অনুষ্ঠান আয়োজিত হয়ে যাচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আপনাদের জন্য। আগামী 15 মে 2026 ঠিক সন্ধে 6টায় সুকান্ত অডিটোরিয়ামে আগরতলার এই মনোজ্ঞ শাস্ত্রীয় অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 ঠিক সন্ধে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ। তবে হ্যাঁ, সবার সঙ্গে কিন্তু দেখা হচ্ছে, হচ্ছে তো শ্রোতা বন্ধুরা? আমরা সবসময়ই আপনাদের সঙ্গে বলি, দেখা হয় কথায় কথায় দেখা হয়। এবার না হয় চলুন সবাই মিলে এই সুন্দর মাহুতি অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলি, সবার সঙ্গে সত্যি সত্যি এবার দেখা হয়েই যাক। শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে, রাত 10:12:25 স্টুডিওর ঘড়িতে।

সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন, আমার বন্ধু তপন প্রথম আমাকে নিয়ে গিয়েছিল মাঠে। ক্লাবটির নাম বিচিত্র সুখী পরিবার। বিশেষ কেউ এর নাম শোনেনি, যে কেউ এ ক্লাবের সদস্য হতে পারে না। এখানে ভর্তি হওয়ার শর্ত হল অন্য সদস্যদের সঙ্গে কিছু না কিছু একটা আত্মীয়তার সম্পর্ক থাকতে হবে, অর্থাৎ সবাই এক পরিবারের মানুষ। আসলে কিন্তু তা নয়। বকুল বাগানের গগন ভদ্রের একটা ছিমছাম দোতলা বাড়িতে এই ক্লাবের অধিবেশন হয় প্রত্যেক শনিবার। এবাড়ির একতলায় বসবার ঘরটি প্রায় একটা হল ঘরের মতন বড়। বাড়ির সামনে

পাড়াটায় বাগান ও সবুজ ঘাসের লন। এই পাড়াটিও খুব নিরিবিলি। গগন ভদ্র একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের মালিক, বেশ সচ্ছল অবস্থা তার, উচ্চ মধ্যবিত্ত বাঙালি বলা যায়। আমরা অল্প বয়স অবশ্য তাকে খুব বড় লোক ভাবতাম। গগন ভদ্রের স্ত্রী নমিতা অতি চমৎকার মহিলা, এক একজন মানুষের দিকে তাকালেই ভালো লাগে। নমিতা ম্যাডামের মুখখানিও ঠিক সেরকমই স্নিগ্ধ। সারা সপ্তাহ গগনভদ্র খুব ব্যস্ত থাকলেও শনিবার আর রবিবার কোনো কাজ করবেন না, প্রতিজ্ঞা নিয়েছিলেন। এই দুদিন শুধু আড্ডা, গান, কবিতা, আবৃত্তি, নাটক আর গাছের চর্চা, সেজন্যই ক্লাব। গগনদা এই ক্লাবের প্রেসিডেন্ট আর নমিতাদি মধ্যমণি। তাদের সেই তরুবান্ধব সমিতির আয়োজন। তরুবান্ধব সমিতি অর্থাৎ সবাই মিলে একটি গাছ আনবে, এক একজনের বাড়ির বিভিন্ন রকম গাছ একে অন্যকে দান করবে, বৃক্ষদান। গাছ আমাদের বন্ধু, গাছের সাথে বন্ধু হলে ভালো, গাছ দেখাবে প্রাণের নবীন আলো। গাছের ছায়া, গাছের পাতা, রোদ দুপুরে মস্ত ছাতা, সেই ছাতাতে মায়া আছে, আদর মাখা ছায়া আছে এবং কিছু আলো। গাছের সাথে বন্ধু হলে ভালো, গাছ দেখাবে প্রাণের নবীন আলো। গাছ আমাদের খাদ্য যোগায়, গাছ আমাদের খাদ্য যোগায়, যোগায় প্রাণবায়ু, গাছের সাথে জড়িয়ে আছে মোদের পরমায়ু। ঝড়কে মোরা আটকে দেব গাছের দেয়াল গড়ে। আসুন এ কথাটাই সবাই মিলে বলি, গাছের দেয়াল গড়েই দুর্যোগ মোকাবেলা করব আমরা একসঙ্গে, সবাই মিলে। গাছের মতো উপকারী বন্ধু আর কেউ নেই, এ কথা তো আজ অন্তত প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে। শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব। আপনাদের অনুরোধ করা হচ্ছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের বার্তাগুলো ভয়েস মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিতে, আমরা প্লে করে দিচ্ছি, খুব সহজে আপনাদের কণ্ঠস্বর শোনা যেত। এখনো পর্যন্ত কোনো সাড়া পাইনি, আরও একবার জানিয়ে দেওয়া, যেহেতু আমি আপনাদের বন্ধু জানিয়ে দিচ্ছি তাই বারংবার, 9402169965।

গাছ পাখিদের জন্য, গাছ শিশুদের জন্য, গাছ গাছের ঘর বানানোর জন্য, গাছ দোলনা দোলানোর জন্য, গাছ বাতাস দিয়ে বয়ে যাওয়ার জন্য, গাছ লুকোচুরি খেলায় লুকোবার জন্য, গাছ চায়ের আসরে আড্ডার জন্য, গাছ ঘুড়ি আটকানোর জন্য, গাছ গ্রীষ্ম শীতল ছায়া তৈরির জন্য, আর গাছ শীতে ছায়াহীন থাকার জন্য, গাছ আপেল নাশপাতি ফলানোর জন্য, গাছ কেটে ফেলার জন্য আর টিম্বার ডাকার জন্য, গাছ মায়েদের বলায় আঁকার জন্য কি সুন্দর দৃশ্য, গাছ বাবাদের বলায় এই শরতে কত পাতা ছড়তে হবে। গাছ আমাদের বন্ধু, তাই আজ চলছে বৃক্ষ যখন বন্ধু, কিভাবে আমরা গাছকে ভালোবাসছি সেই হিসেব নিকেশটাও কিন্তু প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। জানেন তো শ্রোতা বন্ধুরা, একটা পূর্ণবয়স্ক গাছ বছরে 120 কেজি অক্সিজেন দেয়, যাতে দুজন মানুষ আরামসে বেঁচে থাকতে পারে। তাই দুজন মানুষের জন্য অন্তত একটা পূর্ণবয়স্ক গাছ প্রয়োজন। আজ ইন্টারন্যাশনাল ডে ফর প্ল্যান্ট হেলথ, তাই আজ কথা হচ্ছে বৃক্ষ যখন বন্ধু। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। আপনাদের অনুরোধ করছি 9402169965 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর জন্য। ভয়েস মেসেজ পাঠাতে পারেন আপনারা।

কিংবা আপনাদের মেসেজ। আমি কিন্তু অপেক্ষায় রইলাম আপনাদের। শ্রোতা বন্ধুরা, রাতের আকাশে চাঁদ উঠছে ঠিক, বাতাসে হালকা মাটির গন্ধ, আর ঠিক এই সময়ে আপনার প্রিয় FM উৎসান্ত শুরু করেছে এক বিশেষ অনুষ্ঠানের। আজ দুঃখের বিষয়ে কথা বলতে পারছি না। আমি জানি আপনাদের প্রচুর ফোন কল আসছে, বিশেষ অসুবিধার জন্যই আমরা আজ ফোন নিতে পারলাম না, একটি গলযোগের জন্য। আমরা অতি সত্বর চেষ্টা করছি সেই সমস্যাটা সমাধান করার জন্য। আবারও ফিরে আসব আপনাদের সঙ্গে কথোপকথনে। আসলে এই কথোপকথন না থাকলে আপনাদের যে কতটা মিস করছি সেটা হয়তো বলে বোঝানোর নয়। একাই কথা বলে যাচ্ছি, কোনো মেসেজও আসছে না, ফোনেও কথা শোনা যাচ্ছে না। আশা করছি অন্য অনুষ্ঠানে আজকের এই দুঃখটা পুষিয়ে নেব। কেমন শ্রোতা বন্ধুরা, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আপনাদের সেই প্রচেষ্টাগুলো দেখে কিন্তু ভালোবাসায় মন ভরে উঠছে। ফোন করা যাচ্ছে না জেনেও আপনারা এতক্ষণ এবং এখনও কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছেন। রাত 10:25, তবুও চেষ্টা ছাড়ছেন না আপনারা। আমরাও কিন্তু চেষ্টা করছি, আমরা কিন্তু বসে নেই। আমাদের টেকনিক্যাল টিম সেই কখন থেকে অনেক প্রচেষ্টা করছে, হয়তো কোনো একটি বিশেষ যান্ত্রিক গলযোগের জন্য আমরা আপনাদের থেকে সংযোগে পিছিয়ে রয়েছি। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আজ আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস, আর সে উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন বৃক্ষ যখন বন্ধু। শ্রোতা বন্ধুরা, এই বন্ধু শব্দটার মধ্যেই আছে একটা আশ্রয়। আমরা কেমন একটা খুঁজে পাই নিজের সেই সফট কর্নারকে, যে অভিমান বোঝে, যে ক্লান্ত দুপুরে আমাদের ছায়া দেয়, যে বিনিময়ে কিচ্ছুটি চায় না। বলে সব সম্পর্কই বিনিময় প্রথায় চলে, কিন্তু বন্ধুত্ব কি বিনিময় প্রথায় চলে? কি পায় বন্ধুরা বলুন তো? অল্প একটু আনন্দই তো পায়, তাই না? এর চেয়ে আর কি চাওয়া পাওয়া আছে বলুন তো বন্ধুত্বে? আজ তাই আমরা কথা বলছি সেই বন্ধুদের নিয়ে যারা মাটিতে দাঁড়িয়ে থেকেও আকাশ ছুঁতে শেখায় আমাদেরকে। শ্রোতা বন্ধুরা, ছোটবেলায় এমন একটা গাছ নিশ্চয়ই ছিল যার সঙ্গে আপনার আলাদা একটা সম্পর্ক ছিল। হয়তো হতে পারে সেটা আম গাছ, কিংবা কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার ঠিক নিচে দাঁড়িয়ে অপেক্ষা করেছিলেন সেই ভালোবাসার মানুষটির জন্য, কিংবা কোনো একটা গোপন কথা বলার জন্য কোনো একটা চিঠি হাতে অপেক্ষায় ছিল আপনার দুচোখ। কিন্তু যখন সেই প্রিয় মানুষটা এলো, হয়তো তাকে দেওয়াই হলো না। আপনার অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মধ্য দিয়ে জানাতে পারেন আপনারা। কৃষ্ণচূড়ার কথা যখন হচ্ছে, একটা গান হবে না কৃষ্ণচূড়াকে নিয়ে? তা কি হয়, আমার ভীষণ পছন্দের একটি গাছ কৃষ্ণচূড়া। কত সুন্দরভাবে নিজেকে মেলে ধরে সে, ভাবুন তো। সেই কৃষ্ণচূড়ার গান শুনবো এবার।

0: ঘরে আমার তো।
1: আমাদের শ্রোতা বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জানিয়েছেন তার বার্তাটুকু, তাই আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিচ্ছে সে কথাটাই।
2: সুসন্ধ্যা মানালি, আমি শুক্লা বলছি। তুমি বারবার সবাইকে রিকোয়েস্ট করছিলে ভয়েস মেসেজ পাঠানোর জন্য, তো আমি ভাবলাম ঠিক আছে একটু পাঠিয়েই দিই। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলে, সত্যি জানো আমি এই কিছুদিনের মধ্যে আমার যে অভিজ্ঞতা হলো সেটাই আমি তোমার সাথে শেয়ার করছি। কিছুদিন আগে আমি বেঙ্গালোর গেলাম, সেখানে দেখলাম যে গাছ, পুরনো গাছগুলো ওদের ওইখানে কিন্তু ভীষণ মানে যত্ন সহকারে রক্ষণ করা হয়, যতটা আমার মনে হলো আর কি দেখে, মানে আমি যতটুকু ঘুরলাম বা চোখে পড়লো, বেশ মানে গাছগুলোকে রেখে তারপর ওনারা বাড়ি ঘর বা রাস্তাঘাট এগুলো মানে করতে গিয়ে গাছগুলোকে নষ্ট করে না, গাছগুলোকে সেফে রেখে তারপর ওনারা মানে ওই দিকের সরকার বা যে সংস্থায় কাজগুলো করে। আর আমাদের এখানে আজকে আমি তেলিয়ামোড়া যাচ্ছিলাম সকালবেলা, তো সেখানে বিশাল রাস্তা হচ্ছে আমাদের, মানে চার লেনের মনে হয় রাস্তাটা হবে। তো সেখানে দেখলাম যে কিছু হয়তো করারও উপায় নেই, প্রচুর বড় বড় গাছ কাটা পড়ছে জানো, প্রচুর মানে কী বলবো। রাস্তাটা দেখে তো ভালোই লাগছিল যে এত সুন্দর রাস্তা হচ্ছে, একদম মানে যেহেতু আসাম আগরতলা রোড এটা, এখান দিয়ে অনেক বড় বড় হেভি ট্রাক বা বিভিন্ন গাড়ি আসে, সেই জন্য রাস্তাটা ভালো করা বা বড় প্রশস্ত করা খুব প্রয়োজন, যেটা হচ্ছে। কিন্তু ওই দুঃখের বিষয়টা হলো যে এই রাস্তাটা করতে গিয়ে প্রচুর পুরনো 100-150 বছর আগের হয়তো হবে গাছ কাটা পড়ছে, সেগুলো তো ওই আমরা আলোচনা করছিলাম আর কি যাওয়ার পথে, যে এটা যে আমাদের জন্য কতটা মানে ক্ষতিকারক হচ্ছে আমাদের পরিবেশের জন্যে যে জন্যে এবং আমাদের প্রত্যেকের জন্যে, প্রত্যেকটা মানুষের জন্যে মানে এতটা মানে ক্ষতি সাধিত হবে, আমাদের জীবনযাত্রার উপরের প্রভাব এতটা পড়বে। একটা দিক ভালো করতে গেলে আরেকটা দিক মন্দ হয়েই যায় এই আর কি, হয়তো অনেক সময় কিছু করারও থাকে না। তো একটা কথা আছে যে হ্যাঁ, তার পরিবর্তে আরও একটা গাছ কাটলে তার পরিবর্তে আরও 5টা গাছ লাগাতে হবে, এটা সত্যি কথা। তবে সেই গাছটা পরিণত হয়ে হ্যাঁ ততটা বিশাল মহামহিরুহে মানে বড় হয়ে তা ডালপালা পাতা গজিয়ে তারপর পরিবেশ দূষণ থেকে রক্ষা করবে, আমাদেরকে অক্সিজেন দেবে, এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়।

0: তবে আরেকটা বিষয় খুব ভালো লাগলো, দেখো আমি ব্যাঙ্গালোর থেকে উটি যাচ্ছিলাম, তো সেখানে বান্দিপুর ফরেস্ট যেটা কি বলে খুব খুব নামকর একটা পাহাড় এর ভেতর দিয়ে যাচ্ছিলাম, তো নীলগিরি পাহাড়, সরি নীলগিরি পাহাড়ের ভেতর দিয়ে অনেকটা রাস্তা গেলাম জানো, শুধু গাছপালা, মানে পুরোটা রাস্তাতেই শুধু গাছপালা, এত অপূর্ব দৃশ্য তোমাকে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিল যতটা রাস্তা যাচ্ছিলাম, আর এত সুন্দর নির্মল পরিবেশ ওখানে গেলেই। আমরা যখন শহরে ঢুকি, যে কোনো শহরে, আমাদের আগরতলা শহর বলি আর যে কোনো শহর বলি, শহরে যখন ঢুকি তখন যখন আমরা শ্বাস প্রশ্বাস নেই, তার যে একটা মানে ধরন বা আমাদের বিভিন্ন যে শ্বাস প্রশ্বাসের সাথে যে ধুলাবালি বা বিভিন্ন মানে গন্ধ যে আমাদের মানে নাকের মধ্যে প্রবেশ করে, সেটা যেরকম আমরা প্রচণ্ডভাবে ফিল করি, ঠিক যখন আমরা প্রকৃতির মাঝখানে যাই যেখানে মানে বন জঙ্গল বা গাছপালা প্রচুর পরিমাণ আছে, সেখানে গিয়ে যখন আমরা শ্বাস প্রশ্বাসটা নিই, শরীরটা এত হালকা হয়ে যায় মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিল, মানে এত অপূর্ব সুন্দর, মানে চারিদিকে শুধু সবুজ গাছ আর গাছ, তার মাঝে মাঝে দেখছিলাম হয়তো কৃষ্ণচূড়া গাছ এগুলো, হ্যাঁ মাঝে মাঝে কিছু গাছ আছে একদম পুরোটা একদম লাল ফুলে ভর্তি হয়ে আছে, মানে এত অপূর্ব দৃশ্য মানে বলে বোঝানোর মতো না। তাহলে গাছ আমাদের প্রকৃত বন্ধু, এটা আমরা ছোটোবেলা থেকেই তো সবাই জানি, এটা প্রত্যেকটা মানুষই মানে লোকই জানে যে আমরা যেই অক্সিজেনটা গ্রহণ করি সেটা গাছ ত্যাগ করে, হ্যাঁ গাছ থেকে আমরা সেটা পাই, তো গাছ না থাকলে আমরা খুব স্বাভাবিক, খুব সহজ কথা, গাছ না থাকলে আমরা বাঁচবো না, বাঁচতেই পারবো না। তাই আমাদের মানে পরিবেশকে রক্ষা করতে গেলে এবং আমাদের বাঁচতে গেলে, বেঁচে থাকতে গেলে সবচেয়ে প্রথম যেটার প্রয়োজন সেটা হলো গাছ, তো গাছের চেয়ে বড় বন্ধু তো আমাদের হতেই পারে না, তো আমাদের প্রত্যেককেই গাছের যত্ন করতে হবে, পরিচর্যা করতে হবে, গাছ লাগাতে হবে, এটা তো খুব মানে সাধারণ কথা, আমরা সবাই এটা জানিও। খুব পরিতাপের বিষয় কি জানো, আমাদের প্রত্যেকটা শহরে, যে কোনো শহরেই যাই আমরা, আগরতলা শহরের কী অবস্থা, গাছপালা খুব কম, চারিদিকে শুধু মানে কংক্রিটের ঘর বাড়ি। তারপরও আরেকটা বিষয় বলবো যে প্রত্যেক বছর জানো মানে আমার পাড়ার প্রতি বাড়িতেই না এক দুটো গাছ কোনো না কোনো কারণে কেটে ফেলা হচ্ছে, হয়তো বা কারোর বিল্ডিংয়ের ক্ষতি করছে, হয়তো বা আরেক বাড়ির উপর এসে পড়ছে, তাদের কোনো না কোনো ক্ষতি করছে, মানে এরকম বিভিন্ন কারণে প্রত্যেক বাড়ি থেকে একটা একটা গাছ কেটে ফেলা হচ্ছে। আমার পাড়াটাতে প্রতি বাড়িতেই দুটো তিনটে করে আম গাছ ছিল, এখন নেই বললেই চলে, খুব দুঃখের সঙ্গেই বলছি কথাটা। তা আমি তো কাউকে গিয়ে আর বাধা দিতে পারবো না, তাদের বাড়ির গাছ তারা কাটছে, কিন্তু মানে খুব কষ্ট হয় আর কি এগুলো দেখলে, আসলে সত্যি মানে আমাদের আরও অনেকটা বেশি মনে হয় সচেতন হতে হবে। ভালো থাকবে মানালি, শুভরাত্রি।
1: অনেক অনেক ধন্যবাদ শুক্লাদি, সত্যি কথা কি সুন্দর করে তুমি বললে সেই গাছের গল্প কথা, গাছরা থাকলে পৃথিবীটা কত সুন্দর হয়, তা তুমি ছোট্ট কথাই বুঝিয়ে দিলে। আমাদের আরও একটা মেসেজ চলে এসছে ইতিমধ্যেই, মানালি দি আমি আজ তোমার টপিকটা ভীষণ সুন্দর জানো তো, আমি ফেসবুক আজকের টপিকটা দেখে ভাবছিলাম বাহ এটা নিয়ে কথা বলতেও কতটা আনন্দ, আর আমার আনন্দটা অনেক অনেক বেশি জানো তো, গাছপালা এতটাই ভালোবাসি যে সারাদিন গাছপালার সাথে থাকতে পারবো, যখন আমি ক্লান্ত তখন আমার ক্লান্তি দূর হয় আমার ঘরে বাইরে থাকা ছোট বড় এই গাছ বন্ধুদের নিয়ে, জানি না বিশ্বাস করবে কি না, একটা অদ্ভুত শান্তি এদের সাথে এই

হয়তো জল দিলাম, এই হয়তো মাটি কুড়িয়ে দিলাম, আলাদাই ফ্রেশ লাগে। এরা সত্যি বন্ধু হয় জানো তো, নীরব বন্ধু আমার। কয়েকদিন যখন খুব বাজেভাবে কাটে তখন গাছগুলোকে দেখলে এমনি বলতে পারবে একেবারে যেন শুকিয়ে নিতিয়ে যায়, রং পাল্টে যায়। এরা আমার মন খারাপটাও বোঝে। আমার সঙ্গে এরা আর কিছু না হোক, শুধুমাত্র ভালোবাসার জন্য হলেও গাছকে ভালোবাসা উচিত, একেবারেই পিওর লাভ এটা। অসাধারণ এই ছোট্ট মেসেজটি আমাদের মিষ্টি বন্ধু মিষ্টি মজুমদার পাঠিয়েছে, অনেক ধন্যবাদ মিষ্টি। আমাদের পুরনো শ্রোতা বন্ধু, আমরা এই মিষ্টি মেসেজটায় আমি অনুভব করছিলাম, হয়তো দেখছিলাম নিজেকেও, আমরা প্রত্যেকেই হয়তো এই যে গাছ লাগানোর শখটা হয়তো আমাদের মধ্যে ডেভেলপ করে মাঝে মাঝে, এটা কিন্তু সবচেয়ে বেস্ট আইডিয়া। বই পড়া যেমন ভালো অভ্যেস, ঠিক গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, এই সবই তো ভালো অভ্যেসের মধ্যে অন্যতম একটা। যাই হোক, আরও একটা মেসেজ পেয়ে গেলাম। নমস্কার, আমি হাপানিয়া থেকে ছন্দা দাস বলছি। আমি প্রায়ই আপনাদের অনুষ্ঠান শুনি কিন্তু কখনো যোগাযোগ করার সুযোগ হয়ে ওঠেনি। আজকের বিষয়টা আমার খুব কাছের, আমার সৌভাগ্য আগরতলায় থেকেও নিজের বাড়ির উঠোনে প্রচুর গাছ লাগাতে পারি। আমার সকালটা শুরুই হয় ওদের পরিচর্যা করে। বাহ, ওদের সাথে সময় কাটিয়ে ওদের মাঝে কিছুক্ষণ কাটালেই না মনটা খুব শান্ত হয়ে যায়। আমার বাগানে আম গাছ, কলা গাছ, কুমড়ো গাছ, অনেক ধরনের ফুল গাছ, কুলবড়ই গাছ, কাঁঠাল গাছ, নানা ধরনের

নানা ধরনের সবজি ও সময়ে সময়ে আরও অনেক ধরনের গাছ লাগাই। অনেক সময় ব্যস্ততায় গাছে জল দিতে পারি না। এমনও হয়েছে কয়েকদিন পর বাড়িতে এসে দেখি জলের অভাবে কত গাছ মরে গেছে। ঠিক তখন ঠিক সন্তান বিচ্ছেদের মতোই কষ্ট হয়। আবার যখন ওরা ফুল দেয়, ফল দেয়, তখন যে কী আনন্দ হয় কি বলবো। বাড়ির সবাইকে ডেকে দেখাই, আপাত দৃষ্টিতে বোঝা না গেলেও গাছেরা যে থেরাপির মতন কাজ করে সেটা যারা আমার মতো গাছ নিয়ে থাকেন তারাই বুঝবেন। যদিও এখনকার যুগে এই গাছই আমাদের কাছে কত অবহেলার। আমাদের সবাইকে বুঝতে হবে, আমরা ওদের যত্ন নিলে ওরাও আমাদের যত্ন নেবে। খুব ভালো লাগলো প্রথমবার আপনাদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে। ভালো থাকবেন, নমস্কার। অনেক ধন্যবাদ ছন্দা ম্যাডাম আপনাকে, সত্যি এ কথাটা একদম ঠিক। অনেক সময় গাছপালাদের মনে হয় আমাদের সন্তান সমান। একটা গান শুন।

শ্রোতা বন্ধুরা, আরও একটা মেসেজ কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে পেয়ে গেলাম। নমস্কার, খুব সুন্দর আলোচনার বিষয়, আলোচ্য বিষয়। আধুনিক যান্ত্রিক ও শিল্প উন্নত সভ্যতার পরিবেশ, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে গাছও অপরিহার্য। সভ্যতার প্রথম উন্মেষ তপবনে ঘটেছিল। গাছের মতন মহত্তম বন্ধু এই জগতে আর নেই, গাছ মহাদেবের মতোই নীলকণ্ঠের অধিকারী। বাহ, কি সুন্দর কথাটা বললেন, গাছ মহাদেবের মতোই নীলকণ্ঠের অধিকারী। কথাটায় আমি আলোকপাত করছি খানিকটা। প্রকৃতির সমস্ত বিষ ধুলিকণা শোষণ করে মুক্ত অক্সিজেন অকাতরে দান করে, পৃথিবীর বুকে টিকিয়ে রাখে। গাছবিহীন পৃথিবী কল্পনা করা যেন অদ্ভুত আজব দুনিয়া। গাছ প্রকৃতিকে অপরূপে সজ্জিত করে, গাছ মায়ের মতোই ছায়া দান করে, ফুল ফল দান করে, জীবনদায়ী ভেষজ দান করে, জীবনদায়ী গৃহ নির্মাণের সামগ্রী দান করে। আসলে গাছের দান বলে শেষ করা যাবে না। আধুনিক সভ্যতায় যানবাহনের ধোঁয়া এবং শব্দদূষণ রোধে গাছই একমাত্র ভরসা, গাছই একমাত্র বন্ধু। আজ বৈশ্বিক উষ্ণতা বাস করে, পরিবেশ শীতল রাখে, গাছের ভূমিকা অপরিহার্য। গাছের ঘন ছাউনি শহরের শব্দ দূষণ কমায়, পরিবেশ

0: রক্ষাকারী হিসেবে প্রধান ভূমিকা গাছ পালন করে। গাছ ভূমিক্ষয় রোধ করে, বন এবং বন্যপ্রাণীর চরম আশ্রয়স্থল, তাই যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে গাছ লাগানো হোক, গাছের পরিচর্যা করা হোক, গাছকে রোগমুক্ত রাখতে প্রচেষ্টা করা হোক, গাছ বিভিন্ন যুগে সাহিত্যিককে যুগে যুগে কল্পনার জাল বুনতে এবং সাহিত্য রচনা করতে বিশাল অবদান রেখেছে। চলুন গাছের সঙ্গে আমাদের বন্ধুত্ব চিরস্থায়ী করি। গাছ একটি জীবন্ত সত্তা, প্রাণের বন্ধু হিসেবে অন্তর্স্থান করে নি। নমস্কার কেশব চক্রবর্তী, উদয়পুর।
1: অসংখ্য ধন্যবাদ কেশব বাবু আপনাকে।

শ্রোতা বন্ধুরা, আজ আজ রাতে পর্ব এ পর্যন্তই ছিলাম আমি আপনাদের বন্ধু আর জে মানালি। আজ কথা হচ্ছিল বৃক্ষ যখন বন্ধু তা নিয়ে। শ্রোতা বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা আপনাদের সবার উদ্দেশ্যে। আগাম আকাশবাণীর স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। এই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলায় একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে। আগামী শুক্রবার 15 মে 2026 ঠিক সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে এই মনোজ্ঞ শাস্ত্রীয় অনুষ্ঠানে সবাইয়ের কে স্বাগত জানাই, সবার সাদর আমন্ত্রণ রইল। এবং তাহলে দেখা হচ্ছে সবার সঙ্গে সেই অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আকাশ কি বলছে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ধলাই, খোয়াই, ঊনকোটি ও উত্তর জেলার বজ্রবিদ্যুৎ ও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি আগামীকালকের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন সালকামা পান্ডা। সকাল 6:25 শুনবেন ককবরক অনুষ্ঠান হাওয়ামনি খরাং। 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা। সকাল 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং তারপরেই শুনবেন স্থানীয় ককবরক সংবাদ। অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45। সকাল 8:40 আকাশবাণীর 90 বছর। সকাল 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায়। সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, শুনুন আর জে অঙ্কিতার সঙ্গে। সকাল 11:00 খানি রচাব মুং, বেলা

2:30 শ্রীরায়ত, 3টায় সফরনামা, 3:58 নিউজ হেডলাইন্স, 4:00 আজকে শিল্পী অনুষ্ঠান নিয়ে থাকছে আর যে অনিক পাতি এবং আর যে তনুশ্রী, 5:00 রাগে অনুরাগের, 6:30 খোলা আকাশ, 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, 8:05 রংমহল, 8:45 সমাচার সন্ধ্যা, 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 শামি গজল, 9:30 থেকে আজ রাতে অনুষ্ঠানে শুনুন আর জে অর্ণবের সাথে, 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। তবে হ্যাঁ, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতেও পারে। স্টুডিওর ঘড়িতে 11:30 এবারে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান শুনবেন 6:00 পর্যন্ত। আজকের মতন আমাকে এখানেই বিদায় দিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।